প্রত্যেকের এক একটা নারকেলের মালা আর একখানা করে মাটির শানকি ছিল, তাহাই আহারাদির পর ভালো করে ধুইয়া মুছিয়া রাখিতে হইত। কাপড় সকলেই নিজের হাতে বা সাবান দিয়া কাচিয়া লইত, যার একটু বেশি বুদ্ধিমান তারা পরের কাঁচা কাপড় পরিয়াই কাজ চালাইয়া দিত। ক্রমে ক্রমে বাংলাদেশে সব জেলা থেকে প্রায় 20 জন ছেলে আসিয়া জুটিল। তাহাদের মধ্যে 5-7 জন অধিকাংশ সময় কাজকর্ম লইয়া থাকিত, আর যারা বয়স একটু ছোট তাহারা প্রধানত পড়াশুনো লইয়া থাকিত। পড়াশুনার মধ্যে ধর্মশাস্ত্র, রাজনীতি, ইতিহাস চর্চা আর কর্মের মধ্যে বিপ্লবের আয়োজন। অনেক রকম ছেলে আসিয়া আমাদের কাছে জুটিয়া পড়িল। কলেজি বিদ্যার হিসাবে কেহ পণ্ডিত, কেহ বা মূর্খ, কিন্তু এখন মনে হয় যে অনন্য সাধারণ একটা কিছু সকলের মধ্যেই ফুটিয়া উঠিয়াছিল। স্কুলের মাস্টারমশাইদের কাছে যেসব ছেলে পড়া মুখস্থ করিতে না পারিয়া লক্ষ্মী ছাড়া বলিয়া গণ্য হয়, অনেক সময় দেখেছি তাহারা মনুষ্যত্ব হিসেবে ভালো ছেলেদের চেয়ে ঢের ঢের ঢের বেশি ভালো। ইংরেজিতে ব্যবহারে অ্যাডভেঞ্চারাস বলে আমাদের বর্তমান জাতীয় জীবনে সেরকম ছেলের স্থান নাই। ঘ্যান ঘ্যান করিয়া পরামুখস্থ করা তাদের পোষায় না, কাজে তাহারা যারা বিশ্ববিদ্যালয়ের ত্যাজ্য পুত্র, কিন্তু যেখানে জীবন মরণ লইয়া খেলা সেখানে তাহাদের ভাবি ওই ডেপুটি মার্কা ছেলেদের এক পা আগাইয়া গিয়া 10 পা পিছাইয়া যাওয়া, তার তুলনায় ওই দস্যী বকাটে লক্ষ্মী ছাড়া ছেলেরা হাসিতে হাসিতে কাজ হাসিল করিয়া নেয়। বাগানের কাজকর্ম যখন আরম্ভ হইয়া গেল তখন ছেলেদের বাড়িনের কাছে রাখিয়া দেবব্রত ও আমি আর একবার আশ্রমের উপযুক্ত স্থান খুঁজতে বাহির হইলাম। সেটা একটা বেশ বড় পর্ব। বিভিন্ন জায়গায় দেখলাম, বিভিন্ন জায়গার অনুভূতি সব পেলাম, তারপরে শেষ পর্যন্ত আবার বাগানে ফিরে এলাম। এই হল মানিকতলার মুরারি পুকুর বাগানের একটা তৈরির ছবি। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে দেশের মায়ের কথা, দেশের মাটির কথা, রবীন্দ্রনাথের গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: মুরারিবুকুরের বাগানের গল্প আরো অনেকখানি আছে, সেটাও শোনাব। তবে তার আগে 9903653992 তে আপনাদের পাঠানো কিছু বার্তা বরং পড়ে নেওয়া যাক, কারণ এই নির্বাসিতের আত্মকথা বইটা এতটাই সুন্দর, সেই সময়ের টুকরো টুকরো ঘটনাগুলোকে তুলে ধরা, যেগুলো পড়তে পড়তে সময় কোথা দিয়ে যে কেটে যায় বা যাবে বোঝাই যাবে না। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। বিষয় ও উপস্থাপনার গুণে শ্রবণ সুখ দেয় চিরন্তনী, অমানিশার শেষে আলোর পথ দেখায় শাশ্বত বাণী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, গুড মর্নিং, আমি এখন রেডিওতে চালিয়ে বসে আছি, আজকের চিরন্তনী শুনব বলে ভালো গান ও গল্পের জন্য অপেক্ষা করছি। মোহাম্মদ আকবর মোল্লা ভুষওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে লিখেছেন একদম শুরুর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, অনেকদিন পর আবার এলাম এই প্রকৃতি প্রভাতের টানে, শিশির ভেজা সকাল হাসে মিষ্টি রোদের গানে, পুরনো সেই আপন মঞ্চে নতুন দিনের বাণী, মনের মাঝে জেগে ওঠে স্মৃতির চিরন্তনী, আলোর পথে চলার শপথ থাকুক সবার প্রাণে, ভালোবাসা ছড়িয়ে পড়ুক প্রতিটি মানুষের কানে। এই অনুষ্ঠানে ভালোবাসা থাকুক চিরন্তনীতে। হীরক ভট্টাচার্য বামুনগাজী থেকে অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, সুপ্রভাত দাদা ভাই, আজকের গল্পটি খুব ভালো লাগছে। অর্জুন সিং, তামিলনাড়ু থেকে লিখছেন। শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়া ইলাহারা থেকে, শুভ সকাল দাদা ভাই, গান গল্প কবিতা শুনছি, খুব ভালো লাগছে। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজুতি বিবেকনগর থেকে, মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, ঋষি কবির গানে শুরু আজকে শনির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে, ফোন নম্বরের ব্যাখ্যাটা ভাবনার নিবেদন, বছরের প্রতিটি দিনই চিরন্তনী আপন, জাতীয় ক্রীড়া দিবস নজরুলকে হারানো, দেশাত্মবোধক কথায় গানে আজকের দিন ভরানো, বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে আলিপুর বোমা মামলা, স্বাধীনতার স্বপ্ন নিয়ে বিপ্লবীদের হামলা, জাগরণের গল্প হতে জাগাই মোদের কাজ, অসাধারণ সেইসব কথন চিরন্তনীর মাঝ, বিপ্লবের মাসের দিবস, বিপ্লবের কথায় ভাষা, আজকের নিবেদন একেবারে খাসা, দেশমায়ের মুক্তি কথনে প্রাণটি ওঠে ভরে, আজকের সত্যনিষ্ঠ কথন সেই রূপটি ধরে, মাতৃচরণে তর্পণ দান বেশ লাগছে বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধা ঘুচাক সকল দেশ, মাতৃভূমি প্রণাম তোমায়, প্রণাম বিপ্লবী চরণে, আজকের নিবেদন সবার থাকবে হৃদয় স্মরণে। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা ভাই, শনিবারের চিরন্তনী স্বাধীনতা দিবসের মাসে স্বাধীনতা সংগ্রামের গল্পর সাথে দেশাত্মবোধক গান ভীষণ ভালো লাগছে। মাধবী শীল, রহিমপুর হুগলি থেকে। ধন্যবাদ মাধবী দেবী আপনাকে। নিবেদিতা সেন শেয়ারপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনী শুনছি, বিপ্লবীদের নানা কথা অজানা গল্প আছে তা শুনতে খুব ভালো লাগছে, তাই শুনছি এই চিরন্তনী।

অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন, নমস্কার, শুভ সকাল, উজ্জ্বলতা ভাইয়ের সাথে শুরু হলো আজকের পথ চলা। সকালটা ভরে উঠল গানে গল্পে, এতে কেবল গল্প নয় কালজয়ী ইতিহাস। চিরন্তনী সকাল মানেই মন ভালো করার সকাল। উজ্জ্বল দাদার অসাধারণ উপস্থাপনায় বরাবরই মুগ্ধ হয়ে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সকলের মঙ্গল কামনায় শেষ করছি মুকুল সর্দার, দাকোপ, খুলনা, বাংলাদেশ থেকে। আমাদের প্রতিবেশী দেশ থেকে লিখেছেন, তবে যখন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে যে বিপ্লবী লড়াই বা সশস্ত্র বিপ্লব হয়েছিল, তাতে কিন্তু তখন ভারতবর্ষে অভিন্ন বাংলা তারা কিন্তু যোগদান করেছিল। সুতরাং এটা কিন্তু আমাদের সবাইয়ের ইতিহাস, এপার ওপার সবাইয়ের ইতিহাস। যুগান্তরের প্রতিকার সদস্য বারীন্দ্র এবং অন্য সদস্যদের গণের কথা অনেক কিছু জানছি, ভালো লাগছে। প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদা, চিরন্তনী শুনতে বসলাম, আপনার গল্প বলার ধরন খুব ভালো লাগে, কি সুন্দর গল্প পাঠ করেন, আর গানগুলো বেশ সুন্দর, অসাধারণ, সৌভিক ঠাকুরিয়া থেকে। আসলে এই ভালো লাগাটাই কিন্তু আমার কাছে সবথেকে বড় পাওয়া। অনঙ্গমোহন রায় বরগোদা গোদার পোরশাহাট পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সাপ্তাহিক দ্বিতীয় দিনে চিরন্তনীতে উজ্জ্বল তোমার প্রাক স্বাধীনতার গল্প শুনছি। 1906 সালের শীতকালে যা দুটি পত্রিকার কথা শোনাচ্ছ শুনে আপ্লুত হচ্ছি। তোমার এই গল্প মনকে উদ্বুদ্ধ করে। মনোহর পুকুরের ঘটনা সত্যি অজানা ছিল আমার, মনে হয় না, এটা মুরারি পুকুর। রয়েছে উপযুক্ত গান, সকলকে সুন্দর সকালের শুভেচ্ছা জানাই, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বলদা, চিরন্তনীতে শুনছি মানিকতলার মুরারি পুকুর বাগানের স্বাধীনতা সংগ্রামীদের গল্প, সঙ্গে দেশাত্মবোধক গানে মন ভালো হয়ে যাচ্ছে, ভালো থাকবেন। সোমেন যাদবপুর থেকে। আপনার কি প্রথম বার্তা পেলাম মনে হচ্ছে? শিবপ্রসাদ লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল ভাই, মানিকতলার মুরারি পুকুর বাগানের কাহিনী শুনছি, অসাধারণ অপূর্ব উপস্থাপনা। আগস্ট মাস মানেই মুক্তির মাস, ওই লক্ষ্মী ছাড়া অগ্নি শিশু ও বিপ্লবীদের চরণে জানাই শত কোটি প্রণাম। সত্যি সত্যি তাই, তাদের এই জীবন দান সেটাই কিন্তু আমাদেরকে, আমাদের এই স্বাধীনতাকে অনেকখানি ত্বরান্বিত করেছিল। এরপরে লিখছেন দোলন দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে, শুভ সকাল চিরন্তনী, ভালো লাগলো, সুন্দর উপস্থাপনা। মনে হয় প্রথম পেলাম আপনার বার্তা আজকে, খুব ভালো লাগছে। সুতরাং আপনারা প্রত্যেকেই কিন্তু লিখবেন, সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, খুব ভালো লাগছে আজকের গান এবং গল্প, স্বাধীনতার কথা খুব সুন্দর উপস্থাপনা। ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন, সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদি হিমটর থেকে, আজ শনিবারের চিরন্তনীতে শুনছি রোমহর্ষক পরাধীন দেশের গল্প, সাথে গানই গান, গর্বে বুক ভরে উঠছে, খুব ভালো লাগছে, মাতৃভূমি ও বিপ্লবীদের শ্রদ্ধা জানাই। সত্যি তাই। এরপরে লিখছেন নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বল, আমার লেখা পড়া হয়নি কয়েকদিন, তাই আজ আর লিখব না, ইতি নিরঞ্জন সাউ। আচ্ছা, এরপরে লিখছেন থ্যাংক ইউ উজ্জ্বলবাবু। আনন্দ কুমার কর ধরমপুর ইন্দপুর বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে আপনারা প্রত্যেকেই যেভাবে আমাদের উৎসাহিত করেন তাতে মনে হয় আরো নতুন নতুন কিছু জিনিস যদি শোনানো যায়। লিখছেন রাজবন্ধু সরসনা থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ নির্বাচিতের আত্মকথা বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসনা, অনেক ধন্যবাদ আপনাকেও। বনের পাখি ডাকে আজ হৃদয় কানন মাঝে, হৃদয়ের এই নীরে আজ অগ্নিবীণা বাজে, মনের এই আঙিনা আজ রোদ্দুর মাখামাখি, আজ এই ভোরে উঠল ডেকে সুরেলা এক পাখি। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, আমার ছোট্ট ফোনে বাংলা অক্ষর নেই তাই ইংলিশেই লিখছি। খুব সুন্দর লিখেছেন, যদিও একটু মাঝে মাঝে আমাদের কখনো কখনো হোজট খেতে হয়, তবে চেষ্টা করি একদম মানে ঠিক করে রিডিং পড়তে। গুড মর্নিং উজ্জ্বলবাবু, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র বলছি, আজ তোমার অনুষ্ঠান খুব ভালো লাগছে,

অনেক অজানা তথ্য জানলাম। তুমি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের গল্প শুনিয়েছ, ভীষণ ভালো লেগেছে। একটি আবদার করছি, 15ই সেপ্টেম্বর অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন, মহেশ বা অভাগীর স্বর্গ থেকে পাঠ শোনাবে, আশা করি আবদার রাখবে, ধন্যবাদ। আসলে শরৎচন্দ্রের একটি গল্প আমরা শুনিয়েছি, পথের দাবি, তবে নিশ্চয়ই শরৎচন্দ্রের শুধু এই দুটো নয়, অনেক গল্পই শোনানোর ইচ্ছে আছে। বিশেষ করে আমার শরৎচন্দ্রের কয়েকটা গল্প মানে জানি না কিভাবে করা সম্ভব হবে, শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের যে বিশাল উপন্যাস, তার প্রতিটি ছত্রে ছত্রে রয়েছে একটা অদ্ভুত রোমাঞ্চ, তো ওটা পড়ার খুব ইচ্ছে আছে, শোনানোর ইচ্ছে আছে, হয়তো ভাগ ভাগ করেই শোনাতে হবে কখনো কখনো, তবে নিশ্চয়ই শোনাব। আজকে বার্তাগুলো একটু চটপট করে আগে পড়ে নিলাম, আপনারা যদি আরও কেউ বার্তা লেখেন তাহলে সেই বার্তাগুলো একটু পড়ে নেওয়া যাবে। যেমন এসে গেছে অলরেডি শুভ সুন্দর, আচ্ছা শুভ সকাল, ও শুভ সুন্দর সকাল, আজ শনিবারের চিরন্তনী উজ্জ্বলবাবুর উপস্থাপনায় খুব সুন্দর লাগছে, বিপ্লবীদের অনেক কথা শুনছি জানছি, দোতলার খোলা ছাদে বসে, আমি শিবশঙ্কর সাঁত, পুয়াগড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে, একদম প্রকৃতির কাছে গিয়ে সুন্দর করে থাকা, এই সুযোগটা কিন্তু সবাই বড় একটা হয় না, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন, আজ শনিবারের চিরন্তনীর আসর উজ্জ্বল ভট্টাচার্য শুরু করলেন আর রেডিও চুপ করে গেল, বারবার দেখাচ্ছে স্টেশন নট রিচেবল, আর যখন রিচ করলো তখন আপনি মেসেজ পড়ছেন আমাদের, খুব মিস করলাম সত্যি আমার মনকে, আমি কিছুই বুঝি না, অন্ধকারে বন্ধ করে কিছুই দেখি না, চোখ বুঝলেই আলোয় ভরে মন, ফুটে ওঠে হাজার রকম ছবি, তুমি তখন এমন খুশি থাকো, মিষ্টি সুরে পাখির মতো ডাকো, নীল আকাশে মেলে ডানা, সোনার কাঠির ছোঁয়ায় জাগা পুরী, চাতক হয়ে জলের আশায় চাও, বুকের মাঝে উতলে ওঠে প্রেম, সুখ সাগরে ভাসতে ভাসতে আমি কোন সুদূরে হারিয়েছে যায় মন, আনমনে যেই চোখটি খুলে চাই, শূন্য ঘরে এদিক ওদিক দেখি, তোমার স্মৃতি সারা ঘরের মাঝে অবয়বে, কোথাও তুমি নাই, তুমি নাই। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন চিরন্তনী FM রেনবো, প্রভাত, প্রণাম উজ্জ্বল দাদা ভাই, তোমার বৈচিত্র্য ভরা কণ্ঠে মন তো মন কাড়েই, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এই দ্বারে এলাম আমি সুদূর থেকে, যার বজবজের মধ্যে মোর বেথবাঠিক ধাম, তারই মধ্যে বাস আমার উৎপল দাদক নাম, অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। আমরা আবার চলে যাব, যেহেতু সময় খানিকটা আছে, গল্পের মধ্যে, কারণ আমরা বলেছিলাম যে গল্পের আরও খানিকটা অংশ শোনাব, তবে তার আগে ছোট্ট করে একটি গান, বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি কি অপরূপ রূপে বাহির হলে জননী, ওগো মা তোমার এই মূরতি দেখে আঁখি না ভরে, সত্যি তাই মান্না দে।

এই বাংলাদেশের এই বাংলা মাকে যখন ভাগ করার কথা হয়েছিল, তখনই কিন্তু এই বাংলার দামাল ছেলেরা উত্তাল হয়ে উঠেছিল আর শুরু হয়েছিল এই বাংলায় সশস্ত্র বিপ্লব। সেই সশস্ত্র বিপ্লবের একদম প্রথম দিকের ঘটনা, সে নিয়েই কিন্তু আজকের চিরন্তনী। যখন উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্যরা বেরিয়ে পড়লেন বারিনের কথায়, বারীন্দ্রনাথ ঘোষের কথায়, একটা আশ্রম তৈরি করতে হবে সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে প্রকৃত শিক্ষাদানের জন্য সাধু চাই, তারপরে হঠাৎই বারিনের চিঠি পাইয়া তল্পি তল্পা গুছাইয়া রওনা হইলাম। তল্পির মধ্যে লোটা কম্বল আর তল্পার মধ্যে একটা মোটা লাঠি, সুতরাং বেশি দেরি হইবার কোনো কারণ নাই। বাগানে ফিরিয়া আসিয়া দেখিলাম একেবারে সাজ সাজ রক পড়ে গেছে। যে সমস্ত নতুন ছেলে আসিয়া জুটিয়াছে উল্লাসকর, তাহাদের মধ্যে একজন প্রেসিডেন্সি কলেজের রাসুল সাহেবের বাঙালির ছেলেদের গালি দিয়াছিলেন বলিয়া উল্লাসকর এক পাটি ছেঁড়া চটি জুতো বগলে পুড়িয়া কলেজ রইয়া যায় এবং রাসুল সাহেবের পিঠে তাহা সজোরে বকশিস দিয়া কলেজের মুখদর্শন বন্ধ করিয়া দেয়। তাহার পর কিছুদিনের বোম্বাইয়ের ইঞ্জিনিয়ারিং কলেজ ঘুরিয়া আসিয়া দেশ গরম হওয়ার সঙ্গে সঙ্গে বাগানে আসিয়া পৌঁছাইয়াছে। সে সময় কিংসফোর্ড সাহেব একে একে সব স্বদেশী কাগজওয়ালাদের জেলে পুরিতেছেন। পুলিশের হাতে একতরফা মার খাইয়া দেশশুদ্ধ লোক হাঁপাইয়া উঠিয়াছে। যাহার কাছে যাও সেই বলে, না না এ আর চলবে না, এই কিংসফোর্ড ব্যাটার মাথা উড়িয়ে দিতে হবে। তথাস্তু পরামর্শ হইয়া স্থির হইল যখন সাহেবদের মধ্যে ছোটখাটো ছোটলাট অ্যান্ড্রু

0: வந்தே மாதரம்.
1: வந்தே மாதரம் சுஜலா.

শুরু হল আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আজ 22শে অগস্ট শনিবার। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 40 সেকেন্ড এবং বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 35 সেকেন্ড।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নদী ও উপকূলবর্তী অঞ্চলে যারা নদীতে বা সমুদ্রে স্নান মাপ করবেন, যারা নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যান, তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো আগাম সতর্কবার্তা নেই।

সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডীপাঠি হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন দশ জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এইরূপ এক একটি উৎসব উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দিন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগী করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহে। সাবিত্রী ব্রত, ভাতৃদ্বিতীয়া, জামাতৃষষ্ঠী উপলক্ষে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে যথাযোগ্য সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, ইহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহা সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ, সেই জন্য আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য, বাহিরে সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। পতিব্রতা স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্মী স্ত্রী সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্কার রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ, সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে সহস্র তারি

পাতালোক ও বিলাস উৎস সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভকামনার বাহ্য চিহ্ন। ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারেরও তুলনা সম্ভব নহে।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। পরবর্তী ঘোষণা একটু পরে।

আকাশবাণী মৈত্রী প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে আজ বিলাস খানি টোড়ি ও গুণকেলি রাগে সুরবাহার বাজিয়ে শোনাচ্ছেন সন্তোষ বন্দ্যোপাধ্যায়।

প্রথম আলো অনুষ্ঠানে শুনলেন বিলাস খানি টোড়ি ও গুনকেলি রাগে সুরবাহার, শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। জয়পুরে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের বৈঠকে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গতকাল সশস্ত্র সীমা বলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। কেন্দ্র সরকার বলেছে, চিনির মূল্যবৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতের প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তাঁর সরকারের একটি অঙ্গীকার। শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারগুলির সময়ে উৎপাদনভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা চালু ছিল, আর এখন উৎসাহভিত্তিক উৎপাদন মডেল গ্রহণ করা হয়েছে। আগের সরকারগুলির নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে এমনকি মৌলিক চাহিদার জন্য তাদের সরকারের কাছে হাত পাততে হয়। কিন্তু তাঁর সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত করেছে।
1: দুনিয়ারে বড়া ভয়ঙ্কর গ্রুপ দেখা হ্যাঁ দিনো রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রা অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়া লেকর কে আ রহা লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ আর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হে ভারত নে পিছলে 10-12 সাল মে আপনি 25 করোড় আবাদি কো গরিবি সে বাহার নিকালা হে।
0: প্রধানমন্ত্রী বলেন, আগের সময়কালে লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল। তাঁর সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমান সরকার নিয়মকানুনে যেমন পরিবর্তন করছে, পাশাপাশি নিয়মকানুনের অনুসৃত নীতি বা কাঠামোটি বদলে দিচ্ছে। শ্রী মোদী বলেন, ভারত সবসময় অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। ঠিক এই কারণেই G20 গোষ্ঠীর সভাপতিত্বের দায়িত্ব পালনের সময় ভারত এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ নীতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক সময়কালে পৃথিবী উত্থান পতনের সাক্ষী হয়েছে এবং এর মধ্য দিয়ে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়েছে, সেটি হল প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা এবং এর সাথে জড়িত দায়িত্ববোধ একবিংশ শতাব্দীর অনেক সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে।
1: পিছলে কিছু বর্ষ মে দুনিয়া নে অনেক উতার চড়াও দেখে আর ইন অনুভবো নে এক বাত বহুত স্পষ্ট কর দি হে কোই চাহে ইয়া না চাহে হর দেশ কা ভবিষ্য উসকা ফিউচার এক দূসরে সে জুড়া হুয়া হি হ্যায় আইসোলেশন মে কুছ সম্ভব নহীঁ হ্যায় ইসলিয়ে শেয়ার্ড ফিউচার্স কি ইয়ে থিম আজ অর ভি অধিক প্রাসঙ্গিক হো গই হ্যায় আর ভারত তো হমেশা সে ইসি ভাবনা কো লেকর চলা হ্যায়।
0: জয়পুরে ভারতের

দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহী, চীন, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া ও রাশিয়াসহ মোট 9টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পর্যটনের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ব্রাজিল, ইরান, দক্ষিণ আফ্রিকা, ইউএই এর সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক আলোচনা হয়। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। সরকার আজ ফের জানিয়েছে, ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির উপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশী পতাকাবাহী দুটি জাহাজের সঙ্গে জড়িত একটি ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 ধাপের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছেন। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শ্রী শাহ উল্লেখ করেন যে SSB আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 একর জমিও হস্তান্তর করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টন মন্ত্রক জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা কমে প্রায় 9% নেমে এসেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম MPMS এর সূচনা করেছেন। 62,500 কোটি টাকা বাজেটের এই প্রকল্পটিকে গত মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করেছিল। প্রকল্পটির মেয়াদ 5 বছর, অর্থাৎ 2026-27 থেকে 2030-31 আর্থিক বছর পর্যন্ত। আয়কর দপ্তর জানিয়েছে, 2026-27 মূল্যায়ন বছরের জন্য ইতিমধ্যে 6.5 কোটিরও বেশি আয়কর রিটার্ন জমা পড়েছে। জমা রিটার্নের মধ্যে 2 কোটিরও বেশি ITR 3 এবং ITR 4 অন্তর্ভুক্ত রয়েছে। দপ্তর করদাতাদের কাছে শেষ মুহূর্তের ভিড় এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের BNP নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ বাক্য পাঠ করান। জামাতি ইসলামী নেতৃত্বাধীন 11 দলের জোট সমর্থিত প্রার্থী অলি আহমেদকে পরাজিত করে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। আলাস্কার প্রত্যন্ত একটি সামরিক বিমানবন্দরে ঘন কুয়াশার মধ্যে অবতরণের জন্য দ্বিতীয়বারের প্রচেষ্টায় একটি ছোট বিমান ভেঙে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে কেপ নিউ হ্যাম লং রেঞ্জ রাডার সাইট বিমানবন্দরে অবতরণের সময় পাইলটরা রানওয়ে দেখতে পাননি এবং সম্পূর্ণভাবে যন্ত্রের উপর নির্ভর করতে হয়েছিল। নিহতদের মধ্যে 2 জন পাইলট ও 6 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে মার্কিন সেনা প্রকৌশল দপ্তরের 2 কর্মীও রয়েছেন। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ইয়াফান এবং ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন।

0: বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। লুজান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মরশুমে তাঁর সেরা 88.05 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাঠিলাগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাগুলি থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। জয়পুরের ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীদের বৈঠকে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকার বলেছে, চিনির মূল্য বৃদ্ধির ওপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন বিজয়কৃষ্ণ গোস্বামীর রচনা থেকে পাঠ।

কাজ মানবের উদ্দেশ্য বটে, কিন্তু লক্ষ্য নহে। উদ্দেশ্যের মতন মানবের লক্ষ্য বুঝিবার উপায় রহিয়াছে। শিশুকাল হইতেই আমরা বৃহৎ পদার্থ ভালোবাসিয়া থাকি। দুটি সন্দেহ সম্মুখে ধরিলে বালক বড়টি লইবার জন্য আগ্রহ প্রকাশ করে। আর কি না, সুন্দর পদার্থের প্রতি ভালোবাসাও ছোটকাল হইতেই মানব প্রাণে বর্তমান। শিশু ওই সুন্দর চাঁদ, ওই সুন্দর ফুল, ওই লাল কাপড় চাহিতেছে। যাহা কিছু কল্যাণকর তাহার দিকেও শিশুকাল হইতেই প্রাণীর আকর্ষণ রহিয়াছে। যে শিশুকে ভালোবাসে শিশুরও তাহাকেই ভালো লাগিতেছে। এরূপ কতগুলি অবস্থা আমাদিগকে কেহ শিক্ষা দেয় না, ছোটকাল হইতে প্রাণের মধ্যে আপনা আপনি উদিত হইয়া থাকে। শিশুকাল হইতেই মানবের প্রাণে নির্ভরের ভাব দেখিতে পাই। শিশুকালে মনে হয় মা সব পারেন। শিশু মার কোলে উঠিয়া সিংহ ব্যাঘ্রকেও পা দেখাইতেছে, ঝড়ে সকলে ব্যাকুল, শিশু মার কোলে থাকিয়া হাসিতেছে, মার কোলে আছি আর ভয় কি। এ সকল ভাব বাল্যকাল হইতেই কাজ করিতে থাকে, কেন করে জানি না। যত বয়স বাড়ে আর আমরা জীবনে যত প্রবেশ করিতে থাকি, ততই পদার্থতত্ত্ব আলোচনা করিয়া চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পর্বত, সমুদ্র, যত বৃহৎ পদার্থ সন্দর্শন করি, কিছুতেই আমাদের মন উঠে না। এ সকল বড় হইতে আরও বৃহত্তরের দিকে, অনন্তের দিকে প্রাণ ছুটিতে থাকে। এজন্যই ঋষিরা বলিয়া গিয়াছেন, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি। ব্রহ্মাণ্ডের সব সুন্দর পদার্থ দেখিলাম, তাহাতেও তৃপ্ত হইতে পারিলাম না, অনন্ত সৌন্দর্যের পানে ধাবিত হইলাম। সেই প্রকার পৃথিবীর সীমাবদ্ধ ভালোবাসায়ও প্রাণ তৃপ্ত হইল না, অনন্ত প্রেমের দিকে ছুটিল, সেই চিরমঙ্গলের নিকট প্রাণ যাইতে চাহিল। সেই বৃহৎ, অনন্ত, সুন্দর, প্রেমময়, মঙ্গলময় নির্ভরের স্থল কে? না, আমার ব্রহ্ম। যাহাকে জানিলে প্রাণ নিত্যানন্দ লাভ করে, ভয় একেবারে দূরে পলায়ন করে। যাহা হইতে এই ভূত সকল জন্মিতেছে, রক্ষিত হইতেছে, প্রলয়কালে যাহাতে প্রবেশ করিতেছে, তিনি ব্রহ্ম। ইহা ভিন্ন অপর যাহার উপাসনা করি তাহা ব্রহ্ম নহে। সেই ব্রহ্মকেই চাই, তিনি ব্রহ্ম বড়, তিনি সত্যং শিবং সুন্দরং, তাহাকেই জানিতে ইচ্ছা করি। যেমন নদী নিম্ন দিকে দৌড়াইতে থাকে, সেই প্রকার প্রাণীর গতিও সেই অনন্তের দিকে, সেই মঙ্গলের দিকে, সেই সুন্দরের দিকে। যখন প্রাণে এই অবস্থা হয় তখন মানুষ আপন লক্ষ্য বুঝিতে পারে। মানবের লক্ষ্য কি? না, সেই অনন্ত সুন্দর মঙ্গলময় চিরনির্ভরের স্থল সর্বশক্তিমান পরমেশ্বর। যিনি এইরূপে নিজের লক্ষ্য স্থির করিতে পারিয়াছেন, তিনি সেই লক্ষ্য যতদিন

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যন্ত্রসঙ্গীতে রবীন্দ্রসঙ্গীতের সুর। পিয়ানোয় থাকছেন শুভদীপ দাশ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুর্বা সিংহ রায়চৌধুরীর কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দুর্বা সিংহ রায়চৌধুরীর কণ্ঠে আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রামবাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন আগাছা নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার পরিচালক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: আগাছা হল এমন একটি উদ্ভিদ যেটি ফসলের জমিতে অবাঞ্ছিতভাবে জন্মায় এবং আপনাআপনি জন্মায়, একে আলাদা করে কৃষক বন্ধু ফেলে না, কিন্তু তাও এ আপনাআপনি জন্মায় এবং ফসলের বিশাল পরিমাণ ক্ষতি করে। এবং এই আগাছার মাধ্যমে ক্ষতি প্রায় 30-50% ক্ষতি হয়ে থাকে, এবং যদি আগাছা সঠিক সময়ে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে কিন্তু পুরোপুরি 100% ক্ষতি হতে পারে একটি ফসলের। তাই আগাছাটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করতে হবে সেই সম্বন্ধেও জানতে হবে। আগাছা নিয়ন্ত্রণের ব্যাপারে বলতে গেলে আমাকে প্রথমে বলতে হবে চারটি পদ্ধতি আছে আগাছা নিয়ন্ত্রণের। একটি হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, একটি হচ্ছে বায়োলজিক্যাল বা জৈবিক পদ্ধতি, একটি হচ্ছে রাসায়নিক পদ্ধতি এবং একটা হচ্ছে পরিচর্যাগত পদ্ধতি। এই চার পদ্ধতির মাধ্যমে আমরা আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু আমরা খুব সহজেই আগাছা নাশকের মাধ্যমে যে নিয়ন্ত্রণ করি সেটি করে থাকতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটি সমস্যা দেখা যায় যে একই আগাছা নাশক যদি আমরা একই জমিতে একই ফসলের জন্য বারবার ব্যবহার করি সেক্ষেত্রে সেই আগাছা নাশকটির উপরে ওই ফসলটার একটা রেজিস্ট্যান্স গ্রো করে, অর্থাৎ একটা তাতে পরবর্তীকালে সেই ওষুধটা কাজ করবে না, এটি হচ্ছে মোদ্দা কথা। এই জিনিসটি যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের কিন্তু সমস্ত আগাছানাশকই বন্ধ করে দিতে হবে। বা এই আগাছানাশকের ক্ষেত্রে যেমন ঘটনা, এটি কিন্তু কোন রোগ পোকার ক্ষেত্রেও একই রকম ভাবে ঘটনা ঘটে, যেটি রেজিস্ট্যান্স গ্রো করে। এই রেজিস্ট্যান্স যাতে গ্রো না করে সেই জন্যই আমরা সমন্বিতভাবে যদি আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন আমরা কোন একটা পরিচর্যাগত পদ্ধতির মাধ্যমে করলাম, বা একটি পদ্ধতি অবলম্বন না করে দুটি বা তিনটি পদ্ধতির সংমিশ্রণ করে আমরা আগাছাটি নিয়ন্ত্রণ করলাম। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ধানের ক্ষেত্রে আমরা প্রথমে আগাছানাশক ব্যবহার করি, পেটিলাক্লোর নামক একটি আগাছানাশক আছে যেটি বাজারে অনেক নামে, রিফিট নামে বাজারে পাওয়া যায়, আরো অনেক নামে পাওয়া যায়। তো এই পেটিলাক্লোর যদি আমরা ব্যবহার করি এবং পরপর ব্যবহার না করে পেটিলাক্লোর এবং তার সাথে যদি আমি প্রথমে ধান লাগানোর এক থেকে তিন দিনের মধ্যে পেটিলাক্লোর ব্যবহার করলাম অতি অবশ্যই, তারপরে আমি 30 দিনের মাথায় বা ধান গাছের যখন লাগানোর 30 দিনের পরে আমরা যদি একটা ধান চাষের ক্ষেত্রে এখন একটি নতুন যন্ত্র বেরিয়েছে, সেটি হচ্ছে কোনো উইডার বা প্যাডি উইডার যন্ত্র, যেটি যদি লাইনে ধান বোনা হয় এবং শ্রী পদ্ধতিতে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, শ্রী পদ্ধতিতে খুব ভালো কাজ করে, অন্যান্য পদ্ধতিতেও কাজ করতে পারে, যদি আমরা লাইনে ধানটাকে বুনি তাহলে যদি এই মেশিনটির মাধ্যমে আমরা আগাছাটাকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এই যে সংমিশ্রণ হলো একটা, মানে একটা আগাছা নাশক এবং তার সাথে একটা যান্ত্রিক পদ্ধতি, এই দুই পদ্ধতির সংমিশ্রণে যে নতুন পদ্ধতিটি আবিষ্কার হলো সেটির মাধ্যমে যদি আমরা এই ধানের জমিতে আগাছা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু সেটি আমাদের ক্ষেত্রে খুবই লাভজনক এবং পরিবেশের ক্ষেত্রেও এর কুপ্রভাব অনেক কম। কারণ সেক্ষেত্রে আমাকে দুটি আগাছানাশক ব্যবহার করতে হলো না, একটি আগাছানাশক ব্যবহার করলাম প্রথম দিকে এবং তারপরে আমি আবার যান্ত্রিক পদ্ধতির মাধ্যমে করলাম। শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি করতে পারতাম, শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি কেন করলাম না, কারণ শুধুমাত্র যান্ত্রিক পদ্ধতি আগাছা নিয়ন্ত্রণ করতে গেলে আমাকে যে পরিমাণ যন্ত্র বা যে পরিমাণ লেবার, আজকে বর্তমান যুগে লেবারের যা ক্রাইসিস বা কৃষক মানে কৃষি শ্রমিক পাওয়াটা খুবই দুষ্প্রাপ্য হয়ে দাঁড়াচ্ছে, তো সেই জন্য সেই পরিমাণ খরচটা অনেকটা বেড়ে যাবে, ধান চাষের খরচটা আরো অনেক বেড়ে যাবে যদি শুধুমাত্র আমি যান্ত্রিক পদ্ধতি অবলম্বন করি বা শুধুমাত্র আমি পরিচর্যাগত পদ্ধতি অবলম্বন করি। সেই জন্য আমাকে এই যে চারটে পদ্ধতি আছে, এই চারটে পদ্ধতির একটার সঙ্গে আরেকটা বা দুটো বা তিনটে পদ্ধতি একসাথে সংমিশ্রণ করে যেটাকে আমরা সমন্বিত আগাছা নিয়ন্ত্রণ বা ইন্টিগ্রেটেড উইড ম্যানেজমেন্ট সিস্টেম বলে থাকি, এই পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো ফলন পাব। এবং আগাছা নাশকের ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে আগাছা নাশক যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই কোন বিশেষজ্ঞর মতামত অনুযায়ী ব্যবহার করবেন, কারণ এমন কিছু আগাছা নাশক আছে যেগুলি ফসলকেও মারতে পারে এবং আগাছাকেও মারতে পারে। যেহেতু আগাছাও একটা

0: উদ্ভিদ এবং ফসলও একটা উদ্ভিদ, যদি ভুল আগাছানাশক আমরা ব্যবহার করে থাকি সেটা কিন্তু ফসলকেও মেরে ফেলবে, আগাছানাশক মূল্য না মূল্য সেটা বড় ব্যাপার নয় কিন্তু ফসলটাকে মেরে ফেলবে, এটা আমার কাম্য নয়। তাহলে সেই জন্য আমি বলবো যে আগাছানাশক ব্যবহার করার পূর্বে অতি অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ মতোই সঠিক সময়ে সঠিক পদ্ধতিতে সঠিক ডোজ বা সঠিক মাত্রায় আগাছানাশকটি ব্যবহার করুন।
1: এতক্ষণ শুনলেন আগাছা নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলছিলেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের খামার পরিচালক ডক্টর অনুপম মুখোপাধ্যায়।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনা, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন আপনাদের জানিয়ে দেব আজ অর্থাৎ 22 আগস্ট শনিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। কিছুক্ষণ বাদেই ভারতীয় সময় 7:05 শুনবেন লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান আজ শুনবেন নওগাঁ জেলা সম্পর্কে, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রাবণী মুখোপাধ্যায়, 8:30 পথ চলতে, 8:45 কীর্তন পরিবেশন করবেন লক্ষ্মীকান্ত হাইত, 9:00 ছোটদের আসরে থাকছে রূপকথার আসর উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 9:30 মনের মতো গান উপস্থাপনায় থাকবেন জয়দেব সাহা, 10:30 শুনবেন তরজা গান যদুনাথ দত্ত এবং সহশিল্পীদের পরিবেশনায়। ভারতীয় সময় বেলা 11:00 শিল্প প্রাঙ্গণে কাটুম কুটুম উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 11:30 প্রতিদিনের মতোই রম্যগীতি, দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় মেঘবালিকা আচার্য, 12:30 নাটক ছেঁড়া তার রচনা তুলসী লাহিড়ি প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 প্রতিদিনের মতোই থাকছে অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসরে আজকের বিষয় আমার কলম উপস্থাপনায় আত্রেয়ী সমাজপতি। ভারতীয় সময় বিকেল 4:35 আরোগ্য নিকেতনে শুনবেন গর্ভকালীন পুষ্টি বিষয়ে, ব্যায়াম ও বিশ্রাম এই বিষয়ে সাক্ষাৎকার, 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 6:20 ক্ষেত খামারের কথা, অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় ফুসফুসের ক্যান্সার বলবেন ডাক্তার পৌলমী বসু, 7:00 তরজা গানের পুনঃসম্প্রচার, 7:45 আধুনিক গান মাপ করবেন, 7:45 আজ শুনবেন নস্টালজিয়া, 8:15 শ্রবণী প্রথমে থাকছে স্বরচিত গল্প পাঠে ঝিমলি নন্দী, তারপর স্বরচিত কবিতা পাঠ করবেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়, 9:00 কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে খেলাধুলায় দিব্যাঙ্গদের পারদর্শিতা উপস্থাপনায় থাকবেন সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে শুনবেন তবলা লহরা শিল্পী পণ্ডিত উজ্জ্বল ভারতী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান আজ উপস্থাপনায় থাকবেন বিশাখা চক্রবর্তী, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। জানিয়ে দিলাম আজ অর্থাৎ 22 আগস্ট শনিবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। আজকের প্রথম শিল্পী অমর পাল।

0: বাইরে দেশে আছে কে বলো ফাঁকি কে বলো মেকি যে যার মধ্যে যাপন রসে যে যার মধ্যে যাপন রসে মানুষ নাই রে দেশে বাইরে মানুষ নাই রে দেশে বাইরে মানুষ নাই রে দেশে বাইরে মানুষ নাই রে দেশে।
1: শেষ হলো লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান, সঙ্গে থাকছি শ্রাবণী মুখোপাধ্যায়।

আজ বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আপনাদের শোনাব এক সময়ের নটি চক বা মহল্লা নিয়ে গঠিত বহু ঐতিহ্যের গৌরবে পূর্ণ ঐতিহাসিক নওগাঁ জেলা সম্পর্কে। এখন অবশ্য নওগাঁ সদর, পত্নীতলা, আত্রাই, রানীনগর, মহাদেবপুর, পোরশা, ধামুইরহাট, মান্দা, নিয়ামতপুর, সাপাহার আর বাদুলগাছি, এই ১১টা উপজেলা নিয়ে গঠিত নওগাঁ। নওগাঁ জেলার উপর দিয়ে বয়ে গেছে আত্রাই, তুলসী ও শিব নদী। নওগাঁর অপরূপ সৌন্দর্য যেমন মন কেড়ে নেওয়ার মতো, তেমনি নওগাঁ জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য স্থাপত্য কীর্তি, যেমন পাহাড়পুর বৌদ্ধ বিহার, দিব্যক স্মৃতিস্তম্ভ, কুসুম্বা মসজিদ, পাল আমলের স্মৃতিস্তম্ভ, জগদ্দল বিহার, দুবলহাটি রাজবাড়ি, বলিহার রাজবাড়ি, কাশিমপুর রাজবাড়ি, বালুভার মন্দির ইত্যাদির মতো অনেক দর্শনীয় স্থানই রয়েছে নওগাঁতে। পুরনো ধাঁচে ১০০ বছর আগে তৈরি হওয়া করোনেশন থিয়েটার হল অবশ্যই একটি দর্শনীয় স্থান। অত পুরনো হলেও সেটি এখনো বেশ ঝলমলে ও আকর্ষণীয়ই রয়েছে। নওগাঁ জেলার অন্যতম প্রধান আকর্ষণ পাহাড়পুর বৌদ্ধ বিহার। ৭৭০ থেকে ৮১০ শতাব্দীর মধ্যে তৈরি হওয়া পাহাড়পুরের এই বৌদ্ধ বিহারটি আবিষ্কৃত হয় ১৯২৩ সালে। এর মূল মন্দিরটি রয়েছে বিহারের একেবারে কেন্দ্রস্থলে। ধাপে ধাপে মন্দিরটি উঠে গেছে উঁচুতে। বিহারের একদম উপরের দিকের প্রকোষ্ঠগুলি খুবই সুরক্ষিত। এইসব কক্ষেই একসময় বাস করতেন বৌদ্ধ ভিক্ষুরা। বাইরের দেওয়ালে আছে বিচিত্র বর্ণের ইট। বৌদ্ধ বিহারের সামনেই আছে একটি মিউজিয়াম, আর সেই মিউজিয়ামে আছে মূল্যবান সব পাথর, তামার হাঁড়ি ও তামার মুদ্রাসহ বিভিন্ন সামগ্রী। আর পাহাড়পুরের শ্যামলিমা বাংলার অপরূপ শোভাও অনবদ্য। প্রকৃতি যেন সেখানে সব দিকেই রানীর মতো সেজে থাকে। নওগাঁ থেকে ২৫ মাইল দূরে পত্নীতলার দর্শনীয় স্থান দিব্যক স্মৃতিস্তম্ভ জমিদার বাড়ি। এখানে মধ্যযুগের কিছু স্থাপত্য দেখা যায়। পত্নীতলার দিব্যক স্মৃতিস্তম্ভটি পাল রাজাদের আমলে নির্মিত এবং একটি দীঘির মধ্যে অবস্থিত। পত্নীতলার বনবনানীয় সৌন্দর্য পিপাসু মানুষের মনকে খুবই তৃপ্তি দেয়। নওগাঁ থেকে সড়ক পথে মান্দায় গিয়ে দেখা যায় কুসুম্বা মসজিদ। মান্দা উপজেলা সদর থেকে ৪ মাইল দূরে অবস্থিত এই কুসুম্বা মসজিদ সুলতান হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন মোহাম্মদ নুসরাত শাহ গৌড়ের সিংহাসনে থাকাকালীন সময় এই মসজিদটি নির্মাণ করেছিলেন। সেখানেই আছে ৬টি গম্বুজ এবং কালো পাথরে তৈরি।

এই মসজিদের গায়ের ফুল পাতার নকশাও চোখে পড়ার মতো। নওগাঁর আত্রাই উপজেলা অনেক দিক থেকেই ইতিহাসের সাক্ষ্য বহন করে, যেমন এখানে আছে নীলকুঠি। তাছাড়া আমরা জানি আত্রাইয়ের পাতিসরে দীর্ঘদিন থেকে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আর 2 বিঘা জমির মতো অনেক কবিতাও বিশ্বকবি রচনা করেছিলেন পাতিসরে বসে। নওগাঁ থেকে 9 কিলোমিটার দূরে রানীনগরে আছে পাল বংশের স্মৃতিচিহ্ন। পাল বংশের পরাক্রমশালী জমিদার খটেশ্বরের বাড়ি ছিল এই রানীনগরে। তার রানীর নাম অনুসারেই এখানকার নাম হয় রানীনগর, আর রাজার নামেই নামকরণ হয় খটেশ্বর পরগনা। নওগাঁর ধামুইরহাট উপজেলার দর্শনীয় স্থান আলতা দিঘিতে নানান প্রজাতির পাখির বিচরণ ক্ষেত্র। চারপাশে রয়েছে সুসজ্জিত বিভিন্ন ধরনের গাছ। আলতা দিঘির এক পাড়ে বাংলাদেশ, আর এক পাড়ে যেহেতু ভারতের মাটি, তাই সেই স্থানে দাঁড়িয়ে মনে হওয়া অস্বাভাবিক নয় যে কমে গেছে দুই বাংলার দূরত্ব। এই ধামুইর হাটেরই মঙ্গলবাড়ি হাটে রয়েছে ভীমের পানটি। এটি গরুড় স্তম্ভ বা বীর পানরি নামেও পরিচিত। মঙ্গলবাড়ি হাটের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে।

0: এতক্ষণ আপনাদের নওগাঁ জেলার যে সমস্ত দর্শনীয় স্থানগুলি সম্পর্কে বললাম, সেগুলি সম্পর্কে আলাদা আলাদা করে বিস্তারে বলতে গেলে এক একদিনের এক একটা অনুষ্ঠান হয়ে যেতেই পারে, কিন্তু অত সময় তো নেই, তাই খুব সংক্ষেপেই বললাম। আজ বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠান শেষ করব বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান শহীদ মিনার সম্পর্কে একটু বলে। নওগাঁ জেলার প্রথম শহীদ মিনার নির্মিত হয়েছিল 1954 সালে BMCII কলেজ প্রাঙ্গণে। কলেজের সেকালের উদ্যোগী ছাত্ররা এটি নির্মাণ করেছিলেন। আর 1996 সালে নির্মিত নওগাঁ জেলার মুক্তি মোড়ের কাছে যে শহীদ মিনারটি পরে নির্মিত হয়, বর্তমানে সেটি কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবেও পরিচিত, যা নওগাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। বাংলাদেশের দর্শনীয় স্থান আজ এখানেই শেষ করব, কিন্তু তার আগে বলি, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন MAITRWBANDHU মৈত্রী বন্ধু 23@gmail.com এই মেল আইডিতে মেল করে। এতক্ষণ বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে, স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়ের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। তিনি গতকাল নতুন দিল্লির ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দিচ্ছিলেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠক আগামীকাল হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে গতকাল সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তাঁর অভিযোগ, সীমান্ত সুরক্ষার জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তরের ব্যাপারে বিগত রাজ্য সরকার সহযোগিতা করেনি। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে উন্নয়ন নিয়ে উদ্বেগের মধ্যে থাকা এবং সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা সত্ত্বেও ভারতকে প্রবৃদ্ধির এক উজ্জ্বল কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। নতুন দিল্লিতে গত সন্ধ্যায় ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভারত ধারাবাহিকভাবে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন সংস্কার কর্মসূচির বাস্তবায়ন তার সরকারের একটি অঙ্গীকার। শ্রী মোদী বলেন, পূর্ববর্তী সরকারগুলির সময় উৎপাদনভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা চালু ছিল, আর এখন উৎসাহভিত্তিক উৎপাদন মডেল গ্রহণ করা হয়েছে। আগের সরকারগুলির নীতি ছিল মানুষকে অভাবের মধ্যে রাখা, যাতে মৌলিক চাহিদার জন্যেও তাদের সরকারের কাছে হাত পাততে হয়। কিন্তু তাঁর সরকার 25 কোটি মানুষকে দারিদ্র্যের নাগপাশ থেকে মুক্ত করেছে।
1: দুনিয়া নে বড়া ভয়ঙ্কর এক রূপ দেখা হ্যায় ইন দিনো। রিসোর্সেস কা ওয়েপনাইজেশন হো রাহা, অবিশ্বাস কা বাতাবরণ বিশ্ব কে লিয়ে অনেক নই চুনৌতিয়াঁ লেকর কে আ রাহা। লেকিন এসে সময় মে ভি দুনিয়া ভারত কো গ্রোথ অর হোপ কে ব্রাইট স্পট কে রূপ মে দেখ রহি হ্যায়। ভারত নে পিছলে 10-12 সাল মে আপনি 25 করোড় আবাদী কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারের সময়কালে লাইসেন্স রাজ বা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বেকারত্ব বাড়াতে ভূমিকা রেখেছিল। তার সরকার নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে। বর্তমান সরকার নিয়মকানুনে যেমন পরিবর্তন করছে, পাশাপাশি নিয়মকানুনের অনুসৃত নীতি বা কাঠামোটিও বদলে দিচ্ছে। শ্রী মোদী বলেন, ভারত সবসময়ই অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনায় বিশ্বাসী। ঠিক এই কারণে G20 গোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালনের সময় ভারত এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ নীতি অনুসরণের উপর গুরুত্ব দিয়েছে। সাম্প্রতিক সময়কালে পৃথিবী উত্থান পতনের সাক্ষী হয়েছে এবং এর মধ্য দিয়ে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট, সেটি হল প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অংশীদারিত্বমূলক ভবিষ্যতের চেতনা এবং এর সঙ্গে জড়িত দায়িত্ববোধ 21 শতাব্দীর অনেক সমস্যার মোকাবিলা করতে সাহায্য করে।
1: অনেক উতার চড়াও দেখে হ্যাঁ, ইন অনুভবোঁ নে এক বাত বহুত স্পষ্ট কর দি হ্যায়, কোই চাহে ইয়া না চাহে হর দেশ কা ভবিষ্য উসকা ফিউচার এক দূসরে সে জুড়া হুয়া হি হ্যায়। আইসোলেশন মে কুছ সম্ভব নেই হ্যায়, ইসলিয়ে শেয়ার্ড ফিউচার্স কি ইয়ে থিম আজ অর ভি অধিক প্রাসঙ্গিক হো গই হ্যায়, আর ভারত তো হমেশা সে ইসি ভাবনা কো লেকর চলা হ্যায়।
0: নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেলা রাজ্য এবং জাতীয় স্তরে 3 পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। নির্বাচিত 48 জন স্কুল শিক্ষক দেশের 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থাকে প্রতিনিধিত্ব করছে। এদের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা শিক্ষক রয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রীদের বৈঠক হবে। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ অনুষ্ঠিত হবে এবং ক্রীড়ামন্ত্রীদের বৈঠকটি হবে আগামীকাল। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডাক্তার মনসুখ মান্ডাভিয়া 2টি বৈঠকের সভাপতিত্ব করবেন। মন্ত্রকের প্রতিমন্ত্রী রক্ষা খার্সে এতে অংশ নেবেন। যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠকে যুব সম্প্রদায়ের উন্নয়নের এবং ক্ষমতায়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়া শিক্ষা, দক্ষতা বিকাশ, উদ্যোক্তা তৈরি এবং

0: বিকল্যাণ ও সুস্থায়ী উন্নয়নের মতো বিষয়গুলিও আলোচিত হবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, সুস্থায়ী উন্নয়ন এবং পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB-র সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তারা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে, এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ শেষ হয়ে যাচ্ছে।
1: कि पहली बार SSB कार्यक्रम में बंगाल के CM को आने का सौभाग्य मिला है। हम तो पुराने CM साहिबा को भी बुलाते थे, वो SSB के कार्यक्रम में आना नहीं चाहती। SSB हो, BSF हो, वो कोई पॉलिटिकल पार्टी या कोई एक सरकार की एजेंसी नहीं है। देश की सीमाओं की सुरक्षा करने वाला बल है, इरिस्पेक्टिव ऑफ पार्टी पॉलिसी, चाहे बंगाल में हो या केंद्र में जो सरकार हो, सभी ने जवानों के साथ आत्मीय रिश्ता रखना चाहिए।
0: সরকার জানিয়েছে, সংশোধিত কাঠামোর আওতায় বৃহস্পতিবার পর্যন্ত মোট 29টি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নথিভুক্ত হয়েছে। এই বিনিয়োগগুলি প্রস্তাবিত মোট অর্থমূল্য 48,000 কোটি টাকারও বেশি। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য ও যোগাযোগ, উৎপাদন শিল্প, ওষুধ শিল্প, ডেটা সেন্টার এবং পরিবহন পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগগুলি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে প্রতি মাসের এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে বেলা 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন AIR মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। মূল অনুষ্ঠান প্রচারের অব্যবহিত পরই বাংলায় এর সম্প্রচার শোনা যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও ব্রিটেন যৌথ মহড়া, প্রশিক্ষণ এবং ক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 25তম ভারত ব্রিটেন প্রতিরক্ষা পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং ব্রিটিশ প্রতিরক্ষা বিষয়ক পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি জেরেমি প্লিংটন যৌথভাবে সভাপতিত্ব করেন। বৈঠকে উভয় দেশ ভারত ব্রিটেন ভিশন 2035 এবং 10 বছর মেয়াদী প্রতিরক্ষা শিল্প রোডম্যাপের অধীনে গবেষণা ও উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা ক্ষেত্রে শিল্প সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করে। ভারত ও নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করেছে এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তার ক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করার বিষয়ে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দেরাদুনে গতকাল ভারত নেপাল যৌথ কর্মী গোষ্ঠীর 14তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলাস্কার প্রত্যন্ত একটি সামরিক বিমানবন্দরে ঘন কুয়াশার মধ্যে অবতরণের জন্য দ্বিতীয়বার প্রচেষ্টায় একটি ছোট বিমান ভেঙে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। ইউক্রেনের ক্রিভিরি শহরে একটি শপিং মলে গতকাল রুশ ড্রোন হামলায় 16 জন নিহত এবং 22 জন শিশুসহ 130 জনেরও বেশি আহত হয়েছে। ডিনি প্রোপেট্রোভিক্স আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার গঞ্জা জানিয়েছেন 5 জন শিশু সহ গুরুতর আহত 29। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীনাথ BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছে। নতুন দিল্লিতে কোয়ার্টার ফাইনালে ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়াং ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। FIH হকি বিশ্বকাপের অ্যামস্টারডামে ভারতের পুরুষ দল আজ আয়োজক নেদারল্যান্ডসের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের অভিযান শুরু করতে চলেছে। ভারতীয় সময় সন্ধ্যে 7:30 খেলা শুরু হবে। লুসান ডায়মন্ড লিগে ভারতের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এই মরশুমে তার সেরা 88.08 মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাঠির আগের থেকে মাত্র 9 সেন্টিমিটার কম দূরত্ব ছুঁড়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক সময়কালের ঘটনাবলী থেকে এটি স্পষ্ট, প্রতিটি দেশের ভবিষ্যৎ অন্য দেশগুলির ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক হবে। খবর শেষ হলো।

0: এরপরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সকালের আড্ডা।

আপনারা যারা এখন রেডিও সেটে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে নিউজ অন এআইআর অ্যাপে কিংবা গুগল লিংক থেকে আকাশবাণী মৈত্রী টিউন করেছেন, তাদের সকলকে স্বাগত জানাই আজকের সকালের আড্ডায়। গান গল্পের এই আসরে আজ শুনবেন আজকের দিন কোন কোন কারণে গুরুত্বপূর্ণ। থাকছে ফেসবুকের লোগো কেন নীল সাদা রঙের হয় সেই তথ্য, আর তার সঙ্গে রোজ যেমন থাকে দৃষ্টিকোণ, জানা অজানা আবহাওয়ার খবর আর সুন্দর সুন্দর গান, সেসব তো থাকছেই। আর সঙ্গে থাকছি আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। তবে না, প্রথমেই বেশি কথা বলবো না, আড্ডার আমেজটা শুরু হোক গানে গানে। পারমিতা, গৌরব, সুমনা, সুরঞ্জনা ও চন্দ্রানীর কণ্ঠে।

আজ 22শে অগস্ট, আজকে দিনটা না বলা ভালো, আজকে তারিখটা বেশ কিছু কারণে গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই স্বাধীনতার মাসে প্রথমেই বলতে হয়, আমরা সবাই জানি স্বাধীনতা সংগ্রামের একটা বড় দিক ছিল বিদেশি পণ্য বর্জন। বঙ্গভঙ্গের ঘোষণার প্রতিবাদেই তা শুরু হয়ে গিয়েছিল অনেক আগে। তারপর অসহযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর নেতৃত্বে বোম্বেতে প্রথম বড় আকারে বিদেশি বস্ত্র পোড়ানো হয়েছিল 1921 সালের জুলাই মাসে 31 তারিখে। আর তার কয়েকদিন বাদেই 1921 সালের 22শে অগস্ট তারিখেই গান্ধীজি আনুষ্ঠানিকভাবে দেশজুড়ে বিদেশি বস্ত্র পোড়ানোর বার্তা দেন। এটা ছিল ব্রিটিশ পণ্যের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের একটা বড় পদক্ষেপ। আর এখন যে আত্মনির্ভর ভারতের কথা বারবার ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, তখনও দেশবাসীর মধ্যে সেই স্বয়ং সম্পূর্ণতা আনতে এবং দেশীয় শিল্প বা খাদি কাপড়কে জনপ্রিয় করার জন্যই কিন্তু এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এবং নিঃসন্দেহে এটা ব্রিটিশ সরকারের প্রতিও এক কঠোর বার্তা ছিল।

0: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
1: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা, নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: গান্ধীজির নেতৃত্বে আজকের দিনে যেমন ভারতে বিদেশি বস্ত্র পোড়ানো হয়েছিল, তেমনি আজকের তারিখেই আরও বেশ কয়েক বছর আগে অবশ্য, মানে গান্ধীজি যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, তখন প্রবাসী ভারতীয়দের উপর অন্যায়, বিশেষ করে ভারতীয়দের ভোটাধিকার হ্রাসের এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এবং প্রবাসী ভারতীয়দের অধিকার সুরক্ষিত করার জন্য দক্ষিণ আফ্রিকার নাটালে 1894 সালে আজকের দিনেই অর্থাৎ 22 আগস্ট তারিখেই গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। আর এখনকার থেকে মাত্র কয়েক বছর আগে, মানে 2017 সালে আজকের দিনেই ভারতীয় সুপ্রিম কোর্ট 3 তালাককে অসাংবিধানিক বলে ঘোষণা করেছিলেন, যা প্রকৃতপক্ষেই এক ঐতিহাসিক রায়। আর এই সব তথ্য আজকের দিনে মনে করে নেওয়ার পর এবার জোজোর কণ্ঠে শুনিয়ে দেব জোরদার একটা গান, যা আমাদের মানে ভারতীয়দের একতার এনার্জিকে আরও চাঙ্গা করে দেয়।

আচ্ছা বন্ধুরা, আপনাদের কারো কারো চোখ কি ঘড়ির দিকে বারবার চলে যাচ্ছে? মনে হচ্ছে কি যে সকালের আড্ডায় এখন কি একবার বলবে হারানো দিনের গানের বিষয়টি? আপনাদের যখন মনে হচ্ছে তখন কি না বলে পারি? জানিয়ে দিই আজকে রাতের হারানো দিনের গানের বিষয়। যুগ পেরোয়, সময় বদলায়, পাল্টে যায় প্রযুক্তি, পুরনো হয় গ্রামোফোনের ক্যাচকোঁচ, দাপট দেখায় ক্যাসেটের ক্লিক। বদলের এই প্রেক্ষাপটে অক্ষয় হয়ে থাকে কিছু কণ্ঠ। আর কি আশ্চর্য, সেই সব মধুখরা কণ্ঠের নোঙর একটিমাত্র প্রতিষ্ঠানে, আকাশবাণী। গ্রামোফোনের যুগ ছাড়িয়ে ক্যাসেট বন্দি অ্যালবাম তাদের সূত্র ধরে রাখতে পেরে আপ্লুত। তাদের কথা, তাদেরই গান আজ মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন হারানো দিনের গানে। সঙ্গী হবেন বিশাখা চক্রবর্তী। আজ রাতে ভারতীয় সময় ঠিক রাত 11টায়, শুনতে ভুলবেন না কিন্তু। আর সকালের আড্ডার এই পর্যায়ে এসে এখন আপনাদের পর পর শুনিয়ে দেব দুটো বন্ধুত্বের গান, জুবিন গর্গ ও সোমাশ্রীর কণ্ঠে।

সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ, উস্তাদ বিসমিল্লাহ খানের স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ বিভাগ।

সুর থেকে যাবে। তার কথায় সঙ্গীতের কোনো জাত নেই, অন্তরের অন্তঃস্থল থেকে তার এই বিশ্বাস উৎসারিত হয়েছে সুরে সানাইয়ে।

বিসমিল্লাহ খান। সানাইয়ের সঙ্গে এই নামটি যেন সমার্থক। সানাই তাকে দিয়েছে বিরল সম্মান। ১৯৪৭-এ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তাকে দিল্লির লালকেল্লায় সানাই বাদনের আমন্ত্রণ জানান। ১৯৫০-এর ২৬শে জানুয়ারি দেশের প্রথম সাধারণতন্ত্রের প্রাক্কালেও লালকেল্লা থেকে শোনা যায় তাঁর সানাই বাদন। রাগ কাফি বাজিয়েছেন বিশ্বের নানান প্রান্তে। চিরাচরিত লোকবাদ্যযন্ত্র থেকে সানাইকে তিনি কনসার্টের স্টেজে

0: তার নিজের কিছু কথা ইউটিউবের সৌজন্যে।
1: কবি কবি জমঘট এসা হতা থা বনারস মে, ওহো ঝুলা পড়া সাবন কা মহিনা, তো সব গায়িকা বুলাই গই হ্যাঁ সারনাথ মে বাগ মে পুতলি বালে বগিচে মে, সব এক তরফ জো হ্যায় তো পুরি তরকারি আর ক্যা ক্যা হ্যায় আম হ্যায় ক্যা হ্যায় সব বন রা হ্যায়, এক তরফ ঝুলা পড়া হ্যায় তিন গায়িকা বৈঠি হ্যায় দো পেঙ্গ লগা রহি আর গানা ক্যা হো রা,
2: সিয়া সঙ্গে ঝুলে বগিয়া মে রাম লালনা, সিয়া সঙ্গে ঝুলে বগিয়া মে রাম,
1: ইতনা কে পেঙ্গ চলি আর মামু বজা রহে হামারে আর হাম ভি বৈঠে সাথ, হাম ভি বোল কহ রহে সাথ, বরসাত কা মৌকা হ্যায় পানি ঝিমির ঝিমির বরস রা, ওই সব মকান হামারা ইধার খপড়া পড়া হুয়া থা, নিচে দালান থি আর অঙ্গনা থা এই সব থা লেকিন উপর খপড়া, উসমে হামারি নানি বৈঠি হ্যায়, এক পয়সা হাম লিয়া আর টিমল সাহ একটে থে উনকে ইয়া গয়ে, কা টিমল সাহ কে কা রে কা লড়কে ওইসে বচ্চে তো এক পয়সে কা ঘি দে দেতা, তো আপনা পত্তা নিকালা মৌয়ে কা আর উসকা দোনা বনা গুজরিয়া এসে কাটি এক পয়সে মে ঘি বেহতরিন ঘি, ও ঘি লেকে আয়ে মোমানি সে মোমানি কে পরাঠা পকা দো, ও আটা সানে হুয়ে পরাঠা পকা লিয়া, ও পরাঠা পরাঠা হ্যায় আর কচরা বনা দিন প্যাজ আর ও সব খা রে ঝিমির ও মজা আহ হ্যায় ও জায়কা হ্যায় কি আব ও নই পয়সা খরচ করলে জায়কা নই হ্যায়, সব বাতে হ্যায় জমানে কি বেগম আখতার হুয়া থি উনকা রঙ থা হুয়া কলকাতে মে আচ্ছা রঙ থা, সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাম হ্যাঁ শাহ সাহেব, হ্যাঁ ঠিক আছে চলে ভাইয়া কিন্তু হ্যাঁ ও শুরু হো গিয়ে

বারাণসীতে তাঁর সঙ্গে সমাহিত তাঁর প্রিয় বেগম। তবু তাঁর সুরের রেশ আজও সুরাবিষ্ট করে রেখেছে আমাদের সঙ্গীতের জগৎ।

চোখের পাতায় বসন্ত আসুক বা না আসুক, সকালের আড্ডায় রাঘব চট্টোপাধ্যায়ের গানের এই কথায় কথায় মন উথাল পাতাল হোক বা না হোক, খুব মনোযোগ দিয়েও আমরা কিছু দেখার সময় যতই

0: জোর করে চোখের পাতা না ফেলার চেষ্টা করি না কেন, বা ঘুমে চোখ বুজে এলেও আমরা যতই জোর করে তা খুলে রাখার চেষ্টা করি না কেন, কোনো বই পড়ার বা কিছু দেখার চেষ্টা করি না কেন, আমরা যখন জেগে থাকি যাই করি না কেন, আমাদের চোখের পাতা কিন্তু সবসময় পড়ে। আমরা একটা না থাকে থাকতে পারি না, সে তো সবার জানা কথা, কিন্তু কিন্তু বন্ধুরা কখনো খেয়াল করে দেখেছেন কি যে এই যে আমাদের চোখের পাতা পড়ে তার হারটা ঠিক কিরকম? আচ্ছা, আমাদের কোনো চক্ষু বিশেষজ্ঞ বন্ধুর কানে যদি এখন আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা থেকে এই কথাগুলো কোনোভাবে পৌঁছয়, তিনি হয়তো বুঝতে পারবেন আমি ঠিক বলছি কি না, বা ভুল হলে তিনি শুধরে দিতেও পারেন আমাদের চিঠি দিয়ে বা মেল করে। আমাদের মেল আইডিটা বলে দিচ্ছি একটু পরেই। যাই হোক, সাধারণভাবে যেটুকু বলা যায় তা হলো চোখের পাতা পড়ার হার কিন্তু সবসময় সমান থাকে না। হ্যাঁ, সবসময় সমান থাকে না আমাদের চোখের পাতা পড়ার হার। আমরা মোটামুটি এক মিনিটে 20 বার চোখের পাতা ফেলি, কিন্তু যখন আমরা মোবাইল বা কম্পিউটারের স্ক্রিন থেকে কিছু পড়ি বা দেখি তখন চোখের পাতা পড়ার এই সংখ্যাটা নেমে আসে মিনিটে মাত্র 7 বারে। হ্যাঁ, 20 বার থেকে মিনিটে মাত্র 7 বারে নেমে আসাটা চোখের জন্য মোটেই ভালো নয়, বেশ ক্ষতিকারক। তাই আর একটা জানা কথাই আবারও বলি, স্ক্রিন টাইম কমান এবং তার সঙ্গে শুনিয়ে দিই কিছু ডিজিটাল সতর্কবার্তা।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরো একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: এখন আপনাদের জানিয়ে দেব আজকের আবহাওয়া সম্পর্কে ছোট্ট করে। আলিপুর আবহাওয়া দপ্তরের আজ সকালের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকছে। বজ্রবিদ্যুৎ সহকারে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনাও থাকছে, অতএব ছাতা বা রেনকোটও আপনাদের সঙ্গেই থাকছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ থাকছে সর্বোচ্চ 96% ও সর্বনিম্ন 71%। মানে ঘামের হাত থেকেও মুক্তি পাওয়ার খুব একটা উপায় থাকছে না। আর সবশেষে বলি, পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো আগাম সতর্কবার্তা নেই। আজ প্রকৃতির মর্জি কেমন থাকবে তা তো কিছুটা বোঝা গেল, কিন্তু আমাদের তো আপনাদের মনের খবরও রাখতে হয়, বুঝতে হয় আপনাদের ভালো লাগা মন্দ লাগার কথা, জানতে হয় আপনাদের মতামত। তাই আজকের সকালের আড্ডা আপনাদের কেমন লাগলো, আমাদের সব অনুষ্ঠান আপনাদের নিয়মিত কেমন লাগছে তা কিন্তু আমাদের জানাতে থাকুন। maitribondhu23@gmail.com এই মেইল আইডিতে, অথবা আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ AKASHBANI আকাশবাণী মৈত্রী, মাঝখানে রয়েছে ভি নয় বি। শ্রোতা বন্ধুরা, আকাশবাণী মৈত্রীর একমাত্র ফেসবুক পেজ এটি, তাই আকাশবাণী মৈত্রীর পেজে যাওয়ার সময় মাঝখানে ভি নয় বি রয়েছে বানানে, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, এই যে আমি এখনই আমাদের মানে আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজের কথা বললাম, না না মানে আমি এখন যদি এটা নাও বলতাম, সারাদিনে আমরা প্রত্যেকে বোধ হয় ফাঁক পেলেই বা কোনো কাজ করতে করতেও দিনের মধ্যে কতবার ফেসবুক থেকে ঘুরে আসি বলুন তো। আমি ঠিক বলছি তো? তা সে আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজ হোক, নিজের টাইম লাইন হোক, কিংবা বন্ধু আত্মীয় বা পরিচিতদের প্রোফাইল, যাই হোক না কেন, ফেসবুকে ঢুকতে গেলেই আমাদের কি করতে হয়? ভাবছেন, যা বাবা, এটা আবার কোনো প্রশ্ন হলো? ফেসবুকে ঢুকতে হয় মানে? হ্যাঁ, আমিও তো ঠিক সেই কথাই বলতে চাইছি। এটা আবার কোনো বলার কথা হলো? এই যে আমরা ফেসবুকে ঢোকার জন্য ফেসবুকের নীল সাদা আইকনটায় আঙুল ছোঁয়াই বারে বারে বলছি, সেটার কথাই। আচ্ছা, আপনাদের কারো কারো কখনো মনে হয়েছে নিশ্চয়ই যে ফেসবুকের আইকন এরকমই কেন হলো? ফেসবুক হলে নীলের মধ্যে সাদা দিয়ে ছোট হাতের ইংরেজি হরফে এফ লেখা, আর ফেসবুক লাইট হলে উল্টোটা, মানে সাদার মধ্যে নীল দিয়ে ছোট হরফে ইংরেজি এফ লেখা। কিন্তু সাদা আর নীল এই দুটো রঙেরই কেন হলো? অন্যরকম কিছু তো হতে পারত না? ফেসবুকের জন্য এফ সেটা তো বোঝা গেল, কিন্তু অন্য কোনো রং কেন নয়, অন্য কোনো ডিজাইন কেন নয়, কেন হলো না? এরকমটা হয়েছে তার কারণ, 2010 সালে যখন ফেসবুক প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছিল, তখন এক সাক্ষাৎকারে মার্কস জাকারবার্গ নিজেই জানিয়েছেন এরকম হওয়ার কারণটা আসলে তিনি বর্ণান্ধ বা কালার ব্লাইন্ড। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় রেড গ্রিন কালার ব্লাইন্ডনেস, মানে লাল বা সবুজ রঙের পার্থক্য ঠিকমতো বুঝতে পারেন না তিনি। লাল বা সবুজের শেডগুলো মার্কস জাকারবার্গের চোখে ঝাপসা বা অস্পষ্ট লাগে, কিন্তু তার চোখে সবচেয়ে ভালোভাবে ধরা দেয় নীল রং। আর সেই জন্যই অন্য কোনো মার্কেটিং রিসার্চ ছাড়াই, অন্য কোনো বিশেষ কারণ ছাড়াই, স্রষ্টার দেখার সুবিধার জন্যই ফেসবুকের লোগো বা ব্র্যান্ডিং সেজে উঠেছে নীল সাদা রঙে। আর এই তথ্যের পর রূপম ইসলামের কণ্ঠে নীল রং যে ভীষণ প্রিয়, সে গানটাই বরং শোনা যায়।

দূর পাহাড়ের নীলিমায় না হয় আমরা পরে চোখ রাখবো, কারণ ঘড়ির দিকে চোখ চলে গেছে আর ঘড়ি বলছে সকালের আড্ডায় এখন সময় হয়েছে বিজ্ঞানের কথিকা জানা অজানার।

0: আশ্চর্য সেই কোয়ান্টাম যুগ ধারাবাহিক কথিকা শুনছেন জানা অজানায়। আজ দ্বিতীয় পর্ব, বলছেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
1: বৈজ্ঞানিক সমস্যা বলতে তখন হাইজেনবার্গের মাথায় ঘুরছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত বোরের আবিষ্কৃত দুর্বোধ্য নিয়ম। বিজ্ঞান জগতে ইতিমধ্যেই সর্বজনশ্রদ্ধেয় বিজ্ঞানী নিলস বোর, দেখতে নিতান্ত সহজ অথচ এমন এক অদ্ভুত গাণিতিক ফর্মুলা তিনি তৈরি করেছেন যার সাহায্যে মৌলদের ধর্ম অনুমান করা যায়। যেমন, উত্তপ্ত করলে কোন মৌল কী বর্ণের আলো বিকিরণ করবে বা সেই বিকিরিত আলোর কম্পাঙ্ক কী হবে ইত্যাদি বলে দেওয়া যায়। পরমাণুর জগৎকে জানা বোঝার জন্য এই সাফল্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু হাইজেনবার্গ মনে করেন এই ফর্মুলা এখনও অসম্পূর্ণ, কারণ নির্গত আলোর প্রাবল্য এর সাহায্যে বলা যায় না। তাছাড়া এখানে কিছু অবাস্তবতাও আছে। কোনো কারণ ছাড়াই বোর ধরে নিয়েছেন ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরে বিশেষ কতগুলো কক্ষপথে স্থির শক্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং এক কক্ষ থেকে অন্য কক্ষপথে লাফিয়ে গেলে শক্তি শোষণ বা বিকিরণ করছে। হাইজেনবার্গের মনে প্রশ্ন জাগে, কেবলমাত্র এই নির্দিষ্ট কক্ষপথগুলোই কেন? এক কক্ষ থেকে অন্য কক্ষে লাফিয়ে পড়ার মতো এমন অদ্ভুতুরে কাণ্ডটি বা ইলেকট্রন ঘটাতে যাবে কেন? আর কার অদৃশ্য অঙ্গুলি হেলনে চলছে এই আচরণ, মানে কোন শক্তির প্রভাবে এমনটা হয়, ভাবতে থাকেন হাইজেনবার্গ। খাতার পৃষ্ঠা ভরে ওঠে বিচিত্র গাণিতিক চিহ্নে। এক সময় অবসন্ন লাগতে থাকে, বই খাতা বন্ধ করে বাইরে বেরিয়ে পড়েন তিনি। হাঁটতে হাঁটতে পৌঁছে যান নাম না জানা কোনো টিলার শীর্ষে, বসে থাকেন নিশ্চুপ। সাগরের নোনা হাওয়ায় এলোমেলো হয়ে যায় ব্যাক ব্রাশ করা চুল। মনের গহীনে বিজ্ঞানের ভাবনাগুলো চলতেই থাকে। প্রতিদিন অনেকক্ষণ ধরে সাগরের জলে সাঁতার কাটেন হাইজেনবার্গ। কোনোদিন হয়তো মহাকবি গেটের লেখা ওয়েস্ট ইস্টার্ন ডিভাইন থেকে পাঠ করেন গীতিময় কোনো কবিতা। এক অনির্বচনীয় আবেশে তার দেহের প্রতিটি রোমকূপ শিহরিত হয়ে ওঠে। বোরের মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রনের বিচিত্র আচরণের রহস্য উদ্ঘাটনের চেষ্টার ত্রুটি রাখেননি তিনি, অথচ কোনো ফল হয়নি। বৈজ্ঞানিক প্রতিষ্ঠান থেকে বহু দূরে উত্তর সাগরের কোলে এই দ্বীপের একাকিত্বে থাকতে থাকতে আচমকাই তার মস্তিষ্কে এক নতুন আইডিয়া খেলে গেল। আইডিয়াটা অভিনব সন্দেহ নেই। বছর কুড়ি আগে অ্যালবার্ট আইনস্টাইন নামে পেটেন্ট অফিসের এক কর্মীও বিজ্ঞানের দুনিয়ায় সম্পূর্ণ নতুন এক ধারণার প্রস্তাব করেছিলেন। পরবর্তীকালে সেই ধারণা প্রসূত ফলাফল বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় সত্যি বলে প্রমাণিত হয়েছিল, আর তাই বিজ্ঞানের জগতে আইনস্টাইন ইতিমধ্যেই কিংবদন্তি হয়ে উঠেছেন। তিনি দেখিয়ে দিয়েছেন বৈজ্ঞানিক যুক্তির নিরিখে আমাদের এতদিনকার অভিজ্ঞতালব্ধ জ্ঞানও পাল্টে যেতে পারে। তাঁর মতে, আমাদের চারপাশের চোখে দেখা যাবতীয় ঘটনার প্রেক্ষিতেই বিজ্ঞানের নিয়মনীতি তৈরি হয়। এখানে অনুমানের কোনো প্রশ্ন নেই, নিখুঁত পর্যবেক্ষণ থেকেই আমাদের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়ে ওঠে। আইনস্টাইনের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আর্নস্ট মাকের দার্শনিক প্রভাব স্পষ্ট। অন্যদিকে অভিজ্ঞতা ও বাস্তব সত্যের মধ্যে সম্পর্ক নিয়ে বন্ধু পাউলির সঙ্গে ছাত্রাবস্থায় তুমুল তর্কবিতর্ক করতেন হাইজেনবার্গ। ইলেকট্রনের অদ্ভুতুরে আচরণ ব্যাখ্যা করতে গিয়ে তাই সাহসী অথচ সরল এক পদ্ধতির আশ্রয় নিলেন তিনি। প্রথমেই ঠিক করলেন, নতুন কোনো বল বা শক্তির অস্তিত্ব না খুঁজে বলবিদ্যার সাধারণ নিয়মনীতির নিরিখেই বিষয়টিকে দেখা যাক। ইলেকট্রনের গতির ব্যাপারটি ছেড়ে দিয়ে বরং শুধুমাত্র পরমাণু কর্তৃক নির্গত আলো নিয়েই হিসেব নিকেশ করবেন তিনি, কারণ এই একটি বিষয়ই আমরা সরাসরি দেখতে ও পরিমাপ করতে পারি। পরিমাপ বলতে, একটি কক্ষ থেকে অপর কক্ষে ইলেকট্রন স্থানান্তরিত হলে নির্গত আলোর কম্পাঙ্ক ও প্রাবল্য। ভৌত পরিমাপক এই সংখ্যাগুলোকে ডায়েরির পাতায় টেবিল আকারে সাজিয়ে লিখলেন হাইজেনবার্গ।

0: সেভাবেই দিন রাত এক করে চিন্তায় ডুবে থাকেন তরুণ পদার্থবিদ, একটু একটু করে সম্পর্কের যোগ সূত্র খুঁজে পাচ্ছেন তিনি।
1: আশ্চর্য সেই কোয়ান্টাম যোগ দ্বিতীয় পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর অমিতাভ চক্রবর্তী।
2: শুনলেন বিজ্ঞানের কথিকা জানা অজানা, আর এর সঙ্গে সকালের আড্ডার একদম শেষ লগ্নে এসে বলে যাই, 22শে অগস্ট মানে আজকের দিনটি কিন্তু ওয়ার্ল্ড প্লান্ট মিল্ক ডে হিসেবেও পালিত হয়। সয়াবিনের দুধ, ওটস মিল্ক বা চিনে বাদাম বা কাজু বাদামের দুধের মতো পণ্যের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে ও পশু কল্যাণের লক্ষ্যে এই বিশেষ দিবস পালিত হয় প্রতি বছর 22শে অগস্ট। অনেকেরই যাদের ল্যাকটোজ সহ্য হয় না তাদের জন্য এই ধরনের প্ল্যান্ট মিল্ক বেশ উপকারী হতে পারে। তাছাড়া প্ল্যান্ট মিল্কের ব্যবহার বাড়লে যে সমস্ত প্রাণীদের থেকে আমরা দুধ পাই তাদের উপরেও চাপ কম পড়ে। তাই সচেতনভাবেই প্রাণীজ দুধের বদলে উদ্ভিজ্জ দুধের বিকল্প বেছে নিতেই পারেন আপনারা। এই বলে আর একটা গান শোনাতে শোনাতে আমি আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায় শেষ করব আজকের সকালের আড্ডা। তবে প্রতিদিন গানে গল্পে অন্তহীন থাকছে আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা, গানে গানে লগ্ন জিতাও তাই বলছে।

হ্যাঁ, এভাবেই গল্প হয়, তবে রূপকথায় নয়, বাস্তবতায়। আকাশবাণী মৈত্রীতে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, নিউজ অন এআইআর অ্যাপে কিংবা গুগল লিংক থেকে প্রতিদিন সকালের আড্ডায়। আর 10 বছর পূর্তির প্রাককালে দাঁড়িয়ে আমি আজ সকালের আড্ডা থেকে যেতে যেতে একথাই বলে যাই, এভাবেই গল্প হোক।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে পথ চলতে।
1: এখন শুনবেন পথ চলতে। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৈকত গুপ্ত। জীবনের এই চলার পথে আরো একটা পথ চলতে অনুষ্ঠান নিয়ে আজ আপনাদের সঙ্গে চলে এসেছি আমি, আপনাদের বন্ধু।

0: সৈকত। আমাদের এই প্রতিদিনের পথ চলায় কত নতুন মানুষের সঙ্গেই তো দেখা হয়, তবে কিছু মানুষের শিল্প ভাবনা আমাদের গভীরভাবে মুগ্ধ করে, নতুন দৃষ্টিকোণ থেকে ভাবতে শেখায়। আমিও ঠিক কথা বলে নিয়েছিলাম এমনই একজন মানুষের সঙ্গে। কার সঙ্গে? যার তুলির টানে এবং ভাস্কর্যের নিপুণতায় ফুটে ওঠে চারপাশের অনেক না বলা কথা, অনেক না বলা গল্প। তার তুলির টানে যেমন মা দুর্গার চক্ষুদান হয়েছে, তেমনি এমন অনেক ছবি কথা বলে উঠেছে। তিনি হলেন বিশিষ্ট ভাস্কর ও চিত্রশিল্পী শ্রী অঞ্জন কুমার। তার সঙ্গে কথোপকথনের বেশ খানিকটা অংশ আজ রইল আপনাদের জন্য। নমস্কার অঞ্জনবাবু, আপনার এই অপরূপ শিল্প ভাবনা এবং প্রতিমা তৈরির জগতে প্রবেশ করার পেছনে গল্পটা ঠিক কেমন তা আমরা জানতে চাই। আমরা জানি আমাদের দেশে মৃৎশিল্পের কাজ অনেক ক্ষেত্রেই বংশ পরম্পরায় হয়ে থাকে। এই শিল্প কি আপনার পারিবারিক ঐতিহ্য যা আপনি পূর্বপুরুষদের কাছ থেকে গ্রহণ করেছেন, নাকি এর পেছনে রয়েছে আপনার সম্পূর্ণ নিজস্ব তাগিদ, নিজস্ব ইচ্ছে? কিভাবে আপনি প্রথম অনুভব করলেন যে এই মাটি এবং শিল্পের মাঝেই আপনার জীবনের প্রকৃত অর্থ লুকিয়ে রয়েছে?
1: ছোটবেলায় আমার শিল্প চর্চার জায়গাটা, যেটা আমি খুবই যখন ছোট ছিলাম, এমনি আমার বাড়ির যে পরিবেশটা হচ্ছে, আমার মা একজন সিঙ্গার, ক্লাসিক্যাল সিঙ্গার, মানে একটা সময় মা তো রবীন্দ্রভারতী থেকে মাস্টার্স করেছেন এই গান নিয়েই আর, তা সেই হিসাবে আমার বাড়িতে একটা সঙ্গীতের চর্চা অবশ্যই ছিল। ঠাকুরদাদা যে ছিলেন উনি অল্প বয়সে মারা যান, এবং উনি কিন্তু যাত্রা বা অভিনয় জগতে, গানের জগতেও ছিলেন। মামার বাড়িটা ভীষণ কালচার একটা পরিবার আর কি। আমার মামার বাড়িতে এমনি দুর্গা পুজো হয়, প্রায় 100 বছরের দুর্গা পুজো, আজও হয় পুজোটা। সেই পুজোতে কি হয়, ঠাকুর তৈরি হতো একচালার সেই দুর্গা প্রতিমা। সেটা ছোটবেলা থেকে আমি ওই স্কুল ফেরার পথে বসে বসে দেখতাম পোতরা একে একে কিভাবে ঠাকুরটা বানাচ্ছে। প্রথমে কাঠামোটা তো থাকতোই, কাঠামোটাকে ঠিক করে তার মধ্যে খড় দিয়ে, তারপরে আস্তে আস্তে এই যে আস্তে আস্তে আস্তে আস্তে তৈরি হচ্ছে, আর আমার স্কুলে থেকে ফিরে বসে থাকা, এই করতে করতে একটা আমার শিল্পের সঙ্গে একটা ভীষণ ভালো লাগা, যোগাযোগ তৈরি হয়। আমার কিন্তু বাড়িতে কেউ প্রতিমা শিল্পী কেউ ছিল না, বা ছবি আঁকার লোকও কেউ ছিল না। তারপরে পরবর্তীকালে কি হলো, দেখো এখনকার দিনের যেমন ছেলেরা মোবাইলেই সারাক্ষণ ব্যস্ত, আমাদের সময়টা কিন্তু এরকম ছিল না। আমাদের সময়টা হচ্ছে যে আমরা কিন্তু মাটির সঙ্গে খুব যোগাযোগ ছিল। হ্যাঁ, আমরা মাটি এনে বিভিন্ন পুতুল বানাতাম, ছোট ছোট বিভিন্ন রকমের পুতুল বানানো, সেটা যে খুব একটা খুব সুন্দর হতো তা নয়, ছোট বয়সে যেমন হয়, সেটা করতে করতে আস্তে আস্তে এটা ওটা ঠাকুর বানানো, শিব ঠাকুর বানানো, কালী ঠাকুর বানানো, এইভাবে করতে করতে তারপরে আমি পরবর্তীকালে ছবি আঁকা শিখলাম, আর্ট কলেজে ভর্তি হলাম, এইভাবে আমার জার্নিটা হয়।
0: জীবনের যে কোনো প্রথম অভিজ্ঞতাই মানুষের মনের গভীরে একটি বিশেষ জায়গা করে নেয়। আমরা আপনার কাছে শুনতে চাই আপনার নিজের হাতে তৈরি জীবনের প্রথম দুর্গা প্রতিমা গড়ার অভিজ্ঞতাটি ঠিক কেমন ছিল। সেই প্রথমবার যখন আপনি খড় আর মাটিতে মাতৃরূপ ফুটিয়ে তুলেছিলেন, তখনকার অনুভূতি কেমন ছিল? সেই শুরুর দিনগুলোর এমন কোনো বিশেষ স্মৃতি বা ঘটনার কথা কি আপনার মনে পড়ে, যা আজও আপনাকে এই সৃষ্টির পথে এগিয়ে চলতে গভীরভাবে অনুপ্রাণিত করে?
1: এত ছোটবেলা থেকে করা না, ঠিক তো মনে থাকে না। তবে একটা জিনিস আমার খুব মনে আছে, সেটা বলি, খুব মজার। এটা হয়তো অনেক বাচ্চাই আমাদের সময় করতো, এখন এই ব্যাপারগুলো না অনেকটা চলে গেছে, এখন তো এখন বাচ্চারা তো অন্যভাবে বড় হয়। আমাদের সময়টা কিরম ছিল, ধরো আমি আমার খুব তখন আমি ছোট, আমার প্রায় 3-4 বছর, ওরকম 2-3 বছরই বয়স, মানে খুব খুব কথাও সেরকম ভাবে হয়তো বলতে পারি না এরকম। তা মা কি করতো, ওই আটা মানে রুটি বানানো যে আটা না, সে আটা দিয়ে মেখে, যেমন মারা যেমন রুটি বানায়, আর আমি না ওই আটাটা খুব নিতাম, মানে তখন তো মাটি জানতাম না, ওই আটাটাকে নিয়ে না এটা ওটা পুতুল বানিয়ে, এবং আমি ওই সময় দুর্গা ঠাকুরও বানিয়েছি, যে দুর্গা ঠাকুর বানানোর কথা বলছি, ওই সময় ওই ওরা সরু সরু হাত তৈরি করে 10টা হাত, এটা জানতাম যে দুর্গা ঠাকুরের 10টা হাত, সেইটাকে কি করতাম তৈরি করে না দেওয়ালে আটকে রাখতাম। আর খুব মজা ছিল দুর্গার গণেশটা বানানো, ওই গণেশের যে সুর, ওইটা খুব মজা ছিল। তা এইটা হচ্ছে আমার খুব স্মৃতিতে আছে, খুব অনেক আগে আগেকার তো ছোট্টবেলাকার, কিন্তু এটা মনে আছে আমার যে আমি আটা দিয়ে দুর্গা ঠাকুর বানিয়েছি। তারপরে যেমন হলো আস্তে আস্তে মাটির কাজটা ভালো লাগতে শুরু করলো, মাটি দিয়ে একটু বড় হচ্ছে যেমন যা হয় আর কি। হ্যাঁ, ছবি আঁকার ইচ্ছা হলো, মাটি দিয়ে পুতুল বানানোর ইচ্ছা হলো, তাই এরকম আমার মনে আছে। কিছু কিছু এখনো যে মনে নেই তা না, ছোট ছোট স্মৃতি আছে। এরকম আমি খুব ওই যেটা বানাতাম আমি খুব কালী ঠাকুর, তারপরে ধরো এই শিব ঠাকুর, এগুলো খুব

0: বানাতাম। এগুলো মানে যা হয় একদম বাচ্চা বয়সে লোকে ওই ঠাকুর গুলো যেটা দেখে সেটাই বানায়, তো সেই হিসাবে আর কি ওইরকম ভাবে বানানোটা আর কি।
1: শিল্পের দীর্ঘ যাত্রাপথে প্রত্যেক শিল্পীরই কোনো না কোনো নির্ভরতার জায়গা বা অনুপ্রেরণার উৎস থাকে, যা তাকে নতুন করে সৃষ্টি করতে শক্তি যোগায়। আপনার এই সুদীর্ঘ কাজের ক্ষেত্রে সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? এমন কোনো বিশেষ প্রবীণ বা সমসাময়িক শিল্পীর কাজ কি আছে যা আপনাকে প্রবলভাবে মুগ্ধ করে বা আপনার নিজস্ব নির্মাণ শৈলীকে গভীরভাবে প্রভাবিত করে? আপনার এই নিজস্ব শিল্পরীতি গড়ে ওঠার পেছনে অন্য কোন স্রষ্টার অবদান কতটা বলে আপনি মনে করেন?
0: অনুপ্রেরণাটা প্রথম তো বাবা মার থেকেই আসে জানো। প্রথমটা তো আমার মা যেহেতু শিল্পের সঙ্গে জড়িয়ে, ঠাকুর বানাতেন না বা ছবি আঁকতেন না, কিন্তু গানের জগৎ তো, তা মোটামুটি মা আমি যখন এগুলো করতাম মা কিন্তু খুব উৎসাহ দিতেন এবং আমার বাবাও উৎসাহ দিতেন যে এটা তুমি করো, এটা তো ভালো। এবং বাবা ছোট বয়সে আমাদের পাড়ায় একজন মাস্টারমশাই ছিল, আঁকার মাস্টারমশাই, তার কাছে নিয়ে যাওয়া যে দেখো তো ও তো এরকম করে, ওটা ওকে যদি একটু গাইড করো, একটু শেখাও, মানে এই ব্যাপারগুলো আমার বাবা মা খুব আমাকে অনুপ্রাণিত করেছেন এবং আমাকে খুব সাহায্য করেছেন। তার পরবর্তীকালে কি হলো, যখন আমি একটু ছবি আঁকা বা মাটির মূর্তি এগুলো তৈরি করা শিখছি, তখন আমার মাস্টারমশাই যারা ছিলেন তারা আমাকে ভীষণ, বা স্কুলের টিচাররা কিন্তু আমাকে ভীষণ উৎসাহ দিতেন। আমার মনে আছে ক্লাস 1-2 এও যখন আমি পড়তাম তখনও কিন্তু আমাকে কেউ যদি জিজ্ঞাসা করতো যে তুমি বড় হয়ে কি হবে, এটা একটা এটা তখনকার দিনে খুব ছিল। কিন্তু আমার চিরকাল মনে আছে আমি কিন্তু সবসময় বলতাম আমি নয় স্কাল্পচার হবো নয় পেন্টার হবো, মানে তখন তো এত মানে এইভাবে বলতে পারতাম না ছবি আঁকবো কি আমি মাটি মূর্তি বানাবো, এই ব্যাপারগুলো কিন্তু তখনও আমি বলতাম। তা সেই জন্য মাস্টারমশাইরা স্কুলে আমার জানতো যে না ও যে যাই করুক ও কিন্তু ছবি আঁকবে। আমি তখন ক্লাস 8-এ পড়ি এরকম সময়টা, তখন আমি পুরো মানে একদম ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি আর্ট কলেজেই পড়বো এবং আমি ছবি বা মূর্তি বানানোর দিকেই যাব। সেই সময় এক আমার মাস্টারমশাই ছিলেন আমাদের আমার স্কুলে, ইংরাজি পড়াতেন আর কি, তিনি আমাকে একদিন ডেকে বললেন, মানে একটা খুব অদ্ভুত দিন ছিল সেটা, আমি যাচ্ছিলাম তা উনি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন। আমি স্যারকে বলছি স্যার কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে আছেন, বলছি এই তো দেখ না সূর্যটা ডুবে যাচ্ছে দেখছি। তা সেই দিন আমাকে মাস্টারমশাই একটা অদ্ভুত, এটা তো শিক্ষা গুরু উনি কিভাবে, তখনকার দিনে না এই ব্যাপারগুলো ছিল মাস্টারমশাইদের মধ্যে, এখন হয়তো খানিকটা কমেই গেছে হয়তো। মাস্টারমশাই আমাকে বলছেন যে অঞ্জন সবাই অনেক কিছু হবে জানিস ভবিষ্যতে, আমার যারা ছাত্র আছে তারা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে সব বিভিন্ন, কেউ চাকরি করবে, কিন্তু তুই কিন্তু মনে রাখিস তোকে কিন্তু শিল্পী হতে হবে, তুই কিন্তু এই সাধনা থেকে একদম সরে আসবি না। আমার সেই কথাটা না আজও, মাস্টারমশাই মারা গেছেন, বছর 27 হলো উনি মারা গেছেন, কিন্তু আমার এই কথাটা খালি বাজে যে আমাকে উনি বলে গেছেন যে আমাকে শিল্পী হতেই হবে, এবং সেটা কিন্তু আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছিলাম এই একটা কথায়।
1: একটি সম্পূর্ণ দুর্গা প্রতিমা যা মণ্ডপে গিয়ে পূজিত হয় তার নির্মাণ প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ একটি কাজ। আমরা শ্রোতাদের জন্য জানতে চাই একেবারে প্রাথমিক কাঠামো থেকে শুরু করে মাতৃমূর্তির পূর্ণাঙ্গ রূপ দেওয়া পর্যন্ত আপনাদের ঠিক কতদিন সময় লাগে, কি কি উপাদানের প্রয়োজন হয় এবং সর্বোপরি এই দীর্ঘ যাত্রার পেছনে প্রধান ধাপগুলো কি কি থাকে। এই কাঠামো বাঁধা থেকে শুরু করে মাটির প্রলেপ দেওয়া এবং সবশেষে চক্ষুদান, এই সমস্ত কাজগুলোর ধারাবাহিকতা সম্পর্কে যদি আপনি একটু বিস্তারিত বলেন।
0: ঠাকুর তৈরিটা এমনি আমরা যখন ঠাকুরটা দেখি তখন তো আমরা পুরো সম্পূর্ণ কমপ্লিট বা একদম সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ একদম ঠাকুর একটা দেখি, কিন্তু তার আগে অনেক ধাপ আছে আমাদের যে শিল্পের যে অনেকগুলো ধারা, তার মধ্যে একটা তো ছবি আঁকা আর একটা হচ্ছে কালচার এবং আরো গ্রাফিক্স বা ছাপাই চিত্র এগুলো রয়েছে, কিন্তু আমি মেন যে দুটো জায়গা বলছি কাগজে কলম নিয়ে ছবি আঁকা আর একটা হচ্ছে মাটি বা পাথর বা আরো অন্যান্য মিডিয়াম আছে যেমন ফাইবার গ্লাস আছে টেরাকোটা আছে সেই সমস্ত মিডিয়াম যেগুলো, এটা অনেক লেবোরিয়াস, মানে বিশেষ করে স্কাল্পচারের জায়গাটা মানে ভাস্কর্য শিল্প এটা কিন্তু অনেক পরিশ্রম, শুধু মানে দৈহিক পরিশ্রম তো প্রচন্ডই, তার সঙ্গে অনেকটা অনেকটা আমাদের সারা দিনটাই এই ধরনের কাজের মধ্যে থাকতে হয় মানে স্কাল্পচার করতে গেলে। সেটার ঠাকুর তৈরির যেটা বলছো বেসিক, আমি এমনি স্কাল্পচারও তৈরি করি মানে ভাস্কর্যও করি বিভিন্ন মিডিয়ামে, কিন্তু আমি তুমি ঠাকুর তৈরির যে জায়গাটা বলছো ঠাকুর তৈরির জায়গাটা কিন্তু খুব প্রথম যেটা আমরা করি সেটা হচ্ছে একটা ধরো কাঠামো বানানো, এটা খুব ইম্পর্টেন্ট প্রথম, যে বাঁশের বা অনেক সময় শাল কাঠ থাকে এই দিয়ে একটা কাঠামো বানানো হয় এবং এই কাঠামো বানানোর পরে তাতে আমরা খড় নিই, খড় নতুন খড় হলে ভালো হয়, এই খড়ের একটা স্ট্রাকচার তৈরি করা হয় এবং সেটা

0: ওই দড়ি দিয়ে বেঁধে বেঁধে সেই স্ট্রাকচার তৈরি করে সেই কাঠামোর মধ্যে ফিটিংস করা হয়। তারপরে যখন ওটা হয়ে গেল তখন আমরা কি করলাম, মাটির একটা প্রলেপ দেওয়া হয় এবং সেই মাটিটা শুধু মাটি নয়, তার মধ্যে কি করা হয়, খড়কে কুঞ্চো করে অথবা তুষ দিয়ে একটা মাটির সঙ্গে মিশিয়ে সেটাকে আমরা প্রথম ওই খড়ের গায়ে লাগানো হয়। সেটা শুকিয়ে যাওয়ার পরে আরেকটু মোটা করে দোমেটে বলা হয় সেই মাটিটা আমরা লাগালাম। লাগানোর পরে তখন তারপরে কি হলো, কিছুদিন কদিন রাখার পরে দেখা যাবে ওটা ফাট ধরবে, যেহেতু খড়ের সঙ্গে মাটির একটা টান তৈরি হয়। তখন ফাট ধরার পরে কি করা হয়, দু রকম মাটি লাগে, হ্যাঁ, এঁটেল মাটি আর বেলে মাটি লাগে। বেলে মাটি দিয়ে আমরা কি করলাম, ঠাকুরটাকে সবটা লাগিয়ে দিলাম, দোমেটের পরে আবার বেলে মাটির একটা প্রলেপ দিলাম। দেওয়ার পরে যে ফাটগুলো থেকে গেল সেগুলোকে আমরা অনেক সময় কি করা হয়, যে যেগুলো ফেটেছে সেই জায়গাগুলো কাপড় দিয়ে মাটির একটা জল দিয়ে একটা মাটির আমরা একটা তৈরি করলাম মন্ড টাইপের, তার মধ্যে কাপড়টাকে চুবিয়ে সেই কাপড়টাকে ওই ফাটা জায়গাগুলো দিয়ে রিপেয়ারিং করা হলো। এবং অনেক সময় কি হয়, পুরো ঠাকুরটাকেই কিন্তু কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়, যে ঠাকুরগুলো একটু দূরে যাবে বা যে ঠাকুরগুলো ভাঙার সম্ভাবনা হতে পারে সেই সব ঠাকুরগুলোকে আমরা কি করি, খুব ভালো মতো কাপড় দিয়ে একটা ফিনিশিং করা হয়, জড়িয়ে কাপড়ের মাটি জড়িয়ে। তারপর শুকিয়ে গেল, শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমরা কি করলাম, মুন্ডু লাগানো, ঠাকুরের মাথা লাগানো হলো, সেটা ছাঁচ থেকে বের করেই তৈরি করে তারপর লাগানো হয়। তারপর হাতের আঙুল পায়ের আঙুল এই সমস্ত করে, তারপর মাটির কাজ থাকলে মাটির কাজও, মানে ধরো গয়না অনেক সময় মাটির হয়, কাপড় মাটির কাজ সেগুলো লাগানো। তারপরে শুকিয়ে যাওয়ার পরে রং, রং এর পরে তারপর রং হওয়ার পরে তারপর ছাঁচ। এইভাবে কিন্তু অনেকগুলো ধাপ বা অনেকগুলো পদ্ধতি করতে করতে তারপরে কিন্তু ঠাকুরটা তৈরি হয়, শেষ অনেকটা সময় লাগে। কিন্তু
1: সময়ের নিয়মে আমাদের আজকের পথ চলতে অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তবে অঞ্জন বাবুর সঙ্গে এই গভীর কথোপকথনের এখনো অনেক কিছু কিন্তু বাকি। এতক্ষণ শুনছিলেন পথ চলতে, আপনাদের সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু সৈকত। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর শুধু নিজের মুখের নয় মনের হাসিটাকেও বাঁচিয়ে রাখবেন। এতক্ষণ শুনলেন পথ চলতে, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছে সৈকত গুপ্ত।
2: শেষ হলো পথ চলতে আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

0: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল, দরজা, জানলা, কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কীর্তন, পরিবেশনায় লক্ষ্মীকান্ত হাইত।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ছোটদের আসর। আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে ছোটদের আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। দুই

না, ছোটদের নিয়ে বসে পড়েছি, আর আজকে আমার সঙ্গে কি আছে জানো তো? সে কথা পরে বলছি। সকলকে অনেক অনেক আদর ভালোবাসা আর শুভেচ্ছা। বন্ধুরা সবাই খুব ভালো আছো বুঝতেই পাচ্ছি, কি হাসি হাসি মুখগুলো সকলের। আচ্ছা শোনো না, সবাই যেটা ভালোবাসে সেই ভাবনা থেকেই আজকে একেবারে একটা গল্পের ঝুলি নিয়ে এসেছি। গল্পের ঝুলি থেকে গপ্প বের করি। আজকে শুধুই গল্প, অনেক অনেক গল্প হবে, দেখি গপ্পের এই আসর কেমন জমে। তাহলে শুরু করি প্রথম গপ্প। আজকে তোমাদের আর্মেনিয়ার একটা গল্প বলবো। এই গল্পটার নাম হলো হাজারান বুলবুল। এক রাজা একটা মন্দির স্থাপন করলেন। দেশ বিদেশের মিস্ত্রি খাটছে উদয়াস্ত। বিরাট মন্দির, পাথরের পর পাথর ঘষে মেজে তৈরি হচ্ছে মন্দির। 7 বছর লাগলো তো মন্দিরের দেবতা প্রতিষ্ঠার দিনে। রাজা চলেছেন পূজারীর পেছনে, দমকা ঝড় এসে তার পঞ্চ প্রদীপটি নিবিয়ে উড়িয়ে দিল। কি হলো কি হলো, দিশেহারা হয়ে হঠাৎ সামনে দেখেন এক জটাধারী সন্ন্যাসী। বলছে, এত করে গড়লি, তাও খুঁত রয়ে গেল রে মন্দিরে। কিসের খুঁত? আবার একটা দমকা ঝড় দিল চোখে মুখে। সামলে নিয়ে দেখেন রাজা সন্ন্যাসী নেই। রাজার মনটায় ধন্দ লেগে গেল। না, ভাঙো মন্দির, আবার গড়তে হবে নতুন করে। আরো 7 বছরের পরিশ্রমে আকাশ ছুঁয়ে উঠল ঝলমলে মন্দির। আর তাতে যে কত কাজ, কত ছবি, আগের চেয়েও যেন আরো সুন্দর। দেবতা প্রতিষ্ঠার দিনে রাজা চলেছেন পূজারীর পেছনে পেছনে, দমকা ঝড় এসে পঞ্চদীপ নিবিয়ে উড়িয়ে নিয়ে গেল। কি হলো কি হলো কি, দিশেহারা হয়ে হঠাৎ সামনে ফের সেই জটাধারী সন্ন্যাসী। এত করে গড়লি, তাও খুঁত রয়ে গেল রে মন্দিরে। আবার খুঁত, ফের ভাঙো। বার বার, তিনবারের বার, আবার 7 বছরের উদয়াস্ত পরিশ্রমে আবার উঠল মন্দিরের কনক চূড়ো। গা ভর্তি হীরে মতি, মুখে মুখে রামধনু রশ্মি, অপূর্ব। দেবতা প্রতিষ্ঠার দিনে রাজা চলেছেন পূজারীর পেছন পেছন, আবার দমকা ঝড় এসে পঞ্চপ্রদীপ নিবিয়ে উড়িয়ে নিয়ে গেল। তারপর যেই সে সন্ন্যাসীকে দেখা, পলক না পড়তে রাজা চট করে মুঠোয় ধরে ফেললেন সন্ন্যাসীর হাত। এবারেও খুঁত, তবে কিসের খুঁত, না বললে ছাড়ছি না। হাজারান বুলবুল কই মন্দিরে? বলতে না বলতে ওমা যেন উবে গেছে। কোথায় সন্ন্যাসী? এদিকে যান ওদিকে যান। রাজা রাজপুরীতে ফিরে এসে ডেকে পাঠালেন 3 ছেলেকে। 3 বার করে মন্দির গড়লুম, এবারেও খুঁত রয়ে গেল। কিসের খুঁত বাবা? কোথায় মন্দিরের আলসে বসে ভোর ডাকা রাত ডাকা আমার হাজারান বুলবুল পাখি? এই কথা তাহলে নিয়ে আসতে চললুম বাবা যেখান থেকে পাই। 3 রাজপুত্তুর ভাই ঘোড়া ছুটিয়ে বেরিয়ে পড়ল চোখের পলক না পড়তে। দিন পার হয়ে, রাত পার হয়ে, রাজ্যের সীমানা পার হয়ে ঘোড়া ছুটছে তো ছুটছে, ছুটছে তো ছুটছে। কোথায় যাচ্ছে? তাই তো, জেনে আসা হয়নি তো কোথাকার, কোন দেশের পাখি। তেমোহনা এক রাস্তার মুখে এসে 3 ভাই নেমে পড়ল ঘোড়ার থেকে। 3টে পথ দেখছি ঢুকে গেছে 3 মুখো, এখন তাহলে কোন পথে যাই? দেখে এক সন্ন্যাসী ঠাকুর আসছেন সামনের রাস্তা ধরে। কোথায় যাচ্ছ বাচ্চারা? যাচ্ছি তো হাজারান বুলবুলের খোঁজে, কিন্তু সে পাখি যে কোথায় থাকে। তারপরে হঠাৎ এই 3 মুখো 3 রাস্তা বেরিয়ে গেল, এর কোন পথটায় যে যাব। 3 ভাই একে একে নেবে গড় হয়ে প্রণাম করল সন্ন্যাসী ঠাকুরকে। শোন তবে বলি, যে যায় পয়লা পথে সে ঠিক ফিরেও আসে, যে যায় দয়লা পথে সেও হয়তো বা ফেরে, কিন্তু ওই যে ওই তুসরি পথখানা, ও গিয়েই ছমছম করে ওঠে মনটা, কে জানে ফিরব কি না ফের। যাকে না ফিরি সে পরে, কিন্তু বুলবুল মনে মনে ভাবছে, দেখতে পাবো তো বুলবুল, হাজারান বুলবুল পাবি পাবি ওমা, দেখে ফের সেই সন্ন্যাসী ঠাকুর। ঘোড়া থেকে নেমে পড়ল ছোট। শোন বলি, সাবধানে চলবি সারাক্ষণ, কিছুটা পথ গেলে পাবি নদীর খাত, শুকনো খাত, তো তাইতেই নেবে জল খাবি আজলা করে। আর বলবি, আহা আহা জল খেলুম গো, প্রাণ পেলুম গো।
নদী পার।

0: হয়ে আবার কিছুটা পথ গিয়ে পাবি একটা চুড়ো বাঁধা কাঁটা গাছ। তার কণ্ঠার গাছটায় 20 কাঁটার মধ্যে এতখানি ফুল ফুটে আছে। গিয়ে কাঁটা গাছ জড়িয়ে ধরে ভ্রুক্ষেপ না করে প্রাণ ভরে সুবাস নিবি ফুলটার, আর বলবি, আহা, দেবপুষ্পের বাস নিলুম গো, শ্বাস নিলুম। তারপর ফুলটাকে দুহাত দিয়ে ছুঁয়ে আবার যাবি। কিছুটা গিয়ে দেখবি পাশাপাশি খুঁটে দুটো ভেড়া আর বাঘ বাঁধা আছে। বাঘের মুখের গোড়ায় ঘাসের আটি আর ভেড়ার মুখের নিচে দলা করা এক চাই মাংস। তো বদলা বদলি করে দিবি মাংস আর ঘাস যার যার মুখের গোড়ায়। তারপর আবার যাবি, কিছুটা গিয়ে দেখতে পাবি এক জোড়া দরজা ফটক, একটা খোলা আর এক পাট বন্ধ। খোলা দোর ভেজিয়ে বন্ধ দোর দিয়ে ঢুকবি দেউরি পার হয়ে। ফুলের গাছ, গুলশান বাগিচা, সেখানে সোনার আখরোট গাছের তলায় শুয়ে রয়েছে এক অপরূপ কন্যা। শিয়রের সোনার ডালে এত বড় ও চুনি পাথরের মতন চুপ করে বসে আছে পাখি। ওই হলো হাজারান বুলবুল আর তার মালকিন। সে মেয়ে 7 দিন পড়ে পড়ে ঘুমোয় পরপর আর 7 দিন জাগে। ভানুমতি বিদ্যের বিদ্যে ধরি সে মেয়ে, এই বললুম এতখানি, এখন যা পারিস কর। বলতে বলতে সন্ন্যাসী আবার হাওয়া হয়ে গেছে হাওয়া বাতাসের মধ্যে। এদিকে বড় ভাই যে পথ ধরে যাচ্ছে সে যেন পালিশ পাথরের রাস্তা, একটু ধুলো নেই, একটু নুড়ি অব্দি নেই। হলে কি হবে, 2 দিন 3 দিন 5 দিনে খাবার তো ফুরিয়ে গেল। পথে একটা গাছ কি, এক ফোঁটা জলও মেলে না। খিদে তেষ্টায় দূর দিয়ে একটা সরাইখানার মতন চোখে পড়ছে, তো ছুটতে ছুটতে সেখানে গিয়ে হাজির হল। একটু জল আর একখানা রুটি দাও তো, আগে কথা বলি, যদি বান্দা হও তো মজুরি পাবে, নইলে যাও এগো। তো তাই সই, প্রাণ তো আগে বাঁচাই। বড় ভাই সেখানেই রয়ে গেল সরাইখানার বান্দা হয়ে। মেজ ভাই মাঝরাস্তা ধরে যেতে যেতে একদিন দিন ফুরোবার মুখে সামনে দেখে একটা টিলা পাহাড়। টিলার মাথায় খোপ খোপ আলো জ্বলছে, মস্ত একটা বাড়ি, যেন রাজবাড়ি। ঘোড়া থেকে নেমে পাঁচিলের বাইরে একটা ধাপে বসে একটু ঠান্ডা হচ্ছে, ফুলের গন্ধ আছে বেশ চারিধারে। হঠাৎ মাটি ফুঁড়ে দৈত্যের মতন একটা কাফরি একেবারে মুখের উপরে। কি করবে ভাববার সে অবসরই পেলে না। তার হাতে ছড়ি ছোঁয়াতে তক্ষুনি একটা রঙিন পাথর টুকরো হয়ে গড়িয়ে পড়ল ধাপের পাশে। কি করবে ভাববা সে অবসরই পেলে না। দৈত্যের হাতের ছড়ি ছোঁয়ায় মেজ ভাই তক্ষুনি একটা রঙিন পাথরের টুকরো হয়ে গড়িয়ে পড়ল ধাপের পাশে। ছোটও চলেছে, ভয়ে আশায় উঠছে পড়ছে ঘোড়ার কদম। একদিন দুদিন কতদিন যাবার পর পড়ল সেই শুকনো নদী। নদী পার হয়ে আবার যেতে যেতে খানিকটা দূরে গিয়ে দেখল সেই 20 কাঁটার ফুল গাছ, সেই খুঁটিতে বাঁধা ভেড়া আর বাঘ। তারপর খোলা ফটক ভেজিয়ে বন্ধ কপাট খুলে সে ঢুকল গিয়ে সেই ফুলের বাগান, সবজি বাগান ডিঙিয়ে আখরোট গাছের তলায়। দেখে বাঁধানো পাটির উপরে অকাতরে ঘুমিয়ে আছে এক অপূর্ব সুন্দরী রাজকন্যা। শিয়রের ডালে দাঁড় থেকে রেশমি হাওয়ায় ঢেউ তুলে পাখি নেবে এলো ঘুমন্ত মেয়ের বুকের কাছে। তারপর হঠাৎ ডেকে উঠল, যেন কাজল সবুজ ছলছল করে উঠল পাতায় পাতায়। ছেলেটির মনে হলো তার গায়ে যেন কাঁটা দিচ্ছে। কতক্ষণ যে সে অমনি করে দাঁড়িয়ে আছে তার মনে নেই। হঠাৎ ঘোর ভেঙে ভাবে, এই তো সুযোগ, কি ভাগ্যি মেয়েটা এখন ঘুমোচ্ছে। তাড়াতাড়ি করে তক্ষুনি পাখিটাকে মুঠোয় বেঁধে সে ঘোড়া ছুটিয়ে দিল ফিরতি পথে। 7 দিন বাদে ঘুম ভেঙে উঠে মেয়ে দেখে তার বুলবুল নেই। কি হলো, বুলবুল কোথায়, কে নিল আমার হাজারান বুলবুল? মেয়ে তো ছুটল, ঢুকল কে বল, চোর না কে? সে যে রাজপুত্র। মেয়ে ছুটল ছুটল, ধর ধর ধর, ও ভেড়া, ও বাঘ, ধর ধর তেড়ে ধর। কেন ধরবো, সে যে এতদিন বাদে মুখে তুলে দিয়ে গেল মুখের গড়াস, ভেড়ার ঘাস আর বাঘের মাংস।
1: ওরে ও কাটা ফুল, ধর না, যা না রে।

0: কেন ধরবো গো? তুমি আমায় করলে বিশ কাঁটার ফুল, আর সে আমায় বলল দেব পুষ্প। মেয়ে ছুটল ছুটল। ও নদী ধর, গিলে ফেল। কেন ধরবো? তুমি আমায় করে দিলে মড়ক নালার ধারা, আর সে যে আমায় বলল প্রাণ দিয়েছি। হাওয়ারাজ ঘোড়া আমার। মেয়ের ডাক শুনে পলকে ছুটে এলো এক ঘোড়া, লাভ দিয়ে চড়ে বসল মেয়ে। এদিকে ছোট ছেলে ততক্ষণে পৌঁছে গেছে তে মোহনার মুখে, দেখে ঠিক সেইখানটায় বসে আছেন সন্ন্যাসী ঠাকুর। কি রে পাখি পেলি? এই তো পাখি, দাদারা ফিরেছে ঠাকুর। না তো, যা তবে খোঁজ করে নিয়ে আয় ফিরিয়ে। পাখিটাকে সন্ন্যাসী ঠাকুরের জিম্মে দিয়ে ছেলে চলল ডানমুখো। সেই অবৃক্ষ দেশের মধ্যে চলে চলে যখন সে সরাইখানা পড়ল, সেও গিয়ে অমনি ঘা দিয়েছে। দেখে সেখানে খাটছে বড় দাদা। ও দাদা, এ কি বেশ তোমার?
1: আর বলিস নে রে ভাই,
0: হাজারানকে পেয়েছি দাদা, চলো ফিরি। মুক্তির দাম গুনে দিয়ে দাদাকে নিয়ে তে মোহনার মুখে পৌঁছে দিয়ে আবার সে চলল মেজো দাদার খোঁজে। মাঝের পথ সেও যেন শান বাঁধা ধুলোকুটো হারা সড়ক। যেতে যেতে শেষবেলার ঝোঁকে সে পৌঁছল সেই টিলা পাহাড়ের তলায়। পদজোড়া পাহাড় আর তার মাথায় খুব খুব করে আলো জ্বলে উঠেছে মস্ত বড় বাড়িতে, রাজবাড়ি। ঘোড়া থেকে নেমে পাঁচিলের বাইরে একটু বসে ঠান্ডা হচ্ছে, হঠাৎ মাটি ফুঁড়ে দৈত্যের মতন এক কাফরি একেবারে মুখের ওপর, হাতে সেই তার লিকলিকে ছড়ি। লাঠি উড়িয়েছে, কিন্তু তার আগে বিদ্যুৎ গতিতে সেই লাঠি কেড়ে নিয়ে কাফরিকে এই ছোট ছেলে বসিয়ে দিয়েছে এক ঘা। আর অমনি আজব কাণ্ড, ওই যে দশাসই দৈত্যের মতন চেহারা, একটা রঙিন পাথর হয়ে সে গড়িয়ে পড়ল ধাপের পাশে। তারপর যা পায় তাতেই ছোট বসিয়ে দেয় এক ঘা। ওমা, দেখে ঘা খেয়ে একটা পাথর দাঁড়িয়ে উঠল মানুষ হয়ে, আর উঠেই তখনই ছুটেছে কোনো দিকে না চেয়ে। ছোট তুই? চমকে থেমে পড়ে ছোট, দেখে মেজো দাদা তার। এ কি দশা তোমার দাদা?
1: আর বলিস নে রে ভাই,
0: যাকে যাক, হাজারানকে পেয়েছি দাদা, ফিরি চলো। তে মোহনার মুখে এসে সন্ন্যাসী ঠাকুরের কাছে পাখিটা হাতে নিল ছোট। কি সুন্দর দেখতে পাখিটা! বড় মেজো দু ভাই বাবা রাজা উঠে এলেন। ওমা কি সুন্দর পাখি, এই নাকি হাজারান বুলবুল, বাহ, তারিফ করার মতো বটে। কিন্তু গায় কই? গাইবে বাবা। আর ছোট? এতক্ষণে নজর গেছে রাজার। দু ভাই মাথা নিচু করে মুখ কালো করে চোখের জল ফেলে বলল, গোয়ার ছেলে ঝগড়া লাগিয়ে দিল এক দৈত্যের সাথে, ছোটকে বাঁচাতে পারিনি বাবা। রাজাও কাঁদলেন দুই ভাইয়ের মাঝে বসে। এত সুখ তার মধ্যেও কি না, এতখানি কালি না, ভরা সুখ তার কপালে নেই, কি আর করা। মন্দিরে নাটবাড়ির মুখে সোনার দাঁড় গড়ে দিলেন রাজা হাজারানের জন্য। দাঁড়ে বেঁধে দিলেন অঝোর ফুলের লতা, কিন্তু পাখি শুধু বসেই থাকে, ডাকেও না, পড়েও না, গায়ও না, সারাক্ষণ বসে বসে খালি ঝিমোয়। রাজ্যের লোক দেখতে আসে গল্পকথার পাখিটাকে সত্যি সত্যি। এ কেমন ধারা পাখি গো, খালি ঝিমোতেই আছে? নতুন দেশে উপড়ে আনা তো, আগে একটু গা সওয়া হোক। দিন যায়, ততদিনে এসে পৌঁছেছে ভানুমতী রাজকন্যা, পাখির মালকিন। সপাটে রাজার দরবারে গিয়ে সভাসুদ্ধ লোকের সামনে চেঁচিয়ে উঠেছে, কই চোর কই, কে এনেছে আমার হাজারানকে চুরি করে? গোটা সভা থমথমিয়ে ওঠে, এ আবার কি ব্যাপার? মেয়ে রেগে বলছে, কই আমার পাখি, কই পাখি চোর কই। রাজা ডাক দিলেন দুই ছেলেকে। দুই ভাই এগিয়ে এসে সবার সামনে জোর গলা করে বলল, এই যে আমরা, আমরা এনেছি হাজারান পাখি, বলো কি করবে?
1: তোমরা?
0: হ্যাঁ আমরা।
1: পথে পেয়েছিলে কাউকে?
0: না তো।
1: তাহলে তোমরা নাও, তোমরা আনুনি।
0: আনিনি? তবে এলো কি করে পাখি?
1: না না, তোমরা আনুইনি। সভাসুদ্ধ লোকে বিষম খেয়ে উঠল নতুন কথায়। রাজা যেন ধাক্কা খেয়ে নেবে এলেন সিংহাসন থেকে। কে তবে, কে এনেছে পাখি?
0: এরা নয়, এরা জানেও না পাখি কার।
1: তবে?
0: তবে আর কিছুই নয়, চুরির শাস্তি দিতে আমি জানি, যেখানে হোক যে হোক সেই চোর। বলতে বলতে মেয়ে ফুঁ দিল শাঁখের মতো, আর হাওয়া কালো হয়ে উঠল দেখতে দেখতে সভার ভেতর। রাজা অচৈতন্য হয়ে গেলেন।

জ্ঞান হতে দেখেন তারই পাতাল কারা ঘরের মেঝে দুই ছেলের মাঝখানে শুয়ে আছেন। ওপরের ঘুলঘুলির ফাঁক দিয়ে এক ফোঁটা আলো আসছে, মনে হয় দিনের আলো। এদিকে বোনের কাঠুরেরা কুয়োর ভিতর মানুষ দেখতে পেয়ে তুলে এনেছে ছোট ছেলেকে। সে তো আর কেউ জানে না, ছেলেও জানে না দেশের ভিতরে কি ঘটছে, কি বৃত্তান্ত সেখানে। ফিরছে, দেখে লোকজন চলে না পথে। যত ফেরে রাজপুরী শহরের যত কাছে আসে, দেখে দোকানপাট বন্ধ। যেখানে ভিড় গমগম করত সেখানে একটা মাছিও নেই। সাত পাঁচ ভাবতে ভাবতে রাজসভায় ঢুকে গিয়ে দেখে সেই যে মেয়ে, সে একলা আলো করে বসে আছে সিংহাসন, আর তার ধার জুড়ে যারা দাঁড়িয়ে তারা সব যেন কেমন মানুষের মতনও যেন নয়। রাজা কোথায়? আমার বাবা? ছেলে দাঁড়িয়েছে সামনে গিয়ে। চোরের শাস্তি দিয়েছি তাকে পাতাল কারাঘরে, তুমি কে? আমায় তুমি দেখোনি, তুমি ঘুমিয়েছিলে, আমি আনতে গিয়েছিলাম তোমার হাজারান পাখি। তুমি পথে পেয়েছিলে কাউকে? পেয়েছিলুম, ছেলে বলল শুষ্ণী নদী, বিষফুলের গাছ, অনাহারী ভেড়া বাঘের কথা, বোজানো আর খোলা কপাটের ভেতরকার গুলশান বাগিচা, সোনার আখরোট গাছ, আর জাজিমের পরে ঘুমনো রূপবতী মেয়ের কথা, আর তার শিয়রের দাঁড়ে হাজারান বুলবুলের কথা। এই সব শুনে মেয়ে নেমে এসে হাত ধরল ছোট ছেলের। রাজা, তার দুই ছেলে, সভাসদ, উজির, আমির, সৈন্য, সিপাহী, দাসদাসী, লোকজন সবাই ফিরে এলো। সারা দিনে খুশির ফোয়ারা ফুটছে দিকে দিকে, সারা রাতে এত আলো, এত রোশনাই, কোথাও ঘুম নেই। মন্দিরের নাটঘরের দোলাদাঁড়ের উপর বসে হঠাৎ ডেকে উঠেছে পাখি, গায়ে কাঁটা দিয়ে উঠল সবার। রাজা নতুন বউয়ের হাত ধরে ছোট ছেলেকে যুবরাজ অভিষেক করলেন রাজ্যের জয়ধ্বনির সামনে। দুই ভাই নির্বাসন শাস্তি নিয়ে পা বাড়ালো। ছোট বলল, ওরা থাক বাবা, ওরা আমার বড় দাদা, মেজ দাদা, কিন্তু তারা যে কোন ফাঁকে কোথায় চলে গেল, কোন দেশান্তরে, সে আর কেউ জানে না। আর্মেনিয়ার গল্প হাজারান বুলবুল। শুনলে এতক্ষণ তোমরা? ঘড়ি কি বলছে দেখো একবার তাকিয়ে, সময় আছে মনে হয়। তাহলে আরো গল্প হতে পারে, ঝুলি থেকে আরো একটা গল্প বের করবো, এবার শুনবে নাকি? আজ বলবো কোরিয়ার গল্প। কোরিয়ার গল্প, গল্পের নাম বাড়ি চুরির গল্প। সে অনেক অনেক দিন আগের কথা। এক দেশে এক ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামে থাকতো এক গরিব লোক। সে কাঠ কয়লা তৈরি করত, তার ছিল একটা ছোট্ট কাঠের বাড়ি, আর ছিল মস্ত একটা কেটলি কাঠ কয়লা তৈরি করার জন্য। এই গরিব লোকটার কেটলি ছাড়া আর কিছুই ছিল না, তাই সবসময় সে খুব ভয় ভয় থাকত, এই বুঝি তার সবে ধন নীলমণি কেটলিটা চুরি হয়ে যায়। দিনের বেলা কাজকর্ম সেরে কাঠ কয়লা নিয়ে দড়ির সামনে বসে থাকত, হাটে বাজারে কাঠ কয়লা বিক্রি করতে যেত না, আর রাতের বেলা কি করত, রাতের বেলা ঘুমিয়ে থাকত কেটলির মধ্যে। তার কেটলিটা খুব বড় তো, তাই অসুবিধে হতো না। এইভাবেই সে ঘুমিয়ে ঘুমিয়ে কেটলি পাহারা দিত। তার বুদ্ধির তারিফ করতেই হয়। গ্রামের সবাই খেলাধুলো, কাজকর্ম, হাসি তামাশায় দিন কাটায়, কিন্তু কাঠ কয়লা বানিয়ে লোকটার সেই সবে মন ছিল না মোটেই। থাকবে কি করে, তার তো শুধু একই ভয়, কেটলিটা বুঝি চুরি যায়, তাই সে একা ঘরের মধ্যে বন্দি হয়ে থাকে। মনের মধ্যে একটু সুখ নেই, শুধু ভয় আর ভয়। এইভাবেই তার দিন কাটছিল। একদিন গ্রামের বুড়ো মোড়ল গোমরা মুখ লোকটিকে বলল, ও হে ছোকরা, সব সময় ভয়ে ভয় থেকে খামোখা তুমি বেঁচে থাকার আনন্দটাই মাটি করে দিচ্ছ। বোকা লোকটা মোড়লের কথায় কান দিল না, আপন মনে সে কাঠ কয়লা বানানো আর কেটলি পাহারায় দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিতে লাগল। একদিন রাতের বেলা ঘুটঘুটে অন্ধকারে দুই চোর বেরিয়েছে চুরি করতে। তারা গ্রামের ঘরে ঘরে জানলায় জানলায় উঁকি দেয় আর দেখে চুরি করা যায় কিনা। জুৎসই কোনো ঘর তারা খুঁজে পায় না। সব ঘরের মেঝেতে লোকজন এমনভাবে ঘুমিয়ে আছে যে ঘরে ঢুকলেই কেউ না কেউ জেগে উঠবে, চোর ধরা পড়ে যাবে, আর তারপর তো মার খাবে, মোড়লের কাছে নালিশ যাবে, শাস্তি হবে। এমনিভাবে

বাড়ি বাড়ি উঁকি ঝুঁকি দিতে দিতে রাত প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি দেরি হলে সবাই জেগে উঠবে। ওরা তো চুরির আশা প্রায় ছেড়েই দিয়েছে। এমন সময় একটা বাড়ির জানলায় উঁকি দিয়ে দেখলো একটা চোর, ঘরের মধ্যে কেউ কোথাও নেই। কায়দা করে দরজা খুলে দুই চোর ঘরে ঢুকলো। এদিক ওদিক দেখে ওরা খুব হতাশ হলো, চুরি করার মতো কিছুই যে নেই ঘরে। আছে একটা মস্ত বড় কালো রঙের কেটলি, মন্দের ভালো, এটাই চুরি করা যাক, ভাবলো দুই চোর। তারপর একটা বাঁশের লাঠির সঙ্গে দড়ি দিয়ে কেটলিটাকে বেঁধে নিল। দেরি না করে কেটলিটা কাঁধে তুলে নিয়ে চলল ওরা। এক চোর বলল, জীবনে এত বড় আর এত ভারী কেটলি আমি দেখিনি কখনো। অন্য চোর বলল, ঠিক বলেছিস ভাই, জীবন যেন বেরিয়ে যাবার জোগাড়, কেটলিটা ভারী হবে না কেন, আসলে ওটার ভেতরে তো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে সেই বোকা লোকটা। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে কিছুটা দূর যেতে না যেতেই এক চোর বলল, আমি আর পারছি না ভাই, ওদিকে আকাশও কেমন ফর্সা হয়ে আসছে, এক্ষুনি গ্রামের সবাই ঘুম থেকে জেগে উঠবে, আর চুরি করে কাজ নেই, এটাকে ফেলে রেখে পালাই চল। অন্য চোর বলল, ঠিক ঠিক চল পালাই পালাই। পূব আকাশে ধীরে ধীরে সূর্য উঁকি দিচ্ছে, সোনালী আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। এক চিলতে রোদ্দুর এসে ঠিকরে পড়েছে কাঠকয়লা বানানো লোকটার চোখে মুখে। চোখ মেলে তাকালো, সে দেখল মাথার উপর ঘরের চালা নেই। তাড়াতাড়ি আড়মোড়া ভেঙে সে উঠে দাঁড়ালো। কেটলির বাইরে এসে অনুভব করল পায়ের নিচে নুড়ি পাথর। বড় বড় চোখ করে দেখল চার ধার, ঘরে দেয়াল কোথায়? চারদিক থেকে হুহু ঠান্ডা বাতাস আসছে, মাথার উপরে ছাদ নেই, অসীম আকাশ, নীল, শুধু নীল আর আলোর ঝকমকি। আমার বাড়ি কোথায়? সে অবাক হয়ে ভাবল, কেটলিটা তো ঠিকই আছে, হায় হায় শেষে আমার বাড়িটা কেউ চুরি করে নিয়ে পালিয়েছে। হতাশায় সে ভেঙে পড়ল, এখন কি উপায়? কেঁদে কেঁদে পথঘাট ভাসিয়ে দিল সে। এমন সময় সেই বুড়ো মোড়ল বেড়াতে বেড়াতে সেখানে এসেছে। সে বলল, তুমি কাঁদছ কেন হে ছোকরা? আপনি দেখতে পাচ্ছেন না, রাতে আমার বাড়িটাই চুরি হয়ে গেছে। অবাক হয়ে বলল, এতদিন আমি ভয় পেতাম আমার কেটলিটার জন্য, এবার দেখছি আমার বাড়িটাই চুরি হয়ে গেছে, হায় হায় এখন কি উপায়? বুড়ো মোড়ল মুচকি হেসে চোখ টিপে বলল, আহা ভায়া, এত কান্নার কি আছে? এটাই তো সত্যি, একটা জিনিস নিয়ে যখন তুমি ভয় পাচ্ছ, শুধুই ভয় পাচ্ছ, অন্য কিছুর ভাবনা নেই, তখন দেখবে অন্য কোনো জিনিস হারিয়ে যায়। কেমন করে এমনটা হয় তুমি বুঝতেও পারবে না, এইটাই তো জীবন। তাহলে এমনই হয় দাদু? হেঁচকি তুলে বলল সে। ঠিক বলেছো ভায়া, সেজন্য অযথা ভয় আর ভয় নিয়ে খামোখা সময় নষ্ট করা উচিত নয়। আপনি ঠিক বলেছেন, বলল কাঠকয়লা বানানো লোকটা, তখনও সে কাঁদছে, তবে ততটা জোরে নয়। মোড়ল বলল, সকলের মনে রাখা উচিত, এখন যতটা আনন্দ পাও চেটে পুটে খেয়ে নাও, কালকের কথা কালকেই ভাবা যাবে। বাহ, আপনি তো দারুণ ভালো ভালো কথা বলেন, হাসতে হাসতে বলল লোকটি। লোকটার চোখে মুখে হাসির ঝিলিক দেখে বুড়ো মোড়ল খুব খুশি হল, বলল, তুমি বলছো তোমার বাড়িটাই চুরি হয়ে গেছে, এখন কেটলি চুরির ভয়ে তুমি যদি সব সময় শুধু ভাবতেই থাকো আর ভেবে অযথা ভয় পেতেই থাকো, তখন

যেটা কিনা কাল রাতে চুরি হয়ে গেছে, বলল বুড়ো। বলেই সে পেছন ফিরে গ্রামের দিকে হাঁটা দিল। ওদিকে বোকা লোকটার বিস্ময়ের যেন সীমা নেই। কি বলছে মোড়ল বুড়ো, এও কি সত্যি হয়? তাহলে তার বাড়িটা চুরি করে বেশি দূর নিয়ে যেতে পারেনি, বিশ্বাস হয় না তার। তখনই সে চটপট কেটলিটা পিঠে বেঁধে নিল, তারপর বুড়োকে অনুসরণ করে চলল তার পিছু পিছু। বুড়ো মোড়ল বুঝতে পারল পেছন পেছন আসছে বোকা লোকটা, যার বাড়িটাই কাল চুরি হয়ে গেছে কাল রাতে। একটু পথ যেতেই দেখা গেল মোড়ল হঠাৎ দাঁড়িয়ে পড়েছে একটা বাড়ির সামনে। আরে তাই তো, এ তো দেখছি আমার বাড়িটাই, লোকটা চিৎকার করে উঠল। মোড়ল বুড়ো তাহলে ঠিকই বলেছে, বাড়িটা পথের ধারে ফেলে পালিয়েছে চোররা। তার বাড়ি যেমনটি ছিল ঠিক তেমনই রয়েছে, এক চিলতে কাঠও খোয়া যায়নি, শুধু ওটা যেখানে ছিল এখন সেখানে নেই। এই যা দুঃখ! সে যাই হোক না কেন, বাড়ি ফিরে পেয়ে তার আনন্দের আর সীমা রইল না। তারপর থেকে লোকটা একদম পাল্টে গেল। সে এখন আর কেটলির জন্য অযথা ভয় করে না, ঘরের মধ্যে কেটলির পাশে বিছানায় শোয়ে আর ঘুমোয়। ভুলেও সে কেটলির ভেতরে ঢোকে না, এতটুকু ভাবেও না। তার মন এখন খুশিতে ভরে থাকে। গ্রামের লোকজনের সঙ্গে খোশমেজাজে গপ্পগুজব করে, খেলাধুলো করে, খেতে খামারে কাজকর্মও করে। এইভাবেই তার দিন কাটতে লাগলো। কেটলিটা যেমন ছিল তেমনি আছে, চুরি যায়নি, এমনকি তার বাড়িটাও আর কোনো দিন চুরি যায়নি। বাড়ি চুরির গপ্প শোনালাম তোমাদের, এটা কোরিয়ার একটা গল্প। বেশ সুন্দর গল্প বলো? খুব সুন্দর গল্প। আচ্ছা, গপ্পে গপ্পে সময় কিন্তু কেটেই গেল। আজকে আসর জুড়ে ছিল গল্পের মালা, গপ্প দিয়ে গাঁথা আজকে ছোটদের আসর। এই পর্যন্তই থাক তাহলে, আবার পরের সপ্তাহে দেখা হবে, তখন আবার অন্য কথা হবে। সবাই খুব ভালো থেকো, আজকে টাটা। অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর আদর সবার জন্য। ছোটদের আসর শুনলেন, উপস্থাপনায় ছিলেন সুচিস্মিতা গুপ্ত, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

প্রিয় শ্রোতা বন্ধুরা, হাজির হলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান নিয়ে। আমি জয়দেব, থাকব এক ঘন্টা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের সঙ্গে। অগস্ট স্বাধীনতার মাস, দেশপ্রেম রঞ্জিত হৃদয়ে স্মরণ করি এই মাসে সেই সব আত্মত্যাগী বীরদের যারা দেশের ও দশের

জন্য সেই মহান যজ্ঞে নিজেদের আহুতি দিয়েছিলেন। স্বাধীনতার এই আগস্ট মাসেই আজকের দিনে জন্মেছিলেন অগ্নিযুগের এক মহান বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। 1909 সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগরে। প্রসঙ্গত বলি, ব্রিটিশ আমলে জয়নগর, মজিলপুর, বহরু ও বিষ্ণুপুর এই এলাকাগুলি ছিল বিপ্লবীদের সক্রিয় কেন্দ্র এবং সশস্ত্র প্রশিক্ষণের আখড়া। বিপ্লবী দীনেশ গুপ্তের ফাঁসির আদেশ প্রদান করেন বিশেষ ট্রাইব্যুনালের ইংরেজ সভাপতি বিচারক র্যালফ রেনল্ড গ্যালিক। দীনেশের ফাঁসির প্রতিশোধ 1931 সালের 27 জুলাই বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য আলিপুর আদালত কক্ষের ভিতরেই গ্যালিককে গুলি করে নেন। তবে কানাইলালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার আত্মপরিচয় গোপন রাখার চরম সিদ্ধান্ত। গ্যালিক হত্যার পর তার পকেট থেকে যে কাগজ উদ্ধার হয় তাতে লেখা ছিল, গ্যালিক, নিমাইয়ের ফাঁসির জবাব লও, এটি বিমল গুপ্ত। আসলে মেদিনীপুরের এক পলাতক বিপ্লবী বিমল গুপ্তকে ইংরেজ পুলিশের নজর থেকে আড়াল করাই ছিল কানাইলালের মূল লক্ষ্য। নিজের নাম ও পরিচয় সম্পূর্ণ বিলীন করে দেশের জন্য প্রাণ উৎসর্গ করা। বিপ্লবীদের মধ্যেও এহেন কানাইলাল ভট্টাচার্য যেন এক বিরল ত্যাগের আত্মগুপ্তি আর উদাহরণ।

গানটা শুনলাম দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। কেন জানেন? কারণ আজ দেবব্রত বিশ্বাসেরও জন্মদিন। এই প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত ও গণসঙ্গীত শিল্পী 1911 সালের 22শে আগস্ট অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন। ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের দিল্লি দরবারে আগমনের সমসাময়িক হওয়ায় ভালোবেসে বড়রা তাকে জর্জ নামে ডাকতেন। পরবর্তীকালে এই জর্জই হয়ে উঠবেন সঙ্গীত জগতের তথা বৃহত্তর বঙ্গ মানুষের জর্জ দা বা জর্জ বিশ্বাস। শতাব্দী পার করেও প্রতিধ্বনিত হবে যার মেঘমন্ত্রিত কণ্ঠ।

দেবব্রত বিশ্বাসের গানে হাতে খড়ি তার মা অবলা দেবীর কাছে। তারপর কলকাতায় এসে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তার আগে থেকেই হিমাংশু দত্ত, অনাদি কুমার দস্তিদার, পঙ্কজ কুমার মল্লিক ও ধীরেন্দ্রনাথ দত্তের মতো গায়ক ও সঙ্গীতজ্ঞদের সান্নিধ্যে ছুটে যেত তার মন। নিয়েছেন সেই সব মহিরুহের ছায়ায় বসে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম।

বন্ধুরা, আপনাদের সঙ্গে রয়েছি মনের মতো গানে। শুনছি গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। দেবব্রত বিশ্বাস গণনাট্য সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেছেন মেঘে ঢাকা তারা, হাঁসুলি পাখির উপকথা, কোমল গান্ধারের মতো ছায়াছবিতেও। শুনব তার কণ্ঠে আরও একটা গান।

তার উদাত্ত গম্ভীর কণ্ঠস্বর রবীন্দ্রসঙ্গীতের প্রচলিত বাতায়নে এনেছিল এক নতুন মাধুর্য। তবে দেবব্রত বিশ্বাসের নিজস্ব স্বাধীন গায়কী ও গানে পাশ্চাত্য যন্ত্রানুষঙ্গের ব্যবহার যখন বিশ্বভারতী সঙ্গীত বোর্ডের রক্ষণশীল মহলের বিরোধিতার মুখে পড়ে, তখন তার গানে কিছু কড়াকড়ি ও নিষেধাজ্ঞা জারি হলে অভিমানী জর্জের মন কষ্ট পায়। কিন্তু শত বাধা সত্ত্বেও নিজের সেই নিজস্বতা বা সিগনেচার স্টাইল থেকে শেষ দিন পর্যন্ত একচুলও সরে আসেননি দেবব্রত বিশ্বাস।

বন্ধুরা শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। একটু আগেই বাংলার অগ্নিযুগের বিপ্লবী কার্যকলাপের কথা বলার সময় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর ও বহরুর কথা বলছিলাম। এই বহরু কিন্তু বিখ্যাত নানা কারণে, তার মধ্যে অন্যতম হল শীতকালে কনকচুর ধানের খই থেকে তৈরি বিশেষ মোয়া। শহর ও শহরতলির মানুষজন সারা বছর অপেক্ষা করে থাকেন এই অপূর্ব স্বাদের মোয়ার জন্য, চলতি কথায় যার পরিচয় জয়নগরের মোয়া নামে। এই মোয়ার পাশাপাশি বহরুর খ্যাতি আরও সুদূর প্রসারী হয়েছে দুজন বিশিষ্ট মানুষের জন্য, একজন কবি শক্তি চট্টোপাধ্যায় এবং অপরজন কিংবদন্তি শিল্পী ও সুরস্রষ্টা হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম বারাণসীতে এবং বেড়ে ওঠা কলকাতা শহরের ভবানীপুর অঞ্চলে হলেও শিকড়ের টানে নানা পারিবারিক অনুষ্ঠানে ও ছুটি কাটাতে আসতেন বহরুতে। বহরুই ছিল মুখোপাধ্যায় পরিবারের আদি নিবাস। তার ছোটবেলায় এই গ্রামের মাটির গন্ধ ও পল্লী পরিবেশ, পরবর্তীতে তার বহু পল্লীপ্রধান গান লোকগীতি অনুষঙ্গের গানের অনুপ্রেরণার মূল উৎসস্রোত হয়ে উঠেছিল। দিগন্ত যারা মাঠের দিকে চেয়ে থাকতে থাকতে সেই কিশোর মনে ভেসে উঠত পালকি বাহকদের দৃশ্য, যা পরবর্তীকালে রূপায়িত হয়েছে গানে।

বহরু গ্রামের প্রতি হেমন্ত মুখোপাধ্যায়ের আত্মিক টান ছিল প্রবল। তার প্রমাণ পাই যখন জীবনের শেষ ভাগে হেমন্ত মুখোপাধ্যায় তার বাবার স্মৃতির উদ্দেশ্যে এখানে চালু করেছিলেন একটি হোমিওপ্যাথি হাসপাতাল, পরিচালনা করতেন নিজেই। বহরুর সাধারণ মানুষের কাছে হেমন্ত মুখোপাধ্যায় একদিকে যেমন ছিলেন ঘরের ছেলে, আপনজন, আবার সেই সঙ্গে তার বিশ্বজোড়া খ্যাতিতে গ্রামের সকলের ছিলেন তাকে নিয়ে গর্বিত।

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: গানটা শুনতে শুনতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসে হাসুলি বাঘের উপকথার মনে পড়ছিল। সেই কাহার পাড়ার করুণ পরিণতি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের আবহে ছায়া সুনিবির সুশীতল গ্রামের জীবনযাত্রা কিভাবে তছনছ করে দেয়। একটু আগেই দেবব্রত বিশ্বাস প্রসঙ্গে গণনাট্য সংঘ বা আইপিটি এর কথা হচ্ছিল। সুরকার সলিল চৌধুরী ছিলেন এই সংঘের অত্যন্ত সক্রিয় এবং শীর্ষস্থানীয় একজন সাংস্কৃতিক কর্মী। অন্যদিকে হেমন্ত মুখোপাধ্যায় এই আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। তখন সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশিত হয়েছে। এই কাব্যগ্রন্থের একটি দীর্ঘ কবিতাকে সলিল চৌধুরীরা ঠিক করলেন একটা রোমাঞ্চকর সঙ্গীতের রূপ দেবেন। রানারের পায়ে চলা ঝুমঝুম ঘণ্টার শব্দ, তার নিঃশ্বাসের ক্লান্তি, রাতের অন্ধকারে বিভ্রান্তি, সব মিলিয়ে এক অভিনব যন্ত্রণার উন্মোচন। প্রায় 7 মিনিট দীর্ঘ এই গানে যখন ঠিক হয় কণ্ঠ দেবেন হেমন্ত মুখোপাধ্যায়, তখন শুরুতে তিনি একটু দ্বিধাগ্রস্ত হলেও রেকর্ডিং এর পরে তার কণ্ঠের উঠানামা, নাটকীয়তা সব মিলিয়ে যা তৈরি হয়েছিল তা আধুনিক বাংলা গানের পরিসর অনেকটা বিস্তৃত করে দেয়। শুধু গান নয়, এই গান ছিল সাধারণ শ্রমজীবী ও বঞ্চিত মানুষের এক আত্মগাথা আর পাল্টে যাওয়া সময়ের এক অভূতপূর্ব পদধ্বনি।
2: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

কথা হচ্ছিল হেমন্ত মুখোপাধ্যায় ও সলিল চৌধুরীকে নিয়ে। দুরন্ত ঘূর্ণির সেসব দিন যখন জাতীয় ও আন্তর্জাতিক স্তরের নানান আবর্তে প্রতিদিন নতুন মাত্রা দিচ্ছে আমাদের সমাজ ও চেতনাকে, সেই বিশেষ সময়ের সাক্ষী এই গানগুলো। শুনলে কেমন হয় আজ আগস্টের এই সকালে?

হেমন্ত মুখোপাধ্যায় ও সলিল চৌধুরীর এই জুটি বাঙালিকে দিয়েছে একের পর এক কালজয়ী সব গান।

ঠিকানা। একটা সময়ে এই ঠিকানায় আদান প্রদান হতো বার্তার, যদিও এখন তার সিংহভাগই চলে এসেছে হাতের মুঠোর মধ্যেকার ফোনে আর নানা সমাজ মাধ্যম ব্যবস্থায়। তবু ঠিকানা নিয়ে বাংলা গানের সুরবিলাস চিরন্তন। মান্নাদের কণ্ঠে শুনব সেই ঠিকানা না রাখার খামখেয়াল।

বন্ধুরা, আজকের মনের মতো গান এখানেই শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলাম আমি, আপনাদের বন্ধু জয়দেব। যারা এতক্ষণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, শুনলেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুনতে থাকুন আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন দরজা গান, পরিবেশনায় যদুনাথ দত্ত ও সহশিল্পীবৃন্দ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন শুনবেন লোকগান পূর্ণদাস বাউলের পরিবেশনায়।

বিশ্বজনের উদ্দেশ্যে পূর্ণ দাস বাউলের এই আহ্বান, দিয়ে যান জীবনকে দেখার এক নতুন চোখ। লোকগান শুনলেন পূর্ণ দাস বাউলের পরিবেশনায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 kHz-এ।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শিল্প প্রাঙ্গণ, সাক্ষাৎকার গ্রহণে তৃষিতা মুখোপাধ্যায়।

নমস্কার আমার দুই বাংলার শ্রোতা বন্ধু, স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে। আজ আপনার সঙ্গে আছি আপনার মৈত্রী বন্ধু তৃষিতা মুখোপাধ্যায়। আজকের বিষয়টা কিন্তু একেবারে অভিনব। কিভাবে একটা ফেলে দেওয়া বস্তু, হতে পারে সেটা প্রাকৃতিক বস্তু, তার মধ্যে শিল্পীর সন্ধানী মন খুঁজে পেতে পারে তার নতুন রূপ, শিল্পী তার সৃজন ক্ষমতায় তাকে দিতে পারে একটা নতুন পরিচিতি। আসলে দেখতে গেলে প্রতিটা বস্তুর মধ্যেই নিহিত থাকে সুপ্ত সম্ভাবনা, শুধু তাকে বার করে আনার অপেক্ষা। এই ভাবনার সঙ্গে আমাদের

0: প্রথম পরিচয় করিয়েছিলেন শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর। তাঁর সৃষ্টি কুটুম কাটাম নিয়ে কথা হবে আজ শিল্পপ্রাঙ্গণে। শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনের সান্নে এসে গাছের শিকড়, নিষ্প্রাণ কোনো কাঠ, তার মধ্যে খুঁজে পেয়েছিলেন নতুন ভাবনা। এই নিষ্প্রাণ কাঠগুলোই হয়ে উঠেছিল তার শেষবেলার পরম কুটুম। পরবর্তীকালে ভাবনা থেকে হয়েছে নতুন ভাবনার জন্ম। কুটুম কাটাম কারুর কাছে হয়ে উঠেছে জীবিকা, আবার কেউ তাকে বেছে নিয়েছে নিভৃত বেলার পরম বন্ধু হিসেবে। এ বিষয়ে কত অজানা কথা আমাদের সঙ্গে ভাগ করে নেবেন শান্তিনিকেতনের বিশ্বভারতী কলাভবনের শিল্প ইতিহাস বিভাগের অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার। শুনব তার কথা।
1: অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে এই কাটুম কুটুমের বিষয়টা সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং ব্যতিক্রমী। এই জন্য ব্যতিক্রমী যে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের তার বাকি যে তার শিল্পকর্ম, তার বিভিন্ন কাজ, পেইন্টিং, মূলত পেইন্টিংয়ের কথা যদি ধরি, সেগুলো যে ধারণা থেকে করা, যেই টেকনিক থেকে করা, যেই বিষয়কে অবলম্বন করে করা বা বিভিন্ন বিষয় অবলম্বন করা, যে শৈলীগত যে দৃষ্টিভঙ্গি থেকে করা, তার থেকে না সম্পূর্ণ ব্যতিক্রমী এবং বিপরীত বলা যেতে পারে অবন ঠাকুরের এই কাটুম কুটুমের কাজগুলো। একটা খুব বড় কারণ হচ্ছে এটাই যে অবনীন্দ্রনাথ ঠাকুর যেরকম একদিক থেকে বলা যেতে পারে শিল্পকর্মে তার যে দক্ষতা, সেই দক্ষতা আর পাঁচটা শিল্পীর দক্ষতার থেকে অনেকটাই আলাদা। এই কারণে সেই দক্ষতা ছিল খুব সুপরিশীলিত এক দক্ষতা, এবং সেই শিক্ষাটা উনি গ্রহণ করেছিলেন তার বিভিন্ন শিক্ষকের কাছ থেকে, ঐতিহ্যের কাছ থেকে, তার পড়াশোনা থেকে ইত্যাদি। আর কুটুম কাটুম হচ্ছে ঠিক তার যেন বিপরীত মেরুতে অবস্থান করে এই ধরনের একটা প্রবণতা থেকে, যেই প্রবণতার মধ্যে এই পরিশীলিত শৈলীগত একটা পরিশীলিত যে অনেক সময় মানুষের যে কোনো শিল্পীর একটা প্রবণতা থাকে তা নয়, বরঞ্চ কুটুম কাটুম উঠে আসছে আপাত তুচ্ছ, যা হয়তো আমরা যত্ন করে রাখবো না, এই ধরনের কিছু বস্তুগত অভিজ্ঞতা থেকে। অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুর যেমন জোড়াসাঁকোর ধারেতে লেখা আছে যে কাঠ যেমন অনেক মূল্যবান জিনিস, ভাঙা চোরা অতি বাজে জিনিসও এক বাসায় ধরে দেয়, মন পাখিটিও আমার ঠিক সেইভাবেই সংগ্রহ করে চলে যা তা। অর্থাৎ নানা ধরনের সঞ্চয় যা আপাত তুচ্ছ বা আপাতভাবে যা মামুলি, সেই সব সঞ্চয় যে অবনীন্দ্রনাথ ঠাকুরের কাজে লাগবে কোনোদিন জানি না, উনি নিজেও জানতেন কিনা, কিন্তু যখন জানলেন তখন তার হাতের এবং আঙ্গুলের আমরা বলতে পারি প্রায় জাদুকরি ছোঁয়ায় ম্যাজিক টাচে তৈরি হল অবন ঠাকুরের কাটুম কুটুম। অর্থাৎ অবন ঠাকুরের কাটুম কুটুমের গড়ন, তার আকার, তার বিভিন্ন ধরনের ভঙ্গিমা, কাটুম কুটুমের মধ্যে আমরা যে জীব জন্তু মানুষ পাখি নানা ধরনের যে চরিত্র দেখতে পাই তাদের যে ভঙ্গিমা, কোনটাই সেই অর্থে বাস্তবসম্মত নয়, বরঞ্চ তার অনেকটাই কল্পনার ডানা মেলে তারা উড়ে বেড়াচ্ছে। আবার এই সমস্ত কাটুম কুটুম কিন্তু গড়ে উঠেছে ওই যে আপাত তুচ্ছ, আপাত মামুলি, পরিত্যক্ত জিনিসপত্র, যাই হোক না কেন, যেহেতু সেগুলো অবনীন্দ্রনাথ ঠাকুরের চোখে মনে হতো বাহ এত সংগ্রহ করে রাখার মতো, অর্থাৎ একটা সংগ্রহ করার বাতিক ছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে। বলা যেতে পারে ওনার পরিবারের মানুষরা এই জন্যই বোধহয় ওকে বাতিকগ্রস্ত বলতেন। ভাঙা পেয়ালা, এক টুকরো একটা পুরনো কাঠের একটা খণ্ড, ফেলে দেওয়া একটা পাথরের টুকরো, সবকিছুতেই অদ্ভুত কৌতূহল। কিন্তু সেই ফেলে দেওয়া পাথর বাটি বা কুড়িয়ে পাওয়া কাঠের টুকরো যাই হোক না কেন, বা একটা ভাঙা পাত্রই হোক, বা এমনকি হঠাৎ করে দেখতে পাওয়া চুকিতে পালিয়ে যাওয়া একটা কাঠবিড়ালই হোক, দৃশ্য অভিজ্ঞতা এবং বস্তু অভিজ্ঞতা দুটো সমন্বয়ে কোনো একটা সময়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে তৈরি হলো কাটুম কুটুম। কাটুম কুটুমের একটা অর্থ তো কাঠ, অর্থাৎ টুকরো টাকরা প্রায় পরিত্যক্ত কোনো না কোনো বস্তু বা বস্তু টুকরো, আর কুটুম হচ্ছে আত্মীয়, তাদেরকে আত্মীয় করে না, অর্থাৎ তাদেরকে একটা প্রাণ দেওয়া, তাদেরকে একটা রূপ দেওয়া। এবং সত্যি সত্যি যেমন মোহনলাল গঙ্গোপাধ্যায় একটা জায়গায় লিখেছেন তার দাদামশাই অর্থাৎ অবন ঠাকুর সম্পর্কে, যে রাত বিড়েতে সকাল বিকেলে যেখানে যেখানে ঠিক খুঁজে পেতেন এটা ওটা সেটা খেলার চলে তাদের উপর চলত কিছু ইতিউতি খোদকারী, এবং তখনই যেন উকিঝুঁকি মারতে শুরু করত নতুন আদল, জন্ম নিত আরেকটা নতুন জীবন, নতুন গল্প তৈরি হতো কাটুম কুটুম, ঘুমিয়ে পড়াটু

পুরো ঝিমিয়ে পড়া বস্তু পেত শিল্পীর জাদুর ছোঁয়া। আবার হারিয়ে যাওয়া গল্পকে খুঁজে পেতে গিয়ে আবিষ্কার করতেন নতুন কোন প্রাণের ইশারা। অবনীন্দ্রনাথের এখন তো বিখ্যাত হয়ে গেছে এই কাটুম কুটুমের কাজ, কিন্তু এই কাটুম কুটুমের কাজ বলতে আমরা যা বুঝি তার মধ্যে যে ধরনের শিল্পকর্ম পড়ে, অর্থাৎ কুড়িয়ে পাওয়া কাঠের টুকরো, কুড়িয়ে পাওয়া একটা ছোট্ট পাথরের টুকরো, তার উপরে সামান্য খোদাই করে সামান্য একটু ছোঁয়া দিয়ে তার মধ্যেই একটা প্রাণের, একটা জীবের, একটা জীবনের, একটা আকারের, একটা আদল ফুটিয়ে তোলা। আসলে তো কখনোই উনি একটুখানি খোদাই করে একটুখানি তার টুকরোর উপরে সামান্য রেখা বুলিয়ে বা কোথাও আরেকটা কাঠের টুকরো জুড়ে দিয়ে ইচ্ছে করলে কিন্তু অবন ঠাকুর পারতেনই আরো সুদৃশ্য, আরো তথাকথিত সমস্ত আয়তন আকার ইত্যাদি মেনে বাস্তবসম্মত কোনো জীবজন্তু প্রাণের হয়তো একটা রূপ দিতে পারতেন, কিন্তু সেটা করেন। যে কারণে কাটুম কুটুম খুব বিখ্যাত, বরঞ্চ উল্টোটাই খুব আকর্ষণীয়, কারণ পূর্ণাঙ্গ কোনো আকার ধরা পড়ে না কাটুম কুটুমে, তার বদলে কি ধরা পড়ে, ইশারা, একটা ইঙ্গিত। দেখে মনে হচ্ছে একটা যেন পাখি, দেখে মনে হচ্ছে একটা জিরাফ, দেখে যেন মনে হচ্ছে একটা বুড়ো মানুষ লাঠি হাতে এগোচ্ছে, কিন্তু আসলে কোনোটাই নয়, সবকিছুর একটা ইঙ্গিত। কাটুম কুটুম যে খুব ইঙ্গিতময়, ইঙ্গিত প্রবণতাই যে কাটুম কুটুম শিল্পে অন্যতম বৈশিষ্ট্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের হাতে অন্তত এই প্রবণতা, এই বৈশিষ্ট্যই কাটুম কুটুমকে অত্যন্ত বলা যেতে পারে রসোত্তীর্ণ শিল্পকর্মে পৌঁছে দিয়েছে। তাও জীবনের সায়াহ্নে এসে কুড়িয়ে পাওয়া পাথর, সরু গাছের ডাল, পোড়া কাঠের টুকরো, এগুলোর এবং এদের শরীরের ওপর একটু আধটু রদবদল করে একের পর এক রূপ সৃষ্টি করে যাওয়ার এই পর্বটা আসলে তার মৃত্যুর, অর্থাৎ ১৯৫১ সালের ঠিক আগের দশ বছরের ইতিহাস। কাটুম কুটুম তৈরি করছিলেন ১৯৩০ দশকের একদম শেষ দিকে, প্রায় ৪০ দশকের ছোঁয়া থেকে শুরু করে ১৫ সালে তো উনি মারা গেলেন এই সময়টায়। এবং বৃদ্ধ অবনীন্দ্রনাথ ঠাকুর বয়স হয়েছে, তাকে তার ভৃত্য বলছেন ওই সব আবর্জনা ফেলে দিতে, বলছেন দিন রাত কাঠকুটো নিয়ে কি যে করেন। সবাই বলেন যে দাদামশাই আপনার ভীমরতি হয়েছে, আর অবন ঠাকুর তার উত্তরে বলতেন ভীমরতি নয় রে, এটাকে ৭২ বলতে পারিস, অর্থাৎ তখন ওনার ৭২ বছর বয়স, আর দুদিন বাদে তো তাই হবই। আবার মোহনলাল গঙ্গোপাধ্যায় তার দাদামশাই সম্পর্কে লিখছেন, অনেকের ধারণা দাদামশাই শেষ বয়সে টুকরো টাকরা নুড়ি পাথর কাটি কুটি ডালপালা সাজিয়ে কুটুম কাটাম বানাতে শুরু করেছিলেন। শুরু কিন্তু আসলে শেষ বয়সে করেননি, শুরু করেছিলেন বহু বছর আগে। এবং এইভাবেই উনি যখন পাথরগুলোকে কাটতেন এবং সাজাতেন, হয়তো সবাইকে দেখাতেন না, ঘরের মধ্যেই থাকতো, তখন উনি বলতেন দেখ এসবই কুটুম কাটাম, এরা আমার সবাই কুটুম, আর তৈরি হয়েছে কাটাম থেকে, ফলে এই কুটুম কাটাম নাকি কাটাম কুটুম, শব্দের এই খেলা এবং ধাঁধা সেটাও কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই একটু রহস্য ঘনই করে রেখেছেন। এবং কেনই বা করবেন না, কারণ কুটুম কাটামি হোক বা কাটাম কুটুমি হোক, এই শিল্পবস্তুগুলোর মধ্যে বা তাদের শুরু, তাদের জন্ম যেরকম তুচ্ছাতি তুচ্ছ প্রায় পরিত্যক্ত বস্তু থেকে, কিন্তু তাদের যে অন্তিম রূপ, যে চরম রূপটা উনি তৈরি করছেন, সেখানেও কিন্তু কোনো সম্পূর্ণতা নেই, সচেতনভাবে সম্পূর্ণ করেননি, বরঞ্চ উনি ইঙ্গিতময় রেখে দিয়েছেন। সৃজন প্রক্রিয়াটা কিছুটা শিশু সুলভ, এবং সেটাও অবন ঠাকুরের চরিত্রের সঙ্গে খুব যায়, কারণ অবন ঠাকুর জীবনের শেষ দিন পর্যন্ত তার শিশু মনকে কিন্তু লালন করেছিলেন। এবং এটাও লক্ষণীয় যে আমরা জানতে পারি অন্যদের স্মৃতিকথা থেকে যে অবন ঠাকুর যখন কুটুম কাটুম বানাচ্ছেন, সেই বানানোর সময় এবং কুটুম কাটুমগুলো তৈরি হলে তারপরে উনি কিন্তু সেই কুটুম কাটুমগুলোকে দেখাতেন এবং সেই সৃষ্টির আনন্দ ভাগ করে নিতেন প্রথমত এবং বলা যেতে পারে শেষ পর্যন্ত পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে। অর্থাৎ কুটুম কাটুম যে খেলার ছলে তৈরি, এটাও যেরকম সত্য, আবার কুটুম কাটুমের মধ্যে আরো গুরুতর একটা সত্য নিহিত আছে, সেটা হলো যে সৃষ্টি, বিশেষ করে শিল্প সৃষ্টিতে সবকিছুই পূর্ণাঙ্গ ভাবে সম্পূর্ণ ভাবে স্পষ্ট করে না বললেও চলে, সৃষ্টির মধ্যেই যে ইঙ্গিতময়তা থাকে, সৃষ্টির মধ্যে যে ইশারা কাজ করে, অবন ঠাকুরের কুটুম কাটুমের মধ্যে সেটা যতটা সুন্দর ভাব করে স্পষ্ট করে ফুটে উঠেছে, তার অন্যান্য কুটুম কাটুমের থেকে অনেক বেশি বিখ্যাত ছবি যেমন ভারত মাতা, শাহজাহানের মৃত্যু, আমার খেয়াম ইত্যাদি তে এইভাবে ফুটে ওঠেনি। অথচ সেই সব ছবিগুলো তারা স্বনামখ্যাত, অত্যন্ত বিখ্যাত এবং ভারতবর্ষের শিল্প ইতিহাসে তাদের স্থান অবিতর্কিত। ফলে একদিকে যেমন একটা আত্মসচেতন, সমাজ সচেতন অবন ঠাকুর, আবার কুটুম কাটুমের মধ্যে দেখতে পাই যে এক অবিরাম ছটফটে শিশু সুলভ এক শিল্পীর খোঁজ, এবং এই খোঁজ কোনো
সুপরিকল্পিত পূর্ব নির্ধারিত চিত্র ভাষার কোন খোঁজ নয়, এ হলো চাক্ষুষ জগতের মধ্যে এক নিরন্তর ম্যাজিকের খোঁজ। যে কারণে আমাদের অনেক সময় আজও মনে হয় যখন আমরা অমন ঠাকুরের কুটুম কাটুমে

0: দেখি বা সামনাসামনি কোনো কোনো আমরা মিউজিয়ামে গিয়ে দেখতে পাই যে অমন ঠাকুরের কুটুম কাটুম যেন একটা ম্যাজিক, যেন জাদুর ছোঁয়ায় তৈরি হয়েছে, যেন এক মুহূর্তের একটা উন্মোচন, যে কারণে আমাদের অমন ঠাকুরের কুটুম কাটুম বারবার দেখলেও কখনোই পুরনো হয় না।
1: সত্যি তো, চির পুরাতন যা কিছু আদিম, তার মধ্যে নতুনের ডাক পাওয়া, নতুনকে অন্বেষণ করা, এ কিন্তু শিল্পীরই কাজ। সৃষ্টির যে স্বতন্ত্র ছন্দ, তাকে তুলে আনা, তাকে আবিষ্কার করা, তার ভিতরে যে আনন্দ নিহিত থাকে, সেই আনন্দ উপলব্ধি করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, যে কথা আমাদের সঙ্গে ভাগ করে নিলেন কলাভবনের শিল্প ইতিহাস বিভাগের অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার। আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম। এবার কাটুম কুটুম নিয়ে যদি আরেকটু জানতে চাই বা ভাবতে চেষ্টা করি, এমন কোনো মানুষের কাছে পৌঁছে যেতে হবে যার জীবনকে নতুন মানে দিয়েছে এই নিষ্প্রাণ কিছু কাঠ, প্রকৃতির এই বস্তুগুলোর ইশারা সে পেয়ে নতুনের সৃষ্টির ছন্দে যিনি মগ্ন, এই কাটুম কুটুম নিয়ে শিল্প চর্চার অভিজ্ঞতা ভাগ করে নিতে আমাদের মধ্যে পেয়ে গেছি সত্য কিঙ্কর অধিকারীকে, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে এই কাটুম কুটুমের শিল্প চর্চা করে চলেছেন নিবিষ্টভাবে, নিবিড়ভাবে। ঘটনাচক্রে তাঁর শিল্পীর ওপরে আমাদের একজন বিশ্ববন্দিত শিল্পীর আশীর্বাদও আছে। সত্য কিঙ্কর বাবু শিল্পী রামকিঙ্কর বেইজের পরম আত্মীয় উত্তরাধিকারী, তাঁর মুখেই শুনব তাঁর শিল্পচর্চার কথা। আপনাকে স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে।
2: নমস্কার।
1: কাটুম কুটুম এই বিষয়ের প্রতি আগ্রহ এবং কতদিন ধরে আপনি কাজ করছেন এই বিষয়ে যদি আমাদের শ্রোতা বন্ধুদের একটু বলেন।
2: আমি দীর্ঘ ২৬ বছর ধরে এই নিয়ে কাজ করছি। তো প্রথমত স্কুল জীবনে গাছের শিকড় দিয়ে, গাছের ডাল দিয়ে নানা রকম ভাস্কর্য বানাতাম। পরবর্তীকালে আস্তে আস্তে পড়াশোনাও করি এই ব্যাপার নিয়ে। তো আমি কোনো আর্ট স্কুল থেকে শিখিনি। পরে আমি জানতে পারি যে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর এটা সৃষ্টি করেছিলেন। তো তারপরে আমি এই জিনিসটাকে আস্তে আস্তে আরও বড় করার চেষ্টা করলাম, ছেড়েই দিচ্ছিলাম, কিন্তু তখন দেখলাম যে না, এটা বিষয়টা শিল্পগুরুর ব্যাপার আছে। তখন এটাকে নিয়ে আমি আরও একটুখানি বড় আকার ধারণ করার জন্য বেশি করে জিনিস সংগ্রহ করতে লাগলাম এবং তাতে রূপদান করতে লাগলাম। নিজের যন্ত্রপাতি কিনে আস্তে আস্তে ভাস্কর্য করতে লাগলাম। বাইরের ক্রেতারাও আসতো, ক্রেতারা এসে এই জিনিস কিনতো বাড়ির থেকেই। পরবর্তীকালে আমি এখানে শিল্প হাট সোনাঝুরি খোয়াই হাট, সেখানে আমি যেতে শুরু করলাম। আমরা ওই ১২ জন কি ১০ জন মতো শিল্পী ছিলাম। ওই সালটা হবে খুব জোর ওই ২০০৫ কি ২০০৬। তো দীর্ঘ ৮-১০ বছর আমি হাটে থেকে কাজ করেছি। ওখান থেকেই ক্রেতারা আমার জিনিস পছন্দ করতেন, কিনে নিয়ে যেতেন। তারপর এখন আর হাটে যাওয়া প্রয়োজন হয় না। এখন বাড়িতে কাজ করি আর এখন জিনিস দিতে পারি না, কেননা এই জিনিসগুলো তো অদ্বিতীয় জিনিস। একটা বানানোর পরে ওই জিনিসটা আর দ্বিতীয় হয় না। আর বেশিরভাগই চেষ্টা করি প্রকৃতি থেকে সংগ্রহ করতে, আর একটু টাচ করে দেওয়া, খুব বেশি যেন ওর মধ্যে কাটাকুটি না করা হয়। প্রকৃতির দান, এটাকে খুঁজে বের করা। আর অবনীন্দ্রনাথ ঠাকুর ওনার জিনিসগুলো তো আরও সুন্দর। ওনার এক্সিবিশন হয়েছিল নন্দনে, তখন একবার গিয়ে দেখেছিলাম ওনার কাজগুলো। উনি এই জিনিসগুলোতে কিছু কিছু জায়গায় কাপড়, সুতলি সুতো এইগুলো জয়েন্ট করে দিতেন। ওনারা গরু বানাতেন, গরুর লেজটাতে সুতলির দড়ি লাগিয়ে দিতেন, যেহেতু লেজটা নেই। আমি একটুখানি অন্যরকমভাবে করার চেষ্টা করলাম যে পুরোটাই যাতে প্রকৃতির থেকেই সংগ্রহ করা যায়, যেন আমি কোনো জয়েন্ট করবো না। একটা শিকড়ের মধ্যে বা একটা গাছের ডালের মধ্যেই জিনিসটা তৈরি হবে। এভাবে আমি কাজ করতে শুরু করলাম। তো এখনো চলছে আমার কাজ।
1: একটা ছোট্ট ছেলে প্রকৃতির একটা সাধারণ কাঠ, তার সঙ্গে খানিকটা বন্ধুত্ব করছে তার কল্পনার মাধ্যমে। আপনি যখন কাজ শুরু করলেন, আপনার পরিবারের থেকে কেমন সাপোর্ট পেয়েছিলেন বা আশেপাশে বন্ধু বান্ধব বা স্কুলে সবার প্রতিক্রিয়া কেমন ছিল আর কি?
2: ব্যাপারটা হচ্ছে এইটা, আমি শুরু করি তো স্কুল জীবন থেকে। স্কুলে সেই সময় একটা বিষয় ছিল ওয়ার্ক এডুকেশন, হাতের কাজ। তো ওই হাতের কাজ থেকেই আমার এই কাজ সূত্রপাত। পরবর্তীকালে যখন এই জিনিসগুলো বিক্রি হতে লাগলো, তখন আমার সংসারে আমি কিছু সাহায্য করতে লাগলাম এই পয়সা। তো ধীরে ধীরে জিনিসগুলো বললো যে হ্যাঁ, পাড়ার লোকরা যারা আছে তারা বললো বাহ খুব সুন্দর কাজ। এবং আরেকটা জায়গাতে প্রেরণা পাই, সেটা রামকিঙ্কর বেজ, মহান শিল্পী। তো আমি ওনার পালিত কন্যার ছেলে, আমার বাড়িতে ওনার কিছু কাজ রয়েছে। সেই কাজগুলো দেখে আমার প্রেরণা হয় এবং আমি আরও কিছু শিখতে লাগি। নিজে নিজেই।

0: কাজ দেখি আর ওই শেকড় নিয়ে আসি। আসল ব্যাপার ওই কাজটা তো মাথার মধ্যে থেকে যায়, আর যখন আমি শিকড় খুঁজতে যাই তখন চেষ্টা করি যে ওরকম ধরনের কোনো শিকড় পাওয়া যায় কি না, যেমন পাখি মা বাচ্চাকে খাওয়াচ্ছে একটা শিকড়ের মধ্যে, দুটো দাগ দিয়ে ওই জিনিসটা তৈরি করে দেওয়া, বাকিটা প্রকৃতিতে তৈরি করা আছে। ফার্মার কৃষক কাজে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, এরকম গাছের ডাল পাওয়া যায় না, দুদিকে দুটো গাছের ডাল এরকম ফ্যাংরা বেরিয়ে আছে, হ্যাঁ দেখে দূর থেকে মনে হবে যে হ্যাঁ হেঁটে যাচ্ছে একটা মানুষ। তো এরকম ভাবে আমি কাজ করতে লাগলাম।
1: সব থেকে বড় কথা যে যার হাতের কাজে গোটা শান্তিনিকেতন সাজানো তাকে খুব কাছ থেকে আপনি পেয়েছেন, এবং আপনার শিল্পের উপরে বলা যায় তার খুব প্রত্যক্ষ আশীর্বাদ রয়েছে, সেই প্রভাব সম্পর্কে যদি কিছু বলেন।
0: আমি ওনাকে 5 বছর অবধি পেয়েছি, তো সেটা খুবই স্মৃতি খুবই কম বলতে পারেন, দু একটা বিষয় ছাড়া আর কিছু মনে নেই। পরবর্তীকালে যখন দেখি তার হাতের লেখা চিঠি, তার তৈরি করা ভাস্কর্য, ছোট ছোট ছোট ছোট ছবি বাড়িতে রয়েছে, তো সেইগুলো দেখতাম, যত্ন করে রাখতাম, দেখে পোষাতো না, প্রতিদিন একবার করে বের করতাম আর দেখতাম, আর ওইগুলো ওই চেষ্টা করতাম রপ্ত করতে। তো এইভাবেই ওনার আশীর্বাদ তো আছেই, উনি আমাকে খুবই ভালোবাসতেন। উনি তো বাচ্চাদেরকে নিয়ে মাদার অ্যান্ড চাইল্ডের উপর বেশি কাজ করেছেন, তো ওই ওনার তো ওনাকে আমি গুরুদেব বলে মানি, ওনার প্রভাব তো আছেই আমার কাজের ওপরে। এখনো আমি প্রতিদিন সকালে উঠে ওনাকে ধূপকাঠি দেখিয়ে তারপরে আমি কাজ শুরু করি।
1: মানে খুবই চমৎকৃত হচ্ছি, আমার শ্রোতা বন্ধুরাও হয়তো তাই। এবার একটু আপনার কাজের বিষয়ে কথা বলি। আপনি বললেন যে একটা সময় খোয়াইহাট থেকে আপনার যাত্রা শুরু হয়েছিল শিল্পী হিসেবে, তারপর কমার্শিয়ালি একটা বিষয়কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টাও খুবই নতুনত্ব, মানে একটা কাঠের মধ্যে খানিক অপ্রয়োজনীয় একটা সামগ্রীর মধ্যে শিল্পের গুণে কল্পনার গুণে তাকে আরো প্রয়োজনীয় এবং অমূল্য করে তোলা এবং সেটাকে জীবিকা হিসাবে গ্রহণ করা নিশ্চিতভাবে খুবই চ্যালেঞ্জিং হয়েছে, যদি সে কথা একটু বলেন, আপনার কেমন অভিজ্ঞতা ছিল আর কি সে বিষয়ে?
0: জীবিকা হিসাবে গ্রহণ করার ব্যাপারটা তো আছেই, বেঁচে থাকতে গেলে পয়সার দরকার হয়, আর শিল্পীদের বেঁচে থাকতে গেলে কাজ করতে হবে, প্রতিদিনই লড়াই করতে হয়, আর এখন তো লড়াই ছাড়া কিছু নেই। তো আমি কাজ এই কাজটাকে ডেভেলপ করার জন্য ছোট ছোট মেলা করে থাকতাম সেই সময়, এখন আর যাওয়া সম্ভব হয় না যেহেতু কাজ সংগ্রহ করতে পারি না অতটা। তো এরকমভাবে আমার উপার্জন করতেও লাগলাম আমি, আর কাজের পরিধি আস্তে আস্তে বিস্তার হতে লাগলো, আমি দু একটা ছেলেকেও লাগালাম কাজে সংগ্রহ করার জন্য। তো এই আশেপাশে সাঁওতাল গ্রামগুলোতে ওরা যে জ্বালানি কাঠ নিয়ে আসে সেখান থেকে এই জিনিসগুলো নিয়ে এসে অল্প পয়সায় নিয়ে এসে জিনিস তৈরি করতে লাগলাম, আর এই আস্তে আস্তে বিক্রি করতে লাগলাম, বাড়িতে লোক গিফটের জন্য নিয়ে যেত, তারপরে কিছু কিছু মানুষ আছেন এই এই হাতের কাজগুলো নিয়ে গিয়ে গিফট দেয়, এইভাবে আমি আস্তে আস্তে আগাতে থাকলাম।
1: শ্রোতা বন্ধুদের ওনার কাজ হয়তো আমি দেখাতে পারবো না, কিন্তু ওনার মুখে শুনতে পারি যে আপনি কি পদ্ধতিতে কাজ করেছেন বা কিভাবে একটা কাঠকে মূর্ত করে তুলেছেন বা তার মধ্যে কোনো একটা রূপ দান করার চেষ্টা করেছেন, সেটার পদ্ধতি বা যেটা শুনলে হয়তো যারা শুনছে সেই শ্রোতারাও খানিকটা আগ্রহ পেতে পারে বা নতুন ভাবনার জন্ম হতে পারে। একটু শুনি আপনার কাজের কথা বা যে বিষয়গুলো আপনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টির কথা একটু শুনি।
0: সৃষ্টি এইভাবে সৃষ্টি তো হঠাৎ হয়, আমি করব বললে হয় না। একটা কাঠকে আমি নিয়ে এলাম, নানা দিকে ফ্যাংরা বেরিয়ে আছে, বেকা টেরা, নিয়ে আসার পরে ওটাকে আমি প্রথম দেখলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, মাটিগুলো জলে ধুলাম, ধোয়ার পরে নিরিবিলি সময় যখন হতো রাতের দিকে তখন মনে হয় রামকিঙ্কর বেশ বোধ হয় নেমে আসছেন, আমার মাথায় ভর করছেন, লাইট জ্বেলে বাড়ির সবাই ঘুমিয়ে যেত গভীর রাতে 1:30, 2:30 ওই কাঠটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম নানা অ্যাঙ্গেল থেকে, কি মনে হচ্ছে এটা, কি করা যেতে পারে। শেষে যখন আমি সিদ্ধান্তে আসি যে এই জিনিসটা এটা করব, কোনো জায়গায় কেটে বাদ দিতে হলো একটুখানি, কোনো জায়গায় বাঁটালি একটু চালাতে হলো, শুয়ে পড়লাম, সকালবেলায় উঠে দেখছি আর এক রূপ। এই যে রূপ কে আর শেষ হয় না, যতক্ষণ না ওটা আমার নিজের মনের মতো হচ্ছে আমি বুঝতে পারছি যে এই জিনিসটা মনে হচ্ছে এইটাই একদম, এর বাইরে আর কিচ্ছু না, ততক্ষণ আমি লেগে থাকি ওই কাজটার পিছনে, আমি ছাড়ি না। আর যখন ওই জিনিসটা কমপ্লিট হয়ে যায় তাতে 5 দিনও লাগতে পারে, 6 দিনও লাগতে পারে, আবার 15 দিনও লাগতে পারে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমি বাড়িতে আমার ওয়াইফকে দেখাই যে এটা কি মনে হচ্ছে, ও কিন্তু এক কথাই বলে দেয় এটা মনে হচ্ছে একটা মানুষ হেঁটে যাচ্ছে, হাতে কাস্তে রয়েছে, ঠিক আমি যেটা ভেবেছি ও সেটা বলছে, তার মানে এটা কমপ্লিট, মানে মানুষ ধরতে পারছে যে আমি কি বানিয়েছি। তখন যে আনন্দ, মানে সেই আনন্দ মূল্যহীন, ওটা ওটার যে কি দাম রাখবো ওরাই জিজ্ঞাসা করতো, আমার ওয়াইফ জিজ্ঞাসা এটা কি দামে বিক্রি করবে, আমি বলতে পারবো না, এর তো কোনো দাম হয় না, এর দামটা আমি কি বলবো, যিনি নেবেন তার উপর ডিপেন্ড করবেন, যে তারও তো একটা সামর্থ্য ব্যাপার আছে। এরকম করে প্রচুর কাজ আমার কাছ থেকে এখন।

0: যোগেন দা, যোগেন চৌধুরী, উনিও আমার কাছ থেকে একটা কাজ নিয়েছেন, আশিস বিদ্যার্থী, কিছু শিল্প জগতের লোক বিদ্যা বালন এখানে ঘুরতে আসছেন, সুনীল গঙ্গোপাধ্যায় লেখক, উনি আমার কাছ থেকে একটা কাজ নিয়ে গেছেন। তো এনারা কাজ নিয়ে গেছেন, তো আমি বলেছি আপনারা একটু লিখে দেন যে কাজটা কেমন লাগলো। বলছি আরে তুমি আর্টিস্ট, তোমাকে কি সার্টিফিকেট দেবো না, আপনারাও তো মহান ব্যক্তি, আপনারাদের কাজটা কেমন লাগলো এটা জাস্ট লিখে দেন। তো ওনারা ওই একটা একটা করে সার্টিফিকেট দিয়েছেন, এ সময় এগুলোকে সংগ্রহ করে রেখেও দিয়েছি। তো ভালো লাগছে এইভাবে সৃষ্টি, আমাদের ওই রকম ভাবে সৃষ্টি হয়, সৃষ্টি করব বললে সৃষ্টি হয় না, কাজ করতে করতেই সৃষ্টি হয়ে যায়। কখন হয়ে যায় সেটা আমি নিজেও জানতে পারি না, পরের দিন সেটাকে আমি দু চারজনকে জিজ্ঞাসা করার পরে আমি জানতে পারি যে হ্যাঁ এটা সৃষ্টি হয়ে গেছে। এই তো সৃষ্টির আসল রহস্য।
1: আপনার শিল্প দেখে আমরা শুনলাম যে বড় বড় মানুষজনদের কি প্রতিক্রিয়া হয়েছে, সাধারণ মানুষের মধ্যে যাদের মানে সাদামাটা জীবনে হয়তো সেইভাবে একটা ছকে বাঁধা গতিতে চলে, সেখানে শিল্পের খুব একটা তারা মাথা ঘামায় না, কিন্তু কোনো একটা নতুন কাজ দেখে বা তাদেরও তো নতুন ভাবনা জন্ম হতে পারে, এরকম কোন অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করেন।
0: এরকম অভিজ্ঞতা আছে, আমি যখন হাটে বসতাম এক ভাই কোপায় এদিক থেকে এসে আমাকে বললেন, আমার এই কাজগুলো অনেকক্ষণ ধরে তাকে দেখে দেখার পরে উনি বললেন, দাদা আমাকে কিছু নলেজ দেবেন, আমি এই হাটের কিছু করতে চাই, আমার কোনো কাজকর্ম নেই, অল্প স্বল্প জমি আছে, সেটা নিয়ে আমার সংসার চলে। তো আমি সেই সময় ওকে বললাম যে তুমি এক কাজ করো, বাঁশের দিয়ে গয়না বানাও, এই গয়না এখানে খুব বিক্রি হচ্ছে আমি দেখছি, তো এখানে বিচের গয়না বিক্রি হচ্ছে, গাছের বিচের, ও কি করে বানাবো, তাই বললো। আমি এক কাজ করো, ওই কঞ্চিগুলোকে ছোট ছোট করে কেটে একটু করে পুড়িয়ে ঘষে মেজে একটু ডিজাইন করে কানের বানাও, আর ওই বাঁশগুলোকে সরু সরু করে কেটে একটু ঘষে মেজে হাতের ওই বালা বানাও, দিয়ে নিয়ে এসে বসো তো দেখি। তো ও এরকম করতে করতে করতে করতে আজকে ও চারজনকে নিয়োগ করেছে কাজে, এবং ওর ওয়াইফও আর একটা দোকান করেছে, এবং ও লোন টোন করে এখন গাড়ি নিয়ে আসে, তখন সাইকেল নিয়ে আসতো, তা এখন দেখা হলে আমাকে প্রণাম করতে আসে। আলাম না আরে তুমি আমার কাছে এসেছো, আমি বলেছি তো একটা কথা, তোমার পরিশ্রমের ফল এটা। তো এই অভিজ্ঞতা আমি যতটুকু পারি কাজ করি, নিজের সৃষ্টিতে মত্ত হয়ে থাকি, আর কেউ এসে যেদিকে জিজ্ঞাসা করে তো যতটা পারি আমি তাকে বলার চেষ্টা করি, মানে আমি যদি সম্পূর্ণটাই তাকে দিয়ে দিতে পারি তা আমি আর আনন্দ পাই, তাতে আর সে বড় হোক। এইভাবে মানুষের জীবিকাও অনেক জনের জীবিকা অর্জন করার একটা রাস্তা দেখিয়ে দিয়েছি, তারা এখনো কাজ করছে, আমাকে গুরুদেব বলে মানে, ভালো লাগবে, এইভাবেই চলছে আর কি।
1: শান্তিনিকেতনে একটা কথা প্রচলিত আছে রবীন্দ্রনাথেরই কথা, জানেন তো, শিখা থেকে শিখা জ্বালানোর। একজন শিল্পী যখন এগিয়ে যায় তখন সে চলন তার মতো, মানে তার নিজস্ব তো অবশ্যই, কিন্তু সে যখন মহিরুহ হয়ে ওঠে তখন তার সঙ্গে আরো যুক্ত হয় অনেকগুলো প্রাণ, কেউ ছায়া পায়, কেউ সেই শিল্পী যে মহিরুহ হয়ে সেখানে নির্বাদতে পারে। তো আপনার থেকে আমার শেষ প্রশ্ন একটাই থাকবে যে বর্তমানে শিল্প সৃষ্টির মধ্যে আপনি রয়েছেন, আগামী প্রজন্ম কতটা সেই শিল্পের প্রতি উৎসাহী হচ্ছে, এবং এখন এই শিল্প চর্চা করতে গিয়ে কি কি সুযোগ পাচ্ছেন, কি কি প্রতিকূলতা সম্মুখীন হচ্ছে নাকি শুনব।
0: আসল ব্যাপারটা হচ্ছে আমরা তো সেই সময় আলাদাভাবে মানুষ হয়েছি, প্রচুর হার্ডওয়ার্ক করেছি, এখনকার প্রজন্মের ছেলে মেয়েদের দেখছি মানে পরিশ্রমটা কম করে কি করে কাজ করা যায়, এটা একটা খুব মারাত্মক ভুলের দিক। পরিশ্রম না করলে একটা লোহা ঘুষতে ঘুষতে ঘুষতে ঘুষতে তবে সেটা চকচক করে, তো যত পরিশ্রম করবে একটা কাজের ওপরে সেই কাজটার সৃষ্টির মহত্ব ততটাই ফুটে উঠবে, যেগুলো করেছেন শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর করেছেন, রামকিঙ্কর বেজ করেছেন, এদের সৃষ্টি কথা বলে টিল এক মূর্তি, কিন্তু সামনে গিয়ে দাঁড়ালে মনে হবে যে আপনাকে কিছু বলতে আসছে, এতটাই জ্যান্ত তাদের সৃষ্টি। তো আমি বলবো এখনকার ছেলে মেয়েদেরকে, তোমরা যতটা পারবে চেষ্টা করো একটু পরিশ্রম করে কাজটা করার, একটু মানে মন থেকে কাজটা করার, কাজটা করার আগেই এটাকে কমার্শিয়ালে বা ব্যবসায়ী চিন্তা ভাবনা করবে না, সৃষ্টিকে সৃষ্টি করো, তাকে জ্যান্ত করার চেষ্টা করো, তুমি অটোমেটিক আস্তে আস্তে উপরে উঠে যাবে। মানে আলো যদি গোবর দিয়েও ঢাকা দিয়ে রাখা হয় না, তো আলো কিন্তু বেরিয়ে আসবে, ওকে কিন্তু চেপে রাখা যায় না। তো এই সৃষ্টিগুলো এই এমনই জিনিস, কারো হাতের কাজ যখন ভালো হবে মানুষ তাকে খুঁজে বের করে নেবে, সে যেখানেই থাক, যে প্রত্যন্ত গ্রামেই থাক আর যেখানেই থাক, তাকে আস্তে আস্তে উপরে উঠিয়ে নিয়ে চলে আসবে। এই বড় বড় ইতিহাস প্রমাণ আছে এগুলো। তো আমি তাই বলবো এখনকার ছেলে মেয়েদের এবং নেক্সট জেনারেশনকে বলবো, মন থেকে কাজ করো, একটু পরিশ্রম করো, দেখো সাকসেসফুল হবে।
1: অসংখ্য ধন্যবাদ, আমরা খুবই সমৃদ্ধ হলাম আপনার কাজের কথা জেনে এবং আপনার যে আশীর্বাণী শ্রোতা বন্ধুরাও পেল, আমরা সকলেই খুবই কৃতজ্ঞ তার কাছে। আকাশবাণী মৈত্রীর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ঘড়ি চোখ রাঙাচ্ছে আজকে।

এতক্ষণ শুনলেন শিল্প প্রাঙ্গণ। সাক্ষাৎকার গ্রহণে তৃষিতা মুখোপাধ্যায়, সম্পাদনা মীনাক্ষী বোস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

গানটি শুনলেন রাজশ্রী ভট্টাচার্যের পরিবেশনায়। শুনছেন অনুষ্ঠান রম্যগীতি। পরবর্তী গানের শিল্পী রাজশ্রী ভট্টাচার্য, সুর উদয় কুমার দাসের এবং কথা প্রশান্ত সাহা।

রাজশ্রী ভট্টাচার্যের কণ্ঠে গান শোনার পর আজকের রোমগীতিতে পরবর্তী শিল্পী মানসী ঘোষ দস্তিদার, সুরকার অচিন্ত্য বন্দ্যোপাধ্যায় এবং কথা জিয়াউর রহমান।

মানসী ঘোষ দস্তিদারের পর গান শুনব শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের কণ্ঠে, সুরকার স্বপন মশ্চরক এবং কথা মনীন্দ্র ঘোষ। শুনছেন অনুষ্ঠান ব্রহ্মগীতি।

শুভ্রকান্তি চট্টোপাধ্যায়ের গানটি শোনার পর আজকের রম্যগীতির শেষ গানের দিকে যাব। শিল্পী মলয় ঘোষ, সুর অশোক রায় এবং কথা বিজনেশ্বর ভট্টাচার্যের। শুনছেন রম্যগীতি আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু মেঘ বালিকা আচার্য।

ঘড়ির কাঁটা ঠিক 12টায় এসে দাঁড়ালো। তুমি এখন যেখানেই আছো, জানলার বাইরেটা একবার দেখো তো, খড়খড়ে রোদ, ঠিক তাই না? চারপাশের শত ব্যস্ততার কোলাহল কেমন যেন আস্তে আস্তে স্তব্ধ হয়ে যাচ্ছে এই সময়টা। কাজের মাঝে রয়েছো, অথবা পড়ার টেবিলে, অথবা রান্নাঘরের ব্যস্ততায়। এই বেলা 12টা কিন্তু একদম থমকে দাঁড়ানোর সময়, যাই বলো। আর এই বেলা 12টাতেই আমিও চলে এসেছি তোমার সঙ্গে আড্ডা দিতে। আজকে তোমার মধ্যাহ্নভোজের আগে একটুখানি অবসর, কাজের ফাঁক, সেই মুহূর্তটায় তোমাকে এমন এক মানুষ ভ্রমণে নিয়ে যাব আমি, যেখানে একটা মানুষের কণ্ঠের গাম্ভীর্যে থমকে দাঁড়াতো গোটা মেদিনী। এক একটা সংলাপ তাতে যেন কেঁপে উঠত পুরো নাট্য সমাজ। আজ 22শে আগস্ট, আজ এমন এক মানুষের জন্মদিন যিনি বাংলা নাটককে কেবল অভিনয় থেকে তুলে দিয়েছিলেন এক চিরন্তন মহাকাব্যের আসনে। তিনি আমাদের শম্ভু মিত্র। তাই তো আজকের অল্প অল্প গল্প কথায় আমরা তাঁর জীবন নিয়ে আলোচনা করব। কত জানা অজানা অধ্যায় আছে, জানবো সব। আর আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা।

0: না, সেরম কোনো রুক্ষ শুষ্ক আলোচনা নয়। আজ বরং আমি তোমাকে সেই শম্ভুমিত্রকে জানাবো, যে সেই মুখোমুখি দাঁড় করাবো সেই মানুষটার মুখোমুখি, যে যাকে আমরা অনেকেই হয়তো মানে সেভাবে সম্পূর্ণ চিনি না। তার শৈশব, তার জীবনের লড়াইটা আজও আমাদের কাছে রূপকথা। 1915 সালের আজকের দিনে কলকাতার ভবানীপুরে শম্ভুমিত্রের জন্ম। পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার কড়াছড়া গ্রাম। সেই ভবানীপুরের এক পুরনো গলিতে যে বাচ্চাটা প্রথম চোখ মেলেছিল, তার শৈশবটা কিন্তু মোটেই গোলাপের পাপড়ি দিয়ে সাজানো ছিল না। খুব অল্প বয়সেই মাকে হারালেন। বাবা ছিলেন জিওলজিক্যাল সার্ভের কর্মচারী, ফলে কড়া অনুশাসন, শক্ত নিয়মকানুন, বাড়িতে কোনো রকম আহ্লাদ কিছুই ছিল না। ছোট থেকে শম্ভুমিত্র ছিল ভীষণ লাজুক, গুটিয়ে থাকা স্বভাবের। সমবয়সীদের মতো হইচই বা খেলাধুলো খুব একটা ভালোবাসতেন না। তার থেকেও বেশি একা বই নিয়ে পার্কের কোণে বসে থাকা বা ফুটপাতে হেঁটে বেড়ানো, নিজের কল্পনার রাজ্যে চলে যাওয়া। আসলে এই একাকিত্বই তার ভেতরে জন্ম দিয়েছিল অনুভূতির গভীরতা, তীক্ষ্ণ পর্যবেক্ষণের ক্ষমতা। হয়তো সেটাই তার নাট্যজীবনে সংলাপ উচ্চারণের ক্ষেত্রে সাহায্য করেছিল। যখন তিনি ভর্তি হলেন সেন্ট জেভিয়ার্স কলেজ এবং সিটি কলেজে, এই সময়টা যেন তার জীবনের মোড় ঘুরল। পকেটে তখন খরচের প্রায় টাকাই থাকতো না, মেসের সাধারণ খাবার খেয়ে কোনো রকমের দিন কাটত। এদিকে মাথায় একটাই নেশা, নাটক। থিয়েটার কাটার টিকিটের পয়সা কোথায়? টিফিনের যে চারানা আটানা জমত, সেই আটানা চারানা জমিয়ে জমিয়ে তিনি নিয়ে ছুটতেন বিখ্যাত নাট্যমঞ্চগুলোতে, থিয়েটারের সবচেয়ে সস্তা অন্ধকারে ঘামে ভেজা গ্যালারির চারানার আটানার টিকিট কেটে দাঁড়িয়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা দেখতেন। কাদের দেখতেন, কাকে দেখতেন? শিশির কুমার ভাদুড়ির অভিনয় দেখছেন। 1 ইঞ্চি জায়গার জন্য লড়াই করছে, আর ওপরের গ্যালারিতে দাঁড়িয়ে এক কিশোর জল জলে চোখে গিলে নিচ্ছে শিশির কুমার ভাদুড়ির গলার স্বর, তাঁর হাতের ভঙ্গিমা। সেই একলা লাজুক ছেলেটা কিন্তু নিজের ভেতরে একটা কোথাও গিয়ে আগ্নেয়গিরি লুকিয়ে রেখেছিল। যে ছেলেটি ভিড়ের মধ্যে কথা বলতে লজ্জা পেত, সেই মানুষটাই যখন কয়েক বছর পর মঞ্চে উঠে দাঁড়ালেন, হাঁক দিলেন, তখন হাজার হাজার দর্শকের গায়ে কাঁটা দিয়ে উঠল। চার আনার গ্যালারি থেকে উঠে আসা ছেলেটি একদিন বদলে দিল পুরো বাংলা নাটকের মানচিত্র।
1: কারাট উঠছে 1946 সালের 29 জুলাই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অত্যুজ্জ্বল দিন। নৌবিদ্রোহের সমর্থনে সারা ভারতব্যাপী যে ধর্মঘট ব্রিটিশ সাম্রাজ্যবাদের সবাধারে শেষ পেরেক ঠুকেছিল, এই গানটি রচিত হয়েছিল সেই ঐতিহাসিক দিনে।

শুনছিলে সবিতা চৌধুরীর কণ্ঠে এই গান। আজ আমরা আড্ডা দিচ্ছিলাম শম্ভু মিত্রকে নিয়ে। তোমার সঙ্গে রয়েছে আমি তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা। শম্ভু মিত্রের আজ জন্মদিন। এর আগে আমরা গানের আগে তার শৈশবের কথা শুনছিলাম, কিভাবে টিফিনের পয়সা বাঁচিয়ে নাটক দেখতেন, নাটকের প্রতি যে তার সাধনা তার খানিক পরিচয় হয়তো পেলাম। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ার সময় তার মনে নাটকের যে নেশা এমনভাবেই চেপে বসেছিল যে তার জন্য তিনি প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি তার মায়াও এক নিমেষে ছেড়ে দিয়েছিলেন। রংমহল থিয়েটারে মাত্র সামান্য কিছু টাকার বিনিময়ে তার পেশাদার নাট্যজীবন শুরু হলো। কিন্তু তখনকার দিনে তো পেশাদার থিয়েটারে অভিনয় করা মানেই সমাজের চোখে তা কোনো সম্মানজনক পেশা ছিল না। পরিবার আর সমাজের কাছে সেটা ছিল শুধুমাত্র বাউন্ডুলেপনা। প্রথম প্রথম থিয়েটারের থেকে যে সামান্য কটি টাকা পেতেন তা এতই কম হতো যে নিজের পেটের খাবার জোগাড় করাটাই কঠিন হয়ে যেত। জানো তো, সেই যে দারিদ্র্যের মধ্যেও তার মূল অগ্রাধিকার কিন্তু ছিল ওই বই কেনা, নাট্যচিন্তা, নাট্যভাবনা। নিজের প্রয়োজনীয় জিনিস ত্যাগ করে তিনি বিশ্ব সাহিত্যের বই কিনতেন, পড়তেন, নাটক নিয়ে গবেষণা করতেন। পকেটে সামান্য অর্থ, পেটে খিদের জ্বালা, অথচ এক অদম্য সত্যর স্বপ্ন চোখে। যেন প্রতিদিন মহলার পর উত্তর কলকাতার চা খানায় বন্ধুদের সাথে আড্ডা, সাহিত্য, তর্ক, সাহিত্য, তাতে থিয়েটার হচ্ছে, কখনো কখনো সমাজের সংস্কার, সব নিয়ে যেন তোলপাড় তর্ক চলছে। কিন্তু শত শত অভাবের মধ্যেও কোনো দিন তিনি কিন্তু ব্যবসায়িক স্বার্থে বা সস্তা জনপ্রিয়তার জন্য কারোর কাছে মাথা নোয়াননি বা আপোষ করেননি। অবশেষে এলো সেই মহেন্দ্র খন। 1943 সাল তিনি যুক্ত হলেন ভারতীয় গণনাট্য সংঘ বা IPT এর সাথে। বাংলা নাটককে তখন এক মানে তিনি যেন অন্য দিকে ধাবিত করলেন। এমনিতেও সেই সময় একটা নতুন ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। তারপর বিজন ভট্টাচার্যের লেখা এবং শম্ভু মিত্র এবং বিজন ভট্টাচার্যের যৌথ পরিচয়

পরিচালনায় মঞ্চস্থ হলো কালজয়ী নাটক নবান্ন। একবার ভেবে দেখো, সেই সময় মানে তৎকালীন সমাজটা কেমন ছিল। মন্বন্তর, তেভাগা আন্দোলন, গৃহহীন মানুষের আর্তনাদ, চারপাশে একেবারে ক্ষুধা, মৃত্যুর হাহাকার। এই কঠিন বাস্তবটাকে এর আগে কেউ কখনো থিয়েটারের মঞ্চে যেন এত নগ্নভাবে তুলে ধরেনি, এত তো সত্যতার সঙ্গে নিয়ে আসেনি। দর্শক আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন, স্তব্ধ হয়ে দেখেছিলেন এই দৃশ্য। থিয়েটার যে কেবল রাজারাজড়াদের বিনোদন নয়, সাধারণ মানুষের জীবনের যন্ত্রণার আয়না, তা শম্ভুমিত্র যেন প্রমাণ করে দিলেন। আর এই নবান্ন নাটকের কাজ করতে করতেই তার জীবনে এলো আরেক প্রাপ্তি। আলাপ পরিচয় হলো মহীয়সী অভিনেত্রী তৃপ্তি ভাদুড়ির সঙ্গে, যাকে আমরা পরবর্তীতে তৃপ্তি মিত্র নামে চিনি। 1945 সালে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হলেন তৃপ্তি মিত্রর সঙ্গে, এবং বলা চলে যে নাট্য জগতের ইতিহাসেও এক অনন্য অধ্যায়ের সূচনা হয়েছিল। খিদের সাথে যুদ্ধ করা সেই তরুণ নাট্যকার যেন জীবনে অন্যতম আরেক শক্ত ভিত্তি খুঁজে পেলেন।

শুনছিলে গান শ্রাবণী সেনের কণ্ঠে। ফিরে এলাম আড্ডায়। স্বাধীনতার ঠিক পরেই 1948 নাগাদ মনোরঞ্জন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, তৃপ্তি মিত্র, কালী সরকার প্রমুখ তাদের নেতৃত্বে তৈরি হলো বাংলা নাটকের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নাট্যগোষ্ঠী বহুরূপী। আর এই বহুরূপী হয়ে উঠল শম্ভু মিত্রের প্রকৃত সাধনা ক্ষেত্র। একের পর এক বিখ্যাত প্রযোজনা আমরা পেতে শুরু করলাম সেখান থেকেই। বিভাব, পথি, কুলু খাগড়া, ছেঁড়াতার কত বলবো। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটককে মঞ্চে জীবন্ত করে তোলার ক্ষেত্রে শম্ভু মিত্রের অবদান কিন্তু অনেকটা। এক সময়, মানে সেই সময়ে আর কি, ধরা হতো, মানুষ মনে করতেন যে, এমনকি অনেক বিদ্বজ্জনেরাও মনে করতেন যে রবীন্দ্রনাথের নাটক কেবলমাত্র পাঠের জন্য এবং সাহিত্য হিসেবে পড়ার জন্য, তা মঞ্চস্থ করার মতো ঠিক নয়। কিন্তু শম্ভু মিত্র সেই ধারণাকে সম্পূর্ণ ভেঙে চুরমার করে দিলেন। রক্তকরবী, ডাকঘর, রাজা, বিসর্জন একের পর এক প্রযোজনা দিয়ে বিশ্বকে দেখিয়ে দিলেন রবীন্দ্রনাথের নাটকের ভেতরের যে দর্শন, গভীরতা, অনন্য সৌন্দর্য। রক্তকরবী নন্দিনী রূপে তৃপ্তি মিত্র আর রাজা রূপে শম্ভু মিত্র। সেই গভীর নিপুণ সংলাপ উচ্চারণ ভাবলেই গায়ে কাঁটা দেয়। শুধু রবীন্দ্র নাটকেই তো নয়, বিশ্ব সাহিত্যের যে মাস্টারপিসগুলো সেইগুলোকে বাঙালিদের কাছে সহজেই পৌঁছে দিয়েছিলেন তিনি। যেমন ধরো গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের রাজা ইডিপাস, কিংবা ইবসেনের এনিমি অব দ্য পিপলস অবলম্বনে লেখা দর্শচক্র, সব কিছুকেই বাংলা ভাষার প্রেক্ষাপটে এনে উপস্থাপন করেছিলেন তিনি। তবে শেষের দিকে তিনি বেশ কিছু পরিচালনার কাজও করেছিলেন, যেমন বাদল সরকারের পাগলা ঘোড়া, তারপর বিজয় তেন্ডুলকরের চোপ আদালত চলছে। এছাড়াও শম্ভু মিত্রের সংলাপ উচ্চারণের একটা বিশেষ শৈলী ছিল, যা আজ পর্যন্ত যেন গবেষণার বিষয়। তিনি যখন কথা বলতেন, প্রতিটি শব্দের মাঝে যে বিরতিগুলো, এক একটা যেন নীরব ভাষা লুকিয়ে থাকত তার মাঝে। তার কণ্ঠস্বর যেন এক মন্ত্রমুগ্ধকর বাঁশির মতো পুরো নাট্যগৃহকে বাঁধতে পারত। কিন্তু এই যে শম্ভু মিত্র, ওনার কথা বলছি আজকে, উনি তো একজন শুধুমাত্র অভিনেতা নন, তিনি নির্দেশক ছিলেন, ছিলেন একজন গভীর চিন্তাশীল লেখক, আবৃত্তি শিল্পী, আধুনিক থিয়েটারের দার্শনিকও বটে। তার লেখা চাঁদ বণিকের পালা নাটকটা বাংলা সাহিত্য নাট্যধারার এক অমূল্য সম্পদ। নাট্যশিল্পে তার এই যে অসামান্য অবদান, এর জন্য তিনি রামন ম্যাক্সেসে পুরস্কার পান এবং ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। কিন্তু জানো, এই যে এত পুরস্কার, এত সম্মান, খ্যাতি, তাকে কিন্তু কোনোদিনই অহংকারী বা সুবিধেবাদী করতে পারেনি। আসলে গুণী মানুষের বোধহয় এরকমই হন, একেবারে উন্নতির শিখরে গিয়েও মাটির সাথে ঠিক মিশে থাকতে পারেন। ১৯৯৭ সালের 19শে মে কলকাতার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শম্ভু মিত্র। ইচ্ছাপত্রে তিনি লেখেন, মোট কথা, আমি সামান্য মানুষ, জীবনে অনেক অনেক জিনিস এড়িয়ে চলেছি, তাই মরবার পরেও আমার দেহটা যেন তেমনই নীরবে, একটু ভদ্রতার সঙ্গে, সামান্য একটু, বেশ একটু নির্লিপ্ততার সঙ্গে পুড়িয়ে যেতে পারে। আর ঠিক এই কারণে সৎকার সমাধা হওয়ার পূর্বে সংবাদ মাধ্যমে শম্ভু মিত্রের মৃত্যু সংবাদ প্রচার হয়নি। একবার ভেবে দেখো সেই মানুষটার কথা, যে মানুষটাকে দেখার জন্য আমরা, মানে আপামর বাঙালি দর্শক, থিয়েটারের বাইরে হাজার হাজার মানুষের ভিড়, যার গলা শোনার জন্য প্রেক্ষাগৃহ নিস্তব্ধ হয়ে থাকতো, সে মানুষটি যখন চলে যাচ্ছেন তখন চেয়েছিলেন যেন পরম নির্জনতা। মানে মৃত্যুর পর গভীর রাতে খুব গোপনে, কোনো ঢাকঢোল না পিটিয়ে, কোনো মিডিয়া বা শোকযাত্রার আয়োজন ছাড়াই শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। পরদিন সকালে শহরের মানুষ

তখন ঘুম থেকে যখন উঠল, ততক্ষণে থিয়েটারের সেই সূর্য শান্তভাবে অস্ত গেছে। আমরা অনেক কথা বলি, বড় মানুষদের নিয়ে কথা বলি, কিন্তু তাদের জীবনের যে মূল্যবোধ, তাদের জীবনের যে দিকগুলো, এই দিকগুলোকে কতখানি অবলম্বন করতে পারি সেটা নিয়ে সন্দেহ আছে। সত্যি তাই, কতখানি জায়গা, মানে কতখানি শক্ত ভেতরে ভেতরে থাকলে, কত দৃঢ়তা থাকলে এই রকম সিদ্ধান্ত নিতে পারে। এবং মৃত্যুর আগে থেকে তিনি বুঝতে পারছেন যে এটা তো তার প্রাপ্য, আমরা তো কোনো পরিচিত ব্যক্তি হলে এটা তো থাকে তার, যে তার প্রতি সম্মান জানানো, অনেক রকমের আনুষ্ঠানিক আয়োজন চলে, কিন্তু সেগুলোর তোয়াক্কা না করেই তিনি লিখছেন যে আমি তো বড়ই সামান্য মানুষ, আমার জন্য এসবের প্রয়োজন নেই, যেভাবে গোটা জীবনটা কাটিয়েছি খুব সাধারণভাবে সেটাই যেন পরেরটুকু থাকে। ভাবা যায়, আসলে জীবনের আলোয় থাকা মানুষটি জীবনের ওপারে যাওয়ার সময় কিন্তু কোনো রকম আলো চাইছেন না, শেষটা বড়ই অদ্ভুত। আর শেষের কথা বলছি বটে, কিন্তু আমাদের সময়ও শেষের পথে। হ্যাঁ, সময় শেষের পথে, ঘড়িও বলছে যে বেশি সময় নেই আড্ডা দেওয়ার মতো। তাই জন্য কয়েকটা কথা বলবো, যে এই যে আমরা শম্ভুমিত্র জীবন নিয়ে কথা বলছি, তার জীবনের শেষের দিক নিয়ে সত্যি, মানে এটা ভাবনার বিষয় যে এরমভাবে কতখানি দৃঢ়তা থাকলে এটা হয়, অনেক কিছু শিখছি। তবে তার জীবন থেকে কোনো কিছু আরেকটা জিনিস শিখতে হয়, যে মানে কোনো কিছু যদি সত্যি শিখতে চাই সেটা হচ্ছে যে এই যে কোনো কিছুকে ভালোবাসলে, কোনো কাজকে ভালোবাসলে সেটাকে সাধনার জায়গায় নিয়ে যাওয়াটা, এবং সেই যাত্রাপথে হয়তো মানে অনেক রকমের বাধা আসে, খুব সহজ নয় সেই পথটা পৌঁছানো, কিন্তু সেই পৌঁছানোটা জরুরি, তবেই একমাত্র সেই পথে উত্তীর্ণ হওয়া সম্ভব। এরকম আরও অনেক কথাই আমরা আজকে ওনার জীবন থেকে জানতে পারছি, ওনার জীবনের বিভিন্ন দিক শুনতে পেলাম। আর বেশিক্ষণ কথা বলবো না, সময় একেবারে শেষ। সব কথা তো আসলে বলা যায় না, কিছুটা আত্মোপলব্ধি, সবটা নিজের ঝুলিতেই রেখে দিই আমরা, বলা যায় না জীবনের পথে কাজে লাগতে পারে। আর এবার আমাকে যেতে হবে, গল্প করতে করতে কখন যে সময় শেষ হয়ে যায় বুঝেই উঠতেই পারি না, যেন মনে হয় এই তো শুরু করেছিলাম এখনই শেষ হয়ে গেল। তবে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, যুববাণীর সঙ্গে থেকো। আর আজকে এখানেই শেষ করছি, যেতে যেতে রইল তোমার জন্য এই গানটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন নাটক ছেঁড়া তার।
2: আজকের নাটক ছেঁড়া তার, রচনা তুলসী লাহিড়ী, নির্দেশনা শম্ভু মিত্র, পরিবেশনা বহুরূপী। নাটক ছেঁড়া তার।

এই হলো গ্রাম বাংলার ছবি, লক্ষ গ্রামের কোটি মানুষের কাহিনী। তা সে কি কালকের কি আজকের, এ কাহিনী কালকের, 1943 সালের বাংলায় 1350, যে সন এক ভয়ঙ্কর দুর্ভিক্ষের জন্য কুখ্যাত। তখন বহুদূরে যুদ্ধ লেগেছে বিশ্বময়, দ্বিতীয় মহাযুদ্ধ। এইখানে অবিভক্ত বাংলার উত্তরা

0: মাংসের এক ছোট্ট গ্রামে এসেছে সেই যুদ্ধের খরচ তোলার তাগাদা। কয়েকজন চাষি গ্রামের মাতব্বর হাকিমুদ্দিকে ধরেছে পথের মধ্যে এই চাঁদার হাত থেকে তাদের রেহাই দিতে।
1: আরে নয় রে মিয়া নয়, আরে যুদ্ধের চাঁদা ওটা হয় রাজার মাঙন, ওটা দেওয়াই না গে মিয়া।
2: দেওয়ানি, দিনের হাওয়া ভালো দেখা যায় না, চাঁদা জুলুম হইলে তো মানুষের মরণ হইবে।
1: নয় রে নয়, আরে চাঁদা আদায়ের ভার যখন সরকার থাকি হাকিম হামার উপর দিছে, তখন হামার বাধ্য লোক তোমরা, তোমার গুলার কোন ডর নাই।
3: দেওয়ানি, তোমার চাকর কুকুরা আইছে না?
4: দেওয়ানি, দেওয়ানি, দেওয়ানি, সর্বনাশ হয়ে গেছে।
1: আর কি হয়েছে? কি
4: ওই ফজরের নামাজ বাদে মুই গাই ধোয়াই, কাবরা কাবরি শুনি ছায়া না দেখি কি ধানের গোলার অতি আগুন।
1: আগুন? হায় হায় হায়, আমার চারশো মন ধান গোলা বোঝাই উড়িষা বয়া গেল রে।
4: ধান পড়ে নাই?
1: হ্যাঁ পড়ে নাই।
4: না ওই নয়ামিয়া নয়ামিয়া আগুন নিয়া খেলা খেলে, তার দাদি তাক দাবড়াইছে। দাবড়াও কিন্তু এই নাগি গেল কাউটাল গন্ডগোল। ফুল বিবি কাবড়ায় তো একটি, বড় বিবি কাবড়ায় তো, বড় বিবি কাবড়ায় তো ফির ফুল বিবি।
1: বেটি সর কথা সার।
4: তার পাশে হইল কি?
1: আবার কি হইল?
4: ওই ফুল বিবি, ফুল বিবি ওই গাইচার গলার থাকি দড়ি খান খুলি নিয়া গিয়া ঝাপ্পি ঘরে না যায়া দুয়ারে খিল নাগে দিল।
1: কে গলার দড়ি দিল নাকি? আর তোরা কিছুই করলো না ভাত মেলা
4: শয়তান? গলার দড়ি দেয় নাই,
1: দেয় নাই,
4: ওই দড়ি দিয়া বিছানা পত্তর বাঁধিছে।
1: বাঁধুক শালা, এমন করি করলু?
4: কিন্তু
1: ঠিক, কিন্তু
4: ফুল বিবি ওই দড়িটা খুলি নিয়া গেছে না, তাতে ওই গাইটা সারা পায়া কোঠে বা চলি গেল,
1: কোঠে বা চলি গেল। এই এতক্ষণে আসল কথা, শালা গাও সারি চলি গেছে। হ্যাঁ গাও সারি চলি গেছে, যাও শালা গাই খুঁজি অনেক, গাই খুঁজি অনেক, গাই খুঁজি আনলু তো বাঁচি গেলু, নয়তো তোর মনে নাই হইবে।
4: গাই তো পাওয়া গেছে,
1: আছিস কোঠে পালু।
4: কিন্তু
1: কিন্তু তুই শালা আমার পাগলা করবি রে।
4: গাইটা খোয়ারে নিয়ে গেছে যে।
1: কি খোয়ারে দিছে? রহিমুদ্দি খোয়ারে দিছে আমার গাই, এমন শয়তানের রহিমুদ্দি শালা।
4: ওই না ওই না, রহিমুদ্দি আইসে
1: কয় কয়।
5: মাথা
1: গরম তোমার অনেক দিন হয়েছে।
5: কিসে গরম দেখলেন?
1: মাথা গরম নাইলে এমন ঢুটদার মতন ফুটানি হয়? হ্যাঁ বেটার কোট প্যান্টু বিবির দোতা শাড়ি নিজের কি কি সব বাজা টাজা কিনে আনছি।
5: নিজের পয়সা যখন নিজে খরচ করছি তাতে আর কি?
1: নিজের পয়সা, এই পয়সার গরম তোর বাপ নইমুদ্দি হাজির আসিল না, তুই হচ্ছিস হাজির বেটা পাজি।
5: সহজ মানুষ আসিল আমার বাপ জান, তাতে তাক ঠকিয়া বড় মজা করছেন, মোক পারেন না তাই মুই পাজি হচ্ছি।
1: কোনো মুই ঠক, মুই মানুষ ঠকাই?
5: আর তোমার খাতক আদিয়ার এইগুলা তোমার নামে কি কয় শুনেন নাই? ও
1: কি কয়?
5: তারা শৈলক বানাইছে। হ্যাঁ তারা শৈলকে কয় যে হাকিমুদ্দির বুদ্ধি খালি সুশি খাওয়ার কায়দাতে, রোজা রাখে নামাজ পড়ে মন থাকে খালি ফায়দাতে।
1: সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন তোমরা, এইসব ছড়া এইসব শৈলক কয় বানাইছে, কয় বানাইছে হাজি স্কুলে পড়াইয়া কি আন্দাজ আকাম করছে তাই চাইয়া দেখেন।
5: তোমারে কর্জা টাকার সুদ গইনতে পড়া খতম হইল, তা না হইলে কামটা কি হইল হয় একবার ভাবি দেখেন।
1: লেখাপড়া শিক্ষা করি এলে বিয়ে পাস করিয়া তুই একবার হাকিমও হলু হয়।
5: তা হাকিমও হওয়া গেল হয়, কিন্তু কে দাড়িওয়ালা হাকিমুদ্দি হবার পাইন্য না হয় কি সুতি?
1: কি কইস? দেখেন দেখেন দেখেন সাক্ষী দেখেন তোমরা, এ ট্যাংরা কি আন্দাজ বেতমিজ বেঈমান হইছে তাই দেখেন। হ্যাঁ বাপ দাদার সমতুল মানুষের সাথে মজাক করে। আচ্ছা দেখা যাইবে মানহানির মামলা এক নম্বর রুজু হইলে তখন ত্যাগ হব মানা।
2: কেন কাজিয়া করলু? আরে মানুষটা সহজ নয়, দারোগা ইন্সপেক্টর সবে তেলেয়া তেলেয়া হাত করছে, বুদ্ধি খুব সোখা।
5: আসল বোকা, তুই ভাবি থোস না শ্রীমন্ত, আমরা ভয়ে মরি তাতে ওই শয়তানগুলা আরো আশকারা পায়। কারবালা ময়দানে জান দিয়া আমার হাসান আমার হুসেন দেখিয়া দিছে না যে বেইমানে যতই হিম্মত হোক মুসলমান তার আগে শির ঝুকাইবে না। হ্যাঁ চল একখান ছড়া বাঁধি
6: শুনবো চল
2: সোনা।
6: হ্যাঁ রে,
2: আরে এইটা শোনাও।
6: নয় নয় ঘর কে চলে শোনাবো, চল চল চল চলতে চলতে শুনে। স্বপ্নে স্বপ্নে দেখ।

0: দেখো মরি যাইয়া গড়ে আসো শুইয়া, নাক চোখ মুখ পলাইছে সব হাড্ডি কয়খান থুইয়া।
1: বসি বসি, তোর বাপের মাথাটা খারাপ হয়েছে, তাতে আমার লাগি এসব জুতা শাড়ি কিসব কিনে আনছে।
2: বাপ রে, এই জুতায় পিন্ধে কি আমার কম? হ্যাঁ হ্যাঁ, দেখ তো
1: তাইলে
3: জুতা খুলি ফেলাস কেন?
2: আমার পায়ে দিবার মনে হয় না।
3: মাথা আমার খারাপ হয় নাই, মাথা আমার ঠিকই হয়েছে। হ্যাঁ ফুলদান, আস মানে হাওয়াই জাহাজ ওড়ে দেখিস।
2: দেখি নাই আর কত দেখছি না।
3: জানিস আমারে মতো মানুষ তাক বানায় তাক চালায়।
2: হাত, ওইগুলা তো সাহেব গুলা সে।
3: আরে সাহেবও আমারে মতো মানুষ
2: নাকি?
3: হ্যাঁ নাকি? আচ্ছা বোকা তুই, ফারাক খালি একেটাতে নতুন কিছু দেখলে ওই উয়ারা আউগিয়া শিক্ষা করি নাই। আর আমরা আউগিয়া আবার চাইয়ে না, আমরা কই যে মানুষের আশ মানে ওরা যদি খোদার ইচ্ছা হইল হয় তো খোদা মানুষ গুলাকে পাঠা দিলে হয়।
2: হয় হয় হয়, কথাটা ঠিকই হয় মে।
3: তোর আচ্ছা বোকা তুই, আচ্ছা তোক না কছি যে হাজার হাজার বছর আগে মানুষ সব কাঁচায় খাসি।
2: হয় হয় হয়, তখন নাকি মানুষ ওই আগুন করবার জানে নাই।
3: হয় হয়, তা যখন আগুন করবার জানলে তখন তরি তরকারি গোস্ত সব রসুই করান আগে দিলে।
2: হয় তো
3: কতকগুলা মানুষ তো বোকা আছিল
2: খাবার পারে।
3: হ্যাঁ তোরে মতো
2: তুই কেমন করে জানলি? কাঁচা খাইলে বেমার হয় আর রসুই করি খাইলে হজম হয়, ভালো লাগে, এটা আমার জানাই আছে। হ্যাঁ
3: বাচ্চা যখন হাইট পার শেখে তখন তো তার কত কষ্ট হয়, দিড়িম দাঁড়াম করি কত আষাঢ় খায়, তার থেকে তাই হাঁটার চেষ্টা ছাড়ি দেয়।
2: তোর কাছে মোর সদায় হাই,
3: সদায় হাই। ধরে খাত, উঠে উঠে হাঁটে হাঁটে, জুতা পিন্ধি আয়, ঠিক করে হাঁটে হাঁটে হাঁটে। এই দেখো, আরে সিধা হয়ে হাঁটে, সিধা হো সিধা, ঠিক হয়েছে, হাঁটে হাঁটে, ডান পাও ডান পাও, হয়েছে হয়েছে, বাও বাও বাও।
4: বাজারটা দেখি যাও। হে আরে ভাই, মুসলমানের অন্দর ঝপরে চলি আইলে হলো নাকি?
5: আস্তে বাজা কিনছিস রে? হ্যাঁ তো কত টাকা নাইগলো?
4: তোরে
3: মতো আকামা হইবে
5: রাইতে চুরি হাঙ্গামায় আগাছিল
3: নয় তো? আমরা ঠেরে পাই নাই, বিহানে উঠি সৈন্য কি দরিয়ায় নাও থাকি চুরি হয়েছে।
5: মুই শুনো ওই বাবুটা।
3: কোন বাবুটা?
5: আরে যে বাবুটা নাও থাকি চুরি গেছে, বাবুটা নাকি হাটে নৌকা লাগাছিল।
3: হয় নাকি?
5: হয়, তা হাকে মুদির চাকরি সোলেবান তা।

0: কইছে যে বাবু বন্দরে বাজারে কত সব শয়তান মানুষ ঘোরাফেরা করে, খানিক ভাটি ওই হাকিমুদ্দির ঘাটে নৌকা বাঁধেন, তো নৌকা বাঁধতে বাঁধতে ঝড় আসি গেল আর তার পাশে ছুরি।
1: কিন্তু নাও থাকি ছুরি কেমন করি হয় বুঝবা রে পারো না?
0: তোরাই জানে ছুরি কেমন করি হয়। মুই শুনি ছুরি নয় আধা মাইজার ডাকাইছি, ওই নৌকার মানুষ টের পাছিল ডরে কাপড়া কাপি করে যাইও।
1: ইসে টের পাছিল তো আমার গুলা খবর দিলে নাই। ইসে বাবুটার বড়ই নোকসান হয়েছে।
0: হয় হয় হয় হয় রে, এই রাতের চুরিটা ওরে মান্যমান হাকিমুদ্দির হাত আছে নাকি?
1: ভাই কবার পারি না, নিজের চোখে তো দেখি নাই। মস্ত বড় কাছাড়ি, উয়ার তিন তিনটা ধানের গোলা, অন্দরে দুই তালা টিনের ঘরে সাইর কামরায় সাইর বিবি, তার উপর আছে ওই চাকা মুখে পাকা দাড়ি মেহেদি রাঙ্গানো, ফির তার উপর আছে হাতে তুসবি মুখে আল্লাহ নাম। মানুষ গুলা সব উয়ারে কাছে গিয়া মরে। মুই কিন্তু ভাই একটা কথা পাইছ ভাবিয়া চিন্তিয়া।
0: কি কথা রে?

0: আমার হাকিম উদ্দিন সাইরো পাখে কাম সোট্টা সাকো, নিজে হাতে আমার দেওয়ানি কিছুই করে
1: না,
0: তো উয়ের এত টাকা আইসে কেমন করি,
1: উয়ের এত টাকা কেমন করি আইসে,
0: কেমন করি আইসে
1: ভাই,
0: বাইরে উয়ার টাকা না, ও অন্ধকারে চলে ফিরে আলোক চলে না,
1: ঠিকই কইছিস ভাই, এ দুনিয়ায় ওই টাকা

0: কারে শ্রীমন্ত,
1: শুনি যা জলদি।
0: আরে আইছে কাইছে কেথি জলসা হয়?
1: রহিম ভাই, রহিম ভাই, সর্বনাশ হইছে।
2: কি হইছে?
1: ওই দারোগা আইছে চুরি তদন্তে,
2: তো
1: ওই নাও খান দেখিয়া গেছে প্রেসিডেন্টের উঠে।
2: হ্যাঁ,
1: যায়া পুষ করে চুরি তো হইছে, সন্দেহ করেন কাক? তাতে ওই হাকিমুদ্দি উঠি কইছে, তোরে নাম কইছে, কয় উয়ার চালচলন ভালো নয় এই কথা কইছে।
3: কৌক কইলে মানুষ চোর হয় না, বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক, টাকা কুঠে পাসি তার হিসাব আমি নাকের আগে ধরি দেব। শালা বুড়া শয়তান,
1: মাথা ঠান্ডা রাখিস।
3: মাথা মোট ঠান্ডাই আছে, দেখো তো হে বাজারটা যা আনছি, আজ আমি আট দিন হয় আর চুরি হয়েছে কাল রাইতে। শালা
4: এই হইল আপনার জনাব রহিমুদ্দি।
5: সালাম স্যার।
6: ও মশাই
4: আগে,
6: আরে লোক চিনতে পেরেছেন বললেন যে, দেখুন তো এ ছিল কিনা।
4: আগে ঠিক বলতে পারছি না।
6: আরে ঠিক না বললে তো আর কাজ হবে না, বলুন ঠিক করে।
4: আগে অন্ধকারে দেখা, হঠাৎ জেগে দেখি অনেক লোক হাতে দা সরকি, বড় ভয় পেয়ে গিয়েছিলাম, তাই চেঁচাবারও সাহস হয়নি।
7: দেখেন স্যার, দেখেন এই বাজারটা তিন কুড়ি না চার কুড়ি টাকা দিয়া কিনিয়ে আনছ।
3: মিশা কথা, আমি বত্রিশ টাকায় কিনছি।
6: তো এ সমস্ত কেনার টাকা তুমি কোথায় পেলে?
3: কিছু টাকা আমার আসিল, বাকি বিশ টাকা আমার এক বন্ধু আমার খরচ দিছে।
7: গ্রামে আমার দুই চারটো পয়সা হাওলাত মিলে না স্যার, তো বিশটো টাকা খরচ দিল এমন বন্ধু তো তোর কায়রে।
3: স্যার নাম কওয়া না গে স্যার?
6: বললে ভালো, না বললে সন্দেহ হবে।
3: শহরে কৃষি ফার্ম দেখবার যায়া ওইঠে এক বন্ধুর সাথে আমার দেখা হয়, তাই ওই ফার্মের ডিপুটি।
6: কে? মহিম চৌধুরী?
3: যে
6: সে তোমার বন্ধু?
3: যে হ্যাঁ, তার বাপ সরকারি ডাক্তার আছিল, ওই জল ঢাকার স্কুলে আমরা দুজনে একে সাথে পড়ছি না।
6: আচ্ছা আচ্ছা, এই সমস্ত খবর পাওয়া যাবে, তোমার ঘরগুলো একবার দেখতে হবে। যে
3: দেখেন কেন, ফুলজান বাইর হয় ওই পাকে যাও।
7: দেখেন স্যার, দেখেন চাষার ঘরের বেটি সবার কি আন্দাজ, বাহারের শাড়ি দেখেন
3: কি আন্দাজ, বাহারের শাড়ি।
6: মহেশ্বর সিং, মহেশ্বর সিং আন্দাজ দেখো। রহিম তুমি ওকে ঘর দেখো, যাও।
3: হ্যাঁ আসুন।
7: বাপরে, দিনের গতির বেআন্দাজ খারাপ হয়ে গেল স্যার। সেদিনও আমরা দেখছি যে এইসব চাষা ভুষা ওই নেংটি পিন্ডি ক্ষেত খামারে চাষবাস করছে, বেটি ছাওয়াগুলো সব ওই শ্যাওটা পিন্ডি রসুই টসুই করছে, এলাই দেখি সব পিরান গায়ে দেয়, হাফ প্যান্টু পরে, বউ বেটি সব শাড়ি পিঁদায়, কাজে চুরি ডাকাতি একটু আধটু না করলে চলে কেমন করে স্যার?
8: ঘরে তো কিছু নাই হুজুর।
6: ঘরে কি আর এতক্ষণ থাকে কিছু?
8: হুজুর দেওয়ানি বলে কি ওই ছাপড়াটা তো দেখা হলো না।
6: ছাপড়া?
8: হ্যাঁ ওই ছাপড়া।
6: ওটা কিসের ছাপড়া?
3: আমার বুড়ি মাও শুতে।
6: তা যাও মহেশ্বর সিং দেখে এসো, ওটাই বার বাকি থাকে কেন। আচ্ছা হাকিমুদ্দিন, ডাকাতরা তো নৌকো করে বড় তিস্তার দিকে গেছে বলছো, অথচ কেনই বাজে আমাকে দিয়ে সারা গাঁটা তল্লাশি করাচ্ছে আমি তো বুঝতে পারছি না।
8: হুজুর হুজুর হুজুর, ওই ঘরের মাচার নিচে মাটির উপরে এটা দেখা যাইতেছিল।
6: আরে এ তো একটা সোনার তাবিজ। ও মশাই দেখুন তো, দেখুন তো, এটা আপনাদের কিনা?
4: এটা আমাদেরই, এটা আমাদেরই।
9: যা
6: তো তোমার কুকুরাকে একবার ডাকো তো। শোনো চলো, আমি আমি আমি তোমার ওখানে যাচ্ছি।
7: চলে আসছেন স্যার, আমি এলাই ডাকি দিয়েছি, বাপে বাপ আমার গ্রামের বদনাম করে দিল।
6: আচ্ছা আচ্ছা রহিমুদ্দিন, আচ্ছা এই দেওয়ানির কি কোনো আখেজ আছে নাকি তোমার উপরে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো রহিম দেখা যাক তোমার কুকুরা কিন্তু দেখা যাক।
2: আচ্ছা
1: রহিম আমরা যাই, তুই জলদি করে আসে, জলদি করে
9: আসে। মেয়ে কি হবে?
3: কাঁদিস না, কাঁদিস না ফুলজান, কাঁদিস না, দর করিস না। বাপজান আমাকে কইত যে মুশকিল আসিয়া ইমানদারের পরীক্ষা হয়, কিন্তু ইমান থাকলে হার হয় না। তুই কোনো ডর করিস না ফুলজান, মুই মুই আলায় ফিরি আসবো, তুই কোনো ডর করিস না, মুই আলায় ফিরি আসবো।

0: কিন্তু মানুষ যত সহজে সত্যের জয় এবং ধর্মের জয়কে বিশ্বাস করে, জীবনে এসে জয় পরাজয় বোধ হয় অত সহজে স্থির হয় না। এক্ষেত্রে রহিমেরও হার হল না, একজন হাকিমুদ্দিকে সে ঠেকিয়ে দিল। কিন্তু দেশময় অজস্র হাকিমুদ্দিরা ইংরেজ সরকারের যুদ্ধ পরিচালন নীতির ফাঁকে ফাঁকে যে গভীর ষড়যন্ত্র পাকিয়ে তুলছিল, তার মোকাবিলা করবার ক্ষমতা না ছিল রহিমের, না ছিল শ্রীমন্তর, না ছিল গোবিন্দের। দেশে আকালের সূত্রপাত হল। একদিন সন্ধ্যার পর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হাকিমুদ্দির ডাকে দেখা করতে এলো।
1: আইসেন আইসেন প্রেসিডেন্ট সাহেব, সালাম আলাইকুম।
2: আলাইকুম সালাম।
1: বসেন বসেন বসেন। এই শহরুল্লাহ, আরে জলদি কুদরত কত আমাক দিবার কত, যাও যাও।
2: কে খালা তলাম কেন দেওয়ানি?
1: আরে তোমরা হলেন আমার গ্রামের মাতব্বর মানুষ, বুদ্ধি পারামিশে তো সব তোমার সাথে করা না গিয়ে।
2: নয় দেওয়ানি নয়, এই বুদ্ধি তার কুলায় না, সাইরোপাকে হাহাকার লাগি গেছে। এই যুদ্ধ সবা খাইবে। আরে মিয়া, কোঠে লড়াই কোঠে কি, ধামে ধুমে হামরা মইন্য
1: নগদে মইন্য। তা ওই ধান আটকের কথা শহর থাকি কিছু শুনি আইলেন?
2: হয় সরকার থাকি মুল্লুকের ধান তামাম আটক করবে, তবে দাম দেওয়া হইবে কইল।
1: ঘন্টা দিবি বাজার 19-20 টাকা হয়েছে, সরকার থাকি যদি খুব বেশি দেয় তো 10 টাকা দিবি। তাও আদায় করতে ওই 6 মাস শহর দৌড়া দৌড়ি তদবির, টাকাটা ঘুষ পান খাই খরচা কত কি।
2: হ্যাঁ দেওয়ানি বুঝি তো সবে, কিন্তু উপায় কোনটা কোন? হ্যাঁ
1: করমিয়া, আমি তো তলে তলে কাম একখান করি ফেলাস।
2: কি
1: লোকজন লাগিয়া ওই চ্যাংড়া গুলা থাকিয়া গরম করে দিছে, ওরা সব জোট পাকিয়া ধানের জন্য হামলা করিবার আইত বলিয়া।
2: আর সে যদি তার পাশে উপায়,
1: চতুর্পাকে হাহাকার, একদিন ফট করে যদি লুট হয়ে যায়, আমি তো ঠিক করছি মানুষগুলা যদি আসি ধান চায় তো আমি খরচ দেব।
2: নয় দেওয়ানি, বেসাবার পাইলে ভালো হয়, সরা দাম আছে।
1: খরচ দেওয়াবার পাইলে আরো ভালো হয়, এই খাতক গুলার এ সালের বাজার দামের মতো টাকার ধান আমি আর সাল চাই, বোঝেন নাই? সরকার থাকি মিলিয়ে দিবে 10 টাকা মন, আর খাতক গুলার কাছে ফেরত পামো অনেক বেশি। হ্যাঁ নিজের লোকের হাতে ওজনের পাল্লা, তাতেও কিছু লাভ হইবে।
2: দেওয়ানি কামটা দু একদিনে করি ফেলায় ভালো, সরকার আসি সব করি গোলা ধরলে সব কাম নষ্ট হইবে।
1: তা মেহরবানি করি খালি একটু কাম তোমার করা লাগে, মানুষগুলা খালি তুমি কইবেন যে হাকিমুদ্দিন মতো দরাজ করি যে কারো নাই, মুই কমতে নয়, ও আমার প্রেসিডেন্ট নজর আলী সাহেবের মতো নজর আর দিল। এ মানুষ এরকম মানুষ তো পয়দা হয় নাই দুনিয়া।
2: সে তো কয় না আগে
1: সালার আইলো বুঝি। আরে কি হইল রে, কিসের শোর এই কুদরত?
3: অনেকগুলো মানুষ আইছে তোমার সাথে কথা কবার চায়
1: আসছে। আরে খালি 2-4 জন আসুক, কলকে প্রেসিডেন্ট সাহেব বসি আছেন, আমার বেশি কথা সময় নাই। ও
2: দেওয়ানি বন্দুকটা আনি রাখেন দেওয়ানি।
1: আরে দূর বড় মিয়া, বন্দুকে কোনো কাম হয়? ওটা খালি নামের তাগি রাখা, মানুষ না গিয়া ওগুলা খামি গরম করে দিছি না। আইসো হয়ে কায়, হ্যাঁ গোবিন্দ সরে মামুন শ্রীমন্ত রহিমুদ্দি আসে নাই?
4: নয় ওর মামুটা মরি গেছে তো, আর নিজেও বেমারি পড়ছে।
1: তা কি মনে করি আইছেন সব কায় ভালো?
4: দেওয়ানি আমরা সব না খায় মইন্য, ধান করস দেও।
5: ধান করস চাই,
1: ধান করস। তা করস তো আমি দিয়াই থাকি, কিন্তু মানুষের ভালো করি তো নাম নাই আজকাল, যারা করস নিয়া খায়া বাসে তারাই মোর দুর্নাম করে, তোরা শুনিস নাই? ও এই তো নজর আলী নিয়া বসে আস, বুঝকর বুঝকর, যে মানুষগুলা ধান নিয়া খায়া বাসে তারাই ফিরি দিতে ভিজা ধান দিয়া ধুলা বালি তুষ কাঁকড় মেশায়া কতই কায়দা করি আমার টকা বাচ্চায়, চাই না প্রেসিডেন্ট সাহেব?
2: ঠকের কথা আর কন না দেওয়ানি।
1: যাও ওসব কথা যাও, গোলায় আমার ধান আস, তোর গুলার খোরাকি থাকা, তা ধান খরিদ করে নিয়ে যাও, মোর খোরাকি আন্দাজ ধান রাখিয়া তামাম ধান কিনে নিয়ে যাও।
4: ধানের যে দাম হয়েছে গরিব গুলো অত টাকা কুঠে পাইবে? ধান খরচ দাও সুদ দিবে।
1: হরে গোবিন্দ বলি, তোর তো খানিক বুদ্ধি শুদ্ধি আছে বলি শোনা যায়। হ্যাঁ এক মন ধান নিয়ে সুদ দিবি আদমন,
4: সেই মতো তো বরাবর দিছি নাকি?
1: হা বরাবরের কথা ছাড়, বরাবরের কথা ছাড়, কোনোদিন 3 টাকার বেশি ধানের দাম দেখছিস না শুনছিস? আর এই সাল 20 টাকা। আমাদের গতিক তো ভালো হয় দেখা যায়, ইনশাল্লাহ করে তো আইসেশন ফির 3 টাকা হইবার পারে, কি করছিস শ্রীমন্ত?

0: হয় খবর পারে,
1: হ্যাঁ খবর পারে। তা 20 টাকা দরের 1 মণ ধান নিয়া আর সাল 3 টাকা দরের 1.5 মণ ধান তোরা ফিরি দিবার চাইছে? আমার থাকে 20 টাকা নিয়া ফিরি দিব 4.5 টাকা। দেখেন দেখেন প্রেসিডেন্ট সাহেব, এই চ্যাংড়া গুলো আমার ঠকাবার চায়।
2: কথা আসলে ঠকায় তো
0: মানুষগুলো, কি না খাওয়া মরবে?
1: না খাইয়া কেন মরে? সাটাসাটি করিস না, শুন শুন, ধান আমি দিব, ধান আমি দিবার তৈর, টাকা যায় এখন নগদ দিবার ভাবিবার নয়, তাই ওই ধানের দামের একটা মূল্য ধরি, খত নিকি দিব। হ্যাঁ খত নিকি দিবে, যাওয়ার কথা নাই, কাল সব তৈর হয়ে চলি আইসো। হ্যাঁ ধানের গোলা আমি নিজের হাতে খুলি দেব, বাপ রে আল্লাহর দোয়ায় আমার গোলায় ধান, আর সেই ধান থাকতে আমার গ্রামের মানুষ না খাইয়া মরে। যাও চলি আইসো, কাল সকাল তৈর হয়ে আসো।
2: যাও, এই তো তোমার গোলার কাম হয়ে গেল, আলাইজে যার পাড়ার ধনির কাছে যায়, এই হাকিমুদ্দিন সাহেবের দরাজ দিলের কথা কয়।
1: না আমার কথা কিছু নয়, প্রেসিডেন্ট সাহেবের কথা কও, কও যে এমন মানুষ ফয়দায় হয় নাই দুনিয়াতে। যাও চল যাও।
2: সালটা ভালোই দিছেন দেওয়ানি।
1: আরে বড় মিয়া, কতই কায়দা করি মানুষের বাসা নাগে, নইলে কি এইসব ধান পার জমি জিরাত এইসব রাখা যায়?
3: শ্রাবণের শেষে হাহাকার আরো বেড়ে গেছে, 50-এর মন্বন্তর তার ভয়ঙ্কর করাল রূপ নিয়ে এসে গেছে।
4: ধার
3: করে যেটুকু ধান চাল পেয়েছিল তা ফুরিয়ে গেল, খোরাকি দিতে হয় বলে কেউ কাজে ডাকে না, খিদের তাড়নায় মানুষ বুনো লতা পাতা মূল খেতে শুরু করল, লাখে লাখে শহরে এসে ফ্যান দাও মা বলে ভিক্ষে করতে করতে দেয়ালি পোকার মতো ফুটপাতের ওপর পড়ে মরতে লাগল। রহিম আর ফুলজানো তাদের সন্তান বসিরকে নিয়ে ধুঁকতে ধুঁকতে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে। তদানীন্তন ভারত সরকার সেই সময়ে লঙ্গরখানা করলেন ক্ষুধার্তদের কোনো রকমে বাঁচিয়ে রাখবার জন্যে। রহিমুদ্দির গ্রামেও লঙ্গরখানা হল, কিন্তু সরকারি প্রক্রিয়ার অদ্ভুত বিধানে সেই লঙ্গরখানার ভার পেল হাকিমুদ্দি, তারই বাড়িতে সেই লঙ্গরখানা।
0: বাড়িতে লঙ্গরখানার চাউল টাউল সব আমদানি হয়, হাতে হিসাব।
5: শ্রীমন্ত, এই রকম মানুষগুলার মান নাই, কিন্তু লাভের হুঁশ আছে পুরা, ফায়দার গন্ধ পাইলে ইয়ারা ঘুষ্টি ঘুষ্টি সব কামে যায়া জোটে, সরফরাজি করে আর মজা মারে, ইহারাই দুনিয়ায় আগুন লাগে দিলে রে।
0: হায় রে, বসির আর বিয়ার মা উঠে গেল রে, দেখি নাই তো।
5: কাল বিয়ানে উঠিয়া বসির আর ফুলজানেক রাখি আসছি ওয়ার ওয়ার ফুফার বাড়ি।
0: ও পিসার বাড়ি?
5: হয়।
0: তো কি কইলে রে?
5: মুই ভাই সরমের সামনে যাবার পারি নাই, ও হয় না কেনে আপন জন, দিনের গতিক তো ভালো নয়, কি জানি খুশি হইবে কি নারাজ হইবে, তাই আমি দূরে শাড়ি দিয়া পালে আসছি।
0: ঠিকই করছিস।
5: হয় তো ভাইরে, বাড়ির কাছে শাড়ি আসতে ফুলজান খালি চৌক মুছে আর ফিরি ফিরি চায়, বসির যাবারে চায় না, তাক জোর করি ধরে নিয়ে গেল।
0: আরে আইজ খাসিস কিছু?
5: বাড়ির যা আসিল কাল নাস্তা করি বউ বেটার হাত ধরি বাড়ি ছাড়ি চলি গেইন।
0: তার বাদে?
5: তার বাদে উপাস। কাল রাতে চুপ করি থাকতে থাকতে মনে হইল যাক নি কিনারা দরিয়াত পড়ি গেছি, ভাইরে নিথাও, এর কূল নাই কিনারা নাই।
0: বসির দাদির বাড়ি থাকি আলু রে বসির,
5: তোরা চলি আলি কেন রে ও বাড়ির থেকে?
6: কাইল রাইতে কায়ম কিছুই খায় নাই ও বাড়ির।
5: শ্রীমন্ত রে শ্রীমন্ত রে, আইজ মত দরিয়ায় ডুবা নাই বে, মানুষ হয়ে আমি বউ বেটা খোয়াবার পাইল না, দুনিয়া দুনিয়া আমাকে জানোয়ার বানাইবার চায়, কিন্তু মুই জানোয়ার হইবারে নয়, জানোয়ার তো নিজে মরতে পারে না, কিন্তু মানুষ তো পারে, মানুষ তো পারে।
0: ও কথা কওয়া যায় না, ও কথা কওয়া যায় না ভাই।

0: মোর কথা তো ধরে দুঃখের দিন কাটি যাইবে কোনো মতে। মুই মুই একটা কাম সারি আসি, মুই এলাই আসি, মুই এলাই আসি রহিম।
1: মিয়া
2: কি কইস?
1: হাতা শোন না, কোন কসুর হামরা করছি যে খোদা হামার গুলাক মারবে, খোদা নিশ্চয় রহম করবে।
2: আসমান থাকি ফরিস্তা আসিয়া লাড্ডু মিঠাই খোয়াইবে। ফুলজান, আমি বাচ্চাকালে দুঃখের দিন দেখছি, কিন্তু কে এমন দিন দেখি নাই। আমি কোনটা করি, আমি কোনটা করি? ওই ওই না বগলের নঙ্গরখানা, মাথা নিচা করি ওইটা গেলে সবাই খাবার পায়। ওই হাকি মুদির ওইটা গেলে বুকের মধ্যে এই কলিতাটা আমার কুকুরে ওঠে, মনে হয় উপরি ফেলি, খুদকুশি করি ফেলাই। কিয়ামতের দিন কম যে মেহরবান, জানো তুমি দিছেন, মানো তুমি দিছেন, জান তো থাকতে নয়, তাতে আমি মান রাখছি, আমি আমি ইমান রাখছি। কোনটা করি, কোনটা করি? হায় খোদা,
1: একটা কথা কবার চাই, বাচ্চা পয়দা হওয়ার আগে আল্লাহ মায়ের বুকে দুজনই রাখি দেয়, বাপের বুকে তো দেয় না। বাচ্চাক বাঁচানের দায় বাপের ছায়া মায়ের বেশি হয়, হয় কি না হয়?
2: হয় তো, কিন্তু কিন্তু তুই কি করবি রে?
1: ওই হাকিমুদ্দিন দেওয়ানির মা মক কয়েকদিন নদীর ঘাটে কইছে যে ফুলজান, তোর শাশুড়ি না খায় মইল, তুইও কি মরবু বাচ্চা ঠক নিয়ে?
2: তোক বাঁধি হইবার কয় বুঝি?
1: মিয়া মিয়া ঘোষা হন না, এই আকালের কয়খান মাস, কি দিন হইল যে ফুফা আমাক বাচ্চা থাকি বাঁচাইছে, কত ভালোবাসছে। বাড়ির যা খাড়া হইতে ঝাঁসি উঠল, কয় প্যাট চালাবার আসছিস, নিজেরে খাওয়া জুটে না, দুই খান প্যাটকে চালাইলে হইল, বাচ্চা পয়দা করবার পারে আর খোয়াবার পারে না, পাঠে দিলে হইল।
3: বাচ্চা পয়দা করবার পরে আর খোয়াবার পরে না, ঠিকই ঠিকই কইছে,
1: ঠিকই কই
2: কই। কোনো মতে কোনো মতে দুইটা দিন কাটাবার পাইলে একটা বুদ্ধি হইলে হয়। বুদ্ধি
1: কি বুদ্ধি?
2: কি বুদ্ধি? আমি মুই শহরে চলি যাবো, ওই আমার যে বন্ধু আছে না মহিম, তাক কয়া বলি কোনো কাজ কাম আর দালি চাপরাশি খানসামা, তোক টাকা পাঠাবো ফুলজান, তোক টাকা পাঠাবো।
1: কিন্তু কিন্তু তুই ভাবি দেখ, তুই চলে গেলে একলা মোর এইটা থাকা যায় না, তোমার ফুফার উঠে যাওয়ায় নাগে, আর তাই যদি তারায় তোমার দেওয়ানি রয়েছে বাদী হওয়ায় নাগিবে।
2: হায় রে বেটি সাবা, হায় তোর মন, বাদি হইলে যে মান যায় তা ভাবিস না।
4: ওরে বড় ভোক লাগিছে, মুখ খাবার দিস না কেন মা, চুপ করিয়াছিস কেন?
5: বাপই চুপ কর, চুপ কর বাপই,
4: বড় ভোক লাগিছে,
5: কোনটা করি কোনটা করি? শুনেন শুনেন মিয়া, বাচ্চা কোর বাঁচানে নাইবে, মুই যাও দেওয়ানি রইছে।
2: ফুলজান ফুলজান, মোর দুশ্মনের রইছে যাইস না, মোর দুশ্মনের বাড়ি গেলে মোর মান যাইবে, আজ রাতটা আজ রাতটা কাল কাল মুই মইলে তো যেটা মন চাই করি।
1: কেন এমন কথা কন, পাগলা হইলেন?
2: বুদ্ধি সত্যি সব আমার আউলি গেছে, বুদ্ধি সত্যি সব আউলি গেছে রে।
4: বড় ভোগ লাগিছে মাও রে, খাবার দিস না কেন?
2: যাও ফুলজান যাও, ও এক নিয়া নম্বর চালাই দাও, দাও নিয়া যাও, ও খাও, ও এক আমি ফুল জানে কার বসির এক নঙ্গরখানায় পাঠে দিছি,
6: পাঠে দিছি।
2: ও মুখ হার মালাইলে রে, সবাই মিলি মুখ হার মালাইলে।
6: শুন শুন রহিম শুন, নঙ্গরখানা দেওয়ানির বাপের নয়, সরকার থাকি কইছে দশজনের জন্য, কেনে মিশা মন খারাপ করিস? দেখ যায়া কত হিন্দু মুসলমান বাবাজি ফারাজি সব আসি জড়ো হয়েছে। শোন শোন রহিম শোন, কাইল থাকি না খায়া খায়া তোর মাথা গরম হয়েছে, গুটিক সিড়া আনছি খায়ানি।
2: সিড়া?
6: হয় ওই তাওয়া টাক খায় নাই শুনিয়া মনটা বড় উচাটন হইয়া গেল, কোনটা করি কোনটা করি? তাই শেষে হরে রামের কাছে থাকি, এক পোয়া সিড়ায় এক টাকা দেমো বলি হাওলা তাইন, তুই খায়া ফেল, ও এরা তো লঙ্গরখানায় খাইবে, তুই খায়ানি। চুপ করিল লুকেনে খায়ালে খায়া তার পাশে।

0: মাথা ঠান্ডা করি, শহরে যাওয়ার যে যুক্তি করছিল তারই চিন্তা কর। নে খায়া নে ভাই রে, আজ মাইনসেরও পরীক্ষা আর তার মালিকেরও পরীক্ষা। কতগুলা শয়তান তো তাক মানে না, ধন দৌলত লুটিয়া মজা মাইনবার তালে থাকে। আজ তো দেখবার দিন আসছে যে মালিক যদি থাকে তো তার আসল ইচ্ছাটা কি।
1: যাই আমি পানি খায় আসছি।
0: বসির আর ওর মা ও লঙ্গরখানা থাকে ফিরে আসছে কেন? কি হয়েছে রে বসির, খাওয়া এত জলদি হয়ে গেল রে?
2: খাবার দেয় নাই।
0: কি কইস, কেন দিলে না?
2: দেওয়ানি দেওয়ানি তারে দিলে।
3: শুনছিস শ্রীমন্ত,
0: ওই তানটা কি শতমন করে যায় শুনি আসি তো।
3: পিড়ানি খোয়ালু রে শ্রীমন্ত, মুখ বিষানি খোয়াল রে। হায় হায় হায় হায়, সবার তিড়টা মুই বাপ হয়া খায়া ফেলাই নো।
0: তুই হয়া খানিক বসে, তুই হয়া খানিক বসে ভাই, মুই এলাই আসি, মুই এলাই আসো।
4: ওই বসিরক দেখি দেওয়ানি চিনছে, তাতে কাছে আসি কইলে, বসির তোর মায়ের অন্দরে যায় খাবার খাও, এসে তোমার খাবার দিবার হুকুম নাই। কইলে যাই চৌকিদারি ট্যাক্সও দেয়, তাই এইটা কিছুই পাওয়ার নয়। সরকার থাকি নাকি এই মতো হুকুম হয়েছে?
5: এই মতো হুকুম হয়েছে, মুই চৌকিদারি ট্যাক্সও দিই, তাতে তুই খাবার পালু না? আচ্ছা আচ্ছা, আমিও দেখবো, আমিও দেখবো।
4: হায় আল্লাহ, আমার গুলার এই নাম কেন হইল?
0: ফুলদান ফুলদান
5: ধরি যাও, ধরি নিয়ে যাও, এই কাগজ খান নিয়ে যাও, দেখাও যায়া দেখাও যাও। মুই মুই ইয়াতে তোক মুই ইয়াতে তোক 4 লাখ নাকি বেশি? ফুলদান 4 লাখ 4 লাখ 4 লাখ মোর থাকি তোর খাওয়া বন্ধ হয়েছে, তাতে তো ফারখত করি দেন। তুই তো চৌকিদারি ট্যাক্স দিস না, যা হেলায় শয়তান তা খাবার দিবার বাধ্য।
4: কোনটা করলো তার স্যার? তুই মুখ মারি ফেলা রে, তুই মুখ মারি ফেলা।
5: কালিস না ফুলজান, কায় দেখবে, কায় দেখবে আর যায় ওই শয়তানে কইবে, আর ওই মনে মনে খুশি হইবে। কালিস না,
4: তুই রাগ করি এমন কাম করলু রে।
5: রাগ নয় রাগ নয়, ওই যেমন কায়দা করি আমার মায়ের বাচ্চায়, মুই তেমনি বুদ্ধি করি বাইসম। ফুলজান তুই আর আমার জরু নইস, লঙ্গরখানায় যা, যেইটা হয় যা। তুই দুইটা মাস জান বাঁচে আর রাখ, বসি রেখ নিয়ে মুই মুই এলাই চলে যাবো শহরে, খালি বাঁচাম। দুইটা মাস, দুইটা মাস, আল্লাহর কিরা ফুরজান, দুইটা মাস, তার বাদ তোর কোলে তো সাবাক দিয়া তা তো যেটা হয় যেটা হয় হইবে।
4: ছোট তারই তো বিশ্বাস, তুই যা করলো তাই যেন ভালো হয়, তাই যেন ভালো
0: হয়। আরো খানিক চিড়া আনছি,
1: শ্রীমন্ত শ্রীমন্ত ফুল জানে আমি 4 লাখ দিয়া গেল। হয় রে ওই নঙ্গলখানায় যাক, যাইতে হয় যাক, যা খায়া বাঁচুক। মুই বসিরেখ নিয়া সৈন্য শহরে, মুই এক বাঁচাম, বাড়ি ঘর রইল শ্রীমন্ত, দুইটা মাস বাড়ি ঘর রইল, ফুল জান রইল, তুই দেখিস
4: ঘর তো আমার নয়। আল্লাহ।

রহিমুদ্দির সংসার ভেঙে গেল, ছেলেকে নিয়ে রহিম শহরে চলে গেল। সেখানে স্কুলের বন্ধু মহিম চৌধুরীর সাহায্যে এক সামান্য চাকরি পেল। ছেলে বসির অসুস্থ, তার জ্বর সারে না, রহিম আর সে রহিম রইল না। ওদিকে ফুলজান স্রোতের কুটোর মতো ভাসতে ভাসতে

0: প্রথম গেল তার ফুফার কাছে, কিন্তু সেখানেও অন্যাভাব। তাই তার ফুফাই তাকে ধরে এনে হাকিমুদ্দির বাড়িতে বাঁদি করে দিয়ে যায়। শহরে রহিময়ে খবর শোনে, শুকনো মুখে শুকনো চোখে সে যেন অপরিসীম ক্লান্তিতে দিন থেকে দিনে চলে। একদিন তার বন্ধু মহিম তাকে বললে,
1: শোন রহিম, বসিরকে তুই দেশে নিয়ে যা, নইলে ওর যা অবস্থা হয়েছে তাতে ও আর বাঁচবে না, যদি না ওর মার কাছে নিয়ে যাস।
2: ওর মায়ের আমি তালাক দিছি যে।
1: হ্যাঁ, সেসব তো জানি। আচ্ছা, ফের ওকে বিয়ে করা যায় না?
2: নয়, আর কায়ও যদি তাক নিকা করি, ফের তালাক দেয় তো তার পাশে ফের আমার সাথে নিকা হইবার পারে। হদিজে এই মতো নেকা আছে।
1: তাহলে তাহলে কি আর কোনো উপায় নেই?
2: আছে, আমি যদি মরি তাহলে তখন ফুলজান বসিরের মাও হয়া আমার ঘরে আইসবার পারে, থাকবার পারে।
1: না না না, এ হতেই পারে না, নিশ্চয়ই কোনো একটা পথ আছে।
2: ভাই রে, মোর জিউটা জ্বলি গেছে রে, কলিজাটা আমার কুকড়ি গেছে, তাল্লাক দিতে ফুলজান ডুকরি কাঁদে উঠি কইলে যে কি কসুরে আমাক সারলু রে। মনটায় আমার কয়া উঠল যে কসুর তোর নয় রে, কসুর আমার। আমি কসময়া বউ বেটা খোয়াবার পাইন না, মুই মুসলমান, তাল্লাক কি তা জানি, তার পাশে কি তাও জানি, তবু কেনে আমি কইন, কেনে আমি এমন কথা কইন যে দুইটা মাস ফুলজান, দুইটা মাস তার পাশে তোর সাওয়া তোরে কোলে থাকতে, কেনে কইন আমি, কেনে কইন।

0: বসির বাপই আইজেক কেমন আছিস রে?
1: বাপজান আমি গেরামে ফিরি যাবো, আমার তুই গেরামে নিয়ে চল।
0: গেরামে ফিরি যাব?
1: বাপজান আমি গেরামে ফিরি যাবো, মা ওর কাছে ফিরি যাবো।
0: মা ওর কাছে চলেক চলেক, দেখি আল্লাহ তালা ঘামাক দিয়া কোনটা করায়। সব চলেক বাপুই, চলেক আমরা গেরামে ফিরি যাই, আমরা গেরামে ফিরি যাই।

0: সালা আসল নাপাক, ওই কানা ফকিরটার কথা শুনছিস? আরে আমরা সকলেই ওর সাথে ঠিক করছিল যে ওই ফুলজানেক একদিনে থাকি নিকা করি, তাক ফির তালাক দিয়া দিবে, তার পাশে তোর সাথে ফুলজানেক নিকা হইবে। তা এই মতো তো ঠিক হসিল। কাইল বিকালও ওই শালা ফকির ঠিক আসিল, কিন্তু সন্ধ্যায় হাটে কিবা একটা কথা শুনি মামু তমিজ আর গোবিন্দ গেছে ওয়ার কাছে। কানা ফকিরটার মতো আসল নাপাক মুই দেখাই নাই, খালি মানুষগুলা ফাঁকি দিয়া পয়সা খায় আর ওই কুতিবের দোকানে বসি বসি গাঁজা টানে।
1: কাজী ইমাম নিয়েও তো একটা মুশকিল হচ্ছে না? আমার জুম্মা ঘরের ইমাম তো হাকিমুদ্দির ডরে নিকা দিবার নারাজ হয়েছে না?
0: ভাবিত হন না, আমরা সব একজোট হয়েছি না, কাম হয়ে যাইবে। মুশকিল যায় দেয় আসান তাই করে।
2: ডাক্তারবাবু ভালো করে দেখছেন তো বসি রোগ, আপনার মতো দেখা যায় কেনে?
3: হার্ট ডাইলেটেড হয়েছে, কিছু বুঝবে না? বুঝলে তা এতদিন কি করছিলে? রোগী শেষ না করতো ডাক্তার ডাকবে না?
2: বাবু শহরের সরকারি ডাক্তার তো ওকে দেখছিল।
3: কি বললে? সরকারি ডাক্তার? দেখো ওই বিনা পয়সার ডাক্তারে যদি চিকিৎসা হতো তাহলে পয়সা দিয়ে কেউ আমাদের ডাকতো না, বুঝেছ?
2: তো তাহলে অবস্থাটা
3: খারাপ, খুব খারাপ। আরে বাবা আমরা তো ধন্যন্তরী নাই যে গায়ে হাত দেবার রোগটি ভালো হয়ে যাবে। যাও পয়সা শিশি নিয়ে লোক পাঠাও জলদি। আর দেখো ওই পত্রত্ব যা বলে গেলাম সব ঠিক ঠিক মতো খাওয়াবে, খবরদার নড়াচড়া একেবারে নিষেধ।
2: বাবু আপনার টাকাটা?
3: হ্যাঁ।

0: ভিজে প্রত্যেকে আমার পয়সা যেটা না বেটার ছেলে ভিজে দিতে এসেছে, ওই টাকাটা দিয়ে ছেলেটার প্রত্যেকে দিস হতভাগা সরকারি ডাক্তার।
1: আরে রহিম, তুই এই ডাক্তার বাবুর কথা ধরিস না, সবই ওর নাম দিছে ক্যাটকেটি ডাক্তার। হা যশ খু
2: কি মজার ফুল ফুটেছে সই ইচ্ছা হয় ওই বাগানে
1: মানা পকি রে
3: কিরে রহিমুদ্দি, কামটা বয়া হইবে না ভালাই হইবে?
4: রহিম কি কইবে, আমরা মুসলমান হদিস মানি, তাই তো এই নিকার হাঙ্গামা করেই নাক দিছে।
1: হয় আইন যখন আছে তখন তো তাকে বাঁচিয়ে চালায় নাইবে, নিজের সম্পত্তি বাকি খাজনায় নিলাম করিয়া বেনামিত ডাকে ফির হস্তান্তর করি না, আইনের থাকি কত ঘুরফির করা নাগে মানছে।
3: নাগে তো নাগে তো, আচ্ছা সবাই যখন কয় তখন কামটা ঠিকই হয়, তা দেশ তোমাক দশটা টাকা।
1: এই দশ টাকার কথা হছিল তা তো দিছো, ফির কেন টাকা?
3: আরো দশটা টাকা দে রে মুখ, পয়সার মাল বেটি চালা খান। দেওয়ানি আমার মনে মনে তাক করি আছে, পাকা দাড়িত কালো কলপ পইল বলিয়া।
1: আরে এই মামুদ গোবিন্দ এইগুলোর সাথে যখন কথা হইছে তখন বেশি কম যা লাগে উ এরাই ঠিক করে দিবে। উ এরা না গেইছে তোমার ওইছে
3: হয় নাকি? মুই খুব বিহানি উঠি আইছো।
5: ফকির সাহেব তুমি কেন আইছো? ফকির সাহেব হামলো না তোমার ওটি যা ঘুরে আইনো।
1: দেখেন দেখেন তোমরা সকলে, ফকির আরো দশটা টাকা চায়।
5: সিসি গোলমাল লাগালেন নাকি ইয়াগুলার সাথে?
3: কেন টাকা চাইলেই গোল হয় বুঝি?
5: আর দশ টাকার কথা তা তো তোমাকে দেওয়া হয়েছে, কাম হইলে ফির টাকা চাই।
3: সেই টাকা এখন দিতে কি, কাম হইলে কি আর পাওয়া যায় রে ভাই? কামের আগত যা আদায় করি নেওয়া যায়।
5: তোমার সাথে বাক্য হয়ে গেছি না?
3: বাক্য গাই বলত বেসা কেনাই বাক্য হয়, মানুষের কামে বাক্য কি? ভাই রে আরো দশটা টাকা দে রে মুখ, কাম কাম আমি সল সল্লা করি ফয়সল্লা করি দেব।
0: থাম শালা, ফয়সালা তো করাও, ফকির হয়ে বড়ই চাল্লা খতিস না, নিকা করবে সল্লা ধরছিস, যায় দিন দুনিয়ার মালিক, যায় সবে ডাকে সবে শুনে, তাকে ফাঁকি দিবা চাই?
3: কেন কেন ফাঁকি কিসে হইল?
0: ফাঁকি কিসে হইল, নিকা করিয়া শালা তুই তালাক দিও কি বলিয়া?
3: খাবার দিবার পারি নে বলিয়া।
0: হ্যাঁ আইজি খাবার দিবার পারি বলিয়া নিকা, আর খাইলেই খাবার দিবার পারি না বলিয়া তালাক, দুই দিনের থাকি নিকা?
3: দুই দিন কি কম দেওয়ানি, দুই ঘড়ির থাকি মুদ্রা আছে আমার হদিসে।
0: থাম থাম, হদিসের মুদ্রা তো দেখাও শালা। হায় রে রহিমুদ্দি, তুই একটা বুঝবান মানুষ হয়া এইটা কোন আকাম করিবার ধরছিস? কি জবাব দিস না কেন? হ্যাঁ ফুলদানের কোন কসুর থাকি তুই তাক তালাক দিছিল মুখ পায়া দে? সিধা বেটি ছাওয়া খান পাছিল নয়, তোর কথা সে আইজো মানে, তার থাকি যে মানুষটাকে দেখলি উল্টে আইসে
3: উল্টে আইসে উল্টে আইসে। আর সুরত খান হয় আমার হাকিমুদ্দি দেওয়ানির, ছায়া দেখলে বেটি ছাওয়ার মন একেবারে উসাটন উসাটন।
0: চুপ করে থাক শালা। ঘরে রহিমুদ্দি, শেষে একটা ঘাউরা বুড়ার সাথে?
3: কোন শালা কবার পাবার নয়,
0: মুই শালা কবার পারি, বেশি কাউড়াইলে কান ধরি দূর করে দেবো।
3: মুই কি তোমার বাড়ি আসছি নাকি? এইটা না রহিমুদ্দির বাড়ি
0: শালা, ফকিরি করি খাও তাতে তোমার এত তাও? এই কুদরত বেটো দেখ শালার কান ধরি জুম্মার ঘর পার করে যায়।
5: তোমার দেওয়ানি কি সবখানে সলিটারি নয়?
0: এ জুলুম করি করি তোমার আসপদ্দা বাড়ি গাইছে।
3: দেওয়ানি তোমার মুখের গড়াস মরে হইল যে, হয় না কেন একে তারাই
0: চলিত
1: তুই ঘর থাকি বাড়াছিস কেন? বাপ ওই তো বেমার হয়েছে,
0: মাওর কাছে যাবো বাপজান, মাওর কাছে যাওয়া।
3: তোর মাই তোর মাই খামি এলায় আনি দেই বাপুই, তোর মাই খামি এলায় আনি।
0: খবরদার খবরদার রহিম, ফুলদানি কাটি আনিস নি, হদিস খেলাপ হইবে।
3: দেওয়ানি তোমার হদিস নিয়া তুমি বেহেস্তে জান, আমি খেলাপ করি জাহান নামে জামো।
0: শুন শুন শুন, এই কুদরা চলতে দেখি শয়তান কোন দাবা করে।
5: আরে শালা দাওয়ানি কোন দাবা করে,
0: আটকাবার চাইলে দাঙ্গাও শালা।
1: কান্দে না বাপুই কান্দে না, চুপ করে থাক বাপুই চুপ করে থাক, তোর বাপ তোর মায়ে কানিন্দার গেল না, চলে চলে বাপুই চলে চলে জল খায় আসি, চলে চলে বাপুই।
3: তুল তোমার নাকি গেছে রে শ্রীমন্ত, তুল তোমার নাকি গেছে, নাকি গেছে তুল কালাম। দেওয়ানির কাবড়ানি শুনিয়া শহরুল্লাহ গেছিল রহিমুদ্দিক আটকাবার, একে শটখানে রহিমুদ্দি তাকি ঠেকি ফেলাইছে, রহিমুদ্দি ঢুকি গেল অন্দরে আর স্যাংরা গুলা সব ঝাঁপ পেয়া পড়লো দেওয়ানির উপর।
0: ও শালা শয়তানেক মারি ফেলায় কাম,
3: মাইজোর মরণ হইবে, মামলা টামলা কিবে হয় মুই ভাই বলাই ন।
6: আল্লাহ কি বাহুল আল্লাহ কি বাহুল,
1: কোন ডর নাই কোন ডর নাই, তুই ঘরে চল ঘরে চল, বাচ্চাটা কোলে নিয়ে তুই থাক বাঁচা।
6: না ঘরে যাওয়া যায় না রে,
1: যাইবে

0: যাইবে, আর আমি কিছু মানবে আরে নয়। ফুলজান ফুলজান, চোখ ধরে আমার কথায় স্বাদ আছিল, সুখী না করি ফির তোক আমি দুঃখ দিছি, আর মিশা ভয় আমি দুঃখ দিবে আরে নয়। হ্যাঁ কথা কইস না কেনে, আও কাড়িস না কেনে ফুলজান?
1: দেখছেন কেমন কেমন দেখায়, এই দুইখান মাস ভালোবাসিল তোরা?
0: হয় আয় ঘরে চল ফুলজান, আয়। তাই তোরও মন জানে আর মোরও মন জানে, গুনা হইলে মাফি হইবে। ফুলজান ঘরে চল। ফুলজান তুই কথা কইস না কেনে, তুই আও কাড়িস না কেনে ফুলজান? ফুলজান কিছু ক তুই, আমি কিছু মাইন পারি না, তুই কিছু ক ফুলজান, তুই কিছু ক।
2: তোর মামা আসি গেছে, আসি গেছে
1: বুঝলির বাপু? ওই বাপু
2: মারে,
1: মুখ সারি কেমন করে আসিল বাপু, মুখ সারি কেমন করে আসিল?
3: মুখ তোর কাছে যাওয়ার দেয় নাই মা।
2: মুই যাও, অতি দেখি আসি।
3: হদিস খেলাপ হইবে,
0: হদিস খেলাপ হইবে, কানা ফকিরের সাথ নিকার বেইজ্জতি হদিস থাকে, বেটাক যদি বাঁদির বাচ্চা বানাও তো হদিস থাকে, মুখের আও শুনলে যে মানুষটা 22 বার পারে তার জিউটা দুই পায়ে থেতলাইলে থেতলাইলে তোর হদিস থাকে।
1: বাপই চলে বাপই, আমরা চলে যাব।
0: নয় নয় ফুলজান, মোর আখরি কথা শুনি রাখ ফুলজান, মইনা কইছে না যে আল্লাহর কিরা ফুলজান, দুই মাস বাদ তোর যাওয়া তোরে কোলে থাকবে, এলাই আমি বজিরক তোর কোলে আনি দিছো, তুই এটা থাকবো, তোর এটা থাকায় লাগবে, নিজের ইচ্ছায় না থাকিস, তুই বজিরের মাও হয়া হদিস বাজেয়া তুই এইটে থাকবো, মুই যেটা হয় করব, মুই যেটা হয় করব। সবাই মিলি মুখ হার মালাইল রে, সবাই মিলি মুখ।
3: বাপজান ঘরে গেল, তুইও ঘরে চল মা।
1: হায় আল্লাহ, আমি কোনটা করি কোনটা করি, আমি কোনটা বসি বাবুই বাবুই বসি, তুই এইটা থাকবো, আব্বার কাছে ভালো হয়ে থাকবো,
3: তুই এইটা থাকবো না মা,
1: এইটা থাকা যায় না রে। আল্লাহ আল্লাহ, আমি কোনটা করি আল্লাহ, সারি দে সারি দে, বসে তুই মুখ সারি দে। জানোয়ার তো নিজে নিজে মরতে পারে না, কিন্তু মানুষ তো পারে, মানুষ তো পারে। হায় আল্লাহ, আমি মরে গেলে সব চাইয়ে ভালো হইতো আল্লাহ।
4: শুন শুন, শুনাশুনি নাই, শুনাশুনি নাই, তো দেওয়ালি গিরিয়া চোটামো, ভালো মানুষটার পাশে লাগিয়া তুই না থেকে কাউটারে ফেলাছিস শয়তান।
0: কেনে মিশা করি কইস আল্লাহ, মুই আর কোনটা করছি?
4: কোনটা করছিস? আকালের দিনে গরিব মানুষের জমিগুলা কায়দা করি পেটে ঢুকাতিস, পাশের অনুমতি দরকার করিয়া ওই জমিগুলো ছুটায় তাতে তার পাশে তুই লাগিয়েই আছিস, তোর কায়দা আমরা বুঝি শয়তান।
0: ওর কোন কায়দা নাই,
4: আমার সহ সহ কায়দা আছে, টাকার কায়দা, হাকিমের পায়ে তেল দিয়া দেওয়ানি হবার কায়দা, উপকারের নাম করি মাইটা জানো মরার কায়দা, হদিস কোরআন আইন গাইন কত কম কত কম।
5: সব কথা দেওয়ানি হতেইস, দাঁড়িয়ে থাকি আর ওহিমুদ্দিন নিকাটিকা ঠিক করি দিলু তো বাঁচি গেলু, নয়তো তো জীবন তো কবর দেওয়া লাগবে। বসির বসির, রহিম কোঠে রে,
3: ঘরে গেছে।
5: রহিম ভাই, রহিম ভাই, এত আসে রহিম ভাই,
4: রহিম রহিম গলার দড়ি দিছে রে,
5: সুতা সুতা।

মিয়া মিয়া মিয়া, তুই এটা কোনটা করলো? কথা কো মিয়া, কথা কো, এটা তুই কোনটা করলো? আল্লাহ আল্লাহ, আমরা কোন কষ্ট করছি আল্লাহ।

তুলসী লাহিড়ি রচিত ছেঁড়া তার নাটকটি এখানেই শেষ হল। অভিনয় করেছেন গঙ্গাপদ বসু, শোভেন মজুমদার, কুমার রায়, কালীপদ সেন, দেবতোষ ঘোষ, অমর গঙ্গোপাধ্যায়, সুনীল সরকার, শান্তি দাস, বলাই গুপ্ত, সমীর চক্রবর্তী, তারাপদ মুখোপাধ্যায়, অনিল বন্দ্যোপাধ্যায়, শিবশঙ্কর মুখোপাধ্যায়, রমাপ্রসাদ বণিক এবং তৃপ্তি মিত্র ও শম্ভু মিত্র। পরিবেশনা বহুরূপী।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তার

0: নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। সরকার 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনারামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির শুকনায় গোর্খা জনমুক্তি মোর্চা জিএনএলএফ সহ বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন। মুখ্যমন্ত্রীও বৈঠকে উপস্থিত রয়েছেন। ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পর্যটন মন্ত্রীরা জয়পুর ঘোষণাপত্রে সহমত পোষণ করেছেন। বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক বিতাড়িত। ভারতের তৃষা চলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। ছিনতাই হওয়া এমটি শিবুতে 16 জন এবং এমভি লুতুফে 6 জন ভারতীয় নাবিক ছিলেন। সশস্ত্র জলদস্যুরা ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে আলাদা আলাদা ঘটনায় এই জাহাজ দুটি ছিনতাই করে। কেনিয়ার ভারতীয় হাইকমিশন সামাজিক মাধ্যমে জানিয়েছে সব ভারতীয় নাবিক নিরাপদেই আছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, ভারত তার নাবিকদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, পাশাপাশি বিষয়টি সোমালিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উত্থাপন করা হয়েছে বলে তিনি জানান।
1: As we have said this time and again, and I would like to reiterate, the welfare and safety of our seafaring community is a matter which we take very seriously and we attach very high priority to this subject. Having said that, whenever there's an issue with our seafarer community, with our seamen, we take it up with relevant authorities.
0: সরকার আর 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনারামিন ম্যালিয়েট এবং ফেনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সমস্ত ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা যাবে না। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকার ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে এই ধরনের ওষুধের লেবেল, প্যাকেজ ইনসার্ট এবং প্রচারমূলক সামগ্রীতে স্পষ্টভাবে লিখতে হবে 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ফিক্সড ডোজ কম্বিনেশন ব্যবহার করা যাবে না। পাহাড়ের স্থায়ী সমস্যার সমাধানে শিলিগুড়িতে পাহাড়ের নেতাদের নিয়ে শনিবার আলোচনায় বসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিং এর নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি সমস্যার সমাধানের লক্ষ্যে কেন্দ্রকে রিপোর্ট দেবে। এদিন আলোচনা শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সমস্যা সমাধানে সংবিধান থেকে যা করা তা করা হবে। নতুন কমিটিতে পাহাড়ের অন্যান্য রাজনৈতিক নেতৃত্বকেও অন্তর্ভুক্ত করা হবে। পাহাড়ের বিভিন্ন সমস্যা, দাবি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই কমিটি কাজ করবে।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার সরকারের কাছে সংস্কার কোনো বাধ্যবাধকতা নয়, এটি এক অঙ্গীকার ও দৃঢ় প্রত্যয়। সরকারের গৃহীত নীতিগুলি জনকল্যাণমুখী, উন্নয়ন সহায়ক ও উন্নয়নমুখী। নতুন দিল্লিতে ওয়ার্ল্ড লিডার্স ফোরামে গত সন্ধ্যায় ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী বলেন তার সরকার সংস্কারের জন্য একটি সুস্পষ্ট কর্ম পরিকল্পনা তৈরি করেছে, যেখানে প্রশাসনিক স্তরে সংস্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার লক্ষ্যে ভারত নীতিগত পর্যায়ে পরবর্তী প্রজন্মের সংস্কার বাস্তবায়ন করছে। শুধুমাত্র নিয়মের পরিবর্তনই করছে না, এর পেছনে মূল চিন্তাধারাকেও বদলে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
1: ম্যানুফ্যাকচারিং, টেকনোলজি আর ইনোভেশন, মানে এসে সাত সেক্টরস কি বাত কি জিন পর ভারত কা আজ বহুত জ্যাদা ফোকাস হ্যায়। আর ইসলিয়ে ভারত আজ পলিসি লেভেল পর নেক্সট জেনারেশন রিফর্মস কর রহা হ্যায়, তাকি হামারা ফিউচার সুরক্ষিত হো। গভর্নেন্স পর রিফর্মস কর রহা হ্যায়, ইজ অফ লিভিং কে লিয়ে রিফর্মস কর রহা হ্যায়, কি রিফর্মস হামারে লিয়ে কম্পালসন নহীঁ হ্যায়, ইয়ে হামারা কমিটমেন্ট হ্যায়, ইয়ে হামারা কনভিকশন হ্যায়।
0: নতুন দিল্লির বিজ্ঞান ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 48 জন স্কুল শিক্ষকদের হাতে আগামী মাসের 5 তারিখে জাতীয় শিক্ষক পুরস্কার তুলে দেবেন। শিক্ষামন্ত্রক জানিয়েছে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 স্তরের নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। এই অনুষ্ঠান দূরদর্শন এবং শিক্ষামন্ত্রকের স্বয়ংপ্রভা চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। জয়পুরে ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠীভুক্ত এবং সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রীদের সভা শেষে জয়পুর ঘোষণাপত্র গৃহীত হয়েছে। এই ঘোষণাপত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, পর্যটন ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়ন, দক্ষতা বিকাশ ও সহজতর ভ্রমণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন 2047 সালের মধ্যে বিকশিত বা উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে গ্রাম শহর সব ক্ষেত্রেই পর্যটনের বিস্তার অর্থনৈতিক সুযোগ তৈরি করবে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া আজ ব্রিক গোষ্ঠীভুক্ত দেশগুলির মন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে অবস্থিত ঐতিহাসিক থোটলাকোন্ডা বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থানটি পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলটি প্রাচীন বৌদ্ধ নিদর্শনগুলির মধ্যে মহাস্তূপ, ধ্যান কেন্দ্র ইত্যাদি ঘুরে দেখেন। এছাড়া এক পের মা কে নাম অভিযানের অংশ হিসেবে ডক্টর মান্ডাভিয়া থোটলাকোন্ডায় একটি গাছের চারাও রোপণ করেন। ঝাড়খণ্ডের রামগঞ্জ জেলার বারবাকানা ওপি অঞ্চলে হেলালে মাছ ছিন্ন মস্তিকা সিমেন্ট অ্যান্ড স্টিল পাওয়ার প্ল্যান্টে টারবাইনে বিশাল বিস্ফোরণের ঘটনায় বড় ধরনের আগুন লাগে। ঘটনাস্থলেই 3 জন ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়, অপর একজন গুরুতর আহত। প্রাথমিকভাবে জানা গেছে প্রচণ্ড উত্তাপের কারণে প্রকল্পটির সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, যার ফলে টারবাইনটি দ্রুত ঘুরতে থাকে এবং বিস্ফোরণ ঘটে। তেলেঙ্গানা যযাত্রী ভুবনগিরি জেলার পচমপল্লী মণ্ডলের ধোতি গুদেম গ্রামে হাজিলো ল্যাবস প্রাইভেট লিমিটেডের কারখানায় গতরাতে আচমকা একটি কেমিক্যাল রিয়্যাক্টর বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত আরও 9 শ্রমিক। বিস্ফোরণের ফলে কারখানাটিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 অগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের জাতীয় সংসদে পেশ করা তথ্যে প্রকাশ পেয়েছে চলতি বছরের 1 মার্চ থেকে 13 জুলাই পর্যন্ত 20,000-এরও বেশি পাকিস্তানের নাগরিক ভিক্ষা চাওয়া, অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে বিতাড়িত হয়েছে। পাকিস্তানের মাদক নিয়ন্ত্রণ মন্ত্রকের পেশ করা তথ্য অনুযায়ী সৌদি আরব থেকে সর্বোচ্চ 15,500, সংযুক্ত আরব আমিরশাহি থেকে 3,803 জন, ওমান থেকে 1,606 জন, বাহরিন থেকে 521 জন, কাতার থেকে 429 এবং কুয়েত থেকে 97 জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তি, বেআইনি অনুপ্রবেশ, মাদক সংক্রান্ত অপরাধ, ভিসা লঙ্ঘন সহ অন্যান্য অপরাধের অভিযোগে বিতাড়িত করা হয়েছে। কানাডার আলবার্ট প্রদেশে একটি গুরুদ্বারে ভোরের প্রার্থনা চলাকালীন এক ব্যক্তি ছুরিকাঘাত

আঘাতে দুজন আহত হয়েছেন। এডমন্টনের উত্তর পূর্বে অবস্থিত নানকাসার গুরুদোয়ার গুরশিখ মন্দিরে ভোর পাঁচটার কিছু পরে এই ঘটনাটি ঘটে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সে দেশে নির্বাচনে সচিত্র পরিচয়পত্র এবং নাগরিকত্ব প্রমাণপত্র বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন। এই বিষয়টি তার নির্বাচনী প্রচারেও তুলে ধরা হবে, পাশাপাশি আগামী নভেম্বর মাসে মার্কিন কংগ্রেসেও পেশ করা হবে বলে তিনি জানান। বিডাব্লিউএ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলীয় গায়ত্রী গোপীচাঁদ নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডো স্টেডিয়ামে চীনের শীর্ষ বাছাই লিউ সেংশু ও তান নিং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। 22 জন ভারতীয় নাবিক সহ দুটি বিদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ঘটনায় ভারত সোমালিয়া কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে মধ্যস্থতাকারী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এই সংক্রান্ত এক বৈঠকে সভাপতিত্ব করেন। খবর এখনকার মতো শেষ হল, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান শুরু করব এমন একটা ব্যান্ডের গান দিয়ে যাদের ছাড়া বাংলা ব্যান্ডের ইতিহাস এবং ইতিবৃত্ত অসম্পূর্ণ। মহিনের ঘোড়াগুলি থেকে রইল প্রথম গান।

বাংলা ব্যান্ডের গানে আরেক অসম্ভব জনপ্রিয় নাম চন্দ্রবিন্দু। হালকা মেজাজের মিষ্টি গানের জন্য তাদের খ্যাতি। চন্দ্রবিন্দু থেকে শুনবো এরপরের গান।

ভালো লাগার মিষ্টি আবেশ ছড়িয়ে আছে গান জুড়ে। এই ভালো লাগা সবসময় একরকম থাকে না। যখন সময় পেরিয়ে চলে আসি, পিছন ফিরে তাকাই, তখন যে যন্ত্রণা কাজ করে তার ভাষা ও সুর কিন্তু অন্যরকম। সেই যন্ত্রণাময় সুর ফুটে উঠেছে রূপম ইসলামের গানে।

বিচ্ছেদ যন্ত্রণার রং হয়তো নীল হবে, জানা নেই। তবে মন ফিরে ফিরে খুঁজে বেড়ায় সেই একটা ঝলক, যেখানে দৃষ্টি হয়ে ওঠে দর্শন। ফসিলস আরও একবার।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হলো আজকের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 হয়ে 50 সেকেন্ড, বাংলাদেশ সময় 4:01 হয়ে 41 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

এখন শুনবেন আজকের আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস ও 27 ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 33.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96%, সর্বনিম্ন 71%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 2 মিলিমিটার।

আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি বলবো। 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর, বিষয় আমার কলম, উপস্থাপনায় আত্রেয় সমাজপতি। বিকেল 4:35 আরোগ্য নিকেতন, গর্ভকালীন পুষ্টি এবং এই বিষয়ে ব্যায়াম ও বিশ্রাম বিষয়ে সাক্ষাৎকার শুনবেন আরোগ্য নিকেতন অনুষ্ঠানে। 4:50 ঢাকার চিঠি, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 6:20 ক্ষেত খামারের কথায় অপ্রচলিত সবজি চাষ বিষয়ে বাপি শেখের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বিষয় ফুসফুসের ক্যান্সার বলবেন ডক্টর পৌলমী বসু, 7:00 তরজাগান যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে, 7:45 নস্টালজিয়া, 8:15 শ্রবণী স্বরচিত গল্পপাঠ, গল্পপাঠে ঝিমলি নন্দী এবং স্বরচিত কবিতা পাঠে সত্যপ্রিয় মুখোপাধ্যায়, 9:00 কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 আলোর সন্ধানে খেলাধুলায় দিব্যাঙ্গদের পারদর্শিতা, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তবলা লহরা শিল্পী পণ্ডিত উজ্জ্বল ভারতী, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মৈত্রীর অনুরোধের আসর।

রঞ্জনা মুখোপাধ্যায়। প্রথমেই যে গানটি শোনাবো, গানটির শিল্পী শ্যামল মিত্র। এই গানটির অনুরোধ পাঠিয়েছেন ভূমিকা খটিয়াল, রেমিকা খটিয়াল ও বাদল খটিয়াল, নর্থ উলুবেড়িয়া, হাওড়া থেকে।

পরের গানটি শুনবেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। এই গানটি শোনার অনুরোধ পাঠিয়েছেন শোভন কর্মকার, বাঁকুড়া বিষ্ণুপুর থেকে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন অনুরোধের আসর। পরবর্তী গানটির অনুরোধকারী শ্রোতা প্রিয়ব্রত রানো, নবনীতা রানো, গয়াচরণ রানো, পূর্ব বর্ধমান কেতুগ্রাম থেকে। শুনবেন সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অনুরোধের আসরের পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে। আর এই গানটির অনুরোধকারী শ্রোতা বিষ্ণুপদ সেন, মায়া সেন, কৌশিক সেন, শ্রেয়সী সেন, কোতলপুর, বাঁকুড়া থেকে।

পরবর্তী গানটির অনুরোধ পাঠিয়েছেন পুতুল গায়ন বিশ্বজিৎ গায়ন বনগাঁ থেকে। গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। পরবর্তী গানের শিল্পী কিশোর কুমার, এবং এ গানটির অনুরোধ পাঠিয়েছেন আলাউল মল্লিক আমতা হাওড়া থেকে।

শুনছেন মৈত্রীর অনুরোধের আসর। পরবর্তী গানটি শুনবেন ভূপেন হাজারিকার কণ্ঠে, অনুরোধকারী শ্রোতা অসীম মণ্ডল। অসীম মণ্ডল, আপনি আপনার ঠিকানাটি দেননি, ঠিকানাটি অবশ্যই পাঠাবেন।

আজকের অনুরোধের আসর এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

সকলকে স্বাগত জানাই আজকের মহিলাদের আসরে। আজকে বন্ধু আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদেরই বন্ধু আত্রেয়ী সমাজপতি। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আপনাদেরই পাঠানো চিঠি নিয়ে আজকের আমার কলমের অনুষ্ঠান সাজিয়েছি আমরা। আপনারা এক কলমে দুই নারী এবং আমার কলম এই বিষয়ে প্রত্যেক মাসেই আমাদের কাছে চিঠি পাঠান, তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। আমরা চাই এই বন্ধুত্ব যেন আরও আরও আরও এগিয়ে যাক। তাই দেরি না করে চলুন, আজকে শুরু করে দিই প্রথম চিঠি পড়ার অনুষ্ঠান। আজকে প্রথম চিঠিটি বা মেল যিনি পাঠিয়েছেন তার নাম সাধনা ঘোষ, তিনি মানকুণ্ড হুগলি থেকে এই চিঠিটি পাঠিয়েছেন। বন্ধু, সেদিন বুঝিনি একটা রাতের নিশ্চিত ঘুমের পরিণতি যে কতটা দুঃখের হতে পারে। বাবা তখন খুব অসুস্থ, আমি রাতে বাবার কাছেই থাকতাম। রাতের পর রাত জাগার ফলে একদিন মনে হলো একটা রাত ঘুমের খুব প্রয়োজন। বাবাকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমোতে গেলাম। সকালে মায়ের কাছে শুনলাম গত রাতে ঘুমের মধ্যে বাবা খুব ছটফট করেছেন, এখন শান্ত হয়ে ঘুমোচ্ছেন। বাবার জলখাবার রেডি করে ঘরে গিয়ে অনেকবার ডাকলাম কিন্তু সাড়া পেলাম না। পালস দেখলাম খুব ধীরে ধীরে চলছে। শীতের সকাল অথচ কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সময় নষ্ট না করে ডাক্তারকে কল করলাম। মাথার কাছে বসে হাত পাখায় বাতাস করতে করতে দেখলাম বাবা কেমন করে ধীরে ধীরে চিরশান্তির লোকে চলেছেন। সে কি প্রশান্তি তার চোখে মুখে, এমন শান্ত সমাহিত মৃত্যু আগে কখনো দেখিনি। মাত্র একটা রাতের ঘুম, তার মূল্য দিতে হলো বড্ড বেশি। মনে হয় যদি সেই ছোট্টবেলার মতো ভুল অঙ্কগুলো মুছে ফেলে আবার নতুন করে উত্তর মেলাতে পারতাম তবে শান্তি পেতাম। সাধনা ঘোষ মানকুণ্ড হুগলি থেকে ইমেলটি করেছেন। পরের মেলটি করেছেন পুষ্প সাঁতরা পূর্ব মেদিনীপুর থেকে। মনে রায়না মহিলা মহল, পেন্সিলকে মনে করা যেতে পারে জীবনের রূপক। সব বয়সের লৈখিক বিষয় আলাদা আলাদা। শীষ পেন্সিলে ভুল লেখা সহজেই তুলে ফেলা যায় ইরেজারের সাহায্যে, কিন্তু জীবনের লেখা ভুল কিভাবে সংশোধন করা যায় এ তো লাখ টাকার প্রশ্ন। যে ভুল লেখা কিছুতেই সংশোধন করা যাচ্ছে না সেই ভুলের কি হবে? এই ভুলের ক্ষতের দাগ রয়ে যায় আজীবন। মনে করা যেতে পারে পেন্সিল একটি শীর দ্বারা, ভেতরের শীষ হল এই আত্মা। আত্মাকে কলুষিত করতে নেই, তাহলে আত্মচরিত লেখা যায় না। পেন্সিলের শীষকে জড়িয়ে রাখে একটা কাঠামো, আর এই কাঠামোটি আমাদের জড়িয়ে থাকে। মাঝে মাঝে ক্ষয়ে গেলে রিনিউয়াল করা হয়, তারপর আবার পথ চলা। জীবনের পেন্সিলটিকে ভুল পথে চালিত করতে নেই, এ হলো আত্মশক্তি। মানুষ হয়ে জন্মেছি মানুষকে ভালোবাসা আর শীত দাঁড়া সোজা রাখা, এ হলো জীবনের পেন্সিল। ওই গান শোনা যাচ্ছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। পুষ্প সাঁতরা আজবেরিয়া হানিঝামা পূর্ব মেদিনীপুর থেকে মেলটি করেছেন। চলে আসি পরের মেল। পরের মেলটি করেছেন শ্রাবন্তী দেবনাথ পূর্ব মেদিনীপুর থেকে। জীবনের

পেন্সিল এই নিয়ে তিনি লিখেছেন, প্রিয় সখী, জীবন যদি সত্যি পেন্সিলে লেখা হতো, তবে হয়তো শৈশবের কত ভুল, দুষ্টুমি, কত অবাধ্যতা ইরেজার দিয়ে মুছে দিতাম। মায়ের ডাকে সাড়া না দিয়ে খেলায় মেতে থাকা, বাবার শাসনকে অকারণ কঠোরতা ভেবে অভিমান করা, আজ সেই স্মৃতিগুলোই বুকের ভেতর নীরব দীর্ঘশ্বাস হয়ে বাজে। কৈশোরে স্বাধীনতার মোহে কতবার নিজের ইচ্ছেকেই সত্য বলে মেনে নিয়েছি, বড়দের উপদেশ শুনিনি, ভুল মানুষকে বিশ্বাস করেছি, আপনজনের ভালোবাসার মূল্য বুঝতে অনেকটা দেরি করে দিয়েছি। এখন বুঝলাম জীবনের প্রতিটি ভুল যেন পেন্সিলেরই গাঢ় দাগ, মুছতে গেলেও তার ক্ষীণ ছাপ থেকে যায়। তবু আজ আর সব কিছু মুছে ফেলতে চাইও না, কারণ ভুলের আঁচড়েই তো জীবনের ছবি সম্পূর্ণ হয়েছে। শুধু যদি জীবনের পেন্সিলটি আবার হাতে পেতাম, তবে নতুন করে লিখতাম আরও একটু ভালোবাসা, আরও কিছু ক্ষমা, আর আপন মানুষদের জন্য আরও বেশি সময়। কারণ জীবন মুছে নয়, ভুল শুধরে সুন্দর হয়। সবাইকেই শ্রাবণ শুভেচ্ছা জানাই। শ্রাবন্তী দেবনাথ হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে এই মেলটি করেছেন। পরের মেলে চলে আসি। পরের মেলটি করেছেন ভারতী চট্টোপাধ্যায়, জয়পুর বাঁকুড়া থেকে। প্রিয় আমার কলম, জীবন যেন এক টুকরো পেন্সিল, আর আমাদের সময়টা তার সীসা। জন্মেই আমরা লিখতে শুরু করি এক সাদা খাতার পাতায়, তবে এই পেন্সিলের সবচেয়ে সুন্দর দিক হল এর পেছনের রবার। ভুল মানুষেরই হয়, আর সেই ভুল মুছে ফেলে নতুন করে পথ চলার সুযোগ জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে। পেন্সিল দিয়ে আঁকা ছবি বা লেখা চিরস্থায়ী নয়, সময় যত ফুরিয়ে আসে পেন্সিলও ততই ছোট হতে থাকে। আমাদের জীবনের আয়ু ঠিক তেমনই সীমিত, তাই প্রতিটি দাগ, প্রতিটি অক্ষর অত্যন্ত মূল্যবান। এখানে কোনো কাটাকুটির জায়গাই নেই, যা করার তা যত্ন নিয়ে করতে হবে। সবচেয়ে বড় কথা, পেন্সিলের ধার কমে গেলে তাকে আবার শার্পনার দিয়ে কাটা হয়। সেই মুহূর্তটা যন্ত্রণাদায়ক, কিন্তু তারপরেই সে আবার তীক্ষ্ণ এবং কার্যক্ষম হয়ে ওঠে। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আসলে আমাদের ভেঙে ফেলার জন্য নয়, বরং আরও একটু ধারালো এবং শক্তিশালী করার জন্য আসে। জীবন নামের এই পেন্সিল দিয়ে নিজের গল্পটা আমরা যেন নিজেরাই লিখে যাই। ভারতী চট্টোপাধ্যায় জয়পুর বাঁকুড়া থেকে মেলটি করেছেন। পরের মেলটি করেছেন শুক্লা হালদার, নয়াবাদ পঞ্চশায়র থেকে। তিনি লিখছেন, প্রিয় আমার কলম, জীবনের পেন্সিল যখন হাতে তুলে দিলে, তখন মুছে ফেলতে ইচ্ছা করছিল আমার সেই সব অপমানিত দিনগুলি। সেদিন ভীতু আত্মশক্তিহীন মেয়েটা অনাবশ্যক অপমান, কটুকথা হজম করত নীরবে। কি যে তার প্রত্যুত্তর হয় সে বুঝে উঠতে পারত না, আড়ালে কাঁদত শুধুই লুকিয়ে লুকিয়ে। অপমানজনক ব্যবহার, শ্লেষাত্মক কথাবার্তা যে কেবল বাইরের মানুষজনের থেকেই শুনতে হতো তা তো নয়, অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছে নিকটজনদের থেকেও, সামাজিকভাবে যারা একদম তার কাছের মানুষ। অথচ সে অপমান, অনাদর, উপেক্ষা তার প্রাপ্য ছিল না, শুধু আত্মবিশ্বাসের অভাবে তাকে কিল খেয়ে কিল হজম করতে হতো। তার কথা জানত কেবল ভোরের বাতাস, সন্ধ্যার তারা ভরা আকাশ। তাই জীবনের পেন্সিলটা হাতে পেয়ে ওই অধ্যায়গুলোকে মুছে দিতে চেয়েও থমকে গেলাম। সেই দুর্বল মেয়েটা আজ আত্মনির্ভরশীল, মুক্ত চিন্তার অধিকারী এক পরিপূর্ণ মানুষ। সে এখন নিঃসংকোচে চোখে চোখ রেখে কথা বলতে পারে, অপমানের বিষকে কিভাবে আত্মসম্মানের অমৃতে পরিণত করতে হয় তা সেই মন্ত্র তার এখন জানা। আজকের আমি দাঁড়িয়ে আছি সেই অপমানিত দিনগুলোর ভিতের ওপরেই। ওই দিনগুলো না থাকলে হয়তো আমার আজকের এই স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা একেবারেই সম্ভব হতো না।

জীবনের পেন্সিলটা হাতেই রয়ে গেল। মুছতে চাই না ওই অধ্যায়টা, তবে তোমাকে অশেষ ধন্যবাদ আমার কলম। তোমার সৌজন্যে আরও একবার ফিরে দেখার সুযোগ পেলাম সেই দিনগুলো, যা আমার আত্মশক্তি আরও একটু বাড়িয়ে দিল। শুক্লা হালদার নয়াবাদ পঞ্চশায়র থেকে কলকাতা থেকে ইমেলটি করেছেন।

চলে আসি এবার পরের মেল। পরের মেলটি করেছেন নূর বানু খাতুন। তিনি লিখছেন, প্রিয় মহিলা মহল, আমার কলমের বিষয় জীবনের পেন্সিল। জীবনটা ভাই সাদা খাতা, হাতে রঙিন পেন্সিল, লিখছে কাটছে সাদা খাতায়, কখনো বা টেন্সিল। লিখছে যখন ভুল হচ্ছে মুছে দিয়ে রবার, ভুল ঠিক করে সঠিক করি আমি বারংবার। জীবনের সাদা খাতায় লিখছি নানান গল্প, লিখছি উপন্যাস, লিখছি পদ্য, নয় তো সে ভাই অল্প। ভুল হচ্ছে ঠিক করছি, হাতে আছে রবার, জীবনের কাটাকুটি ঠিক করে চলতে হবে এবার। জীবনটা ভাই সোজা নয় গো, কঠিন পথটা চলার, পেন্সিলে লিখে রবারে মুছে তবে হবে বলার। জীবনের সাদা খাতায় কতই আঁকলাম আমি ছবি, হারিয়ে যায়নি বন্ধুরা সেই সব, মনের অ্যালবামে আছে সবই। আমরা যখন জন্মাই তখন আমরা সাদা খাতা, জীবনের পথটা পেন্সিল দিয়ে লিখলাম পাতার পাতা, কলম ধরলাম তারপরেতে আমার কলমে এসে, কবিতা লিখলাম, গদ্য লিখলাম, পড়লো হেসে হেসে। মহিলা মহলের বন্ধুদের সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নূর বানু খাতুন পাইকপাড়া নলহাটি বীরভূম জেলা থেকে উনি আমাদের এই সুন্দর কবিতার ছলে একটি মজার মেল পাঠিয়েছেন। সব বন্ধুরাই পাঠাচ্ছেন আমাদের বিভিন্নভাবে তাদের অভিজ্ঞতা, তাদের অনুভূতিগুলো, অনুভূতি শেয়ার করছেন, এটাই আমাদের কাছে পরম প্রাপ্য। আর দিনশেষে কী চাওয়া, এটুকু ভালোবাসাই তো আমাদের মধ্যে সারাটা জীবন সঙ্গী হয়ে থাকবে, আমাদের এগিয়ে চলার পথে হয়। পরের মেলে চলে আসি। পরের মেলটি করেছেন হিরণময়ী সাহু গড়িয়া থেকে। প্রিয় মহিলা মহল, জীবনের পেন্সিল দিয়ে জীবন খাতার পাতায় পাতায় সুখ দুঃখ হাসি কান্নার মস্ত একটা উপন্যাস লিখে চলেছি। লেখাগুলো কখনো উজ্জ্বল কখনো ঝাপসা, কোথাও লেখার উপর লেখা চেপে বসেছে, এই যে এই লেখা খুব মজার। বাড়িতে দাদু কিংবা মামা এলে কি আনন্দ হতো, সুস্বাদু পিঠে, ছানা গজা, ছানা পোড়া, আরো কত কি উড়িষ্যার সব উপাদেয় অতুলনীয় খাবার আনতেন। আবার দেখো শৈশবে ঘটা আমার কষ্টটা, আমার ভাই রান্নাবাটি খেলার মশলা বাটার ইঁটটাকে ঝগড়া করে বোনের পায়ে ফেলে দিয়ে দে চোট মার খেয়েছিলাম আমি। দাদু দুই মামার একই দিনে বিয়ে দিয়েছিলেন, খুব আনন্দ, হইচই, বাসি বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সব কিছু ছাপিয়ে উঠল কান্নার রোল। দাদু হঠাৎ স্ট্রোকে মারা গেলেন, ছোট ছিলাম, লেখাগুলো কেমন জড়িয়ে গেছে। একদিন বাবা ঘোষণা করলেন বাড়িতে দুর্গাপুজো করবেন, ভীষণ মনে মনে উত্তেজনা, খুব মজা, পূজায় কটা দিন স্বপ্নের মতো কাটত, লেখাগুলো ভারী উজ্জ্বল। আবার হঠাৎ পারিবারিক বিপর্যয়, বাবা দিশাহারা হয়ে পড়লেন, শুরু হলো আমাদের কঠিন লড়াই অনেকগুলো বছর। অবশেষে পেলাম একটা চাকরি, আর্থিক স্থিরতা এলো, কিন্তু জটিলতা ভরা জীবনে মাঝে মাঝেই শান্তির বিমালুম অনুপস্থিতি, ভোঁতা পেন্সিলের উজ্জ্বলতা কমে যাচ্ছে, ছোটোখাটো প্রাপ্তি এলেও এবার শুধু বড় বড় হারানোর কাহিনী। লেখা থামায়নি, জানি না উপন্যাস কত দীর্ঘ হবে। হিরণময়ী সাহু গড়িয়া কলকাতা থেকে মেলটি করেছেন। পরের মেলটি করেছেন অঞ্জলি ভট্টাচার্য বরানগর থেকে। উনি লিখছেন, প্রিয় বান্ধবী,

তোমার এবারের আমার কলমের বিষয় জীবনের পেন্সিল। বিষয়টা সত্যি অভিনব। জীবনের পেন্সিল শুধু লিখেই চলেছে সেই জন্ম থেকে জীবনের শেষ দিন পর্যন্ত। জীবনের শুরুতে হয়তো এই পেন্সিলের পিছনে একটা ইরেজার ছিল, যার জন্য ছোটবেলার ভুলগুলো হয়তো মোছা যেত, কিন্তু যত দিন গেছে সেই ইরেজার ক্ষয়ে গেছে। এখন শুধু পেন্সিলে লেখা চলছে, সঙ্গে রয়েছে জীবনের অনেক ভুল পদক্ষেপ, অনেক অনুশোচনা, অনেক চিন্তা। এটা তখন না করলেও হতো, ভাবতে থাকি এই সময় জেদ না করলে হয়তো ভালোই হতো, কিন্তু এখন আর সেগুলো পরিবর্তন করার কোনো পথ নেই। এই পেন্সিল থামে না, থামতে জানেও না। চড়ুইবেতির মন্ত্রে জীবনের পথে চলে। মনে পড়ছে মহর্ষি বেদব্যাসকে ভগবান শ্রী গণেশ বলেছিলেন, আমি যদি মহাভারত লিখতে শুরু করি তোমাকে কিন্তু বলেই যেতে হবে, থামতে পারবে না। বেদব্যাস পেরেছিলেন বুদ্ধি খাটিয়ে সময় খুঁজে নিতে, কিন্তু আমরা সরল মূর্খ মানুষ, তার পারি কই। ফলে লিখতে লিখতে আমরা ক্লান্ত হয়ে পড়ি, ভুল হয়ে যায়, সিদ্ধান্ত নিতে পারি না। তবে এটাও তো ঠিক যে জীবনের পেন্সিলে লিখতে লিখতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়, অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝাও যায়। জীবন পথে সেটা তো কম মূল্যবান নয়। জীবনের পেন্সিল হাতে তাই লিখেই চললাম। অঞ্জলি ভট্টাচার্য বরানগর থেকে এই মেলটি করেছেন আমাদের। এর পরের মেল চলে আসি। পরের মেলটি করেছেন আমাদের কানন রণসিংহ, তিনি তমলুক পূর্ব মেদিনীপুর থেকে এই মেলটি করেছেন। সুপ্রিয়া মহিলা মহল, সংসার মানুষের কর্মক্ষেত্র, এখানে কর্ম করতে করতে অর্জিত হয় জ্ঞান অভিজ্ঞতা। ঠাকুর বলেছেন দেওয়ালে আঁকো আঁক কেটে যেতে, পেন্সিল সে রকমই একরকম রূপক বস্তু, যেখানেই ঘষা হোক সৃষ্টি হয় একটা দাগ বা চিহ্ন। কর্মই মানুষের ধর্ম, কর্মশৃঙ্খলের মধ্য দিয়ে মানুষের জীবন পরিক্রমা, জীবনের উদ্দেশ্য সৎচিন্তা, সৎকর্ম, সৎ জ্ঞান অর্জন, আর সে কর্ম হবে বহুজন হিতায়, বহুজন সুখায়। পেন্সিলের নিজস্বতা নেই, তাকে পরিচালনা করে কোনো না কোনো হাত। ভুল হতে পারে সেই হাতের, কারণ মুনি নাঞ্চ মতি ভ্রম, যে কর্ম করে তারই ভুল হয়। ভুল করাটা কোনো পাপ নয়, জীবনের পথও সবসময় কুসুমাস্তীর্ণ হয় না, কখনো পাথুরে চড়াই উতরাই, পথে আসে দুঃখ কষ্ট সমস্যার পাহাড়। পেন্সিলের সহযোগী ইরেজার দিয়ে যেমন ভুলগুলোকে মুছে ফেলা যায়, তেমনি ভুল স্বীকার, সংশোধন বা ক্ষমাশীলতায় মানুষের আসল মনুষ্যত্ব আসে। পেন্সিলের আসল শক্তি শীষ যদি নষ্ট হয়ে লেখনের সৌন্দর্য হারিয়ে ফেলে, তাকে শার্পনার দিয়ে মেহনত করে ফুটিয়ে তুলতে হয় তার সূক্ষ্মতাকে। তেমনি মানুষের চেষ্টাতে ত্রুটিমুক্ত হয়ে সততা এবং নৈতিকতার মণ্ডিত হতে পারে। কানন রণসিংহ তমলুক পূর্ব মেদিনীপুর থেকে মেলটি করেছেন। পরের মেলটি করেছেন কৃষ্ণা কর্মকার পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন বৃষ্টিধারা স্নাত আমার কলম। প্রত্যন্ত গ্রামে প্রকৃতির মধ্যে বেড়ে ওঠার কারণে স্বভাবগতভাবে আমি ছিলাম খুবই সহজ এবং সরল। মাত্র 19 বছর বয়সে কলেজের পড়া শেষ করে বাবা মার শত বাধা নিষেধকে উপেক্ষা করে সামনে বিশ্ববিদ্যালয়ে পড়ে উচ্চশিক্ষিত হওয়া এবং স্বনির্ভর হওয়ার সুযোগ, আর কলকাতায় গিয়ে আজন্ম লালিত ভালো গান শেখার স্বপ্ন সফল করার হাতছানিকে উপেক্ষা করে শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে হাজির হয়ে গেছিলাম শ্বশুরবাড়ির দরজায়। কিন্তু হায়, কথা শুধুমাত্র কথাতেই রয়ে গেল, সত্যি হলো না কোনো দিন। জীবন আমার বন্দি হলো চার দেওয়ালের মধ্যে, রইল না এতটুকু স্বাধীনতা। এমনকি স্বনির্ভর হতে যাওয়ার ডাকেও সাড়া দেওয়া বারণ হলো, বঞ্চিত হলাম উচ্চশিক্ষা লাভের সুযোগ থেকেও। শুধুমাত্র ঘর গৃহস্থালির কাজের মধ্যেই বাঁধা পড়ল জীবনের স্বপ্ন, জীবনের ছন্দ। জীবন থেকে হারিয়ে গেল

আত্মসম্মান, আত্মস্বাধীনতা। তাই আজ অনুশোচনায় ভারাক্রান্ত হয় মন। মনে হয় যদি কোনো ক্রমে ইরেজার দিয়ে জীবনের ভুল সিদ্ধান্তগুলো মুছে ফেলতে পারতাম, তবে হয়তো জীবন আজ সম্পূর্ণ উল্টো খাতে বইত। সব স্বপ্ন পূরণের মধ্যে জীবন ভরে উঠত পরিপূর্ণতায়। সকলের জন্য রইল টুপটাপ বৃষ্টির শুভেচ্ছা এবং ভালোবাসা। কৃষ্ণা কর্মকার পশ্চিম মেদিনীপুর থেকে ইমেলটি করেছেন।

আচ্ছা বন্ধু, আজকে আমার কলম নিয়ে সাজিয়েছি আপনাদেরই পাঠানো বিভিন্ন বন্ধুর বিভিন্ন চিঠি নিয়ে, কিন্তু বিষয়টা এক, জীবনের পেন্সিল। চলে আসি পরের মেল। পরের মেলটি করেছেন শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট থেকে। তিনি লিখছেন জীবনের পেন্সিল। ছোটবেলার পেন্সিল রাবার যতদিন স্কুল জীবনে ছিল ততদিন লেখা ভুল হলে মুছতে পেরেছিলাম, কলম ধরলাম যখন তখন আর ভুল হলে মোছা যেত না, ভুলগুলো রয়েই যেত, আর খাতায় কাটলে সেই জায়গাটা দেখতে অপরিচ্ছন্ন লাগত, তাই আগে যথাসম্ভব ভুল না করার চেষ্টা করতাম। জীবনের খাতায় আমি মুছতে চাই আমার ছেলের জীবনের জন্মকষ্টর ঘটে যাওয়া গল্পগুলো। আমার তখন কোনো ধারণাই ছিল না গর্ভধারণ করলে কিভাবে পুরো সময়টা কাটাতে হয়। আমার যত্নও সেভাবে হয়নি, বাড়িতে আপনজন কেউই নেই, ঠিক সময় খাওয়া ঠিক সময় ঘুম কিছুই হয়নি। বিশেষ কারণে বাচ্চা ডেলিভারি হতে এত সময় যে বাচ্চা কাঁদলো না হাঁফিয়ে গেল, গলায় কর জড়িয়ে গেল, ফলে যা হবার তাই হলো। ওই হাসপাতাল থেকে শিশু হাসপাতাল, সেখানে গিয়ে অনেক চিকিৎসা করিয়ে ছেলেকে আমার মা নিয়ে এলো বাড়িতে। বাড়িতেই আমার বাবা মায়ের তত্ত্বাবধানে ছেলে আস্তে আস্তে সুস্থ হলো। সব চলছিল ঠিকই, আমার বাবার হঠাৎ চলে যাওয়ার পর আমার ছেলে আবার হাসপাতালে ভর্তি হলো। জীবনের এই পর্যায়গুলো মনে করলে কি হতে পারে তাও সকলেরই অনুমান করতে আর অসুবিধে হয় না। সকলের জন্যই অনেক শুভেচ্ছা, শ্রাবণী ভট্টাচার্য কলেজ স্ট্রিট থেকে ইমেলটি আমাদের করেছেন। পরের মেল পাঠিয়েছেন বনানী বিশ্বাস কালিকাপুর থেকে। প্রিয় সাথী মহিলা মহল, শৈশব হতে কিশোরী বেলা পার করে আসে যৌবন, বহমানী জীবনী, জীবনের পেন্সিলে রচিত অধ্যায়ে কখনো সরল রেখা, কখনো বক্ররেখা, কখনো ভোঁতা, আবার কখনো সূক্ষ্ম টানে, আপন হাতের নিয়ন্ত্রণে পারিবারিক সাহায্যে অলঙ্করণে ছন্দে ছন্দে অপূর্বা। জীবনের পথ চড়াই উতরাই, তাই কখনো ছন্দে আসে পতন, জীবনের পেন্সিলের শেষ ভেঙে মুখ থুবড়ে পড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার অরূপ বাণীতে সাহস জুগিয়েছেন চিরকাল। তোলো আনত শিরের তেজরে ভয় ভার, পুনরায় নতুন উদ্যম নতুন জীবন শক্তিতে, পরিস্থিতি সামলে অদম্য ইচ্ছে শক্তিতে ভর করে, জীবনে খাতার ছিঁড়া পাতা পাল্টে নিজ চেষ্টায় পুনরায় ভোঁতা পেন্সিলে শান দিয়ে সুপ্ত দক্ষতাকে পুনরুজ্জীবিত করে সূচনা হয় নতুন অধ্যায়ের। জীবনের পেন্সিলে রচিত অধ্যায় পেন্সিলে কাটাকুটি করা যায়, কিন্তু কোনো রাবার দিয়ে তা মুছে ফেলা যায় না। বিগত সঞ্চিত অভিজ্ঞতায় আগামীর পথ হয় সুগম।

আমি তাদের বলবো এখনো সময় আছে, চটপট ফোনটা নিন, আর আপনার ভাবনা আমি জানি সেটা একদম রেডি আছে, তাই দেরি না করে মুঠোফোন নিয়ে মুঠোফোনে বন্দি করে ফেলুন আপনার চিন্তাভাবনা। তাই যারা আজকে আমাকে প্রথম শুনছেন এবং আমাদের নতুন সাথী হয়েছেন তাদের জন্য জানাই এক কলমে দুই নারীর বিষয় কি অগস্ট মাসে। অগস্ট মাসে এক কলমে দুই নারীর বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পে চন্দরা এবং রাধা চরিত্র, দুই নারীর এবং দুই পুরুষের দ্বন্দ্ব নিয়ে তাদের জীবনের আবর্ত ঘুরে চলে। একজনের অপরাধে আরেকজনের শাস্তি পাওয়ার এই গল্পে পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি, মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে লিখে পাঠান 150 শব্দের মধ্যে। মেল করুন আমাদের mohilamahol.aircolkata@gmail.com এ। চিঠি পাঠানোর শেষ তারিখ বললাম 23 অগস্ট, মানে এখন চিঠি আর পাঠিয়ে লাভ নেই বন্ধুরা, আপনারা চটপট আমাদের মেল করে ফেলুন। আর অন্যদিকে আমার কলমের বিষয় আবার জানিয়ে দেওয়ার পালা, আমার কলমের অগস্ট মাসের বিষয় জীবনের পেন্সিল। কিছু ঘটনা থাকে যেগুলো মনে হয় যদি মুছে ফেলা যেত জীবন থেকে, ভুল সিদ্ধান্ত, কথা না শোনা বা মনোমর্জির কোনো ঘটনা যা সেই সময় স্বাধীনতা মনে হয়েছিল আমাদের কাছে। আজ যদি কোনো পেন্সিলে সেদিনের লেখা পাতায় ইরেজার দিয়ে আবার সাদা করে দিতে পারে, মনে একটু অন্য রকম হতো জীবনের রোজ নামচা। সেই পেন্সিলে লিখতে চাওয়ার স্মৃতির গল্পই আমাদের জানাতে লিখে পাঠান জীবনের পেন্সিল এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল আইডি mohilamahol.aircolkata@gmail.com, আরও একবার mohilamahol.aircolkata@gmail.com। চিঠি পাঠানোর শেষ তারিখ আগামীকাল, মানে 23 অগস্ট। তাই আর দেরি না করে বন্ধুরা, আপনারা আমার কলমে এবং এক কলমে দুই নারী এই বিষয়ে, কিন্তু এই দুই বিষয়ে আপনারা আমাদেরকে মেল করে ফেলুন ঝটপট করে।

আজকের মতো আমার কলম থেকে বিদায় নেওয়ার পালা হয়ে গেছে, কারণ সময় জানান দিচ্ছে এবার আমাকে টাটা বলতে হবে। কিন্তু বন্ধুরা, আপনারা কিন্তু কখনোই আমাদের টাটা বলবেন না। আপনাদের যা যা আবদান এবং আপনারা যে যে অনুষ্ঠান আমাদের কাছে শুনতে চাইছেন সেই বিষয়ে আপনাদের মতামত এবং আপনাদের আবদার সবটা আপনারা মেল করতে পারেন, চিঠিও পাঠাতে পারেন আমাদের আকাশবাণীর ঠিকানায়। তাই দেরি না করে আপনারা আপনাদের ইচ্ছা আমাদের জানিয়ে ফেলুন। আর যেতে যেতে আরও একবার মনে করিয়ে দেবার পালা, যেহেতু আগামীকাল 23 অগস্ট, তাই আগামীকালই শেষ দিন আমাদের আমার কলম এবং এক কলমে দুই নারী এই দুই বিষয়ে চিঠি পাঠানোর জন্য। সকলকে বলি ভালো থাকুন, সুস্থ থাকুন। যদিও বর্ষা গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে, কিন্তু এই সময় বেশ জ্বর জারি সর্দি এইসব আমাদের নাজেহাল করে ফেলছে। তাই নিজের শরীরের খেয়াল রাখুন এবং অন্যদের নিয়ে ভালো থাকুন। মন ভালো থাকলে কিন্তু সব ভালো থাকে, আর মন ভালো করার একমাত্র ঠিকানা মহিলা মহল। তাই মহিলা মহলকে কখনোই ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সবসময়, আমরাও পাশে আছি আপনাদেরই প্রতীক্ষায়। আজকের মতো টাটা।

0: মহিলাদের আসর এখানে শেষ হলো উপস্থাপনায় ছিলেন আত্রেয়ী সমাজপতি। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন অনুষ্ঠান আরোগ্য নিকেতন।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন আরোগ্য নিকেতন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একজন নারীর জীবনে গর্ভাবস্থা এমন একটি সময় যখন তার শরীরের সঙ্গে সঙ্গে মনেও আসে নানান পরিবর্তন। নিজের শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি একটি ছোট্ট প্রাণের বেড়ে ওঠার প্রতিও নজর দিতে হয় তাকে। তাই এই সময়ে কতটা হাঁটবেন, কতটা বিশ্রাম নেবেন বা ব্যায়াম করবেন অথবা কি খাবেন, স্বাভাবিকভাবে এইসব নিয়ে নানান প্রশ্ন আসতে থাকে মনে। আসলে আমাদের সমাজে গর্ভাবস্থাকে ঘিরে রয়েছে নানান প্রচলিত ধারণা, বিশেষত পরিবার বা পাড়া প্রতিবেশীর থেকে বিভিন্ন পরামর্শ এই সময় ভেসে আসে। কিন্তু প্রত্যেকের গর্ভাবস্থা একরকম নয়, তাই এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকার জন্য শুধুমাত্র বেশি ওষুধ খাওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম, নিরাপদ শারীরিক সক্রিয়তা ও নিয়মিত চিকিৎসকের পরামর্শ। আজকের আরোগ্য নিকেতন অনুষ্ঠানে আমরা এই বিষয়গুলি সহজ সরল ভাষায় জানার চেষ্টা করব। আজ এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুনা বল। সাক্ষাৎকার গ্রহণে আমাদের প্রতিনিধি বুলবুলি সরকার।
1: আমরা আজকে গর্ভকালীন পুষ্টি, বিশ্রাম এবং ব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি জানতে চাই, গর্ভাবস্থায় সঠিক পুষ্টি, পর্যাপ্ত বিশ্রাম ও নিয়মিত শারীরিক ব্যায়াম কেন গুরুত্বপূর্ণ?
2: গর্ভাবস্থায় সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ের জন্য এবং তার গর্ভস্থ শিশুর জন্য। যদি সঠিক পুষ্টি না হয় তাহলে শিশুর মধ্যে নানান রকম পুষ্টির অভাব দেখা যায় এবং অপুষ্ট শিশু জন্ম নেয়। এই অপুষ্ট শিশু যদি জন্ম নেয়, সে কিন্তু সারা জীবন, শিশুর সারা জীবন ধরে সেই অপুষ্টির যে প্রভাব সেটা তার শরীরে থেকেই যায়। তার জন্মের ওজন কম হয়, তার সঙ্গে অন্যান্য নানান রোগ ভোগে সে জন্মের পর থেকে ভুগতে থাকে। বারবার সর্দি কাশি, পেট খারাপ এবং তার জন্মের পরেও যে বৃদ্ধি হয় সেটাও ঠিকমতো হবে না। সুতরাং গর্ভাবস্থায় সঠিক পুষ্টির অত্যন্ত প্রয়োজন। এবং সেই সঙ্গে এটাও সত্যি যে শুধু অপুষ্টি না, অনেকে আছেন আমাদের এখন পাওয়া যায় অনেক স্থূলতা বা ওবেসিটি, এবার সেটাও কিন্তু একটি অপুষ্টি। মানে আমরা যদি ব্যালেন্স না রাখতে পারি, যে সঠিক ওজন, যাতে গর্ভাবস্থায় যে ওজন বৃদ্ধি হয় সেটা যদি অতিরিক্ত লেভেলে বেড়ে যায় সেটাও কিন্তু অপুষ্টি। তার জন্য বাচ্চার মধ্যে অনেক রকম সমস্যা দেখা যায় এবং জন্মের পরে পরবর্তী ক্ষেত্রে সেই বাচ্চা তার জীবনে নানান রোগ ভোগের শিকার হয়, ডায়াবেটিস, হাই প্রেশার ইত্যাদি ইত্যাদি। বিশ্রাম তো ভীষণভাবে প্রয়োজন গর্ভাবস্থায়, কারণ বিশ্রাম যদি না থাকে গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি হয় না। এবং আগে সবাই বলতেন যে প্রচুর কাজ করো, কাজ করলে পরে পেলভিস বড় হয়ে যাবে, নর্মাল ডেলিভারি হবে। সেটা কিন্তু একদমই সত্যি নয়, কারণ তাই 18 বছরের পরেই তো তার বিয়ে হবে আইনত এবং তারপরে তার বাচ্চা হবে। সুতরাং ততদিনে কিন্তু আর পেলভিস বড় হওয়ার কোনো উপায় নেই, সব যে হাড়গুলো থাকবে সেগুলো শক্ত হয়ে গেছে। সুতরাং গর্ভাবস্থায় খুব বেশি কাজ করলে তার যে গর্ভস্থ শিশুর কিন্তু ক্ষতি হবে। এবং বেশি যদি পরিশ্রম করে, কায়িক পরিশ্রম, মাঠে কাজ করা, বড় বড় কাপড় জামা কাচা বা ভারী জলের বালতি তোলা, যেগুলো অনেক মায়েরাই খুব করে থাকেন ঘরের মধ্যে, সেটা করতে গিয়ে কিন্তু যদি পড়ে যান মা বা কোনো অন্যরকম আঘাত পান, তাতে কিন্তু বিপদ আরও বাড়বে। সুতরাং বিশ্রামের ডেফিনেটলি প্রয়োজন আছে। আমরা বলি 8 ঘন্টা রাত্রিবেলা এবং দুপুরবেলা 2 ঘন্টা শুয়ে বিশ্রাম নিতে হবে।
1: আচ্ছা, এবার আসি অন্তঃসত্ত্বা মহিলাদের প্রতিদিন খাবারে কোন কোন ধরনের পুষ্টি থাকা বিশেষভাবে জরুরি।
2: অন্তঃসত্ত্বা মহিলাদের খাবার মানে পেট ভরে খেতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি কেউ 4 বেলা ভাত খান এবং অবশ্যই তার যদি ডায়াবেটিস বা অন্য রোগ না থাকে, তিনি কিন্তু সেটা খেতে পারেন, পেট ভরে খেতে হবে। তার সঙ্গে তার ব্যালেন্স ডায়েট বা সুষম খাদ্য খেতে হবে, মানে সেই খাবারের মধ্যে থাকবে সবুজ শাকসবজি। আমরা যদি ভারতবর্ষের পতাকাটাকে চিন্তা করি, সেক্ষেত্রে কী হচ্ছে, গেরুয়া, সাদা এবং সবুজ। তাহলে সবুজ থেকে শুরু করলে সবুজ শাকসবজি, রোজ একটা করে ফল খেতে হবে। সাদা মানে তাকে কার্বোহাইড্রেট, ভাত, রুটি।

0: এরকম খাবার যেগুলো আছে সেগুলো তাকে খেতে হবে। এবং কমলা মানে তাকে বিভিন্ন রকমের ফল, মানে রঙিন যে ভিটামিনের জন্য, যেমন পেঁপে খেতে পারে, অবশ্য অনেকে আবার পেঁপে খেতে চান না, কিছু সংস্কার আছে, কমলা লেবু খেতে পারেন, গাজর, আপেল, কলা, যে কোনো ধরনের ফল, এমন না যে কাশ্মীরি আপেলই তাকে খেতে হবে, ঘরের পেয়ারাটাও রোজ খেতে পারেন। রোজ একটা করে ফল তো আমরা বলবই, সবুজ শাকসবজি, ডাল, প্রোটিন দরকার, সেক্ষেত্রে ডিম খেতে পারেন, মাছ যদি পাওয়া যায় গ্রামে গঞ্জে পুকুর নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, যে কোনো ধরনের মাছ, ছোট মাছ হলে কোনো অসুবিধাই নেই, মাছ খেতে হবে, মাংস যদি তিনি খান খেতে পারেন। আর যদি কেউ নিরামিষাশী হন বা অত মাছ মাংস অনেকের বমি হয় খেতে পারে না, তারা দুধ, ছানা, দই এইগুলোও খাবেন, মানে পেট ভরে চারবেলা খাবেন, এটাই হচ্ছে মেইন কথা।
1: আপনি ভারী সুন্দরভাবে আমাদেরকে পতাকার উদাহরণটা দিয়ে বোঝালেন, এতে সকলের বুঝতে খুব সুবিধা হবে। তো এবার বলুন যে ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন ডি, প্রোটিনের গুরুত্ব কতটা, এগুলোর যদি ঘাটতি হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে?
0: প্রথম কথা হচ্ছে ফলিক অ্যাসিড, এটা হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান, এটা একটা টাইপ অফ ভিটামিন, খাদ্যের মধ্যেও থাকে, ফল যেটা বললাম একটু আগে, ফলের মধ্যে থাকে, সবুজ শাকসবজিতে থাকে। এছাড়া আমরা ফলিক অ্যাসিডের একটি ট্যাবলেট ফার্স্ট ট্রাইমেস্টার বা প্রথম 12 সপ্তাহে রোজ একটা করে খেতে বলি। এই ফলিক অ্যাসিড হচ্ছে বাচ্চার গ্রোথের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা উপাদান, এবং যদি কারো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে বাচ্চার নানান ধরনের মেরুদণ্ডের সমস্যা, আমরা বলি নিউরাল টিউব ডিফেক্ট, মানে মেরুদণ্ডের মধ্যে সিস্ট, মেনিঙ্গোসেল, জন্মের পরে নাও বেঁচে থাকতে পারে, অ্যানেনসেফালি আরও একটা বড়, যেখানে বাচ্চার মাথা ভালো করে তৈরি হতে পারে না, তো এগুলো সব কিন্তু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। এছাড়া এগুলো যদি নাও থাকে, নর্মাল বাচ্চার গ্রোথের জন্য যদি একটি উপাদান দরকার হয় সেটা হলো ফলিক অ্যাসিড। সুতরাং ফলিক অ্যাসিড আবার আমরা বলি শুধু প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পরের থেকে ফলিক অ্যাসিড নয়, প্রেগনেন্সি 3 মাস যখন থেকে আমি প্ল্যান করছি 3 মাস আগের থেকে তার ফলিক অ্যাসিড খাওয়া দরকার। সুতরাং ফলিক অ্যাসিডের কোনো বিকল্প প্রেগনেন্সি পিরিয়ডে নেই। তারপরে আছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সঙ্গে আয়রন, আমাদের দেশে প্রায় 70% মা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভোগেন, স্কুল এজ লেভেল থেকে তারা আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগেন, এবং তার জন্য তাদের নানান রকম সমস্যা হয়, এবং এই যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া এটা কিন্তু বাচ্চার গ্রোথের সমস্যা করতে পারে, তার ব্লিডিং এর সমস্যা বাড়িয়ে দিতে পারে। এই আয়রন ডেফিসিয়েন্সি যাতে না হয় তার জন্য সরকার ফ্রি অফ কস্ট আয়রন ট্যাবলেট শুধু মায়েদের নয়, এটা স্কুল এজ চিলড্রেন থেকে শুরু করে সবাইকে দেওয়া হয়। মায়েরা অবশ্যই আয়রন প্রথম 12 সপ্তাহ তারা শুধু ফলিক অ্যাসিড খাবেন, 12 সপ্তাহের পর থেকে রোজ একটি করে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট, IFA ট্যাবলেট প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রে বিনা পয়সায় পাওয়া যায়, এটা রোজ একটি করে খাবেন যদি তার অ্যানিমিয়া না থাকে, কারণ এটা অবশ্যই খেতে হবে, কারণ প্রেগনেন্সিতে এটা আমরা বলি ফিজিওলজিক অ্যানিমিয়া আর ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, এটা কিন্তু একটা হবেই। সুতরাং এইটা আমরা আয়রন সাপ্লিমেন্টটা একদম এসেনশিয়াল, খেতেই হবে। এবার কখন খাবেন আয়রনটা? আয়রন এমন সময় খেতে হবে যে তার 2 ঘন্টার আশেপাশে যেন খাবার না খায়। খুব খালি পেটে খেলে অনেকের বমি হয়ে যায় সকালে উঠে, তাহলে আমরা বলবো ডিনারটা আপনি যদি 8টার সময় করে নেন, 10টার সময় রাতের খাবার খেয়ে 10টার সময় আপনি আয়রনটা খেলেন। আয়রন অ্যাবজর্পশনের জন্য একটু লেবুর শরবত বা লেবু জাতীয় ফল, মৌসুমি লেবু, শীতকালে কমলা লেবু একটু সঙ্গে খেলে আয়রন অ্যাবজর্পশন বাড়ে। আর অনেকে বলেন বিকেল 4টের সময় আয়রন খেতে, ডেফিনেটলি দুপুরে লাঞ্চের পর বিকেলে এই সময় ফাঁকা আয়রন খেতে পারেন, তার সাথে চা কফি খাবেন না। আয়রনের সঙ্গে যদি চা কফি খান আয়রন অ্যাবজর্পশন হবে না। তো আয়রন খাবার এই কয়েকটা নিয়ম একটু মেনে চলবেন। আর ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো বাচ্চার হাড় শক্ত করার জন্য, পেশির জন্য, মাংসপেশির জন্য অবশ্যই দরকার। দুধ থেকে আমরা অনেকটা ক্যালসিয়াম পাই, ডিমের সাদা অংশেও কিছুটা ক্যালসিয়াম থাকে। তো দুধ আর দুগ্ধ জাতীয় পদার্থ যেটা আগেই বললাম, ছানা, দই, কেউ পনির পানিতে বানিয়ে খেতে পারেন, মিষ্টি, পশ্চিমবঙ্গে প্রচুর মিষ্টি পাওয়া যায়, ছানার মিষ্টি, যদি ডায়াবেটিস না থাকে খেতে পারেন প্রেগনেন্সিতে। এবার ক্যালসিয়ামটা ভীষণ দরকার, ক্যালসিয়ামটা রাত্রিবেলা খেতেই ভালো বলি আমরা।
1: আচ্ছা, আমরা এতক্ষণ গর্ভাবস্থায় পুষ্টির ব্যাপারে অনেক কিছু জানলাম, তো এবার আসি গর্ভাবস্থায় কতটা ঘুম ও বিশ্রাম প্রয়োজন, এবং গর্ভাবস্থার বিভিন্ন পর্যায়ে এর কি পরিবর্তন হয়?
0: পরিবর্তন মানে গর্ভাবস্থার শেষের দিকে যখন একটু বাচ্চার সাইজ বড় হয়ে যায়, মায়ের পেটটাও অনেক বড় হয়ে যায়, সেই অবস্থায় বেশি খাটাখাটনি একদম করতে যাবেন না। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু বাচ্চার আঘাত লাগবে, বাচ্চার ক্ষতি হবে, বা অসময়ে জল ভেঙে যাবে, লেবার শুরু হয়ে যাবে, সেই সব ক্ষেত্রে কিন্তু

0: আরো সমস্যায় পড়বেন। ওই নিয়মিত ঘরমোছা এইসবগুলো একদম বারণ। আপনি রেগুলার কোর্সে, হ্যাঁ ডেফিনেটলি আপনাকে পুরো বিশ্রামে থাকতে হবে না। আপনি যেমন ঘরে একটু রান্না করলেন বা একটু ঘোরাঘুরি করলেন, ডেফিনেটলি পুরো বিশ্রামে থাকার আবার বিপদ অন্য। যদি ডাক্তারবাবু বলেন সেটা আলাদা ব্যাপার, আদারওয়াইজ নাও। আপনার, আমরা বলি রেস্টফুল লাইফ, শুধু শারীরিক না, মানসিক বিশ্রাম, মানসিক আনন্দে থাকাটা অন্যতম জরুরি। কারণ মায়ের মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের সাথে, বাচ্চার মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্য জড়িত। আমরা পড়েছি মহাভারতে, পেটের মধ্যে থেকে অভিমন্যু অনেক কিছু শুনে নিয়েছে। এরকমও দেখা যায় যদি কেউ ভালো গান শোনেন, বাচ্চা তাতে অনেক রকম রিয়াকশন বাচ্চার মধ্যে হয়, এরকমও সায়েন্স আস্তে আস্তে বলছে। সুতরাং মেন্টালি রিল্যাক্স থাকতে হবে। খুব বেশি পারিবারিক কলহ বা বাইরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ বাইরে সবারই চাকরি হচ্ছে 10-12 ঘন্টা, হয়তো যাওয়া ফেরা নিয়ে প্রায় 10 ঘন্টা তাকে বাইরে কাটাতে হয়। তিনি যেন পর্যাপ্ত পরিমাণে খাবার, ঘরে তৈরি খাবার নিজের সঙ্গে নিয়ে যান, কারণ বাইরের খাবার এই সময় খুব বেশি খাওয়া একদমই উচিত না। কারণ বাইরের খাবারে নানান রকম অ্যাডাল্টারেশন বা বিভিন্ন রকম অতটা সুন্দরভাবে তৈরি করা হয় না। ঘরের খাবার ক্যারি করুন, জল, জল খেতেই হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং পরিশুদ্ধ জল। তো যারা বাইরে কাজ করেন, আমি তাদের পরামর্শ দিই যে বাইরে যখন আপনারা 8 ঘন্টা বা 10 ঘন্টা কাটাচ্ছেন, কাজ করছেন, বাড়িতে এসে বিশ্রাম নিতে হবে। বাড়িতে এসেও আবার সেই পরিমাণ ঘরের কাজ করবো গর্ভাবস্থায় এটা একদমই উচিত নয়। আপনাদের বাড়িতে এসে বিশ্রাম নিতে হবে।
1: আচ্ছা, এবার জিজ্ঞাসা করি, গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করা কি নিরাপদ? নিয়মিত ব্যায়ামের কি কি উপকার আছে? এবং তার সাথে এটাও জেনে নেব কোন ধরনের ব্যায়াম বা শারীরিক কাজ গর্ভাবস্থায় এড়িয়ে চলা উচিত।
0: ব্যায়াম বলতে আমরা 2-4টি ছোট ব্যায়াম বলি, অনেকেই আজকাল যোগাভ্যাস করেন। বাটারফ্লাই, মানে একটু দেখে নেবেন, বাটারফ্লাই তিতলি ব্যায়াম বলে বা বাটারফ্লাই ব্যায়াম, যেটা বসে পাটাকে কন্টিনিউয়াসলি নাড়া। এছাড়া রিল্যাক্সেশন ইজ ভেরি নেসেসারি, দ্যাট ইজ ডিপ ব্রিদিং এক্সারসাইজ। এগুলো ডিপ ব্রিদিং এক্সারসাইজ, বাটারফ্লাই। এছাড়া আমাদের হাসপাতালে বিভিন্ন রকম বার্দিং বল বা এরকম আছে যেখানে ছোটখাটো যোগাভ্যাস শেখানো হয় এবং সেগুলো গর্ভাবস্থায় করতে পারেন। তাতে যেটা হবে, আপনার প্রসব সময় একটু সুবিধা হবে এবং প্রসবকালীন সময়েও আমরা কিছু ব্যায়াম তাকে করাই। এবং নিরাপদ তো বটেই, কিন্তু এই নিজে দেখে কোনো ব্যায়াম করবেন না, সঠিকভাবে কোনো যোগার টিচার বা এরকম কারোর সাথে কথা বলে। আজকাল ইন্টারনেটে অনেক রকম পাওয়া যায়, কিন্তু সঠিক সাইট থেকে, যা যেমন খুশি করলে কিন্তু বিপদ পারবে। সুতরাং সেটা না করে নিজের সঠিক চর্চার মাধ্যমে, সঠিক গুরুর মাধ্যমে ব্যায়াম করলে, ব্যায়াম করাটা অত্যন্ত জরুরি এবং এইটুকু করবেন। যদি কিছু না করতে পারেন, সন্ধেবেলা 1/2 ঘন্টা হাঁটবেন, সকালবেলা বা সন্ধেবেলা যখন আকাশে রোদ বেশি থাকবে না, সেই অবস্থায় বাড়ির ছাদে হাঁটতে পারেন, পাড়ার মধ্যে হাঁটতে পারেন 1 ঘন্টা, মানে সকালে 1/2 ঘন্টা, বিকেলে 1/2 ঘন্টা, বা না পারলে 1/2 ঘন্টা অন্তত হাঁটবেন, খুব জোরে না হলেও হাঁটবেন, সেটা আপনার পক্ষে খুব উপকারী হবে।
1: আচ্ছা, সর্বশেষে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পরামর্শ আপনি দিতে চান?
0: সঠিকভাবে আপনারা পুষ্টি নিন, সঠিক খাবার খান, বাড়িতে তৈরি খাবার খান, গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণে জল খান, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। ডাক্তারবাবু যা বলবেন পুষ্টি সংক্রান্ত বা অন্যান্য চিকিৎসা সংক্রান্ত, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম এবং সেগুলো সমস্ত খান, নিয়মিত চেক আপ করান, এবং অবশ্যই যে কোনো কোন হাসপাতালে, যেন যে কোনো একটি হাসপাতালে আপনার প্রসব হয়, বাড়িতে প্রসব একদমই নয়। এবং সেই হাসপাতালে বা আশা দিদিমণি যার সঙ্গে আপনার যোগাযোগ, আপনি গর্ভাবস্থায় যার আন্ডারে দেখাচ্ছেন তার সঙ্গে যোগাযোগ করুন। এবং গর্ভাবস্থায় আমরা কতগুলো ডেঞ্জার সাইন বলি, সেই ডেঞ্জার সাইনগুলো একটু জেনে নেবেন। আশা দিদিমণি হোক, হেলথ সেন্টার হোক, হাসপাতাল হোক, আমরা এমনিভাবে বলে দিই, যদি রক্ত ভাঙে, জল ভাঙে, বাচ্চা কম নড়ে, পেটে বেশি ব্যথা হয়, হাসপাতালে যোগাযোগ করবেন। হাসপাতাল 24 ঘন্টা খোলা থাকে গর্ভবতী মায়েদের জন্য। কোনো অসুবিধা হলে অবশ্যই চলে আসবেন হাসপাতালে, আর না হলে বাড়িতে নিজেদের মধ্যে সুন্দরভাবে নিয়মগুলো মেনে চলবেন, পর্যাপ্ত ঘুম, বিশ্রাম, সাবধানে থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন।

শুনছিলেন অনুষ্ঠান আরোগ্য নিকেতন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: এখন শুনবেন ঢাকার চিঠি।
1: আকাশবাণী মৈত্রী, ঢাকার চিঠি। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার শপথ গ্রহণ করেছেন। রাজধানী ঢাকার বঙ্গভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে শপথবাক্য পাঠ করান সেদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কায়সার কামাল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় 4 জন পূর্ণমন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রীও শুক্রবার মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাঁদের শপথবাক্য পাঠ করান নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন 4 জন পূর্ণমন্ত্রী হলেন আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, হুমায়ুন কবির এবং আন্দালিভ রহমান পার্থ। নতুন 2 প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সচিন প্রু জেরি ও মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। বাংলাদেশের একটি পত্রিকা এই খবর জানিয়েছে। বঙ্গভবনে শুক্রবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, পূর্বতন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান, বর্তমান মন্ত্রিসভার সদস্য, বিদেশী কূটনীতিক, সংসদ সদস্য এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানের অতিথির সারিতে ছিলেন। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এএসএম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে 20 আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী মির্জা ফখরুল ইসলাম 255টি ভোট পেয়ে জয়ী হন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দেশের প্রথম বড় ছাত্র নেতৃত্বাধীন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপির নেতৃত্বাধীন 11 দলীয় বিরোধী জোটের প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক অলি আহমেদ পান 88টি ভোট। মোট 343 জন সংসদ সদস্য ভোট প্রদান করেন। গত 35 বছরে এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। বাংলাদেশের মন্ত্রিপরিষদ সেদেশে নতুন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে। চেয়ারম্যান হয়েছেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ডেলিসান সূত্রেই খবর জানা যাচ্ছে। কমিশনের অন্য 2 সদস্য হলেন প্রাক্তন সচিব, অর্থনীতিবিদ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জাহাঙ্গীর আলম খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন কর কমিশনার এবং অন্তর্বর্তী সরকারের আমলে অর্থমন্ত্রকের আওতাধীন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এফআরসির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ভূঁইয়া। সোমবার রাতে মন্ত্রিপরিষদ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে। উল্লেখ্য, চলতি বছরের 3রা মার্চ দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও 2 কমিশনার পদত্যাগ করার পর সরকার নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করে। এরপর শূন্যপদগুলির জন্য প্রার্থী সুপারিশ করতে মন্ত্রিপরিষদ সচিবকে সদস্য সচিব করে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটি 3টি পদের প্রতিটির জন্য 2 জন করে মোট 6 জন প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছিল। এরপর রাষ্ট্রপতি 1 জনকে চেয়ারম্যান এবং বাকি 2 জনকে কমিশনার হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের সকল নাগরিকের জন্য সমান সামাজিক সুবিধা নিশ্চিত করতে হবে, তবেই বাংলাদেশ প্রথম এই নীতি কার্যকর হবে। ডেলিসন সূত্রেই খবর জানা যাচ্ছে। দুলু বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রান্তিক হিসেবে নয়, বরং সমানাধিকারের অংশীদার হিসেবে বিবেচনা করতে হবে। বুধবার ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি একথা উল্লেখ করে বলেন, দেশের সব ঘূর্ণিঝড় ও দুর্যোগ সংক্রান্ত আশ্রয়কেন্দ্রকে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উপযোগী করে গড়ে তুলতে হবে। সেখানে হুইলচেয়ার চলাচলের উপযোগী র্যাম্প, প্রশস্ত প্রবেশপথ, উপযুক্ত শৌচালয়, নিরাপদ চলাচলের সুবিধা, পৃথক ও নিরাপদ আবাসন এবং প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম রাখতে হবে। তিনি দুর্যোগের আগাম সতর্কবার্তা ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একাধিক মাধ্যমে তা প্রচারের আহ্বান জানান। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমতার ভিত্তিতে গড়ে উঠবে। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার রাজধানীর জিয়া উদ্যানে রিজভী বলেন, ভারতের নিঃস্বার্থ বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণে বাংলাদেশ সবসময় স্বাগত জানাবে। বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী

সব প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ জনগণের সামনে তুলে ধরতে দলের স্বেচ্ছাসেবকরা তৃণমূল স্তরে সক্রিয় থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এর আগে রিজভী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মায়ানমারের আরাকান সেনার হাতে আটক ২৪ জন বাংলাদেশি মৎস্যজীবীকে বুধবার দেশে ফিরিয়ে এনেছে। এর আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার সময় ভুলবশত মায়ানমারের জলসীমায় প্রবেশ করায় তাদের আটক করে আরাকান সেনা। ডেইলিসানের খবর, বুধবার ওই ২৪ জন মৎস্যজীবীকে টেকনাফ জেটিতে নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ফলেই তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার সবরকমভাবে পাশে থাকবে বলে কাতারের প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি আশ্বাস দিয়েছেন। বুধবার দোহায় নিজ কার্যালয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা জানান। খলিলুর রহমান কাতারের নেতৃত্বের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। ডেইলিসান এই খবর জানিয়েছে। উত্তেজনা পরিস্থিতিতে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান কাতারের প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কাতারের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। খলিলুর কাতারের প্রধানমন্ত্রীকে পারস্পরিক সুবিধাজনক সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরপর বাংলাদেশের বিদেশমন্ত্রী কাতারের বিদেশ প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখির সঙ্গে সাক্ষাৎ করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলাপ আলোচনা করেন। দোহায় সফররত বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সঈদ বিন সামিখাল মারির সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রম ও জনশক্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পন্থাপদ্ধতি নিয়ে আলোচনা করেন। উভয় মন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শ্রমক্ষেত্রে সহযোগিতা, শ্রমিকদের কল্যাণ ও সুরক্ষা এবং বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে কথা হয়। ডক্টর আল মারি কাতারের অর্থনৈতিক বিকাশে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রকের সিনিয়র সেক্রেটারি মোহাম্মদ এহসানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে। ডেইলিসান সূত্রে খবর, সোমবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮ ৪৯ নম্বর ধারার অধীনে তাঁরই মেয়াদ বৃদ্ধি। শর্তানুযায়ী এহসানুল হক অন্য কোনো লাভজনক পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। অন্য কোনো সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গেও তিনি যুক্ত থাকতে পারবেন না। ঢাকার চিঠি শেষ হল। এর উৎস বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা এবং সংবাদ সংস্থা।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা।

594 কিলোহার্টজে, ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

আজ সন্ধ্যায় সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আশা করি সকলে ভালো আছেন। বর্ষা যায় যায়, শরৎ আসে। হ্যাঁ, আর শরতের প্রকৃতি তো সবার মনে উত্তেজনা সৃষ্টি করেই, উৎসাহ সৃষ্টি করে, উৎসবের আমেজ।

সৃষ্টি করে। তবে আজ আজ আমাদের আকাশবাণী মৈত্রীর জন্য প্রাক উৎসবের দিন, হ্যাঁ, আগামীকাল 23 অগস্ট আমাদের মৈত্রীর জন্মদিন। সেই উপলক্ষে আজকের দিনটি তো বলা যেতেই পারে প্রাক উৎসবের দিন, আমাদের প্রাক উদযাপনের দিন। আর সেজন্য আজকের অনুষ্ঠান শুরু করব একটু মিষ্টি মুখ দিয়ে। হ্যাঁ, সেই কথা তো থাকবেই, আরও থাকবে নানান মজার গল্প বা বলতে পারেন নানান কৌতূহলের কথা, কৌতূহলের গল্প, যে কৌতূহলগুলো আমাদের সবসময় আমাদের মনকে উদ্বেলিত করে। এছাড়া থাকছে নানান রকমের অনুপ্রেরণাদায়ক গল্প, যেগুলো আমাদের প্রতিদিনের জন্য, প্রতিদিনের কাজের ক্ষেত্রে, প্রতিদিনের যাপনের ক্ষেত্রে উৎসাহ ব্যঞ্জক। তাই গোটা 50 মিনিট আমার সঙ্গে জুড়ে থাকতে হবে। আর শোনাবো মন ভালো করা গান, যেমন ধরুন এই গানটি।

না মানে হারিয়ে যাব না, তবে আবার হারিয়েও যাব। কিভাবে? মানে বাঙালি এবং মিষ্টি এই দুটোর একেবারে সেই মানে ওতপ্রোত সংযোগ, এবং বাঙালি মিষ্টি মুখে দিতেই হারিয়ে যায়। আর কোন মিষ্টিটি বাঙালির প্রত্যেকটি উৎসব অনুষ্ঠানে একেবারে অপরিহার্য বলুন তো?

হ্যাঁ, রসগোল্লা। রসগোল্লার কথাই বলছি। আর ওই যে বলছিলাম, আমাদের প্রাক উদযাপনের আজকের দিন, অর্থাৎ আগামীকাল আমাদের মৈত্রীর জন্মদিন, তো তার জন্য আজকে মিষ্টি মুখ দিয়ে শুরু করব আজকের অনুষ্ঠান, রসগোল্লার কথা। মোটামুটি রসগোল্লার কথা বলতেই এটুকু বলতেই হয় যে বাঙালির শুধুমাত্র রসগোল্লা একটা মিষ্টি নয়, এটা একটা খাঁটি ভালোবাসা আর চূড়ান্ত আবেগ। এবং রসগোল্লা বলতে নবীনচন্দ্র দাসের কথা আমরা সকলেই জানি, পুরনো কলকাতার সঙ্গে রসগোল্লার যে একটা মেলবন্ধন বা রসগোল্লা সৃষ্টির গল্প অল্প বিস্তর আমরা সকলেই প্রায় জানি। কিন্তু বলুন তো, এই যে তুলতুলে নরম উপভোগ্য মিষ্টিটি আমরা প্রত্যেকটি অনুষ্ঠানে যা অপরিহার্য আমরা গ্রহণ করি, তার ইংরেজি নাম কি বলতে পারবেন? পারবেন না, কারণ রসগোল্লার কোনো ইংরেজি নামই নেই। আসলে আমরা রসগোল্লা সম্বন্ধে যেটুকু আমরা জানি, যেটুকু আমরা জানতে পারি, তা হলো এই জিভে জল আনা গোলগাল ছানার মিষ্টিটিকে সবাই ভালোবেসে রসগোল্লাই বলে, বা ইংরেজিতে সাধারণত রসগোল্লা বা রসগোল্লাই বলা হয়। তবে রসগোল্লাকে কেউ যদি ইংরেজিতে বুঝিয়ে বলতে চান, তাহলে এর উপাদান ও তৈরির পদ্ধতি ধরে বর্ণনা করা যায়। যেমন একে কটেজ চিজ ডাম্পলিং শকড ইন সুগার সিরাপ বা সফট চিজ বলস ইন সুগার সিরাপ, এটা কিন্তু বলা যেতেই পারে। তবে এগুলি রসগোল্লার নির্দিষ্ট ইংরেজি নাম নয়, শুধুমাত্র মিষ্টির বর্ণনা। এই ঐতিহ্যবাহী খাবারের নাম অনেক সময় অনুবাদ না করে মূল নামেই ব্যবহার করা হয়, রসগোল্লা বা রসগোল্লা। বিদেশিদের রসগোল্লা বোঝাতে তাই দীর্ঘ ইংরাজি ডেসক্রিপশন লাগে, কারণ তারা রসগোল্লার অর্থ বুঝতে চাইলে এভাবে বলা ছাড়া উপায় নেই। ছানা দিয়ে তৈরি নরম গোলাগুলি চিনির রসে ফুটিয়ে তৈরি হয় এই মিষ্টি। বাংলার রসগোল্লার সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা ঐতিহ্য। বাংলা রসগোল্লা 2017 সালে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পায়, ফলে এই মিষ্টির সঙ্গে বাংলার ঐতিহ্য ও পরিচয়ের যোগ কিন্তু আরও দৃঢ় হয়েছে বিশ্ব দরবারে। পরের বার আড্ডা টেবিলে কেউ যদি রসগোল্লার ইংরেজি নাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু ওই আলাদা কোনো প্রচলিত ইংলিশ নাম না বলে শুধু এটাই বলবেন, রসগোল্লা বা রসগোল্লা বা কটেজ চিজ ডাম্পলিং শকড ইন সুগার সিরাপ, এটাও বলতেই পারেন।

একটি মাত্র ছায়াপথ, আর সেই ছায়াপথের ভিতরেই লুকিয়ে রয়েছে একটি নয়, দুটি নয়, একসঙ্গে তিনটি বিশাল ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আর এই নিয়েই ভয়ানক কৌতূহল সৃষ্টি হয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের। হ্যাঁ, কৌতূহলের গল্পের কথা বলছিলাম প্রথমেই, তো আমাদের কৌতূহলের তো শেষ নেই। আর যা কিছু আমাদের জানার বাইরে, বিশেষ করে মহাবিশ্ব সম্পর্কে কৌতূহল ভীষণভাবে আমাদের রয়েছে, এবং জ্যোতির্বিজ্ঞানীরাও এই বিষয়ে খুবই কৌতূহলী হয়ে উঠেছেন, কারণ এটি একটি মহাজাগতিক দৃশ্য যেখানে একসঙ্গে তিনটি বিশাল ব্ল্যাক হোল একত্র হচ্ছে। পৃথিবী থেকে প্রায় 12.5 বিলিয়ন আলোক বর্ষ দূরে রয়েছে একটি নক্ষত্রমণ্ডল। গবেষকরা সেখানে শনাক্ত করেছেন তিনটি সক্রিয় বিশাল আকৃতির ব্ল্যাক হোল, অর্থাৎ তিনটি বর্তমানে চারপাশের পদার্থ টেনে নিচ্ছে এবং প্রচণ্ড শক্তি নির্গত করছে। ব্ল্যাক হোল সম্বন্ধে মানুষের আগ্রহ বা কৌতূহল কিন্তু বরাবরই ভীষণ বেশি, কারণ ওই যে বললাম অজানার প্রতি টান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ব্ল্যাক হোলগুলির মধ্যে দুটি ছায়াপথের কেন্দ্রে খুব কাছাকাছি অবস্থান করছে, তাদের মধ্যে দূরত্ব মাত্র 620 আলোক বর্ষ। তৃতীয় ব্ল্যাক হোলটি রয়েছে কেন্দ্র থেকে প্রায় 5500 আলোক বর্ষ দূরে। আর এখানেই এই আবিষ্কার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ ছায়াপথটিকে আজকের অবস্থায় দেখা যাচ্ছে না, এর আলো পৃথিবীর কাছে পৌঁছতে সময় লেগেছে প্রায় 12.5 বিলিয়ন বছর। অর্থাৎ যে দৃশ্য দেখা যাচ্ছে তা বিগ ব্যাং এর মাত্র 1.2 বিলিয়ন বছর পরের মহাবিশ্ব। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রমণ্ডলের সংঘর্ষ বা একাধিক নক্ষত্রমণ্ডলের সংযোজনের ফলেই এমন তিনটি ব্ল্যাক হোল একই ব্যবস্থায় এসে থাকতে পারে। এখন প্রশ্ন, ভবিষ্যতে এই ব্ল্যাক হোলগুলি কি একে অপরের দিকে এগিয়ে গিয়ে সংযুক্ত হবে? এই প্রশ্নের উত্তরেই হয়তো জানাবে মহাবিশ্বের প্রথম যুগে বিশাল নক্ষত্রপুঞ্জ এবং অতিবিশাল কৃষ্ণগহ্বর কিভাবে এত দ্রুত তৈরি হয়েছিল।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
1: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি।

সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।

এবার বলবো একটি অনুপ্রেরণার গল্প, যা আমাদের প্রতিদিনের পথচলা একটু সহজ করে দেয়। মেঝে ছিল পড়ার টেবিল, অদম্য জেদে দূর দেশে গবেষণার ডাক ময়নাগুড়ির গাড়ি চালকের মেয়ে তন্নির। অদম্য ইচ্ছেশক্তি আর একাগ্রতার কাছে হার মানল চরম অর্থনৈতিক প্রতিকূলতা। হ্যাঁ, এরকম অদম্য জেদ আমাদের অনেকটা এগিয়ে দিতে সাহায্য করে। মেধার জোরে সুদূর কানাডার নামজাদা বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ পেয়ে গোটা রাজ্যের মুখ উজ্জ্বল করলেন ময়নাগুড়ি শহরের দেবীনগর পাড়ার বাসিন্দা তন্নি সাহা। কানাডার ঐতিহ্যবাহী ইউনিভার্সিটি অব কুইবেক আর্ট মন্ট্রিয়ালে পিএইচডি করার ডাক পেয়েছেন তিনি। মেঝেকেই পড়ার টেবিল বানিয়ে রাত ভোর লড়াই তন্নির বাবা, মায়ের এবং তন্নির উভয়েরই। তার বাবা দেবু সাহা পেশায় একজন সাধারণ গাড়ি চালক, মা কানুন সাহা গৃহবধূ। সীমিত আয়ের সংসারে মেয়ের জন্য একখানা পড়ার টেবিলও বানিয়ে দিতে পারেননি তার পরিবার। তাই মেঝেকেই আসন বানিয়ে খাটের ওপর বই খাতা ছড়িয়ে গভীর রাত পর্যন্ত চলত তন্নির পড়াশোনা। মেয়ের এই লড়াইয়ে উৎসাহ যোগাতে ঘরের দরজার পাশে এটুলে বসে রাত জাগতেন মা। মেয়ের সাফল্যে অবশ্যই তিনি আজ গর্বিত। তন্নির গবেষণার বিষয় মাইক্রোপ্লাস্টিক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকের দিনে দাঁড়িয়ে। বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক সায়েন্সের বিভাগে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক নিয়ে গবেষণা করবেন তন্নি। মূলত বায়ুমণ্ডলে মাইক্রোপ্লাস্টিক কিভাবে মিশছে এবং বৃষ্টি, মাটি ও জলের মাধ্যমে তার পুরো জীবনচক্র পরিবেশে কিভাবে প্রভাব ফেলছে, তা নিয়েই চলবে তার 4-5 বছরের কাজ। তন্নি জানান যে আগামীকাল 23 অগস্ট তিনি কানাডার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। নিজের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, ভারতে যে দূষণের সমস্যা ক্রমেই বাড়ছে, কানাডায় গবেষণার মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে নিজের দেশে ফিরে পরিবেশ সুরক্ষার কাজে হাত লাগাতে চান। ময়নাগুড়ির এক সাধারণ পরিবারের মেয়ে এমন আন্তর্জাতিক সাফল্য এখন শুধু পরিবার নয়, পুরো জেলা তথা উত্তরবঙ্গের কাছেই গর্বের বিষয় এবং যেটি ভারতবর্ষের কাছে একটি গর্বের বিষয় হতে চলেছে। এবং নিজের দেশে ফিরে এসে তার এই যে তার গবেষণার কাজকে কাজে লাগানোর এই যে ধারণা বা এই যে বোধ, তা তাকে আরও অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছে অবশ্যই বলা যেতে পারে। সাফল্য তো অনেকেই অর্জন করতে পারে, কিন্তু সেই সাফল্য অর্জন করার পর তাকে যথাযথভাবে বাস্তবে রূপান্তরিত করা, বাস্তবে তাকে কাজে লাগানো, এটি সত্যিই প্রশংসনীয়।

400 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল একটি ছোট্ট পাত্র, মাটির পাত্র। একটি আশ্চর্যকর মানে আশ্চর্য একটি গল্প জানাবো। তার আগে বলে দিই, আপনারা শুনছেন মৈত্রী প্রচার তরঙ্গে আজ সন্ধ্যায়। তো যেটা বলছিলাম যে 400 বছর ধরে মাটির নিচে চাপা পড়েছিল একটি ছোট মাটির পাত্র। তবু আশ্চর্যের বিষয় এটাই যে এত দীর্ঘ সময়েও সেটির গায়ে বড় কোনো ভাঙন ধরেনি, যেন কেউ কয়েকদিন আগেই ব্যবহার করে রেখে গিয়েছে। ফ্লোরিডার একটি ঐতিহাসিক গ্রামে খনন চালাতে গিয়ে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাত্রটি খুঁজে পান। আকারে এতটাই ছোট যে সেটি সহজেই হাতের তালুতে ধরে রাখা যায়। প্রত্নতাত্ত্বিকদের মতে এটি আদিবাসী সম্প্রদায়ের তৈরি মৃৎপাত্র এবং বয়স আনুমানিক 400 বছর। কিন্তু পাত্রটির অক্ষত অবস্থাই এখন নতুন রহস্য তৈরি করেছে। সাধারণত দৈনন্দিন কাজে ব্যবহৃত কোনো পাত্র ভেঙে গেলে বা অকেজো হলে তবেই তা ফেলে দেওয়া হতো, অথচ এই পাত্রটি এখনও ব্যবহারযোগ্য ছিল। তাহলে সেটিকে একটি গর্তের ভিতরে রেখে দেওয়া হয়েছিল কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এখন পাত্রটির অবস্থান, আশেপাশের মাটি এবং একই স্তরে পাওয়া অন্য বস্তু বিশ্লেষণ করা হচ্ছে।

0: পাশে।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: বিশ্বের উচ্চতম রেল ব্রিজটি রয়েছে ভারতেই, তা আমরা এখন মোটামুটি সকলেই প্রায় জেনে গিয়েছি। কাশ্মীরের চন্দ্রভাগা নদীর উপর পাহাড়ি এলাকায় তৈরি চেনাব ব্রিজ। এই ব্রিজটি বাস্তবেই এক অবিশ্বাস্য রেল ব্রিজ এবং যা এখন অনন্য ইঞ্জিনিয়ারিংয়েরও উদাহরণ। চন্দ্রভাগা নদী থেকে 1178 ফুট ওপর দিয়ে তৈরি এই ব্রিজটি একটি গুরুত্বপূর্ণ রেল যোগাযোগ, যে ব্রিজের ওপর দিয়ে বন্দে ভারত যাত্রী নিয়ে আগেই যাত্রা শুরু করেছে। তবে এবার বন্দে ভারত তার গতিকে অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছে। এই প্রথম চন্দ্রভাগার উপর এই ব্রিজের ওপর দিয়ে 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটল বন্দে ভারত। এর আগে গতি বেঁধে দেওয়া হয়েছিল 75 থেকে 85 কিলোমিটার প্রতি ঘন্টায়, তা এদিন বেড়ে এই ব্রিজটির ওপর 100 কিলোমিটার গতিতে ছুটল ট্রেন। যাত্রীরা এক অভিনব ইতিহাসের সাক্ষী থাকলেন। রেল মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরই চেনাব ব্রিজের ওপর দিয়ে এই গতি নিতে অনুমতি দেওয়া হয় বন্দে ভারতকে। তবে তার আগে এই গতি আদৌ ব্রিজটির পক্ষে সঠিক কিনা তা পরীক্ষা করে নেওয়া হয়। রেল আধিকারিকরা মনে করছেন যে এই গতিবৃদ্ধি যাতায়াতের সময় কমিয়ে দেবে, পর্যটনকে আরও শক্তিশালী করবে। কাটরার বৈষ্ণবদেবী থেকে বানিহাল পর্যন্ত 111 কিলোমিটার পথে যাত্রার সময় যেমন কমবে, তেমনি এই অঞ্চলের বাণিজ্যিক দিকটিও উন্নত হবে। তবে চেনাব নদীর উপর এই প্রথম 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বন্দে ভারতের ছুটে যাওয়া অবশ্যই ভারতীয় রেলের এক নতুন অধ্যায়ের সূচনা করল।
1: সপ্তাহে একদিন কুলার, ফুলদানি, পশুপাখির জলপানের পাত্র, জল ফেলার গামলা ইত্যাদি পরিষ্কার করে শুকিয়ে তবে আবার জল ভরে রাখুন। কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। জ্বর বেশ কয়েকদিন স্থায়ী হলে রক্ত পরীক্ষা করান। ম্যালেরিয়া বা ডেঙ্গি সন্দেহে পরামর্শ নিন চিকিৎসকের।

মৌমাছি নিয়ে কবিতা গান যতই থাক, মৌমাছির ধারে কাছেও আমরা কেউ ঘেঁষতে পারি না, তাই না? হুলের ভয়ে সর্বদা তারা করে সাধারণ মানুষকে। মৌচাক দেখলেও নিজেদের একটি ঠিকঠাক দূরত্বে আমরা সরিয়ে নিই। কিন্তু এক 27 বছরের যুবক অনন্য নজির করেছেন। তিনি তার মুখটিকেই মৌমাছির চাকে পরিণত করেন।

যেখানে অগুন্তি মৌমাছি ছেঁকে ধরে চারধারে। তার মুখ একেবারেই হারিয়ে যায় মৌমাছিদের ভিড়ে, যা কার্যত হতবাক করে দিয়েছে সকলকে। কারণ মৌমাছি একটু বিপদ বুঝলেই হুল ফোটানো শুরু করবে, আর যুবকের মুখ জুড়ে থাকা এই অত মৌমাছি যদি হুল বেঁধায় তাহলে যুবকের যে কি হাল হবে তা তো অনুমেয়। তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার ভালিউরে বাসিন্দা ইসাক্কি মুথু এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। স্থানীয়দের কাছে মুরুগান নামে পরিচিত এই যুবক 5 ঘন্টা 3 মিনিট ধরে নিজেকে শান্ত করে মৌমাছিদের মুখ জুড়ে থাকার সুযোগ করে দেন। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু অসংখ্য মৌমাছি নজর কাড়ছিল। 5 ঘন্টা 3 মিনিট ওইভাবে থেকে মুরুগান রেকর্ড করেছেন। বিশ্বে এখনও এতক্ষণ এভাবে আর কেউ থাকতে পারেননি। প্রসঙ্গত, পেশায় মৌমাছি চাষ করেন মুরুগান। তিনি চান মৌমাছি যে মানুষের কতটা উপকারে লাগে, কতটা কৃষক বন্ধু, তা সকলের কাছে পৌঁছে যাক। আর সেটা করতে গিয়েই তিনি এই হাড় হিম করা কাণ্ড করে দেখালেন। সত্যি কত কি যে ঘটে আমাদের চারপাশে, এবং এইরকম একটি বিস্ময়কর ব্যাপার নিয়ে রেকর্ডও তৈরি হয়ে যায়, সত্যি অবিশ্বাস্য।

আজ সন্ধ্যায় আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়। আপনারা আপনাদের মূল্যবান মতামত চিঠির মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমাদের জানাতেই পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা তো আপনাদের জানাই আছে, mitribondhu23@gmail.com। তবে আজ এই পর্যন্তই, নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সঞ্জয় হাজরা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ি কাটাতে বিকেল 5:50 মানেই তো দেশ বিদেশের খেলার নানান খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়।

0: প্রথমেই এক নজরে,
1: এক নজরে
0: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত তার পদক জয় নিশ্চিত করলেন ভারতের দুই মহিলা ডাবলস জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ। রাতপোহালি ডুরান কাপের সেমিফাইনালে মুখোমুখি ভারতের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। আজ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ড

ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় হকি দল। গতকাল বিশ্বকাপের হকিতে ভারতের মেয়েরা দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে 2-0 গোলে পরাজিত হল। প্রথম টেস্টে জয় এখন অতীত, কলম্বোয় দ্বিতীয় টেস্টেও আমাদের লক্ষ্য পুরো পয়েন্ট ঘরে তোলা। এভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি, বললেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। আগামীকাল কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে ভারত। মেসির উৎসাহে হকির বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর্জেন্টিনার মাতিয়াসদের। লা লিগা শুরু হয়ে গেছে আগেই, এবার গতকাল থেকেই শুরু হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগও। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটিকে 3-0 গোলে হারিয়ে দিল। ফিফার সঙ্গে ঝামেলার জেরে নতুন টুর্নামেন্টের ভাবনায় এখন উয়েফা, তারা নতুন করে টুর্নামেন্ট করতে চায়। বিশ্বকাপ ফাইনালের পরে ঝামেলার জেরে জরিমানার মুখে পড়ল আর্জেন্টিনা, তাদের $3,21,000 জরিমানা করল ফিফা। যুব ভারতীদের 3রা অক্টোবর ভারত ব্রাজিলের ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে বয়কট করার জন্য ফুটবল প্রেমীদের কাছে অনুরোধ জানালেন প্রাক্তন ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া। হাঁটুতে চোট পেয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। আজ বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হল। শুনলাম এক নজরে, এবার চলে আসি আতশ কাঁচের তলায়। আজ আতশ কাঁচের তলায় অবশ্যই থাকবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। 22 বছর পরে ইস্টবেঙ্গলের ঘরে নাকি 2 বছর পরে ফের মোহনবাগানে আসবে ডুরান্ড কাপ। রবিবার সন্ধ্যায় যুব ভারতীতে ডুরান্ড কাপের ফাইনালের পরেই এর উত্তর অবশ্য পাওয়া যাবে। যার ঘরেই কাপ ঢুকুক না কেন, এবার এই টুর্নামেন্টে জেতার জন্য কিন্তু দুই প্রধানের গোলকিপারের অবদানকেই স্বর্ণাক্ষরে লেখা রাখবে ইতিহাস। এবার এই প্রতিযোগিতায় যে সমস্ত দল অংশ নিয়েছে তার মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলই সেরা দল বানিয়েছে। বিরাট বাজেটের বিদেশিরাও যেমন রয়েছে, তেমনি রয়েছে অন্যান্য স্বদেশি খেলোয়াড়রাও। এশিয়ার প্রাচীনতম এই ফুটবল প্রতিযোগিতায় কোনো বিদেশিদের জাদুতে নয়, ম্যাজিশিয়ান হয়ে উঠলেন এবং টিমকে ফাইনালে তুললেন দুই দলেরই দুই গোলকিপার, বিশাল কাইত এবং প্রভু শোভন গিল। সেমিফাইনালে ইস্টবেঙ্গল ট্রাইবেকারে 5-3 হারিয়ে দিল স্পোর্টিং ক্লাব দিল্লিকে। শুধু গিল ট্রাইবেকারই নয়, 90 মিনিটের ম্যাচেও পেনাল্টি আটকে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন। অন্যদিকে মোহনবাগানকে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল দুটোতেই জিতিয়েছে ট্রাইবেকারে তাদের গোলকিপার বিশাল কাইট। বিদেশিহীন জামশেদপুরকে শেষ আটের লড়াইয়ে নির্ধারিত নব্বই মিনিটের খেলায় হারাতে পারেনি ম্যাকলারেন, মনবীর, সাহাল, লিস্টনের মতো তারকা ফরোয়ার্ডরা। এক এক গোলে ম্যাচ শেষ হওয়ার পরে 9 কিকের ম্যারাথন ট্রাইবেকারে শেষ পর্যন্ত বিশাল কাইতের হাত ধরেই সেমিফাইনালে টিকিট পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। সেমিফাইনালেও সেই একই ছবি ধরা পড়েছিল, নর্থ ইস্টের জালে 90 মিনিটের ম্যাচে বল জালে জড়াতে ব্যর্থ হয় মনবীররা। ট্রাইবেকারে বিশাল তার জোড়া সেভের মাধ্যমে 4-3 গোলে ম্যাচকে জিতিয়ে ফাইনালে তোলে। ফাইনালের আগে দুই টিমের কোচ পানোস এবং হাভাস দেখে নিতে পেরেছেন তাদের টিমের সব ফুটবলারকেই, ফলে দুই দলই তাদের সেরা একাদশকে আগামীকাল মাঠে নামাতে পারবেন। কিন্তু তারপরেও কি সেই গোলকিপারদের এই ম্যাচ জেতাতে হবে, এ প্রশ্ন এখন অনেকেরই মুখে। কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কাটিয়ে এবার কি ফাইনাল এগোবে ট্রাইবেকারের ঘেরাটোপে? তবে সেসব যাই হোক না কেন, ফুটবলপ্রেমী কলকাতার মানুষ এখন মেতে উঠেছে আগামীকাল ফুটবলের মহারণের অপেক্ষায়। শুনছিলাম আতশ কাঁচের তলায়। আতশ কাঁচের তলায়
ফুটবল মহারণের ঠিক আগে কলকাতা

0: কলকাতার দুই প্রধানে দীর্ঘদিন ধরে খেলা প্রাক্তন ভারতীয় দুই ফুটবলারের সাথে যোগাযোগ করতে পেরেছিলাম আমরা। প্রাক্তন ভারতীয় ফুটবলার তথা মোহনবাগান অধিনায়ক মানস ভট্টাচার্য বললেন,
1: প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয়েছিল, ফাইনালে আবার দুটো দল পরস্পরের মুখোমুখি হচ্ছে, চলতি মৌসুমের দ্বিতীয় সাক্ষাৎ। দুটো দল খুব একটা তৈরি আমি বলবো না, তবে ম্যাচটা খুব ভালো হবে। ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান দু দলই গোল করার জায়গায় লোকের অভাব আমরা উন্নত করেছি গত দুটো ম্যাচে, তাই রেটার নিষ্পত্তি হয়েছে। এবারে এই ম্যাচটা কি হবে সেটার দিকে আমাদের সকলে দৃষ্টি থাকবে। তবে একটা প্লাস পয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল বিদেশি দলের বিরুদ্ধে খুব ভালো খেলেছিল, পিছিয়ে পড়ে গোল শোধ করে ম্যাচটাকে 4-1 বলে নিজেদের অনুকূলে আনতে পেরেছিল, সেদিক থেকে তারা কিছুটা ভালো জায়গায় থাকবে। মোহনবাগান এখনো পর্যন্ত সেই রকম ছন্দে ফিরতে পারেনি, তবে আমি বলবো কালকের ম্যাচ অনেকটাই নির্ভর করবে দুই দলের এশীয় ফুটবলারদের পারফরমেন্সের উপর, মোহনবাগান এবং ওয়েস্ট বেঙ্গল। তো দলে দেশীয় খেলোয়াড়রা কিন্তু খুব ভালো পারফর্ম করছে। মোহনবাগানের সাহালের কথা বলবো, সাহাল খুব ভালো ফুটবল খেলছে, কিন্তু যে বিদেশিদের উপর নির্ভর করে রশিদ ছাড়া ইস্ট বেঙ্গলে যেমন কেউ নজর কাটতে পারেনি, তেমনি মোহনবাগানের রক্ষণের রড্রিগেস ছাড়া কেউ কিন্তু নজর কাটতে পারেনি। এখন দেখা যাক কালকের ম্যাচে কে কেমন খেলে।
2: দেখা গেছে সেমিফাইনালে দুটো দলই খেলার ফলাফল একদম টাইব্রেকার পর্যন্ত গড়াতে হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে গেমটা শেষ হচ্ছে না দু দলের ক্ষেত্রেই, এটা কিভাবে ব্যাখ্যা করবেন?
1: আমি গতকালকের ম্যাচটা নিয়ে বলতে পারি, মোহনবাগানের যে মাঠে খেলা হয়েছে আনপ্লেয়েবল কন্ডিশন ছিল, ওই মাঠে কোনো ভালো ফুটবল হয় না, ভালো খেলাও সম্ভব না। তবে মোহনবাগানীদের জন্য একটা আশার খবর, ছাং থেকে শেষ পর্যন্ত তিনি মাঠে নামিয়েছিলেন, ম্যাকলারেনও খেলেছে, তাদের দেখে নিয়েছেন, আমার মনে হয় ডার্বির দিকে চোখ রেখেই তিনি এইভাবে দলটাকে একটুখানি দেখে নিয়েছেন এবং এটা ভালো হবে। তবে ইস্ট বেঙ্গলের গোল করে জিতে যাওয়া উচিত ছিল, ওই ফলের ফলাফলটা টাইব্রেকার পর্যন্ত যাওয়াটা ঠিক হয়নি, ইস্ট বেঙ্গল কিন্তু একাধিক গোলে এই ম্যাচটা জিততে পারত। যদিও ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে একটা পেনাল্টি হয়েছিল, সে পেনাল্টি থেকে ওরা গোল করতে পারেনি, কিন্তু ইস্ট বেঙ্গল জিততে পারত। ফিল্ড গোল আমরা পাইনি দুটো ম্যাচে, মোহনবাগানের কথা বললাম, মোহনবাগান যে কন্ডিশনে ফুটবল খেলেছে, প্লেয়াররা যে অক্ষত অবস্থায় মাঠ থেকে বেরোতে পেরেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা।
2: দুই দলের যে মুখ্য প্রশিক্ষক, তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে কি বলবেন?
1: দেখো হাওয়াস তো অনেক পুরনো আমাদের, মোহনবাগানের নতুন যে কোচ এসছেন তিনিও কলকাতা ফুটবল নিয়ে না হলেও ভারতীয় ফুটবল সম্বন্ধে তার সম্যক ধারণা রয়েছে, পাঞ্জাবের স্টেট কোচ ছিলেন এবং তিনি সকলকেই দেখেছেন এবং এবারে যে দল গঠন হয়েছে তারও একটা ভূমিকা ছিল যেটা আমি জানি। সুতরাং দু দলের কোচের হেভি হাঁটতে চায় না, এ টু ডিফেন্সিভ থাকে এই গ্রিক কোচ, তবুও আবাসের একটা ইয়ে রয়েছে, তিনিও কিন্তু হাঁটতে চান না, দু দলের কোচেরই মনোভাবটা এক জায়গায় থাকবে, কারণ এই ম্যাচটা কেউই হাঁটতে চাইবে না, এই ম্যাচটাও যদি টাইব্রেকারে চলে যায় তাহলে আমি অবাক হব না।
0: অন্যদিকে প্রাক্তন ভারতীয় গোলরক্ষক তথা ইস্ট বেঙ্গল অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায় বললেন,
3: মোহনবাগান খেলাটা বছর পর বছর হয়ে যাচ্ছে চলবে, গতকাল এবং ইস্ট বেঙ্গল খেলা দেখে আমি খুব একটা খুশি হইনি, এই কারণে যতটা আশা করেছিলাম সেরকম খেলাটা খেলতে পারেনি, এবং আশা করব রোববারের ম্যাচে দুটো টিমই তাদের সাধ্য অনুযায়ী ভালো করার চেষ্টা করবে।
2: দুটো দলই সেমিফাইনালে থেকে ফাইনালে পৌঁছালো টাইব্রেকারের মাধ্যমে, একজন প্রাক্তন গোলরক্ষক হিসেবে কি বলবেন, কতটা প্রেশার নিতে হয় ঠিক এই মুহূর্তে গোলকিপারদের?
3: দেখো গোলকিপিং ব্যাপারটা টাইব্রেকারে এটা গোলকিপারদের সবচেয়ে সুবিধার ব্যাপার, এই কারণে যে এখানে গোলকিপার যদি গোল খায় পেনাল্টিতে কিচ্ছু আসে যায় না, কেউ ব্লেম দিতে পারবে না, কিন্তু যদি গোল সেভ করে দেয় সে হিরো হয়ে যায়। দুটো ক্ষেত্রেই ইস্ট বেঙ্গল মোহনবাগান কোয়ার্টার ফাইনাল টাইব্রেকারে জিতেছে, সেমিফাইনাল টাইব্রেকারে জিতেছে, অবশ্যই গোলকিপাররা এখানে প্রশংসা পাওয়ার যোগ্য, যেহেতু পেনাল্টি সেট করেছেন। তার থেকে বেশি খারাপ ব্যাপারটা হচ্ছে যারা পেনাল্টি শুটার তাদের ব্যর্থতার জন্য, আর পেনাল্টিতে বলে ধরে নেওয়া যেতে পারে যে গোল হবেই, ধরে নেওয়া যেতে পারে, কেউ গোলকিপার কিছু বলার নেই, দুই দিনের দুটো টিমেরই গোলকিপাররা ঠিক সময় অ্যান্টিসিপেট করে বলটা আটকেছে, তাতে অবশ্যই প্রশ্ন দাবি করতে পারে, বিশেষ করে বিশাল কায়েদ পরপর দুটো

0: যে পেনাল্টি বাঁচিয়েছে তাকে সে প্রশ্নটা দাবি করতেই পারে।
1: এই দুই দলের মধ্যে যে বর্তমান যা পরিসংখ্যান দেখা যাচ্ছে তার মধ্যে কাকে এগিয়ে রাখছেন আপনি?
0: পরিসংখ্যান দিয়ে কোনো কিছু এগিয়ে পিছিয়ে রাখার ব্যাপারটা নয়। তো গতকালে মনমানের ম্যাচটা দেখে আমি হতাশ হয়েছি, এই কারণে আমি আশা করি মনমান নর্থ ইস্টকে হারিয়ে দেবে, কিন্তু দেখা গেল একটা ছন্ন ছাড়া ফুটবল খেলা দেখলাম। একই কথাটা বলা যেতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও। আমরা ষষ্ঠ ভালো খেলা দেখবো এটা আশা করি, যখন ভালো খেলা দেখতে না পাই তখন দুঃখ লাগে। দুটো টিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমরা যতটা যতটা আশা করেছিলাম ভালো খেলবে ততটা আমরা ভালো খেলা দেখতে পাইনি। আমরা আশায় রইলাম আগামী দিনের যে ম্যাচটা আসছে সেই ম্যাচে দুটো টিমই তাদের সাধ্যানুযায়ী ভালো খেলে, যার জন্য দর্শকরা মাঠে আসে আনন্দ পেতে ভালো খেলা দেখে। খেলায় হার জিত আছে, ভালো খেলে যে দর্শকরা আনন্দ পায় সেটা খেলার চেষ্টা তারা করবে।
2: হ্যাঁ বন্ধুরা, আমরাও অপেক্ষা থাকব আগামীকাল কলকাতার দুই চির প্রতিদ্বন্দ্বী ফুটবল দল তাদের সেরা ম্যাচটা উপহার দিক দর্শকদের জন্য। এবার শুনব 16ই আগস্টকে ঘিরে ফুটবল প্রেমী দিবস উপলক্ষে আইএফএ এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত রক্তদান শিবির থেকে সংগৃহীত একটি প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

0: 1980 সালে 16ই আগস্টে সেই মর্মান্তিক ঘটনার পরবর্তীতে আইএফএ ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স এর যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের মাধ্যমে এই দিনটি ফুটবল প্রেমী দিবস হিসেবে পালিত হয়। প্রতি বছরের মতো এবারও 47তম ফুটবল প্রেমী দিবস হিসেবে আইএফএ ও অ্যাসোসিয়েশন অফ ভলেন্টারি ব্লাড ডোনার্স এর উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই শিবিরে সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত 302 জন রক্তদান করেন। কলকাতা ছাড়াও ঘাটালে 277 জন, ডেবরায় 100 জন, পূর্ব মেদিনীপুরে 94 জন, দাঁতনে 79 জন, টাকিতে 70 জন, ঝাড়গ্রামে 55 জন, চিত্তরঞ্জনে 32 জন, সব মিলিয়ে সারা রাজ্যে 1,084 জন রক্তদান করেন। এবছর ফুটবল প্রেমী দিবসে রক্তদাতাদের শংসাপত্রে স্বাক্ষর করেন প্রাক্তন ফুটবলার তরুণ দে। রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলাররা। অনুষ্ঠানে রক্তদাতাদের উদ্দেশ্যে আইএফএ সচিব অনির্বাণ দত্তর বক্তব্য।
1: দেখো, প্রতি বছরই আমরা এই দিনটা শোক দিবস হিসেবে পালন করি যে এতগুলো মানুষ, এতগুলো প্রাণ চলে গেল, সেটা তো এই ক্ষতির কোনো পূরণ হয় না। আমরা চেষ্টা করি এই রক্তদানের মাধ্যমে যদি কিছু মানুষকে প্রাণ ফিরিয়ে দেওয়া যায়, কিছু পরিবারের ছেলে মেয়ে বা বাবা সন্তান তাদের প্রাণ রক্ষা করা যায়। আর আজকের দিনটা খুব বিশেষ, কারণ আজকে এই বছরের সার্টিফিকেট সই করেছে তরুণ দে, উনি এবারে চিফ গেস্ট। এবং সব থেকে বড়ো হলো, যারা আমরা আজকে এখানে উপস্থিত আছি, যারা রক্তদান করতে এসেছি, তাদের একটা বিশেষ পাওনা হলো তরুণদার গান। ওনার সুরের মূর্ধনায় বোঝাই যাচ্ছে না যে কখন রক্ত দেওয়া হয়ে গেল। ওনার গানের মধ্যে মিলে মিশে গেছে আজকের পরিবেশটা, এবং আমার মনে হয় এটা অত্যন্ত বিশেষ দিক, একটা বিশেষ পাওনা আমাদের।
0: ১৬ই আগস্ট আবার জন্মদিন ছিল প্রাক্তন আইএফএ সহ সভাপতি সৌরভ পালের। তিনি এই রক্তদান উৎসবে আসতে পেরে বেশ খুশি।
2: ফুটবল মাঠ বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা, সেটা প্রমাণ হয়ে গেছে যে 16ই আগস্ট। হয়তো মৃত্যুটা খুবই দুঃখজনক, মৃত্যু কোনো পূরণ কোনো ক্ষতিপূরণ দিয়ে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যে বাংলার বুকে, সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে যে একটা ফুটবল ম্যাচের উন্মাদনা কোন জায়গায় ছিল, যে খুবই দুঃখজনক, আবার বলছি যে 1980 সালে 16ই আগস্ট 16 জন আমাদের থেকে প্রয়াত হয়েছে। আমি আজ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যে বছরের পর বছর এরকম একটা রক্তদান শিবির চলছে এইসব শহীদদেরকে স্মরণ করে, আমি তার সাফল্য কামনা করি। এবং এইসব যে

0: যারা সমর্থকরা শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা আছি সর্বতোভাবে। শুধু এটুকু বলবো যে বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা যে ফুটবল, সেটা প্রমাণ করে দিয়েছিলেন।
1: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিশ্বরূপ দে এই উদ্যোগের প্রশংসা করলেন।
2: আজকের দিনটা হচ্ছে আবেগের দিন, ভালোবাসার দিন। 1980 সালের 16ই আগস্ট এতগুলো মানুষ মারা গেছিল, তারপর থেকে 1981 সাল থেকে দিনটা পালিত হয়ে আসছে। এর আগে বাংলায় এত স্বেচ্ছায় রক্তদান শিবির হতো না। আইএফএ হচ্ছে তার পায়োনিয়ার, আইএফআইকে দেখেই আজকে সারা বাংলায় এত স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। মানুষগুলো হয়তো চলে গেছে, কিন্তু প্রত্যেক বছর নিয়ম করে তাদেরকে স্মরণ করা এই এত বছর ধরে, এটা কিন্তু কম কথা নয়। এবং সেই কারণেই বলতে হয় ধরে এই অনুষ্ঠানটা চলছে, এটা চারটিখানি কথা নয় যে নিয়ম করে স্মরণ করা। তো সব দিক থেকে এটা আইএফএর অত্যন্ত একটা দৃষ্টান্তমূলক স্মরণীয় দিন।
1: তরুণদের কথায়,
3: পাতাটা মাঠে ঠান্ডা রাখাই উচিত। তার মধ্যেও কিছু কিছু ঘটনা ঘটে যায়, সেগুলোকে তো আর আটকানো যায় না। তো আমি বলবো অ্যাজ এ প্লেয়ার যে ফেয়ার খেলাটা খেলতে মারপিট না করা বা এমন কিছু না করা যাতে আরেকজনের খেলাটা নষ্ট হয়।
1: আরেক প্রাক্তন ফুটবলার দীপঙ্কর বিশ্বাস বললেন,
4: দুঃখ প্রকাশ হয় যে এরকম একটা দিনে মানে 16ই আগস্ট যে মারা গেল এইভাবে এতগুলো লোক, এগুলো সত্যি দুঃখজনক ঘটনা। এগুলো আগামী দিনে যাতে না হয় এরকম ভালো। প্রত্যেক বছর আইএফএ উদ্যোগটা নেয়, এটা খুবই ভালো। রক্তদান, একজন ব্লাড দেওয়া মানে একজনের জীবন দান আরেকজনে। এই জিনিসটা যে আইএফএ নেয় এই অনুষ্ঠানটা করে প্রত্যেক 16ই আগস্ট, খুব ভালো সবার জন্য, আমাদের জন্য, সবার জন্য। আমরা আসি প্রত্যেক হয়েছে আইএফএ আমাদের একটা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আমাদের বেঙ্গল ফুটবলের একটা মাথা, তাই জন্য আমাদের সবসময় আমরা তাদের পাশে আছি আর মিদিনেও থাকবো।
1: প্রাক্তন ভারতীয় ফুটবলার অমিত ভদ্র এই উদ্যোগকে স্বাগত জানালেন।
5: আন্তরিকভাবে এই দিনটাকে মানে পালন করে এই কারণে যে যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের উপর শ্রদ্ধা জ্ঞাপন করা, এবং সাথে সাথে সমাজে একটা বার্তা পৌঁছে দেওয়া এই ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং সেই সাথে সাথে সমাজকে কিভাবে উপকৃত করা যায় সেই জন্য একটা সারা দেশব্যাপী একটা রক্তদান শিবির হয়। এখানেও হয়, বিভিন্ন ডিস্ট্রিক্টেও এই আইএফএর আন্ডারে এই রক্তদান শিবিরটাই যা মানে পরিচালিত হয়। এক সময় তো এটা এক সময় রেকর্ড সংখ্যক রক্তদাতারা এক সময় রক্ত দিতেন, এখনো সেটা বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে গিয়েও প্রায় সংখ্যাটা কাছাকাছি আছে।
1: অনুষ্ঠানে হাজির এক রক্তদাতা সেদিনের ম্যাচেও মাঠে ছিলেন, তিনিও ডুব দিলেন আবেগে।
6: আপনার নাম?
7: অম্লান ব্যানার্জি।
6: ব্লাড দিলেন আজকের দিনে 16ই আগস্ট, আমরা সবাই, এটা কি প্রত্যেকবারই আসা হয় না?
7: প্রত্যেকবার 2007 সাল থেকে
6: 2007 সাল থেকে আসা হচ্ছে। তো এই দিনটাকে বেছে নেওয়া কেন, একটা ফুটবলের টানে আবেগের জন্য?
7: ফুটবল টানে আবেগের জন্য। 80 সালে আমার বাবা মাঠে গেছিল, আমি সেটা শুনেছি, বাবা মারা যাননি, বেঁচে ফিরেছেন। সেই জন্য একটা আর ফুটবল ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতি একটা আবেগ তো আছেই, সেই জন্য আমি রক্ত দিতে আসি। 8 ফেব্রুয়ারিও রক্ত দিই, এই দুটো দিন চেষ্টা করি আসা। বিখ্যাত ফুটবলারের সার্টিফিকেট পাওয়া যায়, এটা একটা কারণ। এবারে আমার ছেলে এসেছে প্রথমবার রক্ত দিতে।
8: শুনছিলাম স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। এবার চলে আসি বিস্তারিত খবরে। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয় নিশ্চিত করলেন ভারতের মহিলা ডাবলস জুটি তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ। শুক্রবার কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়ে 16-21, 21-15, 21-13 ব্যবধানে চীনের জিয়া ইফান এবং ঝ্যাংশু জিয়ান জুটিকে হারিয়ে সেমিফাইনালে উঠলেন ভারতের এই মহিলা জুটি। চোটের কারণে বেশ কিছুদিন কোর্টের বাইরে ছিলেন তৃষা ও গায়ত্রী, ফলে এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের বাছাইয়ের মর্যাদা তাঁরা পাননি। কিন্তু বাছাই না হলেও শুরু থেকেই দুর্দান্ত।

পারফরমেন্স করেছেন এই দুই ভারতীয় জুটি, এবং শেষ আটেও তারা তাদের নিজেদের যুদ্ধকে ধারাবাহিকভাবে বজায় রাখতে পেরেছিলেন। 2011 সালে জালাগুট্টা এবং অশ্বিনী পোনাপ্পা জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ভারতের হয়ে প্রথমবার ব্রোঞ্জ পদক পেয়েছিলেন। 15 বছর পর সেই ইতিহাস স্পর্শ করলেন তৃষা ও গায়ত্রী। চতুর্থ বাছাই চীনের জুটির বিরুদ্ধে ভারতের জুটির শুরুটা খুব একটা ভালো হয়েছিল না। প্রথম গেমে লড়াই করেও তারা পরাস্ত হয়েছিল। ভারতীয় জুটির দাপট তারপরে বাড়তে থাকে। চীনা জুটি আর ম্যাচে ফিরতে পারেনি। তৃতীয় গেমসটি জেতার সঙ্গে সঙ্গে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দ্বিতীয় মহিলা ডাবলস জুটি হিসেবে পদক নিশ্চিত করলেন তৃষা ও গায়ত্রী। অন্যদিকে পুরুষদের ডাবলসের দৌড় থেমে গেল সাত্ত্বিক সাইকেরাজ, রানকি রেড্ডি ও চিরাগ শেঠিদের। ব্যাডমিন্টন ছেড়ে এবার চলে আসি হকির অঙ্গনে। আজ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের গ্রুপের প্রথম ম্যাচে শক্তিশালী নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামছে হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় হকি দল। ফলে কঠিন পরীক্ষার সামনে ভারতের পুরুষ হকি দল। ফলাফল এদিক ওদিক হলেই বিশ্ব চ্যাম্পিয়নের জয়ের স্বপ্ন চিরতরে বিলীন হয়ে যাবে ভারতের। ভারতীয় দলের সামনে এখন লক্ষ্য একটাই, সেটা জয়। ম্যাচ ড্র হওয়া মানেই সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ, অর্থাৎ শেষ চারে ওঠার যুদ্ধে ভারতের ভুল করার কোনো জায়গা নেই। গ্রুপে তাদের দুটি ম্যাচ খেলতে হবে এবং সেই দুটিতেই জিততে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে গোল সংখ্যা বৃদ্ধির বিষয়টিকেও। চলতি বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছে সেটা হলো শেষের দিকে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। এক সময় ধরে ভারতের গ্রুপের মধ্যে দু গোলে তারা এগিয়ে গিয়েছিল, পরে এই ম্যাচ তারা 4-2 গোলে হারে। এমনিতে নেদারল্যান্ডস দুর্দান্ত ফর্মে রয়েছে, গ্রুপের সবকটি ম্যাচ জিতেই তারা দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে। তার উপর দায়িত্ব রক্ষণভাগের আক্রমণে তারা বিশ্বের অন্যতম সেরা। ফলে ভুল ভ্রান্তি না করলে ভারতের বিপদ বাড়বে বই কমবে না। এদিকে লিওনেল মেসির দেশের খেলোয়াড়, মেসির মতোই তিনি আর্জেন্টিনা দলের অধিনায়ক, আবার মেসির মতোই 6 নম্বর বিশ্বকাপ খেলছেন তিনি। তিনি হলেন আর্জেন্টিনা দলের হকির অধিনায়ক মাতিয়াস রে। নেদারল্যান্ড বেলজিয়াম যে হকির বিশ্বকাপ চলছে সেখানে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। আমস্টেন ভিনে আজ দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড। সোমবার খেলা ভারতের বিরুদ্ধে। মেসির মতো মাতিয়াসেরও এটা ষষ্ঠ বিশ্বকাপ খেলা। 41 বছরের মাতিয়াস অবশ্য মেসির মতো গোল করেন না, তিনি গোল বাঁচান। মাতিয়াস বলেছেন, শুধু আমরা হকি খেলোয়াড়রাই নই, সারা দেশের ক্রীড়াবিদদের কাছে মেসি হলো আদর্শ। তিনি আরও যোগ করেছেন, শেষ 4টি ফুটবল বিশ্বকাপে মেসি 3 বার ফাইনালে উঠেছে, আর চ্যাম্পিয়ন 1 বার হলেও 2 বার তারা রানার্স আপ। এর জন্য আমরা গর্বিত। মাতিয়াস নিজেও দেশকে গর্বিত করেছেন। 2016 সালের রিও অলিম্পিক্সে তার নেতৃত্বেই আর্জেন্টিনা হকিতে সোনা জিতেছিল। মাতিয়াস বলেছেন, মেসির হার না মানা মেজাজ আমাদেরকে উজ্জীবিত করে। আসলে আমাদের দেশের ফুটবলই আসল খেলা, আর সেই খেলায় আমরা সফল, তাই দেশের মানুষ ফুটবলকে ভালোবাসে, এটার জন্য আমাদের কোনো হীনমন্যতা নেই। আমরা বিশ্বকাপে জিতলে দেশে এমন আবেগ আবারও তৈরি হবে। দ্বিতীয় রাউন্ডে ইংল্যান্ড নয়, ভারতকেই বেশি সমীহ করছে মাতিয়ার। সোমবার তাদের প্রতিপক্ষ হরমনপ্রীতের ভারত। এবার চলে আসি ক্রিকেটের 22 গজে। প্রথম টেস্টে জয় এখন অতীত। কলম্বোয় দ্বিতীয় টেস্টে আমাদের লক্ষ্য জিতে পুরো পয়েন্ট ঘরে তোলা, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়েছি, বললেন শুভমান গিল। একটা সময় ছিল যখন সিঙ্গালি স্পোর্টস ক্লাবের মাঠে টেস্ট মানেই রানের বন্যা বয়ে যেত, কিন্তু গত কয়েক বছর ধরে এখানকার উইকেটের চরিত্র বদলে গেছে। রবিবার থেকে অনুষ্ঠিত হতে চলা দ্বিতীয় টেস্টের ব্যালেন্স এবং স্পোর্টিং উইকেট হচ্ছে। সেখানে স্পিনাররা পরের দিকে যেমন সুবিধা পাবেন, তেমনি সুযোগ থাকবে পেসারদেরও। এখন ভারত ঠিক কী করবে, তা গলের মতো তারা 3 স্পিনার 2 পেসারকে দিয়ে খেলবে, নাকি কম্বিনেশন হবে 3 পেসার 2 স্পিনারের, সেটা এখন দেখার বিষয়। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ জিই রাখতে হলে কলম্বোর টেস্টে জেতাটা ভারতের জন্য খুব জরুরি।

জরুরি। তারপরেও ভারতকে 7টা টেস্ট খেলতে হবে, এরপরে নভেম্বরে নিউজিল্যান্ডে 2টি টেস্ট সিরিজ খেলা হবে, তারপরে আগামী বছর জানুয়ারিতে বর্ডার গাভাস্কার ট্রফিতে 5 টেস্টের হোম সিরিজ আছে। এখন WTCর তালিকায় ভারত রয়েছে 5 নম্বরে। ফাইনালে উঠতে হলে বাকি 8টা টেস্টের মধ্যে অন্তত 5টি ম্যাচে তাদেরকে জিততেই হবে। তাই ক্যাপ্টেন শুভমান গিল বলেন, প্রথম টেস্ট জয় এখন অতীত। অস্ট্রেলিয়া বাংলাদেশের মধ্যে চলা টেস্টের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা আজ শুরু হলো। অন্যদিকে লিডসে চলা পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড পাকিস্তানকে 103 রানে হারিয়ে দিল। এবার চলে আসি ঘরোয়া ক্রিকেটের কথায়। আসন্ন মরশুমের প্রাথমিক দল ঘোষণা করল বাংলা, তবে প্রত্যাশা মতো সেই দলে জায়গা হয়নি অভিষেক পোড়েলের। সাম্প্রতিক নানান অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয়েছেন এই তরুণ উইকেটকিপার। তারপর থেকেই নানান প্রশ্ন উঠছিল, এবার বাংলার প্রাথমিক দলে জায়গা পেলেন না গত কয়েক বছর ধরে নিয়মিত খেলা এই তারকা বাংলার ক্রিকেটার। পাশাপাশি দলে রাখা হয়নি গত মরশুমের সিনিয়র দলের জার্সিতে খেলা রাহুল প্রসাদ, বিশাল ভাটি, বিকাশ সিংয়ের মতো বোলারদেরও। সূত্রের খবর অনুযায়ী আধার কার্ড সম্পর্কিত সমস্যার জন্য বাংলার হয়ে খেলতে পারবেন না তারা। তবে প্রাথমিক দলে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন, মোহাম্মদ শামি, আকাশদীপ, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামি, সুমন্ত গুপ্ত, সুরজ সিন্ধু জয়সওয়াল, প্রদীপ্ত প্রামাণিকের মতো চেনা মুখেরা। আগামী অক্টোবর মাস থেকে এবারের রঞ্জি শুরু হচ্ছে। বাংলার রঞ্জি অভিযান শুরু করবে তাদের ঘরের মাঠ ইডেনেই। প্রথম ম্যাচে বাংলার মুখোমুখি দিল্লি, তবে তার আগে প্রস্তুতির জন্য 1 সেপ্টেম্বর পুদুচেরিতে একটি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে লক্ষ্মীরতন শুক্লার বাংলার দল। এখন চলে আসি আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। লা লিগা শুরু হয়েছে আগেই, এবার গতকাল থেকে শুরু হয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগও। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের কভেন্ট্রি সিটিকে 3-0 গোলে হারিয়ে দিল আর্সেনাল। আজ বিকেলে ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে ম্যাচ খেলবে হাল সিটির বিরুদ্ধে, টটেনহাম হটস্পার এবং ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। ম্যানচেস্টার সিটি অ্যাস্টন ভিলা লিভারপুল নামছে আগামী রবিবার। তবে শনিবারের অন্যতম আকর্ষণ নিউ লুক রিয়াল মাদ্রিদ। ফুটবল ছেড়ে এবার চলে আসি টেনিস কোর্টে। হাঁটুতে চোট পেয়ে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। গ্র্যান্ড স্ল্যাম ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজ মানি ঘোষণা করল ইউএস ওপেন। টেনিসের কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো 10 কোটির ঘর ছড়ালো এই প্রাইজ মানি। 2026 ইউএস ওপেনে দেওয়া হবে মোট 10 কোটি 80 লক্ষ মার্কিন ডলার, যার ভারতীয় মুদ্রায় প্রায় 1,320 কোটি টাকা। শ্রোতা বন্ধুরা, চলে আসছি আজকের দিনে। 1924 সালে আজকের দিনেই জন্মেছিলেন তৎকালীন বাংলার প্রথম সারির ক্রিকেটার অজিত দাশগুপ্ত। আবার 1932 সালে আজকের দিনেই জন্মেছিলেন বাংলার তথা ভারতের আরেক প্রাক্তন ক্রিকেটার সুনীত সোম। ভারতের বিখ্যাত অ্যাথলেটিক্স প্রতিযোগী পরমজিৎ সিং 1971 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। ঘড়ির কাঁটা জানা দিচ্ছে আজ আর সময় নেই। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নেই ক্রীড়াঙ্গন থেকে। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

মৈত্রী ক্রীড়াঙ্গন এখানে শেষ হল। উপস্থাপনায় ছিলেন সঞ্জয় হাজরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান করি তাতে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকেন। তারা চাষবাস নিয়ে নানান রকম প্রয়োজনীয় এবং আপনাদের অর্থাৎ চাষি ভাইদের উপকারী নানান তথ্য দেন, এবং বিজ্ঞানকে সাথে রেখে কী করে

0: আমরা ভালো চাষাবাদ করতে পারি, কি করে আমাদের আরো লাভের মুখ দেখতে পারি, সেসব নিয়ে আমরা অনেক অনেক অনুষ্ঠান করি। কিন্তু আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে নিয়ে যাব বা যার কথা আপনাদের কাছে পৌঁছে দেব, সেই মানুষটি কিন্তু একেবারে মাঠে নেমে কাজ করেন, এবং তার পাশাপাশি যেটা একেবারে খুব বলার মতন বিষয়, যেটা না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো যে তিনি কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়েই এগিয়ে চলেছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কান্না এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের একজন একেবারে প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখকে। আমি প্রথমেই বাপিবাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমি যখন অনুষ্ঠানটা আপনার সঙ্গে করব এই কথা জানতে পারলাম, তখন দেখছিলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনি পেয়েছেন কৃষক রত্ন পুরস্কার, পেয়েছেন কৃতি কৃষক পুরস্কার, এরকম আরো অনেক পুরস্কার আপনার ঝুলিতে রয়েছে, এবং মূলত আপনি বিজ্ঞান নির্ভর কৃষি নিয়ে এগিয়ে চলেছেন, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজে আসতে দিতে চাইছেন না, তারা চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে তাদের ছেলে মেয়েকে, সেখানে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানকে সাথে নিয়ে কৃষি কাজ করছেন, এবং বিশেষভাবে আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। তো এই যে অপ্রচলিত সবজি চাষ, এই যে ধারণাটা, মানে ধরুন এই গরমকালে মানুষ পটল ঝিঙে খাচ্ছে, কিন্তু সেই সময়টা আপনি তার কাছে ধনে পাতা তুলে দিচ্ছেন, মূলো তুলে দিচ্ছেন, পালং শাক তুলে দিচ্ছেন, এই যে বিষয়টা, এই ধারণাটা বা এইভাবেও যে কাজটা করা যায়, কাজ করলে বেশি লাভবান হওয়া যায়, সেটা আপনি কি করে বুঝলেন বা কিভাবে আপনার কাজটা শুরু করলেন, এটা যদি প্রথমে একটু বলেন।
1: প্রথমত বলি যে আমরা চাষ কেন করছি, আমাদের পয়সা ইনকামের জন্য আমরা চাষ করছি। তো সেটা প্রতিটা চাষি কিন্তু সিজনাল করে, এবং সেটা মার্কেটে নিয়ে গেলে সবাই যখন একসাথে বাজারে তোলে তখন তার দাম কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু সেটাই যদি আমরা অসময়ে করি, এই যে অসময়ে করলে আমাদের যে লাভাংশটা বেশি হবে সেই ধারণা, সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি, এবং এটা করার জন্য যে উন্নত টেকনোলজি সেগুলো আমাদের কাছ থেকে পেয়েছি, স্যারেদের কাছ থেকেই। এবং এই যে অসময়ে ধনে পাতা, যখন এখন আমি যে ধনে পাতা তুলছি, পাইকারি কেজি হচ্ছে 90 টাকা প্রতি কেজি, কিছুই না, একটা উঁচু জমি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমি করেছি, এবং সেখানে শেড নেট তৈরি করে যাতে আপনার রোদের যে প্রকোপ এবং বৃষ্টির যে যাতে না আসে বা নষ্ট না করে ফসল, তো সেই পরিচর্যাগুলো যদি করা হয় সেক্ষেত্রে অসময়ে এই যে সবজি, ধনে পাতা বলুন, পালং শাক বলুন, সেটা কিন্তু বাজারে নিয়ে গেলে সবার আগে বেশি মূল্যে আপনি কিন্তু বিক্রি করতে পারছেন বা বিক্রি করছি, এবং প্রফিটটা কিন্তু বেশি আসছে।
0: মানে কি কি চাষ করে ফেলেছেন, বাজারে দিচ্ছেন, কি কি চলছে
1: এখন? আমার যেটা ধনে পাতা, যেটা আমি বাজারে নিয়ে যাচ্ছি, এখন বিক্রি চলছে, পালং শাকও আমার বাজারে বিক্রি চলছে, মূলোটাও চলছে, আমার ফুলকপি এবং বাঁধাকপি যেটা অসময়, যেটা আপনার আষাঢ় মাসের শেষের দিকে আমরা ওটাকে বাজারজাত করব, এবং যার মূল্য মিনিমাম থাকবে আপনার 30-35 টাকা পার পিস।
0: এছাড়াও আপনি লাইন সুইংয়ের মধ্যে দিয়ে পাট চাষ করছেন, এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আপনি সাথে নিয়ে এগিয়ে চলেছেন চাষের ক্ষেত্রে, এইটা করার জন্য যে সম্যক ধারণার প্রয়োজন হয় সেটার জন্য কি আপনি কোথাও কি ট্রেনিং নিয়েছেন, বা এই ধরনের আর কি কি কাজ আপনি করছেন, কিভাবে করছেন?
1: প্রথমত বলি যে এই যে আমরা বিজ্ঞান ভিত্তিক যে চাষগুলো আমাদের বিভিন্ন দপ্তর, যেমন রয়েছে হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICAR, ক্রাইজাব, IAR, তো বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশিক্ষণ আমরা নিয়েছি, এবং সেখান থেকে এই টেকনোলজিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো আমরা আমাদের মাঠের মধ্যে অ্যাপ্লাই করছি। তাতে দেখা যাচ্ছে যে এই যে লাইন সোয়িং, যে আপনার সিড ড্রিলের মাধ্যমে পাট লাইনে বুনলে তার যে বীজের অনেকটা কম, অর্থাৎ আমরা এখন বীজের কিছু সাশ্রয় করতে পারছি, এবং এই যে নিড়ানো যন্ত্র, অর্থাৎ এখন লেবার কন্ট্রিবিউট কিন্তু অনেকটা কমে গেছে, লেবার পাওয়া যায় না বলেই চলে, সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের মাধ্যমে যদি নিড়ানো কাজটা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তার সাথে আমরা লাভাংশটা বেশি পাচ্ছি, পাটের ফলনটাও বেশি পাচ্ছি, এবং এই যে যারা ছড়িয়ে বুনছে, যারা গতানুগতভাবে চাষ করছে, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ক্রাইজাব বা আপনার ICAR বা KVK এর মাধ্যমে আমরা এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।
0: আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মানে কৃষক পরিবার থেকেই এসেছেন?
1: একদম।
0: তো যখন আপনি এই প্রথাগত চাষে পাশাপাশি বা প্রথাগত চাষটাকে একটু সরিয়ে রেখে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষের দিকে এগোলেন, তখন যে আপনার বাবা কাকা তারা রয়েছেন, তারা কি কখনো আপনাকে আটকাননি, বলেননি যে এটা করলে কিন্তু লাভ হবে না বা যা করছি সে ঠিকঠাক হবে না, এভাবে কি কেউ আটকায়নি?
1: একদম ঠিক বলেছেন, যখন এই বিজ্ঞান ভিত্তিক যখন চাষটা আমি আমার মানে চাষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে গেছি, তখন কিন্তু বাবা বলেছিল যে এইভাবে চাষ করলে জমি জায়গা বিক্রি করে

0: দিতে হবে, এভাবে চাষ কিন্তু মানে লাভবান করা যাবে না। তো আমার পাশে যে আপনার চাষিগুলো রয়েছে তারাও কিন্তু হাসাহাসি করেছিল যে এভাবে চাষ করলে চাষে লাভ হয়, এমনিতেই চাষে লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন আমি ওটাকে পরিচর্যা করলাম এবং খুব যত্ন সহকারী পরিচর্যা করে যখন আমি ওটাকে আস্তে আস্তে বড় করলাম, তখন দেখা গেল যে আমার পাশে যে জমিগুলো ছিল তারা দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদেরটাই আমরা ভুল পথে দেখেছি। এবং আমার যে বাবা তিনি বলেছেন হ্যাঁ এইভাবে চাষ করলে কিন্তু ভালো বা লাভবান করা যাবে।
1: এবারে এখান থেকে জিজ্ঞেস করি যে এই যে এখন আপনার কাছে সবাই আসছে, শিখতেও আসছে অনেকে যে কিভাবে করছো, আমরাও শিখবো, আমরাও দেখে করব, এবং এই যে এত পুরস্কার আপনি পেয়েছেন সেই কথাটা একটু শুনি, কি কি পুরস্কার পেয়েছেন, কবে কবে পেয়েছেন?
0: প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম বর্ষাকালীন পেঁয়াজ চাষ, যেটা আমাদের ওখানে একদম প্রচলিতই ছিল না যে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা যায়। আমরা মূলত চাষ করি শীতকালে, তো আমার এক বিঘা জমিতে বর্ষাকালের পেঁয়াজ প্রথম আমার জমিতে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা এত ভালো হয়েছিল যার জন্য 2016 সালে আমাকে কৃষক রত্ন হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছিল। আমাদের যে মাটি মেলা উৎসব সেখান থেকে পুরস্কৃত করা হয়েছিল। আর পেয়েছিলাম আপনার ন্যাশনাল অ্যাওয়ার, অর্থাৎ এই যে আপনার এই লাইন সুইং পাট এসআইআর পদ্ধতি, তারপর আপনার এই অসময়ে সবজি চাষ, আপনার হাইটেক আলুর সিড প্রোডাকশন, পলিহাউসের মাধ্যমে যে অসময়ে সবজি চাষ, এই সব কিছু নিয়ে আমাকে দিল্লিতে 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং ওখানে গিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম, তাতে খুব ভালো লেগেছিল এবং খুব আনন্দিত হয়েছিলাম যে চাষিদেরকে এইভাবে পুরস্কৃত করা হয়
1: 2021 সালে, যেটা আমরা পুষা বলে জানি, তাই তো? সেইখান থেকে আপনি পুরস্কার পেয়েছেন। তো এখন আপনি তো পলি হাউস চাষও বলছিলেন এবং তার সাথে শেড নেটের ব্যবহার করছেন, সেটা দিয়ে আপনি কি করছেন সেটা যদি একটু বলেন।
0: এই যে আমার যে পলি হাউসটা করেছি হর্টিকালচার মাধ্যমে, এটা আপনার আমাদের এই টেকনোলজিটা আমরা নিয়ে এসেছিলাম এখানে। এই যে অতিরিক্ত বর্ষাতে যে চারা তৈরি একটা সমস্যা থাকে, সেটা আমি যদি পলি হাউসের মাধ্যমে করি তাহলে আমার চারার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এবং অসময়ে যে আপনার ধনে পাতা বা পালং শাক বলুন, সেটা যদি আমি ওই পলিহাউসের মাধ্যমে করি কিন্তু বর্ষাতে সেটা নষ্ট হচ্ছে না। এবং ইনসেক্টিসাইড নেট দিয়ে যেটা ঘেরা আছে আমার রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে কোয়ালিটি, মানে এই যে আপনার শেডের মধ্যে হচ্ছে পোকা লাগছে না, তার কোয়ালিটি বাজারে নিয়ে গেলে সবার আগে কিন্তু আমার সবজিটা বেশি বিক্রি হচ্ছে। আর পলিহাউস তো একটা সীমাবদ্ধের মাধ্যমে, কিন্তু তার মানে বাইরে যে আমার নেট হাউস আছে বা শেড নেট আছে তার মাধ্যমে করে কিন্তু তার ফসলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে। এবং এই দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু মানে এই পদ্ধতি অবলম্বন করছে।
1: আচ্ছা, এবারে জিজ্ঞেস করি যে এই ক্ষেত্রে কি খরচ কখনো কোনো বেশি হচ্ছে?
0: না, খরচ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমরা যেভাবে করছি, ধরুন আমরা সার বীজ ওষুধ অ্যাপ্লাই করছি, তার সেক্ষেত্রে যদি আমরা শেড নেটটা যদি এর মধ্যে একটু ইনক্লুডিং করে দিই, সেক্ষেত্রে তো আমার ফসলের যে কস্ট সেটা তো আমার বিক্রি করে আমার উপার্জন তো বেশি আসছে। এছাড়াও আমাদের যে সেচের যে একটা সমস্যা থাকে, আমাদের যে আমরা ডুবিয়ে সেচ দিই বলি, সেক্ষেত্রে আমাদের সরকারি সাবসিডিতে আমরা স্প্রিংলার ইরিগেশন, আপনার ডিপ ইরিগেশন, মাইক্রো স্প্রিংলার ইরিগেশন আমরা কিন্তু আমি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি। এবং আমার দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু ওই সরকারি সাবসিডি নিয়ে তারাও কিন্তু আপনার স্প্রিংলার ইরিগেশন পেঁয়াজ এবং সবজিতে কিন্তু ব্যবহার করছে।
1: বর্তমানে বারবারই বলা হচ্ছে যে জৈব উপায়ে চাষ করার কথা এবং কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহারটা যতটা সম্ভব কমিয়ে আনার কথা কিন্তু বারবারই বৈজ্ঞানিকরা বলছেন, সেক্ষেত্রে ভার্মি কম্পোজেরও একটা কথা চলেই আসে, তো আপনি সেই দিকে কি নজর রাখছেন?
0: ভার্মি কম্পোস্ট আমি নিজে তৈরি করি এবং সেটা আমার জমিতে ব্যবহার করি। এই যে আমরা ফুলকপি বাঁধাকপি করছি তার অবশিষ্ট অংশ আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছি। এই যে আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক সার যদি আমরা জমিতে কম ব্যবহার করি তাহলে আমার মাটির কিন্তু যে উর্বর শক্তি আমরা অনেকটা বৃদ্ধি করাতে পারছি এই জৈব সার দিয়ে, আমার চাষের খরচটাও কিন্তু কমছে। সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যে নিম অয়েল বাড়িতে তৈরি করে, নিম বীজ থেকে নিম অয়েল বা পঞ্চগব্য এইগুলো ব্যবহার করে আমরা যখন আমরা আমাদের সবজিতে ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু চাষটা অনেকটাই কমছে। এবং এই যে কীটনাশকের ওষুধের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কম করতে পারছি।
1: মানে যে ফসলটা আপনারা পাচ্ছেন তার গুণগত মানটা অনেকটা ভালো হচ্ছে। তো আপনি মাটির কথা বলছিলেন, সেক্ষেত্রে তো মাটি পরীক্ষাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: চাষ করতে গেলে সবার আগে আমাদের তিনটি জিনিস প্রয়োজন, সার বীজ আর আপনার মাটি। মাটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু একবার মানে কি বলবো খারাপ অবস্থায় চলে আসবে। তো সবার আগে চাষ করার আগে আমার মাটিতে কি কি সার রয়েছে আর কি কি আমার প্রয়োজন, মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের বিনা পয়সা বা আমরা সরকারি সহায়তাতে আমাদের কিন্তু মাটি পরীক্ষা করানো হয় এবং প্রতিবার আমি মাটি কিন্তু পরীক্ষা করি
1: যে কোনো চাষ করার আগে।
0: তো আমাদের একটা এপিও রয়েছে, তার মাধ্যমে আমরা ক্যাম্পিং করি এবং চাষিরা সবাই একত্রিত হয়ে সেখানে মাটি কালেক্ট করে নিয়ে আসে এবং সেটাকে ওরা স্যারেরা নিয়ে গিয়ে বাড়ি পরীক্ষা করান।
1: এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি

0: ট্রাক্টর দিয়ে আপনি চাষ করছেন?
1: একদম।
0: ট্রাক্টরটা কি নিজের?
1: আমাদের নিজের, এবং আমি নিজেই ওটাকে মাঠে পরিচালনা করি এবং চালাই।
0: কটা ট্রাক্টর আছে?
1: একটা আপনার বড় গাড়ি, আর একটা আপনার পাওয়ার টিলার।
0: এটা কি ছিল না এটা আপনি নিজেই আস্তে আস্তে কাজ করতে করতে কিনেছেন বা করেছেন?
1: আমরা এই চাষ করতে করতে আমাদের যে মানে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চাষ থেকেই কিন্তু উপার্জন করেই কিনেছি।
0: এর পাশাপাশি আপনি মাছ চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন, তো সেই যে মাছ চাষ করছেন সেটা কিভাবে করছেন বা আপনার নিজের কি পুকুর রয়েছে?
1: আমার মোট 2 বিঘা জলকর রয়েছে, তার পাশে আরো 2 বিঘা জমি রয়েছে। মানে আমার ওখানে একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করা আছে, মানে 2 বিঘা জলকর, সেখানে আমার জলের মাছগুলো আপনার রয়েছে, তার পাশে ভার্মি কম্পোস্টের আমার বেড রয়েছে, ফলের বাগান রয়েছে, 4টি মৌমাছির বক্স রয়েছে, যেগুলো কিনা আমার ফসলের ক্ষেত্রে পলিনেশন এবং মধু আমি 2টি কালেক্ট করতে পারছি, এবং তার পাশে এই যে পুকুরে জলটা রয়েছে সেটা আমি সেচের কাজে ব্যবহার করছি, তার পাশে যে আমি অসময়ে সবজি বা সিজনাল যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আমার ওই পুকুরে জল থেকে কিন্তু চাষবাস হচ্ছে।
0: একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলুন যে কিভাবে ধাপে ধাপে আপনি কাজগুলো করছেন।
1: এই যে আমার পুকুরটা রয়েছে, পুকুরে আমি মাছ চাষ করছি।
0: কি কি মাছ চাষ করছেন?
1: আপনার রুই আছে, মৃগ রয়েছে, কাতলা রয়েছে, আপনার বাটা রয়েছে, হ্যাঁ কিছু আপনার চিংড়ি মাছ সেটাও রয়েছে এর মধ্যে। এর পাশে যেটা রয়েছে আপনার ভার্মি কম্পোস্ট, যে ওয়াস্টা যেটা রয়েছে ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য যে একটা নির্যাস যেটা সেটা পুকুরে আসছে সেটা মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে। পুকুর পাশেই আমার হাঁসের একটা ফার্ম রয়েছে, হাঁস এবং গরুর বাথান রয়েছে, সেখানে যা অবশিষ্ট রয়েছে সেটা আমার পুকুরে চলে আসছে। তার পাশে আমার যে 2 বিঘা আপনার জমি রয়েছে সেই এই পুকুরের জল দিয়ে কিন্তু আমি ওটা চাষবাস করছি। টোটাল 4টে মৌমাছির বক্স রয়েছে, যারা কিনা ওই আপনার সর্ষে বা অন্যান্য ফসল চাষ করলে যে পলিনেশন দরকার হয়, যে ফলের বাগান রয়েছে সেটা হচ্ছে, তার সাথে আমি মধু পাচ্ছি, ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চাষবাসটা রয়েছে।
0: এবারে একে একে আসি, এই যে মাছ চাষ করছেন সেখানে কি মানে চারাপোনা তৈরি করছেন না সেখান থেকে বড় মাছও তৈরি হয়ে বাজারে যাচ্ছে?
1: চারাপোনা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে আমি মাছ বড় করে বাজারে বিক্রি করি।
0: সেখান থেকে কিরকম রোজগার হচ্ছে?
1: সেখান থেকে আমার বার্ষিক মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা ইনকাম করি মাছ বিক্রি করে।
0: আর এর পাশাপাশি আপনি মাচায় সবজি চাষ করছেন?
1: একদম।
0: মাচায় কি কি সবজি চাষ করছেন?
1: মাছে আছে আপনার লাউ আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, লাফা রয়েছে, উচ্ছে রয়েছে। এই যে পুকুরের পাড়টা রয়েছে এই পাড়টাকে যদি আমরা বাঁশ দিয়ে মাচা করে যদি আমরা এই ফসলটা করি সেক্ষেত্রে আমার পাড়টাও কিন্তু একটা আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়টা কিন্তু বাড়ছে।
0: মানে পুকুরের পাড়ে যে জলাজঙ্গল জায়গাগুলো থাকে সেটাকে আপনি পরিষ্কার করছেন এবং সেখানেই চাষাবাদের কাজে সেটাকে ব্যবহার করছেন। এবার তার পাশাপাশি আপনি মৌমাছি চাষও করছেন?
1: এই যে আমার মৌমাছি বক্সটা রয়েছে যেটা আপনি বলেন যে পলিউশনের জন্য আমার অনেকটা কাজ করছে, এখান থেকে আমরা 4টেতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমরা মধু পাই, এটা আমরা বাড়ির খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু মেইনলি মধুর জন্য নয়, যেটা আমরা পলিউশন সরিষা বলুন বা আরো যেসব ফসলগুলো আমরা তৈরি করি তার পলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকৃত হয়। যেমন পেঁয়াজের বীজ, এখন যে সমস্যা হয়েছে আমরা মৌমাছি নেই বললেই চলে,
0: একদম,
1: তো সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপায়ে কিন্তু পরাগমিলন করতে হচ্ছে, তার জন্য কিন্তু মৌমাছির বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্ষেত্রে।
0: আপনি বলছিলেন যে আপনি আলুর বীজ তৈরি করেন।
1: দেখুন, আমাদেরকে আলু চাষ করার জন্য আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ বীজটাই আনতে হয় এবং পাঞ্জাবের উপর নির্ভরশীল করতে হয়, তো সরকারি উদ্যোগে আমরা নেট হাউসের মাধ্যমে আলুর কন্দ অর্থাৎ আলুর ডক কেটে আমরা ওটাকে যখন প্ল্যান্টিং করছি সেখান থেকে যে দানাটা আসছে বা যেটা আমরা আলু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের G0। এটা কিন্তু একটা পুরোটাই সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং টোটাল আমার 2খানা ইউনিট রয়েছে যার মাধ্যমে আমরা টোটাল 6খানা ভ্যারাইটি আমরা করেছি আলুর বীজ, যেটা হচ্ছে আমরা কুফরি জ্যোতি, কুফরি পোখরাজ, কুফরি হিমালিনী, আপনার সুরিয়া, হিমা, এই যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই নেট হাউসের মাধ্যমে করছি। প্রথমত হচ্ছে আপনার কন্দটাকে আর্মি বেডের মধ্যে ওটাকে আপনার প্ল্যানিং করা হচ্ছে, তারপর একটা ট্রেতে ওটাকে 5 দিন রাখা হচ্ছে, তারপর একদম মূল জমিতে যেটা আপনার নেট হাউস করা হয়েছে বা পুরো জালের মধ্যে ঘেরা রয়েছে তার মধ্যে প্ল্যানিং করা হচ্ছে বা বসানো হচ্ছে। মোটামুটি আপনার 30 থেকে আপনার 45 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং যে আলুটা পাচ্ছি সেটা আমরা G0 হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদেরকে পাঞ্জাবের পরে নির্ভরশীল করতে হচ্ছে না, আমরা কিন্তু এখানে পুরো রোগমুক্ত বা জীবাণুমুক্ত আমরা আলুর বীজ কিন্তু এখানে তৈরি করছি।
0: এবং সেটা সংশিত হচ্ছে?
1: হ্যাঁ।
0: সেটা কিভাবে করছেন?
1: সেটা আমাদের যে আত্মা প্রকল্প রয়েছে আমাদের এগ্রিকালচার দপ্তরে, ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন এবং যে প্রশিক্ষণগুলো সেগুলো ওনারা দিচ্ছেন, আমাদের ZARS যেটা কৃষ্ণনগরে রয়েছেন রিসার্চ সেন্টার, ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে এটা করতে হয় এবং সেটা আমরা পুরো কালেক্ট করে নিচ্ছি, দিয়ে আমাদের যে স্টোর রুম, যে স্টোর রুম যে আলু স্টোর সেখানে আমরা এটাকে রেখে দিচ্ছি।
0: তো আপনি যে এত রকম ভাবে চাষ করছেন কিছু লোককে সাথে নিয়ে তো আপনাকে কাজটা করতে হচ্ছে এবং

0: বারবারই এখন বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে সংঘবদ্ধভাবে চাষ করার, তো সেক্ষেত্রে আপনি কি করছেন?
1: এই যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার যে 10 FPO-র যে কথা বলা হচ্ছে বারবার করে, যে চাষিরা সংঘবদ্ধ হন এবং আপনারা একত্রিত চাষবাস করুন, নিজেদের পণ্য নিজেরা বিক্রি করুন, ইনাম, এই তার জন্য আমরা কিন্তু একটা FPO গঠন করেছি, যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন, যেখানে আমার 942 জন মেম্বার রয়েছে, যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই কর্মকাণ্ডগুলো করে আসছি। যেমন সিড প্রোডাকশন ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমার কিছু FPO মেম্বার রয়েছে যারা আপনার কিছু সিড কালেক্ট করছে, তারা লেবারে কাজ করছে, তাদের কিছু আর্ন হচ্ছে, কিছু আপনার বিক্রির জন্য যে বস্তা বা ব্যাগগুলো রয়েছে সেগুলো কিছু সাপ্লাই করছেন, বিভিন্ন এই যে চাষের যেরকম আপনার ইনাম বা আপনার এই যে এগ্রি মার্কেটিং, যারা আপনার সুফল বাংলাতে যে সবজি আছে তার জন্য কিছু ছেলে আমাদের কাজ করছেন, যারা আমাদের ফার্মারের কাছ থেকে খুব ভালো এবং ফ্রেশ সবজিটা নিয়ে আমাদের সুফল বাংলাতে আপনার এক্সপোর্ট করছেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলোতে এগিয়ে চলছে। এবং এখানে আমার যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে চাষিদেরকে উদ্বুদ্ধ করে যে আপনারা এই পদ্ধতির চাষ করুন, তাহলে লাভ্যাংশ বাড়বে, আপনারা এই বীজটা আপনারা করুন। তার জন্য আমাদের একটা দোকানও নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রডিউসার, আপনার সার বীজ ফার্টিলাইজার, এখানে আমরা চাষিদেরকে কম দামে এবং সঠিক সময় আমরা কিন্তু সার বীজ ওষুধ সাপ্লাই করে থাকি। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু এগিয়ে রয়েছে।
0: আচ্ছা, এক্ষেত্রে আমরা তো আরো কিছু কথা, যেমন ধরুন আমরা সবসময় বলি মাটির নাইট্রোজেনকে বজায় রাখতে হবে, তো সেই নাইট্রোজেন বজায় রাখার জন্য বিশেষ কিছু চাষের প্রয়োজন হয়, সেই ধরনের কি চাষ করছেন আপনি?
1: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেগুলো একদম মানে অনুর্বর জমি, যেগুলো নাইট্রোজেন অনেক কমে গেছে বা আপনার মাটি অনেকটা খারাপের দিকে চলে এসেছে, সেক্ষেত্রে আমাদের KBK এর উদ্যোগে আমরা ধনিচার বীজ কিন্তু আমাদের চাষিদেরকে প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। এবং তারা এই যে ধনিচার বীজ যখন জমিতে এরা লাগাচ্ছে নাইট্রোজেন বাড়ানোর জন্য, 40 থেকে 45 দিনের মধ্যে এটাকে যখন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু তার নাইট্রোজেন পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আমাদেরকে কিছু আপনার ওই ডাল শস্য বা আপনার এই যে লাফা বরবটি কিন্তু আমরা চাষ করছি। এই যে চাষিদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি যে
0: আপনার বেড়া চাষের যে ব্যাপারটা রয়েছে সেখানে কি কি চাষ করছেন বা কিভাবে?
1: এখানে বেড়া চাষ বলতে এই যে আমরা অসময়ে যে সবজি চাষ করছি, পালং শাক বলুন, ধনে পাতা বলুন, মূলো বলুন, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকার অসময়ে, যেহেতু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে যদি আমরা ভুট্টা বা গামার একটা বেড়া দিয়ে দিই, যেহেতু এরা সবুজ এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেক্ষেত্রে রোগ পোকা লাগলে কিন্তু আগে সবার আগে ওই আপনার ভুট্টা গাছে লাগবে বা আপনার এই যে গরু ছাগল এখন যে উৎপাদ, তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফসল নষ্ট করার আগে কিন্তু ওই বেড়া যেটা রয়েছে তাতে কিন্তু আগে আক্রমণ করে তারপর আমার ফসলে নষ্ট হবে। তো সেক্ষেত্রে বেড়া হিসাবে আমরা কিন্তু ভুট্টার প্রচলনটা কিন্তু করছি এবং তাতে চাষের আয়টা বা ফসলটা কিন্তু গুণগত মান ভালো থাকছে।
0: আপনি তখন কথায় কথায় বলছিলেন যে ড্রাম সিডার টেকনোলজিতে আপনি চাষ করছেন, তো এই ড্রাম সিডার টেকনোলজি তো একেবারে অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটাতে আপনি কিভাবে চাষ করছেন, কি চাষ করছেন, কতটা লাভ পেয়েছেন একটু যদি বলেন?
1: এই যে ড্রাম সিডারের মাধ্যমে আমরা চাষ করছি, আমাদের বর্ধমানে আমরা ট্রেনিং নিয়ে এবং ওনাদের কাছ থেকে সমস্ত টেকনোলজি নিয়ে এবং ওই ড্রাম সিডার ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা আমার প্রথম জমিতে এটাকে অ্যাপ্লাই করি এবং চাষিদেরকেও ডাকা হয়েছিল যে কিভাবে মানে বীজতলা না করে আমরা ডাইরেক্ট সোয়িং করতে পারি। প্রথমে আমরা জমিকে কাদা করে নিলাম, তারপর মই করে সমান করে নিলাম, তারপর একটা ড্রাম সিডার যেখানে আপনার টোটাল 6টা ব্যারেল রয়েছে, মানে টোটাল 4টে আপনার ড্রাম রয়েছে, 8টা আপনার লাইন রয়েছে, একবার টানলে আমার একসাথে 8টা লাইন। সেক্ষেত্রে কী হচ্ছে, যখন আমি এই ড্রাম সিডারে আমার সিডটাকে ডাইরেক্ট আমি বপন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেকটা কম হচ্ছে, সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, কারণ আমাকে আবার বিস্তারা করতে হবে, সেখানে সার দাও, আবার রোগ পোকার আপনার ওষুধ দাও, পরিচর্যা করো, সেক্ষেত্রে না করে আমি ডাইরেক্ট যখন সোয়িং করছি আমার লেবার কস্টটা অনেক কম হচ্ছে। এবং যেহেতু ডাইরেক্ট আপনার সোয়িং হচ্ছে, এর গোছ এবং পাশকাঠি এবং যে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে
0: এবং দূরত্বটাও ঠিক,
1: দূরত্বটা একটা ডিস্টেন্সের হচ্ছে এবং ম্যানেজমেন্ট যে কস্ট সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
0: কিন্তু সেক্ষেত্রে এই যে ড্রাম সিডারের যে যোগানটা আপনাদের লাগছে সেটা কোথা থেকে পাচ্ছেন বা সেক্ষেত্রে কি কোনো সরকারি সহযোগিতা আসছে?
1: সরকারি সহায়তা বলতে আমাদেরকে এই যে আমরা এখন যে কৃষি যন্ত্রপাতি যে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাষিরা নিচ্ছে, আর আমাদের FCRS থেকে ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল।
0: আর একেবারে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রোনের ব্যবহার একেবারে অনস্বীকার্য, সেই ব্যবহার কি আপনি করছেন?
1: এই ড্রোনের যে ব্যবহার এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, মানে বিভিন্ন কৃষি মেলাতে গিয়ে দেখেছিলাম যে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়। একটা হেলিকপ্টার মানে একটা যন্ত্র যেখানে আপনার পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করছি। এখন এই যে জমিতে যাচ্ছি সবার আগে একটা ভয় সেটা হচ্ছে সাপের, তো এই যে সাপের ভয় অনেক আমাদের ওখানে অনেক চাষি আছে যারা সাপের দংশনে কিন্তু মারাও গেছে, তো এই ভয়ের প্রকোপ থেকে আর এই ড্রোনের মানে অতি অল্প সময়ে এবং খুব ভালোভাবে স্প্রে করা যায়, আমরা কিন্তু ব্যবহার করছি সভায় সমিতিতে সরকারি মাধ্যমে আমরা ভাড়া নিয়ে এসে আমরা কিন্তু ড্রোনের ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে স্প্রে করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ট্রেনিংও দেওয়া হচ্ছে এর উপরে।
0: সেক্ষেত্রে

0: খরচাটা
1: অনেক কম, অনেক
0: অনেকটাই কম।
1: একটা লেবার করতে গেলে যে আপনার 250 টাকা বা 300 টাকা একটা লেবারের দাম, তার সাথে এই আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমাকে অ্যাড করতে হচ্ছে, সেখানে 150 টাকা এক বিঘে জমি উইথ আপনার ওষুধ সহ স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে।
0: মানে সেক্ষেত্রেও লাভবান হওয়া যাচ্ছে,
1: সেক্ষেত্রেও লাভবান হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে স্প্রে হচ্ছে।
0: এই যে এত রকম পদ্ধতিতে আপনি চাষ করছেন, কিন্তু তারপরেও আমরা শুনি যে ধানের নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, তাতে মাটির যে উপরের অংশটা সেটা তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন আপনি ভুট্টা চাষ করেন, এবার ভুট্টা চাষের পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেই যে তার যে একটা সঠিক ব্যবহার প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না, সেটা নিয়ে আপনি কিছু ভাবছেন বা আপনি আপনার পাশাপাশি যে ভাইরা রয়েছে তাদেরকে বলছেন কিছু?
1: এটা আপনি ঠিকই বলেছেন যে এই যে নাড়া পোড়া বা এই যে এখন হারভেস্টার চলে এসছে, যেহেতু অতি বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনার লেবার পাওয়া যাচ্ছে না বা লেবার কেটে ওটাকে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার কাটার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা রয়েছে বেশিরভাগ চাষি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমাদের মাটির পক্ষে খুব ক্ষতি হচ্ছে। আমরা কি করছি, চাষিদেরকে অ্যাওয়ারনেস করছি বা ক্যাম্পেইন করছি যে আপনার ওটাকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে এটা ডিকম্পোস্ট বলে একটা ট্যাবলেট রয়েছে যেটা আমাদের কেমিক্যালের মাধ্যমে সাপ্লাই দেয়, এটাকে আপনারা কম্পোস্ট সার হিসাবে আবার জমিতেই আপনি ব্যবহার করুন, তাতে কি আমাদের যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেমন জিঙ্ক বোরন সেটার ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা এটা অ্যাওয়ারনেস করছি এবং এটা চলছে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে কিন্তু ভুট্টার অবশিষ্ট অংশ দারুণ কাজে লাগে এবং সেটাকে চাপার হিসাবেও আপনার ব্যবহার করেন, যেটা 6 মাস পর্যন্ত রাখা যায় এবং এটা বিক্রিও হয়, অবশিষ্ট অংশ বিক্রিও হয়। আর যারা একদম দানা করে সেটা আপনার বাড়িতে নিয়ে এসে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, কিন্তু মাঠে কিন্তু আর কেউ আর পোড়াচ্ছে না, তার জন্য আমরা ক্যাম্পিং করছি আমাদের এপিও থেকে।
0: বেশ, এবার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ভারতবর্ষে একেবারে শুরু থেকেই কৃষিকাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত রয়েছে এবং বারবার সরকারও বলে থাকে যে কৃষি আমাদের প্রধান, কৃষিভিত্তিক দেশ, কিন্তু তারপরেও কৃষকের মুখ কিন্তু আলো ঝলমল করে না, কৃষক কিন্তু মঞ্চের নিচে থাকে, সেটা আপনি কি বলবেন?
1: দেখুন, এই যে বলছেন কৃষক সবসময় মুখ ঝলমল করে না, এটা কিন্তু এখন কিন্তু আর সেটা নেই, কারণ আপনি যদি গতানুগতিক ভাবে চাষ করেন তাহলে কিন্তু চাষির মুখ কিন্তু এরকম মানে অনুজ্জ্বল হয়ে থাকবে। আজকে এই যে অসময়ে সবজি চাষ বা বিভিন্ন রকম যে টেকনোলজিতে ব্যবহার করে তাহলে চাষে কিন্তু ওই মঞ্চের পিছনে নয়, মঞ্চের একদম নিচে থাকবে না, মঞ্চের ওপরেই থাকবে, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ আমি চাষ করছি এবং বিভিন্ন চাষিদেরকে আমি উদ্দীপনাও করছি বা উৎসাহিত করছি যারা কিছু পয়সার মুখ দেখছেন।
0: তো এখান থেকে আরো একটা কথা জানতে চাইবো, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের বড্ডই অভাব এবং চাষাবাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা ধরুন আপনার বাবা কাকারা চাষ করে এসেছে, আপনার পাশাপাশি আপনারই প্রজন্মের অনেকে হয়তো চাষাবাদের কাজে আর নেই, তারা হয়তো ভিন রাজ্যে কোনো কাজ করতে চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা আয় আপনি করছেন যে আপনি এই একেবারে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আসুন কৃষিতে, আসুন কৃষিতে, উন্মুক্ত জায়গা রয়েছে, অনেকটা মাঠ সত্যিই ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কাজ করা যায়।
1: এই যে আমার যে টোটাল ফার্মিংটা রয়েছে, মানে আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং করছি আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে আমার মাছ চাষ থেকে শুরু করে সমস্ত টোটালটা নিয়ে আমার বাৎসরিক আয় রয়েছে 14-15 লক্ষ টাকা, যেখানে খরচ খরচা বাদ দিয়ে আমি 7-8 লক্ষ টাকা প্রতি বছর আমি ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে এই যে চাষের ক্ষেত্রে যে চাষি বলছে যে লাভ হচ্ছে না বা পিছিয়ে পড়ছে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে চাষে এসে এই যে বিজ্ঞান ভিত্তিক চাষ করে দেখুন, তাতে কিন্তু লাভ রয়েছে। ঠিক আছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে চাষের ক্ষেত্রেও তাই, আজকে এই যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু চাষে কিন্তু ভালো একটা আয়ের দিক রয়েছে।
0: আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আপনি ভবিষ্যতে কি ভেবেছেন, তারা কি চাষের সাথে যুক্ত থাকবেন নাকি অন্য কোনো ভবিষ্যৎ তাদের জন্য আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন?
1: বর্তমানে এই যে চাষের যা দিক এবং চাষের যা লাভ্যাংশ রয়েছে তাতে আমি আমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়ে কিন্তু আমি চাষের ক্ষেত্রেই নিয়ে আসবো, কারণ আমি দেখেছি বিভিন্ন ট্রেনিংয়ে গিয়ে দেখেছি বা দিল্লি থেকে আমি দেখেছি বিভিন্ন সায়েন্টিস্ট বা আপনার ডক্টরেট বা আপনার যারা কৃষি বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু বড় বড় ফার্ম খুলে কিন্তু চাষবাসের দিকেই যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার চাষের দিকেই আসুক।
0: খুব আশার কথা বললেন এবং এই আশার আলো থাকুক, দিগন্ত বিস্তৃত হয়ে থাকুক, খোলা মাঠের একটা পাশে যেমন ঠিক ঝলমলে আলো ঝলসে ওঠে ঠিক তেমনি এটা থাকুক, এই আশায় আমরা থাকি এবং আমাদের ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ আরো উজ্জ্বল হয়ে উঠুক, আপনাদের মতন মানুষরা আরো আরো যুক্ত হন এই বিজ্ঞান ভিত্তিক চাষের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা

0: কথা বলছিলাম অপ্রচলিত সবজি চাষ এই বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের সাথে সাথে আরো অনেক বিষয় আজকে উঠে এলো আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার কান্না 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখ। বাপিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে। শুনছিলেন ক্ষেত খামারের কথা, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন ফুসফুসের ক্যান্সার, বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
3: খুব শোনা যাচ্ছে যে লাং ক্যান্সারের ইনসিডেন্স ক্রমশ বেড়ে যাচ্ছে, তাহলে লাং ক্যান্সার কি কারণে হয় সেটা জানতে হবে। তো প্রথম যেটা কারণ সেটা আমরা বলে থাকি স্মোকিং। স্মোকিং এর থেকে কিন্তু লাং ক্যান্সার হতে পারে। এবার এরকম অনেক পেশেন্ট আমাদের ওপিডিতে আসে যারা বলে যে ম্যাডাম আমরা তো কোনোদিন স্মোকিং করিনি, তাহলে আমাদের কেন ক্যান্সার হলো। এটার উত্তরে বলি একটা টার্ম আছে যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং। সেটা মানে কি? সেটা হচ্ছে ডিরেক্টলি আপনি স্মোকিং করছেন না, কিন্তু আপনার ঘরে বাকিরা স্মোকিং করছে, সেইটার জন্যও কিন্তু ক্যান্সার হতে পারে। আর কি কি কারণে ক্যান্সার হয়? লাং ক্যান্সারের আর একটা বড় কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন। আমাদের এখন চারপাশে এত পলিউশন বেড়ে গেছে, সেটাও কিন্তু একটা সব রকম ক্যান্সার বেড়ে যাওয়ার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার আমরা আসি যে আর কি কি সিমটম দেখলে আমরা সবার আগে কোনো অঙ্কোলজিস্টের পরামর্শ নেব এবং আমরা আমাদের ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু করতে পারব। লাং ক্যান্সারের জন্য যেটা প্রথম সিমটম সেটা হচ্ছে একটা কাফ। এখন এই কথাটা শুনে কিন্তু সাধারণ মানুষ খুব ভয় পায় যে কাশি তো আমাদের সবসময় থাকে, ইভেন এরকমও হয় প্রায় এক মাস ধরে কাশি যাচ্ছে না, সর্দি কাশি থেকেই যাচ্ছে, তাহলেই কি আমার লাং ক্যান্সার হয়েছে? না, সেটা কিন্তু না। কখন আমরা ভয় পাব? আমরা ডিউরেশনটাকে জোর দেব। কাশিটা যদি আপনার ছ সপ্তাহও বেশি হয়ে চলছে, তখন কিন্তু আপনার কিছু পরীক্ষা করে দেখে নেওয়া দরকার। কারণ এরকম ওপিডিতে অনেক পেশেন্ট আসছে যারা বলছে যে আমরা কিছু বুঝতে পারলাম না, আমাদের অনেক দিন ধরে একটা কাশি হচ্ছিল, আমরা বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, কিন্তু অনেক পরে প্রায় দু তিন মাস বাদে একটা সিটি স্ক্যান করে দেখা যাচ্ছে যে তার লাংসে একটা টিউমার। সুতরাং সবসময় যেটাতে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ডিউরেশন। যদি কাশি হচ্ছেও তাহলে সেই কাশিটা কত দিন ধরে হচ্ছে। আর কি কি সিমটম নিয়ে প্রেজেন্ট করবে? গলার স্বর চেঞ্জ হতে পারে, আমরা বলি হোর্সনেস অফ ভয়েস। একটা নার্ভ থাকে, সেটা যদি কম্প্রেস হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু লাং ক্যান্সারের একটা সিমটম বলা যেতে পারে যে গলার স্বরের চেঞ্জেস আসছে। আর কি হবে? কাশির সাথে রক্ত আসতে পারে, সেটা কিন্তু ইনিশিয়ালি খুব

0: মাত্রাতেই আসবে। আর কি কি হতে পারে, যদি লাং টিউমারটা দেখা যাচ্ছে অনেক সাইজে বড় হয়ে যাচ্ছে, তাহলে অনেক লেট স্টেজে গিয়ে শ্বাসকষ্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। এগুলো গেল প্রাথমিক স্তরের সিমটম। এখন এই লাং ক্যান্সারটাই যদি বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, যদি ব্রেনে চলে যায়, তাহলে সে ব্রেনের মেটসের সিমটম নিয়ে প্রেজেন্ট করবে। তার বমি হতে পারে, তার অজ্ঞান হয়ে যেতে পারে, তার একটা সাইড প্যারালিসিস হয়ে যেতে পারে। আবার এই লাং ক্যান্সার যদি লিভারে ছড়িয়ে যায়, তাহলে তার একটা প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করলো। এই সেদিনের ওপিডির একটা ঘটনা, একটা পেশেন্ট এসছে, তার অনেক দিন ধরে একটা লো ব্যাক পেন, পিঠে একটা প্রচণ্ড ব্যথা হচ্ছে। অনেক রকম পরীক্ষা করবার পরে ধরা পড়ছে যে তার বোনের মধ্যে রোগটা ছড়িয়ে গেছে, এবং তারপরেও যখন তার সমস্ত শরীর পেটসিটি স্ক্যান হচ্ছে, সেটাতে ধরা পড়ছে তার লাংসে একটা টিউমার। তাহলে এই এতগুলো সিমটম নিয়ে কিন্তু ক্যান্সারটা প্রেজেন্ট করছে। কি কি অপশান আমাদের কাছে আছে? যদি আমরা বলি ইনভেস্টিগেশন, যে কোনো ক্যান্সারেরই ট্রিটমেন্ট শুরু করবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বায়োপসি। বায়োপসি কেন দরকার? কারণ এই বায়োপসিটাই আপনাকে বলে দেবে যে আপনার লাং ক্যান্সারের টাইপটা কি, এবং কেমোথেরাপি কি ধরনের তাকে দেয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক করবে আপনার কোন টাইপের লাং ক্যান্সার তার উপরে। তাহলে আর কি কি দরকার লাং ক্যান্সারের জন্য? যেটা আরও বড় দরকার সেটা হচ্ছে কিছু মলিকুলার টেস্টিং। কারণ আজকের যুগে কিন্তু আমাদের ট্রিটমেন্ট শুধু কেমোথেরাপিতে থেমে নেই, আমাদের কি কি অপশান এসে গেছে, আমাদের ইমিউনোথেরাপি এসে গেছে, আমাদের টার্গেটেড থেরাপি এসছে। এই ট্রিটমেন্টগুলো দিয়ে কিন্তু 4 নম্বর স্টেজেও অনেক দিন যাবৎ পেশেন্টকে ভালো রাখা যাচ্ছে। এখন আপনার ক্যান্সারেরটার মধ্যে কোন মিউটেশন রয়েছে সেটাকেই কিন্তু আমরা বলি কিছু মলিকুলার টেস্ট। তো এই জন্য বায়োপসি ভীষণ দরকার। মলিকুলার টেস্ট করে আমরা স্পেসিফিক টার্গেটটা জেনে নিতে পারি যে তার টিউমারে সেই টার্গেটটা রয়েছে। এখন সেটা জানলে আমরা সেই টার্গেটকে যে ওষুধ মারবে সেই টার্গেটের থেরাপি দিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। আর কি কি করতে হবে আমাদের ট্রিটমেন্টের জন্য? লাং ক্যান্সার যদি ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, তাহলে কিন্তু অবশ্যই আমরা সার্জারিকে একটা ট্রিটমেন্ট বলে থাকি। আবার এই ক্যান্সারটাই যদি একটু আগে স্টেজে চলে গেল, 2 নম্বর কিংবা 3 নম্বর স্টেজে চলে গেল, তাহলে ট্রিটমেন্টে এসে দাঁড়ায় রেডিওথেরাপি। ঠিক রেডিওথেরাপি দিয়েও কিন্তু লাং ক্যান্সারকে অনেকটাভাবে কিওর করা যায়। আবার এই লাং ক্যান্সার যদি 4 নম্বর স্টেজে চলে গেল, মানুষ ভাবে আমার লাস্ট স্টেজে ক্যান্সার, কোনোভাবেই আর সুস্থ হবে না, না, এটা কিন্তু সর্বৈতভাবে ভুল। আজকের যুগে 4th স্টেজের ক্যান্সারেও কিন্তু অনেক থেরাপি বেরিয়েছে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি দিয়ে কিন্তু পেশেন্টকে বহুদিন যাবৎ সুস্থ রাখা যাচ্ছে। এবং সবথেকে বড় কথা, খরচা, যেটা ক্যান্সারের জন্য একটা ভীষণ বড় সমস্যা, বিকজ এটা তো একটা লং ট্রিটমেন্ট, তো অনেক সময় কিন্তু অনেক কম ডোজের ইমিউনোথেরাপি দিয়েও কিন্তু, মানে যেখানে খরচা হয়তো একটু কম লাগবে, কিংবা কিছু জেনেরিক ইমিউনোথেরাপি, সেগুলো দিয়েও কিন্তু বহুদিন যাবৎ পেশেন্টকে সুস্থ রাখা যাচ্ছে। তাহলে সবসময় মনে রাখতে হবে, ক্যান্সারের সঙ্গে ভয় নয়, আপোষ নয়, এবং সেই সিমটমকে ধরে রাখা নয়। যত দ্রুত সম্ভব অঙ্কোলজিস্টের পরামর্শ নিন, তার কাছে যান, রোগকে আর্লি স্টেজে ধরা পড়ুন, এবং ট্রিটমেন্ট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু করে আপনি সুস্থ জীবনে ফিরে যান। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ফুসফুসের ক্যান্সার, বললেন ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পৌলমি বসু।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 7টায় শুনবেন তর্জা গান, যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 7টা বেজে 45 মিনিটে শুনবেন নস্টালজিয়া, 8টা বেজে 15 মিনিটে শুনবেন শ্রবণী। স্বরচিত গল্পপাঠে ঝিমলি নন্দী, এবং স্বরচিত কবিতা পাঠে থাকছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। শ্রবণী অনুষ্ঠানে রাত 9টায় কথায় গানে উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী, 9টা বেজে 15 মিনিটে বিশ্ব পরিক্রমা, 9টা বেজে 45 মিনিটে আলোর সন্ধানে। খেলাধুলায় দিব্যাঙ্গদের পারদর্শিতা, উপস্থাপনায় সোমা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10টা বেজে 15 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের আসর, তবলা লহরা, পণ্ডিত উজ্জ্বল ভারতী। 10টা বেজে 45 মিনিটে উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী। রাত 12টায় আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

অগস্ট মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় অগ্নিযুগের অচেনা। ছোট ছোট রাজ্য, সামান্য রাজা বা রানী, সর্দার বললেও ভুল হয় না। সেই তারাই নাকাল করে ছাড়ত ইংরেজদের, অথচ তাদের কথা ফুটে ওঠে না বইতে লেখা ইতিহাসে, আসে না আরো অনেকের কথা। বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র সশস্ত্র সংগ্রামে মদত দিয়ে পড়ে গেল ইংরেজদের বিষ নজরে, পালাতে হলো সাগর পাড়ে। দেশকে স্বাধীন করতে নিবেদিত এমন অজস্র মানুষের কথা থেকে যায় অগোচরে। অগস্ট মাসে বুধ সকালে জানতে চায় তাঁদের কীর্তির কথা। এ মাসের বিষয় অগ্নিযুগের অচেনা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি এলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে তর্জা। পরিবেশন করছেন যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দ।

শুনছিলেন তরজা গান, পরিবেশনায় যদুনাথ দত্ত ও সহশিল্পী বৃন্দ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগান, প্রথম শিল্পী অংশুমান রায়।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক জানিয়েছে একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হয়েছে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড়, তরাই, ডুয়ার্স ঘুরে রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএর প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়েই পাহাড়ের সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে।
1: काफी डिटेल में गोर्खा सांसद ने ब्रीफिंग दिया है। ये मैं कह सकता हूँ कि एक माननीय गृहमंत्री जी आए हैं सिलीगुड़ी में, उन्होंने मीटिंग लिया, बहुत अच्छा मीटिंग हुआ, शुभेंदु जी भी थे मुझे, और मुझे लगता है कि अच्छा मतलब समाधान जो हमें चाहिए गोर्खालैंड का मुद्दे के बारे में, वो उसका शुरुआत हो गया है। कमेटी, उन्होंने बताया होगा कि पंकज जो हमारे गोर्खालैंड इंटरलोक्यूटर पंकज सिंह के नेतृत्व में एक कमेटी होगा जो मतलब इसको थोड़ा सा डिटेल में एग्जामिन करें।
0: শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপদ

0: নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ড অ্যান্ড রেড শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওরে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। এর আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানাবেন।
1: সেবা সেতু অভিযান কে তহত 15 দিন কে লিয়ে ব্লক লেভেল পর হর যোজনা কে সম্বন্ধিত ডিপার্টমেন্ট কে আবশ্যক কাগজাত কো লেকর ওয়া লোক উপস্থিত রহে তো আপ ওয়া আইয়ে ফর্ম ভরিয়ে আপকা নাম আয়ুষ্মান মে অ্যাড হো জায়েগা। এসে সরকার কে অলগ অলগ ভিন্ন ভিন্ন জো যোজনায়ে হ্যায় জিসকা লাভ সবি লোগো তক পৌঁছনা হ্যায় তো উনকো ইয়ে মৌকা হোগা কি উনকে ব্লক স্তর পর সেবা সেতু অভিযান কা এক আপনা অলগ কার্যক্রম উস দরমিয়ান হোগা উসমে ও ইস মৌকে কা লাভ লেতে হুয়ে আপনে আপকো ইস যোজনা মে জোড় সকতে হ্যায়।
0: জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য ও সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনের যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গ রূপ পরিবেশন নিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই প্রচারের লক্ষ্য বলে দলের মুখপাত্র সম্বিত পাত্র জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি দলের নতুন জাতীয় পদাধিকারীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কংগ্রেসের সদর দপ্তরে এক অনুষ্ঠানে বন্দে মাতরমের দুটি স্তবক পরিবেশনের পরই তা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ওই দলের সমালোচনায় সরব হন তিনি।
2: আজ এস প্রস্তাব মে ভারতীয় জনতা পার্টি কে পদাধিকারী কি বৈঠক মে মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জি নে নির্দেশ দিয়ে কি ভারতীয় জনতা পার্টি কা প্রত্যেক কার্যকর্তা দেশ কে প্রত্যেক গলি নুক্কড় কোনে মে যাকর বন্দে মাতরম কা যশো গান করেগা। বন্দে মাতরম কে বিষয় মে লোগো কো হাম বতায়েঙ্গে। বন্দে মাতরম কো লেকর জিস প্রকার কি কুলচিত রাজনীতি কংগ্রেস পার্টি কর রহি হ্যায় উসকো লেকর হাম আন্দোলন খড়া করেঙ্গে।
0: ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ জানিয়েছে তাদের বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপে বিদেশি মুদ্রা বিনিময় প্রকল্পের মাধ্যমে এবছর 21 আগস্ট পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলারের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হয়েছে। অর্জন করা মোট বৈদেশিক মুদ্রার মধ্যে ফরেন কারেন্সি নন রেসিডেন্ট আমানত থেকেই এসেছে 6,540 কোটি মার্কিন ডলার। রিজার্ভ ব্যাংক এবছর জুন মাসের 8 তারিখ FCNRB আমানত, ECB এবং OFCB-র মাধ্যমে আসা বৈদেশিক মুদ্রাকে একত্রিত করে এই বিশেষ মার্কিন ডলার ভারতীয় রূপে বিদেশি মুদ্রা বিনিময় সুবিধা চালু করে। দুর্বল হয়ে পড়া ভারতীয় মুদ্রাকে চাঙা করার লক্ষ্যেই এই মুদ্রা বিনিময় সুবিধা ঘোষণা করা হয়েছিল। এবছর 31 আগস্ট পর্যন্ত তা চালু থাকবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিনিয়োগ প্রকল্প সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও ভুয়ো বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে প্রাথমিকভাবে 22,000 টাকা বিনিয়োগে সপ্তাহে 5,50,000 টাকা আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, ভিডিওটি AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। অর্থমন্ত্রী এ ধরনের কোনো বিনিয়োগ প্রকল্প অনুমোদন করেননি। সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ উদ্যোগের অধীনে 3 দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে 400-টির বেশি মামলার নিষ্পত্তি করেছে। এর মধ্যে রয়েছে বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর সংক্রান্ত বিষয় ইত্যাদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য প্রতি ঘণ্টায় 12 মিনিটের বিজ্ঞাপনের সময়সীমা তুলে নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি

জারি করেছে। গেজেটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994 এর সংশোধনী প্রকাশের সঙ্গেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টেলিভিশন সম্প্রচার ক্ষেত্রে গত 2 দশকে ব্যাপক পরিবর্তন আসার কারণে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত পুরনো নিয়ম পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে টেলিভিশন শিল্প বিজ্ঞাপনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, কিন্তু ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের সময়সীমার কোন নির্দিষ্ট বিধিনিষেধ না থাকায় টেলিভিশন চ্যানেলগুলির ক্ষেত্রে অসম প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর করা হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুদেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডলারে ডলারে এর হিসেব নেওয়া হবে। বাণিজ্যিক আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাঁকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথম মন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যার 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যমে এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের তৃষা জলে এবং গায়ত্রী গোপীচাঁদ জুটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন লিউ শেংশু এবং তানিং এর কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি 1 মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। খবর শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী নস্টালজিয়ার আসরে আজকের অতিথি দয়াময়ীর কথা বইয়ের লেখিকা সুনন্দা শিকদার। তাঁর সঙ্গে আলাপচারিতায় পৌলমি ভট্টাচার্য। আজ শুনবেন প্রথম পর্ব।
1: শিশুকাল কেটেছে তার পূর্ববঙ্গের গ্রামে, পিসিমা দাদা আর অসংখ্য নিঃস্বার্থ ভালোবাসার মানুষদের কোলে পিঠে। পরবর্তীতে শহুরে জীবনে বসবাস করলেও মনের আনাজ কানাজ জুড়ে বেজেছে চিরকাল সেই ফেলে আসা পৃথিবীর সুর। অভিযোগ অভিমানের পাহাড় নয়, ছেড়ে আসার টানটান বেদনায় নিথর একটা সময় তাই ধরা দিল তার কলমে সহজেই। পাঠক উপহার পেলেন দয়াময়ীর কথা। বাংলা সাহিত্যের নিবিষ্ট পাঠক মাত্রই জানেন এ বইয়ের পাতায় পাতায় আছে বিনিসুতোর ভালোবাসার আশ্চর্য সহজিয়া টান। আজ আমাদের নস্টালজিয়ার আসরে আমাদের অতিথি দয়াময়ীর কথা বইয়ের লেখিকা সুনন্দা শিকদার, যার কলমে পূর্ববঙ্গের কথা কেবল এক টুকরো স্মৃতিই নয়, বিমূর্ত অস্তিত্বের নিবিড় পাঠ। আপনাকে আমাদের স্টুডিওয় স্বাগত দিদি। আমরা সবাই জানি এটা যে আপনি 42 বছর বয়সে প্রথাগত সাহিত্য চর্চা শুরু করলেন। সংসারের চেনা গণ্ডিতে থাকতে থাকতে প্রথাগত সাহিত্য চর্চার একেবারে শুরুর সময়টা, প্রথাগত সাহিত্য চর্চা বলছি, কিন্তু এর আগে আপনি লিখেছেন আমরা জানি, কিন্তু একেবারে লিখবো এরকম মনস্থ করে লেখা শুরু করার একটা বিশেষ গল্প আছে আপনার, সেই গল্পটা আমাদের শ্রোতাদের সঙ্গে যদি একটু ভাগ করে নেন।
2: আসলে 42 বছর বয়সে আমি গিয়েছিলাম আমার দিদির বাড়ি রায়গঞ্জে। তো সেখানে আমাদের গ্রামের জমিদার বাবু অবনী ভৌমিক তাদের দূর সম্পর্কের আত্মীয় হন এসেছিলেন। তো আমাকে দেখেই তাকিয়ে রইলেন খানিকক্ষণ, তারপরে বললেন, তুই বনু কাকার মাইয়া না, ছোট মাইয়া?

في الدعية على بحاء بولن تور مكاني شيء بولا بان بلار بحب تيرو يعكسي نامي شوب كوري أشي هني بيشك تا موجار خبر ديبار موت كوري أماي بولن جاناش تدر مازم موي يعكسي همار بيتوت تا تولي وشلو هني هلو جامي بوري يابو أمي جان هارابو أمي كونو ركومي বাড়ি থেকে বেরিয়ে ওদের যে পেছনে বাগান গাছের তলায় বসে হু হু করে কাঁদতে লাগলাম। আর আমার মনে হলো যে আমার চারিদিকের বাঁধনকে খুলে দিয়েছে, আমি যেন মাধ্যাকর্ষণের কোনো টান অনুভব করছি না, এতটা ফাঁকা লাগছে আমার। আমি লিখেছি বটে যে ছুটির হাওয়া হয়ে এলো, কিন্তু সেই ছুটিটা সেই মুহূর্তে আমি অনুভব করিনি। তখন আমার একটা ভীষণ কষ্ট যে দাদা নেই, অথচ দাদার সঙ্গে আমার কিন্তু চিঠিতেও যোগিদা ছিল না, আর কারণ পোস্ট অফিস ছিল আমাদের গাঁ থেকে অনেক দূরে, আর দাদার বয়স হয়ে গিয়েছিল। তারপরে খেতে না পাওয়ার জন্যে, দাদা তো একজন কৃষক বর্গাদার ছিল আমাদের, কিন্তু পরে ভাগ চাষি হয়ে গিয়েছিল, অনাহারে অপুষ্টিতে তার শরীরে কিছু ছিল না, সে আর পোস্ট অফিস অবধি গিয়ে চিঠি আনতে পারতো না, আমাদের পোস্ট অফিসের কোনো পিয়ন ছিল না তখন তো, যার ফলে তার সঙ্গে চিঠিতে যোগাযোগ আমার বন্ধ হয়ে গেছিল। আমি খুব কষ্ট নিয়ে সারাদিন আমার কাটলেও সন্ধ্যাবেলা আমি বিয়ে বাড়িতে গেছি, তো বিয়ে বাড়ির সাজ করে মোটামুটি কান্নাটা ভেতরে চেপে বিয়ের অনুষ্ঠানে যোগ দিলাম, একটু খেলামও। তারপরে তো আমি বালি ফিরে এলাম আমার বাড়িতে, আমার দুই মেয়ে, একজন তখন ফাইভে পড়ে, একজন ইলেভেনে। তো আমি সবই করছি ঘরের কাজকর্ম, কিন্তু আমার ভেতরে ভীষণ কষ্ট। আর আমি তো ভীষণ রবীন্দ্রনাথ ভালোবাসি, 10 বছর বয়স থেকে, মানে 10 পূর্ণ করে আমি 11 পা দিয়ে যখন ওখানে যাই, তারপরেই আমার লাইব্রেরিতে যাতায়াত শুরু। আমাদের লাইব্রেরিতে যেতে কোনো পয়সা লাগতো না, ভর্তিও হতে হতো না, ওখানে বসে পড়ার জন্য অপার স্বাধীনতা ছিল। তা আমি ছোট্টবেলা থেকে অন্য বই যেমন পড়ি, রবীন্দ্রনাথও খুব পড়ি, তো রবীন্দ্রনাথে আমার একটা আশ্রয় পেয়ে গেছি দীর্ঘদিনে, কিন্তু সেই আশ্রয় ছুতো যেন হলাম মনে হলো ওই বয়সে, 42 বছর বয়সে। আমি কি করি তখন, আমার রাত্রি ঘুম হয় না, আমি রবীন্দ্রনাথও পড়তে পারছি না, খালি মনে হচ্ছে আমার বাঁধন আলগা হয়ে গেছে, আমার মাধ্যাকর্ষণের টান নেই আমার শরীরের ওপর। তো আমি আমাদের পাড়ার ডাক্তারবাবুর কাছে গেলাম, তিনি আমায় খুব স্নেহ করতেন, তিনি খুব বড় ডাক্তার ছিলেন। তো আমি তাকে গিয়ে বললাম যে ডাক্তারবাবু আমার না, আমি খুব বিষাদ আক্রান্ত হয়েছি, আমাকে ওষুধ দেবেন। ডাক্তারবাবু বললেন সে কি, তুমি এত হাসি খুশি মেয়ে, তোমার আবার কোত্থেকে বিষাদ আসবে, কিচ্ছু হয়নি, তুমি আমার পাশে বসো বলে। ওনারা আরও রোগী ছিলেন, বললেন আমি রোগীগুলো দেখেনি, শেষে তোমার কথা শুনব। তারপরে সব রোগী দেখে উনি আমাকে বললেন কি হয়েছে বলো। আমি বললাম যে আমাকে যে কোলে পিঠে করে মানুষ করেছিল, যে ছিল আমার মায়েরও অধিক, মায়ের অধিক বলি এই জন্যে যে আমার পিসিমাকেই আমি মা বলতাম, মাকে খুব ভালোবাসি বাসতাম তখনও, মানে আজও যে মা নেই কিন্তু তার স্মৃতিও আমার কাছে খুব কষ্টের, কিন্তু ভালোবাসলেও দাদা আমার আরও বেশি আপন। মায়ের ভূমিকাটা ছিল ঠিক যেন বাবার মতো, মানে খুব ব্যক্তিত্ব। আর দাদাকে আমি সব কিছু বলতে পারতাম, আর দাদা তো মুসলমান ছিল, ওর বাড়িতে আমি যেতাম ওর কাঁধে করে, তারপরে ও আমাকে দাঁড়িয়ে, ওর ঘরে মুরগি পোষা হতো, ওর মা আমাকে ওই মুরগির ডিম সেদ্ধ করে খাওয়াতো, আমাকে দাদা দাদা বলেই ডাকতো আদর করে। দাদা বাড়ি গিয়া পিসি ঠাকুরানরে কইবিরা যেন তাইলে আমারও কাম থেকে ছাড়াইয়া দিব, তোরেও খুব মারব। তো জাতপাত খুব ছিল আমাদের গ্রামে, দাদাকে ছোঁয়া মানে দাদার কোলে পিঠে ঘুরে বেড়াতাম ঠিকই, কিন্তু চান করে ঘরে ঢুকতে হতো। পিসিমার কাছে যখন যেতাম, শীত হোক গ্রীষ্ম হোক, চান করে ঘরে ঢুকতে হবে আমাকে। তো এই তো অবস্থা। তখন ডাক্তারবাবুকে যখন এটা বলছি আমি যে আমার সব থেকে আপনজন চলে গেল, যে আমাকে সব থেকে ভালোবাসতো, তো বলে এতদিন তুমি এই কষ্টের কথা কারোকে বলনি কেন? তা বললাম কেউ যে আমার আপন হয়নি, আমি এখানে এসছি, তারপরে মা আমার হেডমিস্ট্রেস, বাবা আমার হেডমাস্টার মশাই, দুজনকেই আমি কারুকেই মা বাবা ভাবতে পারি না।

0: ওই হেডমাস্টার, হেডমাস্টার বলেই জানি, দাদারা বাইরে থাকে, দিদিদের বিয়ে হয়ে গেছে, আপন করে কারুকে পাইনি, শুধু আমার পাড়ার বন্ধুরা, তাদের কাছে এসব কথা বলতে যাইনি আর কান্না পাবে বলে। তো বলল তোমার স্বামীকে তো বলতে পারতে। আমি বললাম না, তাকেও বলতে পারিনি, এই জন্যে যে আসলে তো সে বাড়ির ভৃত্য, তো ভাববে যে বাড়ির ভৃত্যকে নিয়ে কেন এত বাড়াবাড়ি, আমার সে দাদা, কিন্তু আর কারুর তো সে কোনো আত্মীয় নয়, তারা বাড়ির কাজের লোকের মধ্যেই তার প্রতি মনোভাব। কারণ আমার দাদা আমাকে চিঠি দিত, নিজে তো লিখতে পারে না, গ্রামের কারুকে ধরে চিঠি লেখাতো, সে চিঠি কিন্তু আমার হাতে পৌঁছতো না সব সময়, কারণ ওটা একটা হেলা ফেলার জিনিস ছিল, বাড়ির চাকর মানুষ করেছে, তার কষ্ট হয়েছে, চিঠি লিখেছে, আচ্ছা দেবো, সময় মতো দেবো, করতে করতে ভুলেই যেত আমার মা বাবা। তো এই যে আমার কষ্টটা ভীষণ কষ্ট, যার জন্য আমি বুঝতাম যে আমার দাদার গুরুত্বটা কত কম এ বাড়িতে, আমি সেজন্য কারুকে বলিনি, আর আমার স্বামীর কাছেও বলিনি, এই জন্য যে সেও এটা গুরুত্বটা বুঝবে না। ডাক্তারবাবুকে এইসব বলতে বলতে আমি কেঁদে ফেলেছি। তখন ডাক্তারবাবু বললেন, দেখো খুব স্বাস্থ্যকর এই কান্না, তুমি যে সব চেপে রেখেছো এটা তোমার পক্ষে ভালো হয়নি, কখনো অবরুদ্ধ আবেগ মঙ্গল করে না, আবেগ প্রকাশ হওয়াই ভালো, তো যাই হোক এবার তুমি প্রকাশ করো। তো আমি বললাম কাকে বলবো ডাক্তারবাবু, আপনাকে বললাম, আর কারুকে তো বলতে পারবো না। তখন বললেন যে তাহলে এক তোমাকে পরামর্শ দিই, তুমি ওটা লিখে ফেলো, কারুকে যখন বলতেই পারবে না তুমি তোমার জন্য লেখো। সেই জন্য এটা কিন্তু প্রথাগত সাহিত্য রচনার জন্য সাহিত্য রচনা করিনি, এটা আমার কষ্টটা উপশমের জন্য আমি লিখেছিলাম, আর কিচ্ছু না।
1: কিন্তু সেই উপশম আরো অনেক মানুষের জীবনের আশ্রয় হয়ে উঠল। আমরা যখন এ বই পড়েছি দয়াময়ীর কথা, তখন আমরা সকলে ছত্রে ছত্রে শুধু পূর্ববঙ্গকে চিনেছি তা নয়, চিনেছি আপনার চারপাশকে, এবং সেই চারপাশ কখন যেন আমাদের চারপাশের সঙ্গে একাকার হয়ে গেছে। এখানেই জিজ্ঞাসা করব দিদি আপনাকে, যে পূর্ববঙ্গের স্মৃতি কথায় পিসিমা, দাদা এবং প্রতিবেশীদের বিশদ ছায়া রয়েছে, আপনার লেখায় রয়েছে, আপনার কথায় রয়েছে, আপনার স্মৃতিতে তো রয়েইছে, এই ছায়ার একটা পূর্ণ অবয়ব যদি আমাদের শ্রোতাদের জন্য আপনি তুলে ধরেন।
0: আমার দাদা তো আমার কতখানি আপন ছিল বলে দিলাম, আমার মাও খুব আপন ছিল, মানে পিসিমা, আমার বাবার জাঠতুতো দিদি, সে 15 বছরে বরকে হারিয়েছিল, বরকে চিনতে পারত না, কোনো গ্রুপ ফটো দেখালে, কারণ সেই যে ছাদনাতলায় দেখেছিল 9 বছরে, তারপরে আমার সে ছিল মা বাবার কাছে আর সিরাজগঞ্জে, সে স্কুলে কলেজে পড়ছে, বউকে তো বিয়ে পাশ না করে নেবে না, বাড়িতে দেখাও হয়নি, বরকে চিনতেও না, কিন্তু সে বৈধব্য পালন করেছে, গরু বছর মানুষ করেছে, আর 60 বছর বয়সে আমাকে নিয়ে গিয়ে আমাকে মানুষ করলো, আমাকে সন্তানের মতো পেল। এই হলো আমার মা আর দাদা। আর প্রতিবেশী, প্রতিবেশী বলতে ওটা হিন্দু প্রধান গ্রাম যেহেতু ছিল, পাকিস্তানের 4 বছর পরে তো আমার জন্ম, তখন তো ওটা পূর্ব পাকিস্তান, তো ওখানে হিন্দুরা আর ছিলেন না প্রায়, সমস্ত ওই মালদার কুচবিহার থেকে যাওয়া মুসলমান প্রতিবেশী, কিন্তু তারা আমাকে এত ভালোবাসত, শমশের চাচা আমাকে গাছের ফল, নটকা বলে একটা ফল হতো আমাদের গ্রামে, সেটা এদিকে আমি কখনো দেখিনি, সেই নটকা যখন পাড়া হতো আমাকে দিয়ে যেত, তারপরে আজগর চাচা রোজ এসে আমাকে গান শোনাতো, সে কিন্তু ভিক্ষে করত, কিন্তু ভিক্ষে গান গেয়ে ভিক্ষে করত, তো আর আমাদের বাড়িতেও প্রতিদিন আসতো, আমার মা তাকে ধান দিত আর সে বেশ খানিকক্ষণ গান গেয়ে যেত। আর ছিল রহিমা বিবির 2 পুত্রবধূ, তাদের নাম আমি জানি না, তাদের আমি বড় চাচি আর ছোট চাচি বলে ডাকতাম। সেই বড় চাচি আর ছোট চাচি, সেটা অবশ্য একটু বড় হলে, আমার বছর 7-8 বয়স হলে তারা আমাকে নিয়ে যেত, বলতো দয়া তরে আমরা মুন্সি করব, মুন্সি মানে কি, মুন্সি যে পড়ে শোনায়, তো আমাগো কাছে বই আছে দেশ থিকা নিয়ে আইছি, কুচবিহারের মাথা ভাঙা থিকা, তো কুচবিহারের মাথা ভাঙার কি বই ছিল সেখানকার মুন্সি লিখে দিয়েছিলেন হাতে লেখা বই, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখা, লায়লা মজনু, সেইগুলো আমি তখন পড়তে শিখেছি, আমি পড়ে শোনাতাম, তো তারা আমাকে ভীষণ ভালোবাসত, তারা আমাকে বলতো যে তোর তো জাত যাইব, তোর কি

0: হওয়াই, গুড় বাতাসা খাইলে কোনো পাপ নাই, গুড় বাতাসা খা। এই যে আমি লেখা শোনাতাম, গুড় বাতাসা দিত, কাঁচা দুধ দিত, দুধ ফুটিয়ে দিলে জাত চলে যাবে, গরুর বাটির দুধটা ধুইয়ে ওইটা গরম দিলে আমার জাত ঠিক থাকবে, মানে এটা তাদের ধারণা। তো একটা গেলাস আমার জন্যই রাখা ছিল, বাড়িতে করে আমাকে দুধ দিত, আর জল দিতে পারতো না বলে খুব দুঃখ ছিল। তা বলতো, দয়া তুই কি কুয়া থেকে জল তুইলা খাইতে পারবি? আমার খুব আনন্দ হতো, কুয়ো থেকে নিজে জল তুলব, তুলে জল খেতাম।
1: তখন আপনার বয়স দশের নিচে?
0: হ্যাঁ, আমার বয়স ছ সাত বছর বয়সে। আমার শোভান দাদা, মানে সে থাকতো অন্য গায়ে, আমার বাবার বন্ধু সাদিক কাকার ছেলে, সাদিক কাকার ছেলে শোভান দা একদিন এসে দেখছে, মা আমাকে আমার পড়ার ব্যবস্থা করেছিল, গ্রামে স্কুলও ছিল না, পড়ার কোনো ব্যবস্থাও ছিল না, বইও ছিল না, শুধু মার একটা রামায়ণ ছিল, কৃত্তিবাসী।
1: আচ্ছা,
0: মা আর কি করে পড়াবে, মা নিজে কিন্তু কলম ধরতে না পারলে কি হবে, অ আ ক খ সব লিখতে পারত, তেঁতুল বিচি সাজিয়ে সাজিয়ে আমাকে অ আ ক খ শিখিয়েছিল, কিন্তু অ আ ক খ শিখলেই তো পড়া যায় না, আকার ইকার তো জানি না। তো আমাকে আমার মায়েরই এক বন্ধু, ছেলেবেলা খেলার বন্ধু গোপাল পিয়ন তাকে বলতো, মানে কোন সময় চিঠি বিলি করতেন তিনি, পরে বুড়ো হয়ে গেছিলেন আর অত দূর যেতে পারতেন না, তো আগে বললেন, গোপাল রোজ বৈশাখ না থাকে আমার মাই আকারে পড়াতো। তো গোপাল কাকা আমাকে শুধু ওই রামায়ণ মুখস্থ করাতেন, কিন্তু আসলে আমি পড়তে শিখছি না, শুধু রামায়ণ মুখস্থ করছি। তো আমাকে তখন একদিন শোভানদা এসছে, আর আমি খুব সুন্দরকাণ্ড ভালোবাসি, ওই হনুমানের কীর্তিকলাপ এসব খুব ভালো লাগতো, ও সেই অশোক বনে গিয়ে অশোক বন তছনছ করা, ওটা আমার খুব পছন্দের ব্যাপার ছিল। তো ওইটা আমি খুব পড়তাম, তেমন মুখস্থ, কিন্তু বইটা এমনি শুধুই খুলতাম। তো শোভানদা এসছে, শোভানদা এসে বলছে, দয়া তুই রামায়ণ পড়তেছস, তুই বেশ বড় হইয়া গেছিস, ভালো হয়েছে, কিন্তু দয়া তোর এই পাতাটা পড়তো, আমি তো ওই পাতাটা পড়তে পারছি না। তখন বলল, দয়া এটা কি হইল, তুই এখনো পড়তে শিখস নাই, তুই বড় হইয়া গেলি? এ রাম, পিসিমা ওরে হাতে খড়ি দেওয়ার নাই? তখন হাতে খড়ি তো হয়েছে, কিন্তু ও আ ক খ পারি, এর বেশি কিছু পারি না। তখন শোভানদার যেন দায়িত্ব হয়ে গেল, শোভানদা কিন্তু অন্য গায়ে থাকে বেশ দূরে, কিন্তু ওদের সঙ্গে আমাদের পাঁচ পুরুষের সম্পর্ক।
1: আচ্ছা,
0: তো শোভানদা আমার বাবার বন্ধুর ছেলে, আবার শোভানদার যে ঠাকুরদা আমার ঠাকুরদাদের বন্ধু ছিল, এরকম। তো শোভানদা বলল যে তো আমার দায়িত্ব তোকে পড়ানো, কিন্তু রোজ তো আসতে পারতো না, মাসে তিন দিন চার দিন এসে পড়িয়ে যেত আমাকে, একটু একটু করে পড়াটা শেখালো। তো মা টাকা দিতে গেলে বললো, পিসিমা বইনেরে পড়াইয়া কেউ পয়সা নেয়? তো যাই হোক, পয়সার প্রশ্ন আসে না, আমার হাতে খড়ি মুসলমানের হাতে, মানুষ হয়েছি মুসলমানের হাতে, আর আমার নিজের কোনো ধর্ম তো নেই। তাই এই আমার প্রতিবেশীদের কথা বললাম, আরেকজন প্রতিবেশীদের কথা না বললে অকৃতজ্ঞ থেকে যাব, সেটা হচ্ছে আমার ইয়াদ আলী কাকা, সেও আমার বাবার বন্ধু। আমার ছেলেবেলায় জর্জারি হলে ওই কাকাই ওষুধ দিতেন, লোকে বলতো ইয়াদ আলী ডাক্তার, হোমিওপ্যাথিক ওষুধ দিতেন, কিন্তু
1: সেই গ্রামে
0: তো ঘুরে ঘুরে ওষুধ দিতেন, পয়সা নিতেন না কারোর থেকে, কার অসুখ করেছে খোঁজ করতেন, তাকে ওষুধ দিতেন। তো আমাকে ওইভাবে ওষুধ দিতেন জর্জারি হলে। একদিন দেখলেন যে জ্বর আর যাচ্ছে না, মাসখানেক হয়ে গেল, তখন দুটো নৌকো ভাড়া করলেন, ভাড়া করে আমাকে নিয়ে গেলেন 14 মাইল দূরে যমুনা নদীর পাড়ে রামকমল ডাক্তারের কাছে। মানে আমি তখন কিন্তু জ্বর এত থাকে আমার, আমার কিন্তু জ্ঞান থাকতো না সব সময়, আমি কখনো দেখতাম মা কাঁদছে, আবার কখনো কিছু বুঝতে পারতাম না, কখন আমি যমুনা নদীর পাড়ে সেই রামকমল ডাক্তারবাবুর বাড়ি কি করে পৌঁছলাম, কোলে করে কে আমাকে নিয়ে গেল, আমার সেসব আর মনে নেই। কিন্তু জাতপাতের এমন কঠিন বাঁধন, দাদার ইয়াদ আলী কাকা আলাদা নৌকোয়, মা আমাকে নিয়ে আলাদা নৌকোয়, এইভাবে রামকমল ডাক্তারবাবুর বাড়িতে থেকে আমার চিকিৎসা হলো, তারপরে নৌকোয় থেকে আমার চিকিৎসা হয়। কিন্তু কাকার এই যে কি বলবো, আমার প্রতি ভালোবাসা, এটা আমি প্রকাশ করলাম আর কি।
1: একটা কথা খুব মনে হচ্ছে দিদি, আপনার নাম আমরা সবাই জানি সুনন্দা শিকদার, অথচ আপনি ছোটবেলার কথা যখন বলছেন, গ্রামের বাড়ির কথা, তখন বলছেন আপনাকে সকলে দয়া বলে ডাকছে, এবং পরবর্তীকালে দয়াময়ীর কথা বই

0: আমরা পেলাম, এই নামকরণের পিছনে কি কোনো বিশেষ গল্প রয়েছে?
1: পিসিমা আমাকে নিয়ে গিয়েছিল।
0: হ্যাঁ, মানে এই পারের বাড়ি থেকে যে নিয়ে গেলেন।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে নিয়ে যাবার সময় জামালপুর পেরিয়ে যেতে হয়। জামালপুরে খুব বিখ্যাত দয়াময়ী কালীবাড়ি আছে। সেই কালীবাড়িতে মা প্রণাম করে বলে গেল যে আমার মেয়েটাকে যদি বাঁচাতে পারি তাহলে মা তোমার নামে নাম রাখবো, দয়াময়ী নাম রাখবো, খুব বড় করে তোমার পুজো দেব, পাঠাবলি দিয়ে পুজো দেব, আর আমার মেয়েটাকে ভালো করে দিও।
0: সেখান থেকে আপনি দয়াময়ী হয়ে উঠলেন এবং বাড়ির সকলের কাছেই আপনি দয়া হিসেবে পরিচিত হলেন।
1: ওখানে
0: কিন্তু এপার বাংলায় না কিন্তু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
1: এখানে আসতে আমার নাম রাখলো আমার মা বাবা, আগেই রেখেছিল সম্ভবত, কিন্তু আমি জানতে পারলাম যে আমাকে সবাই কাঁকন বলে ডাকা ডাকি করছে।
0: আচ্ছা,
1: তাছাড়া মা কিন্তু বছরে একবার আমাকে দেখিয়ে নিয়ে যেত। ওই পাট বিক্রি হতো, পাট বিক্রির টাকাটা পেয়ে, টাকাটা তো আনতে পারতো না, কিন্তু গয়না পরালে গায়ের গয়নাটা খুলে নিত না, গয়না বেশ ভারী ভারী বড় বড় করে মা গড়াতো।
0: কোন সালের কথা বলছেন এটা?
1: আমি শেষ এসেছি 61 সালে।
0: আচ্ছা,
1: আমার জন্ম। বড় বড় গয়নাগুলো, বড় হার, এসব কানে দুলছিল না, ফুটো ছিল না কানে, কিন্তু হাতে অনেকগুলো গয়না, বালা টালা চুরি চুরি ইত্যাদি। তো বর্ডারে আমাকে বলতো যে দয়া এবারে আর ফিরবো না। কেন ফিরবো না কেন? আরে তোর যে শাড়ি দিয়ে আসবো পিসিমান, এত গয়না পুরছস। তা আমি বলতাম যে কি করে হবে, আমার দিদিদেরই হয় নাই, তাহলে তুই গয়না পরছস কেন? সে তো এক্ষুনি পড়লাম এই বর্ডারে আসার আগে, দর্শনায় আসার আগে মা পড়ালো, তোমরা তো এখন আর নিতে পারবে না এটা, আর বাক্সে থাকলে তোমরা নিয়ে নিতে। তখন ওরা হাসতো, বলতো ও পিসিমার কি বুদ্ধি, দয়া তুই তাহলে ফিরে আসবি তো, তোরে আবার দেখতে পাবো। তো এই মানে বর্ডারেও আমি ভীষণ ভালোবাসা পেয়েছি, সেই দর্শনা বর্ডারে আমি পাহাড়াওয়ালা চাচা বলতাম তাদের, এরকমই সম্পর্ক ছিল।
0: পূর্ববঙ্গের কথা আপনি যখন লিখছেন তখন আমরা সেই বিশুদ্ধ পেলব যে প্রকৃতি, সেই প্রকৃতির বর্ণনা পেয়েছি। পেয়েছি আমরা যে মানুষের সঙ্গে যে মানুষের নিখাত সম্পর্ক, যে সম্পর্কের কথা আপনি এতক্ষণ আমাদের বলছেন। এই দুটি বিষয়ের মধ্যে যখন লিখতে বসছেন তখন কোনটি আপনাকে বেশি আকৃষ্ট করেছে, যে লেখার ক্ষেত্রে কোনটি?
1: অবশ্যই সম্পর্ক, মানে এ সম্পর্ক ভোলার না, নিঃস্বার্থ সম্পর্ক, সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে এটা। এই যে বর্ডারে যে চাচারা অনেক সময় আমাকে খাইয়েও নিয়ে আসতেন, কারণ তখন দুপুর 1টা 1:30, আমাকে মজা করে বলতেন হিন্দু হোটেলে খাবি না মুসলমান হোটেলে খাবি। তো আমি কিন্তু ভেতর থেকে জাত মানতাম না, কারণ আমি যে দাদার কাছে মানুষ, আমি বলতাম আমি মুসলমান হোটেলে খাইতেই পারি, আমি জাত মানি না।
0: আমাদের যে জীবন, সেই জীবনের ক্ষেত্রে আমরা অনেকগুলো প্রশ্নের সামনে দাঁড়িয়ে পড়ি এবং তখন আমরা উত্তর খোঁজার চেষ্টা করি রবীন্দ্র সাহিত্যে। আপনি আজকে কথার শুরুতেই বললেন যে রবীন্দ্রনাথের রচনার সাথে আপনার সখ্যতা অনেক ছোটবেলা থেকে, এই সখ্যতা আপনার লেখায় আপনার ভাবনায় তো নিশ্চয়ই ছায়া ফেলেছে, সেটা আপনার লেখা পড়লেই আমরা বুঝতে পারি। সেই প্রভাবের উৎসমুখটি কোন সময় বলে আপনার মনে হয়, মানে জীবনের কোন সময়টা শুরু হয়েছিল?
1: শুরুটা তো একদম 61 সাল থেকেই, মানে প্রথম আমি পথের পাঁচালী পড়ি, আমাকে বিভূতিভূষণের পথের পাঁচালী, আমি যখন লাইব্রেরিতে গেলাম উনি দেখেই বুঝেছেন খালি পা আমি যে গ্রামের মেয়ে।
0: এই লাইব্রেরি কি ওপার বাংলায় ছিল না?
1: আমি বালিতে এসেছি তখন,
0: বালি সাধারণ গ্রন্থাগার। আচ্ছা আচ্ছা,
1: 61 সালে।
0: আচ্ছা,
1: তখন আমাকে আমাদের লাইব্রেরির যিনি প্রধান ছিলেন সুশীল মুখোপাধ্যায়, তিনি আমাকে বললেন যে তুই কোন বাড়িতে থাকিস রে? তো আমি বললাম, তো আমার বাঙালি উচ্চারণ, আমার পোশাক আশাক দেখে উনি বুঝেছেন যে আমি গাঁ থেকে এসেছি। তখন আমি এখন পরিচয়টা দেবার জন্য মায়ের নাম করতে হলো, যে সুপ্রভা ভৌমিক। বললেন ও দিদি বর্দি, বর্দির মেয়ে তুই? হ্যাঁ, তুই তো ওনার তো একটা ছোটো মেয়ে পূর্ব পাকিস্তানে ছিল, তুই তাহলে সেই মেয়ে? এই বলে বললেন ঠিক আছে তুই রোজ আসবি, বই পড়বি, তুই যদি মেম্বার হতে পারিস ভালো, 5 টাকা লাগবে, আর যদি না হতে পারিস কোনো ক্ষতি নেই। আমি লাইব্রেরি যাই, বাড়িতে কেউ জানে না, আমি ওখানে বসে বই পড়ি, বাড়ি চলে

0: আসি, তো প্রথম আমাকে সুশীলদা বার করে দিয়েছিলেন পথের পাঁচালী। পথের পাঁচালী পড়তে গিয়ে খুব কাঁদলাম, আমার ছেলেবেলার বন্ধু ফালানির কথা মনে পড়লো, আমাদের ডুলি পালকি চালাতো যারা, তার তাদের মেয়ে ফালানি। তো যাই হোক, তারপরেই আমাকে রাজর্ষি বার করে দিলেন রবীন্দ্রনাথের, রাজর্ষি পড়লাম। তারপরে আস্তে আস্তে আর দাদাকে বার করে দিতে হতো না, আমি নিজেই বলতাম আমি এটা পড়ব ওটা পড়ব, কারণ বই দেখতে দিতেন, মানে ওর তো কোনো বিধিনিষেধ ছিল না, আমি ইচ্ছে মতো বই নিতে পারতাম, তো আমি যেটাই বুঝতে পারতাম আমি ইচ্ছে মতো নিয়ে পড়তাম। তারপরে আস্তে আস্তে রবীন্দ্রনাথ পড়তে পড়তে খুব গভীরে ঢুকলাম, কখন বলি, তখন 69 সাল, আমার 19 বছর বয়স, আমি বলাকা পড়ছি, পড়তে পড়তে বলাকা কাব্য পরিক্রমা পড়লাম ক্ষিতিমোহন সেনের, ওটা আমাকে ভীষণ নাড়া দিল। ওই যে কোনো কিছু মানে এক থাকে না, চলিষ্ণু সমস্ত জগৎ, চলিষ্ণু যা কিছু চলিষ্ণু, তখন এইটা আমার মনে হলো যে তাই তো, আমি যেখানে ছিলাম আমি আজ সেখানে নেই, আমার কত পরিবর্তন, মানে এটা আমাকে ভীষণ কি বলবো। তারপর থেকে বলাকা বারবার বলাকা পড়তাম, এরপর থেকে আস্তে আস্তে বলাকা পুনশ্চ মানে কবিতার বইগুলো পাশাপাশি উপন্যাস ছোট গল্প বারবার পড়েছি, তারপরে তো প্রবন্ধ সারা জীবন ধরেই পড়ে চলেছি অন্যান্য বইয়ের পাশাপাশি। তো বলতে পারো যে আমার 69 সালে প্রথম একটা অন্যরকম অনুভূতি হয় রবীন্দ্রনাথ যে কত বড়, ওটা যে একটা আশ্রয় সত্যিকারের আমি সেদিন বুঝতে পারি।
1: এই অবাধ অনির্বচনীয় যে রবীন্দ্র প্রভাব, সেই প্রভাব থেকে আপনার সাহিত্য যাত্রার শুরু। সেই যাত্রাপথে যে বাঁশি আপনি শুনতে পেলেন তা আমাদের শোনালেন আপনি যখন নিজে কলম ধরলেন, আমরা সেই প্রসঙ্গে আবার পরের পর্বে যাব। আজকে সময় যেভাবে আমাদের শাসন করছে তাতে আজকের মতো নস্টালজিয়ার আসর থেকে বিদায় নিতে হবে। পরের পর্বে আমরা সাহিত্যিক সুনন্দা শিকদারের সঙ্গে নস্টালজিয়ার আসরে কথা বলবো আবার।
2: নস্টালজিয়ার আসরে আজকের অতিথি ছিলেন দয়াময়ীর কথা বইয়ের লেখিকা সুনন্দা শিকদার, তাঁর সঙ্গে আলাপচারিতায় ছিলেন পৌলমী ভট্টাচার্য। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীতে আপনাদের সবাইকে স্বাগত। আজ রয়েছে কবিতা ও গল্পের আসর, তবে শুরুতে আজ আপনারা পাবেন এক অভিনব স্বাদ। আপনাদের পরিচয় করাবো বাংলার লোকসংস্কৃতির এক বিশেষ ধারার সঙ্গে, ঝাঁপান গান, যে গানের অনুষঙ্গে উঠে আসে দেবী মনসা, সাপ, চাঁদ সদাগর, বেহুলা লখিন্দর প্রভৃতি। মনসা পূজা উপলক্ষে গাওয়া হয় এই ঝাঁপান গান। আজ শ্রবণীতে আমরা আপনাদের শোনাব রাঢ়বঙ্গের ঝাঁপান গান। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত রাউতড়া গ্রামের গায়ক চন্দন বাউরি ও তার সহকারী বুদ্ধদেব বাউরির কণ্ঠে। এরা দুজনেই পেশায় কৃষি মজুর, কিন্তু নেশায় গায়ক। বিশেষত চন্দন বাউরি খুব ছোটবেলা থেকে ঝাঁপান গানের প্রতি অনুরক্ত, তাই তিনি পরবর্তীকালে একজন নাম করা উস্তাদ হয়ে ওঠেন। যখন বিষ্ণুপুর দরবারের মাঠে বাঘ ঝাঁপানের আসর বসত, তখন মাটির তৈরি বাঘের পিঠে চড়ে ঝাঁপান গানের চাল বা কাটান দেওয়ার জন্য তিনি প্রসিদ্ধ হয়ে আছেন।
1: আমার সব যে বেশি আনা নাই, কেমন করে জাপান খেলা করে বলো না, একটা দুটা সব দেখালে ভালো কি আর লাগবে মনে, পূর্ণ হবে কি ভাই মনের বাসনা, মাগো একবার সে দেখ।

0: আমার সাত কাল্লা বারবাসনা উড়তি খুলার নাই জানা মা গো একবার সে দেখা দিলে না মা গো একবার সে দেখা দিলে না।
1: শুনলেন রারবঙ্গের ঝাঁপান গান চন্দন বাউরি ও তার সহকারী বুদ্ধদেব বাউরির কণ্ঠে। এবারে শুনুন স্বরচিত কবিতা পাঠ কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়।
2: চোখের জলে নদীর জলে নৌকো চলে, চোখের জলে কি চোখের জলে মুখর কথা চলতে দেখেছি, নদীর জলে নৌকো চলে চোখের জলে কথা, চোখের জলে তোমার কথার মুখর নীরবতা, নদীর জলে নৌকো এবং চোখের জলে তুমি, চোখের জলে বাজছে ব্যথার নিষিদ্ধ ঝুমঝুমি, চোখের জলের নদী এবং নদীর চোখের জল, কালকে এবং আজকে এবং কালকেও সম্বল। দ্বিতীয় কবিতা কুকুর কবিতা লেখে। তখন অনেক রাত, সম্ভ্রান্ত কুকুর তার নিজস্ব ইঙ্গিত মেলে ধরে, নিঃশব্দ মুখর হয় রাতের কবিতা। কুকুর কবিতা লেখে, মানুষ অবুঝ তাই সে কথা বোঝে না, মানুষ বধির তাই কুকুরের আন্তরিক ব্যক্তিগত কথা কখনো শোনেনি। কুকুরের অভিমান অন্তর্গত হৃদয়ের জটিল প্রকাশ মানুষ অচক্ষুতাই কখনো দেখেনি। অন্ধকারে গাছের ছায়ায় নিগূঢ় কুকুর রোজ জলে, কুকুরের ক্ষমা প্রজ্ঞা জলে অন্ধকারে গাছের ছায়ায়, একটা কুকুর রোজ আদিগন্ত জোছনার ডাকে দুঃখ সুখ ব্যক্তিগত গোপন কথার ফ্লপি অসীমের দিকে তুলে ধরে। পরের কবিতা প্রতিশ্রুতি। খণ্ড সে তো পূর্ণতারই প্রতিশ্রুতি, খানিকটা বা জলের কাছে খানিকটা বা ডাঙার কাছে আমার কিছু প্রতিশ্রুতি দেওয়াই আছে, থাকছে খানিক ভাঙছে কিছু, জীবন তো এই, পূর্ণ বলে নেই কিছু নেই, খণ্ড বলেও নেই কিছু নেই। এরপরের কবিতা পাপোষ। এসো আমি এইখানে বসে আমার দুঃখ যে দিন রাত্রি নিয়ে বিলাস করছি, তুমি এসো। এ এক অপূর্ব সময় যখন দুঃখ সুখ, এ এক অনন্য সময় যখন নিজের যা কিছু ক্ষত কাঁচা গেঞ্জির মতো রৌদ্রে শুকোতে দিয়ে বলা যায় হাতের একটা কাজ কমলো। এসো আমি এইখানে বসে বসে অবিরাম দু আঙুলে আমার দুঃখ যে দিন রাত্রি নিয়ে বুনে চলেছি একটা সুখের পাপোষ, তুমি পা মুছবে বলে। পরের কবিতা তাল সারিতে। তাল সারিতে রাত্রি নামে জলের ওপর, আকাশ জুড়ে লক্ষ লক্ষ মেঘের টোপর, জলের ঘরে দরজা খুলে একটা শামুক সঙ্গীবিহীন বন্দী এবং ব্যর্থ কামুক, ধুঁকছে একা ক্ষয় ধরা নীল জলের বনে, একলা বসে মৃত্যুকালীন প্রহর গনে, আর এক ঘরে ঘর ভাসানি এক শামুকি শামুক পেয়ে ঘর বেঁধেছে দিব্যি সুখী, তাল সারিতে রাত্রি নামে জলের উপর আকাশ জুড়ে লক্ষ লক্ষ মেঘের টোপর। পরের কবিতা একলা ঘরে। একলা ঘরে কেউ থাকে না, নির্জনতার ঝাড় বন্ধ পেয়ে ঘরের ভেতর পেতেছে সংসার, নেই দড়া নেই দড়ি, একলা ঘরে দাপিয়ে বেড়ায় নির্জনতার হরিণ, ভয় করে ভয় করে, কেউ না থাকার কেউ ঘুমোচ্ছে সেই ঘরে। পরের কবিতা তুমি। আমার চোখের সামনে শুয়ে আছে একটা বিশাল ডাইনোসরাস, ওটা পাহাড়। জানলার কাঁচে নাক ঘষছে একটা সাদা বেড়াল, ওটা মেঘ। ওই দূরে চিলৌনের জঙ্গলে হুড়োহুড়ি করছে একদল শিশু, ওটা হাওয়া। সরু একটা রূপোর ফিতে এগিয়ে চলেছে কোথায় জানি না, ওটা তিস্তা। আর বুকের মধ্যে তোলপার করছে একটা যন্ত্রণা, সেটা তুমি। পরের কবিতা পরাজন্ম। কোথায় চলেছে ভিলাঙ্গনার জল, ঝোপঝাড় ছেড়ে পরাজন্মের দিকে, জমে ওঠে রাত গ্রহ তারা টলমল। কোথায় চলেছে ভিলাঙ্গনার জল, চাঁদ বিছিয়েছে রূপলি চুলের ঢল, জলে যৌবন মৃত্যু এখন ফিকে। কোথায় চলেছে ভিলাঙ্গনার জল, ঝোপঝাড় ছেড়ে পরাজন্মের দিকে। তারপরের কবিতা সুন্দরী চাঁদ। কুয়োর জলে সুন্দরী চাঁদ বেজায় সুখে, বালতি এসে খুবলে খাবে কই পারে না, জল সরে যায় চাঁদ ডুবে যায় জলের বুকে। কুয়োর জলে সুন্দরী চাঁদ বেজায় সুখে, জল তাকে নেয় জলের ভেতর দাঁড়ায় রুখে, জল জুড়ে যায় চাঁদ ভাসে জল হাল ছাড়ে না, কুয়োর ভেতর সুন্দরী চাঁদ বেজায় সুখে, বালতিরা চায় খুবলে খেতে কই পারে না। পরের লেখা স্মৃতির করি ডোরে। সকাল থেকে ঝামড়ে আকাশ শ্রাবণ মাসের ভোরে, মন কেমনের জল জমেছে স্মৃতির করিডোরে, বৃষ্টি ঝরে ছাতায়, বৃষ্টি ঝরে রক্ত পড়ে ছাতিম গাছের পাতায়, টোপলা মাথায় কেকে জল গড়া ভ্রম, কিন্তু ওরা ডাকছিল দূর থেকে, খুন হওয়া সব ইচ্ছে এবং গুম হওয়া সব স্মৃতি, মেঘ বৃষ্টির প্রহার ঘটায় বিভ্রমী বিকৃতি। সকাল থেকে ঝামড়ে আকাশ শ্রাবণ মাসের ভোরে, মন কেমনের মেঘ জমেছে স্মৃতির করিডোরে। পরের কবিতা ডাক। কে যেন ফের ডাকছে আমায়, যাই ইঁট পেরিয়ে মৌরলা মাছ কফির গন্ধ, ওল কপি ঘুম ক্লান্তি ও কাম সব পেরিয়ে রক্তে গভীর ডাক বেজেছে যাই, নর্দমা পুঁজ দংশিত দিন মৃত্যুকে আজ টপকে যাব যাই, মায়াবী এক জঙ্গলে ডাক অমোঘ গভীর রহস্যময় সত্তা জুড়ে ডাক বেজেছে যাই। আগুন। সোনার খাঁচায় আগুন পুষে রাখি, আগুন বলে দিব্যি সুখে আছি, আগুন ছিল

0: দাবা নলের বনে বাইরে আগুন, আগুন ছিল মনে, পুড়ছি যত আগুন ততই বাড়ে, শাসন বসায় মাংস মেদে হাড়ে, পুড়তে পুড়তে আগুন এখন কাবু, বিশ্বভুবন ভাবছে বসে ভাবুক, সোনার খাঁচায় আগুন পুষে রাখি, আগুন বলে দিব্যি সুখে আছি।
1: শুনলেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়ের স্বরচিত কবিতা পাঠ। কবিতা থেকে পাড়ি দেওয়া যাক গল্পের জগতে। স্বরচিত গল্প পাঠ শোনাচ্ছেন ঝিমলি নন্দী।
2: উত্তরাধিকার। বিকেলে চারটে নাগাদ সেবা আসে, দরজা খুলে পারুল বাহাত্তুরে বেতো শরীরটাকে টেনে টেনে টুকটুক করে রান্নাঘরে যান, গ্যাস জ্বালিয়ে চায়ের জল চাপান, চা আর স্থানীয় বেকারির বিস্কুট, ভুষি বিস্কুট, সুজি বিস্কুট লেরো চলে। বেশ লাগে পারুলের, কষের দাঁত এখনো আস্ত আছে, কুড়মুড় করে চিবন, লাঠি বিস্কুট হলে চায়ে ডুবিয়ে দেন। ছেলেবেলার কথা মনে পড়ে, বাবা মাকে ঘিরে পাঁচ ভাই বোন, বাবার গা ঘেঁষে বসতেন পারুল, তখনও দুধের দাঁত পড়েনি, গোল শক্ত লেড়ো বাবা হাতের তেলোয় চাপ দিয়ে গুঁড়িয়ে দিত। পারুল লেড়ো বিস্কুটে এখনো বাবার গন্ধ পান। বাড়িতে মান্যিগণ্যি লোক এলে, যেমন হাতিবাগানে নপিসে মশাই কি তারকেশ্বরের সেজ মাসিমারা, মায়ের বয়াম থেকে সার্কাস বিস্কুট বের হতো, শ্রীরামপুর থেকে পুঁটিরা নিয়ে আসত হাতিঘোড়া বিস্কুট। জলে শো শো আওয়াজ হচ্ছে, এবার ফুটে উঠবে। পারুল ঠান্ডা জলে গুঁড়ো দুধ ঢেলে চামচে নাড়েন, আলমারির কাঁচ সরিয়ে গ্রিন টির পাশ থেকে গুঁড়ো চায়ের কৌটোটা টেনে নেন। বাবান দার্জিলিং টি এনে দিয়েছে বোস্টন থেকে, অনেক দাম, দামি পেয়ালা পিরিচে ফিনফিনে সোনালি চা, কর্তার খুব পছন্দ ছিল। সেন্টার টেবিলে ট্রের ওপরে টিকোজি পরানো চায়ের কেটলি বসানো, পটে সুগার, যার যতটুকু লাগবে তুলে নাও। চায়ের টেবিলে রাজনীতি, ক্রিকেট, অলিম্পিক আরও কত কিছু যে আলোচনা হতো, তবে ইংরেজিতে। স্টেলাও বসত যে চায়ের টেবিলে, ছোট করে ছাঁটা লাল চুল, হাফাতা গেঞ্জি আর ঢোলা হাফ প্যান্ট, তখনও ছোট চাপা স্কার্ট পরে। প্রথম দিকে অস্বস্তি হলেও পরে ঝেড়ে ফেলেছেন পারুল। পোশাক আশাক দেখে মানুষ বিচার করা চলে না। পারুল সোনাডাঙায় শেফালি কাকিমা, গীতা পিসিমাকে দেখেছেন, যুবতী বিধবা, গায়ে কেবল থান জড়ানো, সায়া ব্লাউজ নেই, অথচ এতটুকু অশালীন নয়। স্টেলাও অশালীন ছিল না। পারুল 10 পর্যন্ত স্কুলে গেছেন, অত ইংরেজি বোঝেন না, তবে দুপুরবেলা চশমা গলিয়ে বাংলা খবরের কাগজটা খুঁটিয়ে পড়তেন। বাবা বলতো, খবরের কাগজ না পড়লে পৃথিবীকে জানা হয় না। বাবার কথা পারুল কখনো অমান্য করেননি। সকালবেলা ছেলেদের পড়া হলে বাংলা কাগজ ঢুকত মেয়ে মহলে, শাশুড়ি ননদদের হাত ঘুরে পারুল পেতেন দুপুর বেলায়। গ্রামের মেয়ে বলে, কম শিক্ষিত বলে, তার বাবা কৃষিজীবী বলে, এরা তাকে হেয় করেছে চিরটা কাল। ঘরকন্নার কাজকেও এরা ছোট চোখে দেখত, ওসব ঝিচাকরের কাজ, যেন ঝিচাকরে মানুষ নয়, অথচ চাকর বাকর কামাই করলে চোখ অন্ধকার। একা পারুল ছুটো ছুটি করে ঊনকোটি কাজ সামলাতেন। তখন শ্বশুর শাশুড়ি, বিপত্নিক ভাসুর, দুটি কল

এলা। মেম সাহেব হলেও নিজের কাজ নিজে করতে জানে, ওদের দেশে নাকি সেটাই চল। স্টেলা কোনো মতেই পারুলকে এঁটো থালা তুলতে দেয়নি, বাবানকে তিরস্কার করেছে। পারুল লজ্জা পেয়েছেন, ছেলেকে তিনি স্বাবলম্বী করতে চেয়েছিলেন, সকলের ধিক্কারে পেরে ওঠেননি। স্টেলাকে পিঠে খাওয়াতে সে বাচ্চা মেয়ের মতো খুশি হয়ে তাকে জড়িয়ে ধরেছে। ওয়াও, সুইট ডাম্পলিংস! এ বাড়িতে প্রশংসা পেয়েছেন পারুল এর আগে? কর্তাকে জিজ্ঞেস করলে বিরক্ত হয়ে বলতেন, খারাপ লাগলে তো বলতাম। ওরা কেবল পারুলকে ব্যবহার করেছে, মর্যাদা দেয়নি। কর্তা বিছানা নিয়েছিলেন এক বছর, তখনও পান থেকে চুন খসলে চিৎকার। পায়ার কাছে ডায়াপার পাল্টাবেন না, ভারী শরীর পারুলকে একা তুলতে পারেন? একদিন ভাতের থালা উল্টে দিলেন, থালাটা হাতে লেগে হাতটা ফুলে উঠল। পারুল ছেলেকে বলেছিলেন, আর পারি না রে। ছেলে বলেছিল, ছি মা, বাবা অসুস্থ। পারুলের কষ্ট হয় আলমারি ভর্তি শাড়িগুলোর কথা ভেবে। বেনারসি আছে বারোখানা, এদের বনেদি বাড়ি, বিয়ে পইতে বেনারসি জড়োয়া পরে যেতে হতো, না হলে মান থাকে না। স্টেলা দুবার শাড়ি পরেছে, সেসব নতুন শাড়ি, সিফন, জর্জেট, একবার সিল্ক। ভারী বেনারসি দেখে পিছিয়ে গিয়েছিল স্টেলা, ও মাই গড, ইটস টু হেভি। পারুল জোর করেননি, শাড়ি পরার ঝামেলা আছে, ব্লাউজ, সায়া, তাছাড়া তিনি কবেই বা কার ওপর জোর খাটিয়েছেন? জোর থাকলে তবেই না খাটানো যায়। পারুল হিসেব মতো চায়ের গুঁড়ো গরম জলে দিয়ে দুধ ঢালেন, মাথা পিছু এক চামচ চিনি দেন। সেবা ততক্ষণে ঝাঁট পাট দিয়ে এসেছে, সে হামান্দিস্তায় আদা ছেঁচে দেয়। পারুল আদা মিশিয়ে আঁচ কমিয়ে হাতা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে গ্লাসে গ্লাসে ছেঁকে ফেলেন। ছোট ছোট ওই কাঁচের গেলাসগুলো হাওড়ার হাট থেকে সেবা এনেছে। পারুলের আলমারি ভর্তি নানা রকমের দামি কাপ প্লেট, চায়না বোনের, মাটির, সেরামিকের। কর্তা সৌদাগরি অফিসে কাজ করতেন, এখনকার ভাষায় কর্পোরেট। বন্ধুবান্ধব এলে রকমারি বাসনে খাওয়া দাওয়া হতো। তিনি চলে যাওয়ার পর আর ওসবে হাত পড়ে না, এ বাড়িতে আত্মীয় স্বজন আর আসে না, আছেই বা কে? সোনাডাঙ্গার লোকেদের এরা পছন্দ করত না, তবু বাবা আসত। প্রখর আত্মমর্যাদার সেই মানুষটা মাথা হেঁট করে এ বাড়িতে আসত কেবল মেয়েকে একবার দেখবে বলে। কত কি আনত ব্যাগ ভর্তি করে, কাঁচা মিঠে আম, কালো জাম, যখনকার যেটা, আনাজ পাতি, পুকুরের মাছ, সেসব দেখে এরা হাসাহাসি করত, অথচ আয়েশ করে খেত। পারুল বাবাকে বারণ করেছিল, বাবা শেষবার এসেছিল কলকাতার নামি দোকানের মিষ্টি আর কেক নিয়ে, তখন আর এক চোট হাসাহাসি, ডিঙি মেরে সমান হতে চায়, বাবা আর আসেনি। বাবানও সময় পায় না আর, টেলিফোনেই সারে। বাবানের সঙ্গে স্টেলার ডিভোর্স হয়ে গেছে, তবু স্টেলা ভিডিও কল করেছিল মেয়ে হওয়ার পর, বলেছিল, মা তোমার নাটনি হইয়েছে। পুতুলের মতো শিশুটিকে দেখে নিজেকে সামলাতে পারেননি পারুল, হাউ হাউ করে কেঁদেছিলেন। স্টেলারও চোখে জল, দুটি ভাষা মিলে মিশে গিয়েছিল। এবাড়ির সদরের সামনে লাল মেঝের রক, সামনে তিন ধাপ সিঁড়ি, রকের ওপর পারুল হাতলওয়ালা কাঠের চেয়ারটিতে বসতে বসতে দেখেন সকলেই এসে গেছে, হরপিয়ারি, সুখলাল, বৃন্দাবন, বেচন। সেবা হাতে হাতে চায়ের গ্লাস
আর বিস্কুট ধরি।

0: ফিরিয়ে দেয়। হরপিয়ারি চায় চুমুক দিয়ে পারুল বলে ওঠেন, তোর জামাই দেশ থেকে এবার কি কি আনলো রে? হরপিয়ারি বললে, সবুজ চিউড়া, চানা, ঔরি, এগো সুগা কে বাচ্চা। কি বলি, কিসের বাচ্চা? বেচন বললে, সুগা মতলব তোতা, টিয়া পাখি। পারুল খুব হাসেন, সেবা, সুখলাল, বেচন, বৃন্দাবন সবাই হাসে। হা মাইজি, তোতা। বলতে বলতে হরপিয়ারিও এক গাল হাসে। পারুলের মনে পড়ে তাদের সোনাডাঙায় গোয়ালের পেছনে পেয়ারা গাছটায় নীল আকাশ থেকে ঝাঁক ঝাঁক সবুজ টিয়া পাখি নেমে আসত। তিনি অন্যমনস্কভাবে বলেন, কোথায় পেল রে? যেন সোনাডাঙা ছাড়া আর কোথাও টিয়া পাখি নেই। হরপিয়ারি বলে, কদম গাছের খোঁদলে তোতার বাচ্চা ছিল, জামাই একটু নিকালকে লে আলবা। পারুল কতকটা আপন মনে বলেন, আহ বড় সুন্দর পাখি। হরপিয়ারি সায় দেয়, হ্যাঁ বহুত সুন্দর, গায়ে কত রঙে পালক, আর আঁখিয়া দুগো পুঁতির লাগা অলবা, লাল টুকটুক ঠোঁট। হামারা নাতিয়া তো দিন রাত পাখি কে পিছে পড়া শিখায়, বোলা রাম রাম বোলা, চিড়িয়া কুছু না শিখে, হে রাম খালি টে টে করকে চিল্লা চিল্লা ঘর মাথা পেলে লেবা। এবার হাসির ফোয়ারা ছুটল। হাসতে হাসতে পারুলে চোখে জল এলো। মনে মনে বললেন, হে রাম আমার বকুলকে ভালো রেখো। নাতনিকে তিনি বকুল বলে ডাকেন। বাবা নিলো একদিন বিকেলে, না বলে কয়ে হঠাৎ, সঙ্গে একটা বাঙালি মেয়ে। সেদিনও রকির আড্ডা জমজমাট। হরপিয়ারির নাতি নাকি তোতাটা উড়িয়ে দিয়েছে, পাখিকে বলেছে, দেওঘর মেয়ে আমার কদমকে গাছ পর, তোহার মাই তোহার ইন্তেজার করছে। আমার মতো সৌতেলি মাই না রে, আসল মা হই, তোকে বহুত প্যার করবে, এই আকাশে সিধা চালি যা। নাতির কথা বলতে বলতে চোখ মুছল হরপিয়ারি। সবাই চুপ। ওরা জানে হরপিয়ারির জোয়ান মেয়েটা করোনায় মরেছে। ছেলেকে হরপিয়ারির জিম্মায় রেখে জামাই আবার বিয়ে করেছে। বাবান বলছিল, ছিহ মা, ওই রিক্সাওয়ালা ঝি ঠারুদারগুলোর সঙ্গে আড্ডা দাও, টিয়ানির কাছে এবারের প্রেস্টিজ রাখলে না। পারুল বললেন, টিয়ানি? মেয়েটি হাত নাড়ল, হাই আন্টি, আই প্রিয়ানি। বাবান বললে, ইয়ে তোমাকে জানানো হয়নি, প্রিয়ানি আমার স্ত্রী। প্রিয়ানি প্রণাম করে হাসল। পারুল চিবুক ছুঁয়ে আদর করলেন। বাবান বলল, মা আমরা ঠিক করেছি এবারে বিক্রি করে দেব, প্রিয়ানির বাবা বড় অ্যাডভোকেট, ডিড করে দিয়েছেন, তুমি খালি সইটা করে দাও, তারপর তোমার যেমন খুশি, মনে করলে আমাদের সঙ্গে থাকবে, না হলে এখানেই ভালো বৃদ্ধাশ্রম ঠিক করে দেব, সব রকম সুবিধে পাবে। না, পারুল জীবনেই প্রথম জোর গলায় না বললেন। না, বাবার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। পারুল আবার বললেন, না আমি আমৃত্যু এখানেই থাকব, আর আমার অবর্তমানে এবারই পাবে বকুল। চিৎকার করে উঠল বাবান, বকুল সে কে, তোমার ওই রকের ইয়ারদোস্ত না সেই সোনাডাঙার আমদানি? পারুল স্মিত হাসলেন। বকুল যতদিন নাবালিকা থাকবে তার অভিভাবক হিসেবে বাড়ির মালিক হবে তার মা স্টেলা।
1: শুনলেন ঝিমলি নন্দীর স্বরচিত গল্প উত্তরাধিকার। শ্রবণী আজ এই পর্যন্ত। গ্রন্থনা নিবেদিতা নাগ তহবিলদার, শব্দগ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেব।

আজকের কথায় গানে অনুষ্ঠান শুরু করে দিয়েছি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে একটা অত্যন্ত জনপ্রিয় রজনীকান্তের গান দিয়ে। আজকের কথায় গানে এই অনুষ্ঠানে শুনবেন কান্ত কবির গান, যিনি কিনা রবীন্দ্রনাথের সাহিত্যিক ভাষা বা নজরুলের বীরত্বের ভাষাকে ছাপিয়ে গিয়ে নিয়ে আসতে পেরেছিলেন মায়ের মুখের ভাষাকে, যেখানে সহজ বাংলায় সুন্দরভাবে আত্মসমর্পণের নিদর্শন ফুটে উঠেছিল। সেই জন্যেই হয়তো তার সুরে কীর্তনের টান থাকলেও ভারী মূল্যবোধ অত্যন্ত সহজভাবে এসে গেছিল গানের প্রত্যেকটা কলিতে। শুধু কি তাই, বাউলের সহজিয়া ভাবও তো ছিল, যেখানে আত্মনিবেদনের কথাই বারবার ঘুরে ফিরে এসেছে, যেখানে দুঃখের মধ্যে কবি খুঁজে পেয়েছেন আনন্দকে। এটাই হয়

রবীন্দ্রনাথ আমাদের প্রাণের কবি, নজরুল আমাদের জাগরণের কবি, আর রজনীকান্ত তিনি আমাদের কান্নার কবি। যে কান্নায় শান্তি লুকিয়ে আছে, সেই জন্যেই হয়তো জীবনের সমস্ত আনন্দ একদিকে, আর নিশীথ রাতে নিজের সঙ্গে থাকা বেদনার যে ভার, তার একাকিত্ব, তার আনন্দ আরেকদিকে। রজনীকান্ত সেনের জীবনবোধ খুব সোজা, কিন্তু অত্যন্ত গভীর, যেখানে তিনি বুঝেছিলেন দুঃখ ভগবানেরই দান, তা কোনো অভিশাপ নয়। এটাই হয়তো ছিল তার জীবনবোধের মূল। শুধু কি তাই, তিনি ঈশ্বরকে মেনেছিলেন জননী, কঠিন বিচারক নয় এমন একজন যিনি তার স্নেহের পরশ নিয়ে সর্বদা পাশে থাকেন। আর সব থেকে আপন হয়েছিল তার সেই অভিব্যক্তি, যেখানে তিনি বুঝতে পেরেছিলেন জীবনে যতটা হাসি ঠিক ততটাই হয়তো বিরহ, আর এটাই হয়তো বাস্তব এবং এটাই চিরন্তন সত্য। সেই জন্যই জীবনে যত গানই তিনি লিখেছেন, তার মধ্যে হাসি কান্নার এই দোলাচল সবের মধ্যেই লুকিয়ে আছে। পরবর্তী গান শ্রোতাবন্ধুদের জন্য রাখলাম নীলা মজুমদারের কণ্ঠে।

দার্শনিকদের কাছে এক একজনের কাছে ঈশ্বর এক একভাবে ধরা দিয়েছেন। কারোর কাছে আমার মধ্যে তিনি, কারোর কাছে বা আমাকে ছাপিয়ে গিয়ে তিনি। কিন্তু কবিরাও তো এক এক প্রকারে দার্শনিকই, সেই কারণে হয়তো তার জীবনে, রজনীকান্ত সেনের জীবনে যে দর্শন ছিল সেখানে তিনি হয়তো বুঝেছিলেন যে আমি কিছু নয়, তুমি সব। এই তুমি পরা প্রকৃতি বা ব্রহ্ম, যার কাছে তিনি বারবার ঘুরে ফিরে গেছেন এবং সেই আত্মনিবেদনের কথা তার জীবনের শেষ পর্যন্ত তিনি ব্যক্ত করেছেন তার কবিতায়, তার গানে। আজকের কথায় গানে অনুষ্ঠান শেষ করব ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়ে।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভব্রত মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড লিডার্স ফোরামের ভাষণে বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের সাহায্যে ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর হামলায় পাকিস্তানের জুড়ি মেলা ভার।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি আজ গোর্খা নেতাদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।
0: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত 12 মিনিটের বিধিনিষেধ তুলে দিয়েছে।
1: 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনিরামিন ম্যালেট ও ফিনাইল এফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত ওষুধের উৎপাদন, বিক্রি ও বিতরণের ওপর সরকার বিধিনিষেধ আরোপ করেছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে বিজেপি 1 মাস ব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের আয়োজন করেছে।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে 70 জনেরও বেশি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রাষ্ট্রসংঘকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছে।
0: 22 জন ভারতীয় নাবিক সহ বিদেশি পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ব্যাপারে ভারত সোমালিয়ার সঙ্গে কথা বলেছে।
1: ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত।
0: আসছি বিস্তারিত খবরে, এখন দেশের খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। নতুন দিল্লিতে আজ ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য রাখার সময় তিনি বলেন, যে কোনো সম্পর্ক সফল হওয়ার জন্য তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
2: For any relationship to work, it has to meet the test of mutual interest. It has to work for them, it has to work for us. There has to be fair degree of my recognizing and respecting what is their interest, just as I expect them also to do so. It is when you get that landing point, that common ground, that relationships work smoothly.
0: অন্যদিকে বিদেশমন্ত্রী পাকিস্তানের প্রসঙ্গে বলেন, সন্ত্রাসবাদকে ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর চাপ সৃষ্টি করতে সারা বিশ্বে পাকিস্তানের কোনো তুলনা হয় না।
2: Pakistan is unique not because, you know, it's a neighbor of India. We have other neighbors. There are other countries who have problems between. It is unique because in this day and age, there is no other country which uses terrorism so systematically and so in such a sustained manner to attack.

0: I can pressurize another neighbor. And that has an impact on public opinion in this country.
1: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, নিজস্ব শিল্প ও অর্থনৈতিক সক্ষমতা মজবুত করার পাশাপাশি ভারত বিশ্বের প্রধান দেশগুলির সঙ্গে বিশেষভাবে যোগাযোগ রেখে চলবে। নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম 2026 বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের অর্থনৈতিক ক্ষেত্রে কেবল স্থিতিশীলতার পক্ষপাতী না হয়ে বিকল্প খাতে পরিসর বাড়ানো এবং সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি নেওয়া দরকার। তিনি আরও উল্লেখ করেন, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে নতুন প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি ঝুঁকি কমানো, অংশীদারিত্ব ও উৎসের বৈচিত্র্য আনা, বাজারের ক্ষেত্রে অসামঞ্জস্যতা দূর করা এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় বাড়তি সতর্কতা বা মার্জিন অফ সেফটি বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। ভারত চীন সম্পর্কের বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার মতো অভ্যন্তরীণ ক্ষমতা গড়ে তোলার পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। শ্রী জয়শঙ্কর আজ গ্রিসের বিদেশমন্ত্রী জোর্গোস জেরাপেট্রুটিসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এক সমাজ মাধ্যমে বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, আলাপকালে উভয় পক্ষ বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং একে অপরের সঙ্গে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছেন।
2: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সফরের তৃতীয় তথা শেষ দিনে শিলিগুড়ির উপকণ্ঠে সুকনায় এক বৈঠকে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। এই বৈঠকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলের সুরক্ষা ব্যবস্থার উপর বিশেষ জোর দেওয়া হয়। এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সশস্ত্র সীমাবলের আধিকারিকরাও এই বৈঠকে যোগ দেন। সীমান্তে নজরদারি, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজ্য পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রস্তাবিত ত্রিভুজাকৃতির সুরক্ষা বলয়ের কাঠামো প্রস্তুতের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্তবর্তী শহর শিলিগুড়িতে এই বৈঠকের আয়োজন তাৎপর্যপূর্ণ। এছাড়া শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই দেশের উত্তর পূর্ব অংশের সঙ্গে বাকি অংশের যোগাযোগ হয়ে থাকে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুকনায় গোর্খা নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মধ্যস্থতাকারী পঙ্কজ সিং, গোয়েন্দা ব্যুরোর নির্দেশক মহেশ দীক্ষিত, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, লোকসভার সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সভাপতি মান ঘিসিং এবং পাঁচ গোর্খা বিধায়ক। বৈঠকের পর দার্জিলিং লোকসভা আসনের সাংসদ রাজু বিস্তা সাংবাদিকদের জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং প্রত্যেক গোর্খা নেতারাই তাদের ইস্যুগুলিকে গঠনমূলকভাবে তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গোর্খা নেতাদের তোলা ইস্যুগুলির ব্যাপারে তাঁর মতামত এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাক্তন নির্দেশক তথা উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সিং এর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোর্খা জনমুক্তি মোর্চার সচিব রোশনগিরি সাংবাদিকদের এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ এবং সন্তোষজনক হয়েছে বলে জানান। পাশাপাশি হর্ষবর্ধন শৃঙ্গলা বলেন, দার্জিলিং পাহাড়, তরাই এবং ডুয়ার্স অঞ্চলের সমস্যা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকেই সমাধানের প্রয়াস চালানো হবে। এ ব্যাপারে সব পক্ষই ঐক্যমতে পৌঁছেছে বলে তিনি জানান।
3: There will be 100% security of Siliguri corridor. That is a very important issue, and every step will be taken to ensure development, meeting the aspirations, etc. jisse hamara Siliguri corridor ka suraksha puri tarah.
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছেন। উত্তরপ্রদেশের নয়ডায় একটি পরীক্ষাগার উদ্বোধনের সময় তিনি বলেন, শহরের সংখ্যা বৃদ্ধির সঙ্গে দেশের স্বাস্থ্য পরিকাঠামো সেই অনুপাতে সম্প্রসারিত হওয়া প্রয়োজন। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির লক্ষ্য কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগের শনাক্তকরণ, ঝুঁকি নিরূপণ এবং সুনির্দিষ্ট প্রয়োজনভিত্তিক স্বাস্থ্যসেবার উপর অধিক গুরুত্ব দিতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে রোগ নির্ণয় বা চিকিৎসা ক্ষেত্রেও এক অভাবনীয় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত মেডিকেল ইমেজিং, মলিকুলার ডায়াগনস্টিক্স, জিনোমিক্স, ডিজিটাল প্যাথোলজি এবং ডেটাভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা রোগ নির্ণয় ও চিকিৎসার পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, সরকার এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে।
4: जैसे जैसे हमारे शहर बढ़ रहे हैं वैसे वैसे हमारी हेल्थ केयर इंफ्रास्ट्रक्चर को भी बढ़ाना ही होगा। हमारा लक्ष्य केवल बीमारी के सामने आने के बाद ट्रीटमेंट तक ही सीमित नहीं रहना चाहिए। फ्यूचर के हेल्थ केयर सिस्टम को प्रिवेंशन, अर्ली डिटेक्शन, रिस्क असेसमेंट और पर्सनलाइज्ड हेल्थ केयर पर अधिक ध्यान देना होगा।
2: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেল।

0: গুলির জন্য বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত 12 মিনিটের বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি ঘোষণা করেছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক রুলস 1994 সংশোধনী গেজেটে প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানায়, টিভি সম্প্রচার খাতে যে পরিবর্তন এসেছে তার প্রেক্ষিতে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত বিভিন্ন নিয়ম পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের টেলিভিশন চ্যানেলগুলি অর্থের বিনিময় বা বিনামূল্যে এই দুটি ক্ষেত্রেই বিজ্ঞাপনের ওপর অতি নির্ভরশীল। তথ্য সম্প্রচার মন্ত্রকের মতে, টেলিভিশন শিল্প ও ডিজিটাল মিডিয়ার মধ্যে বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতা রয়েছে। 2006 থেকে টিভি সম্প্রচার খাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। 2006 সালে মাত্র 62টি টিভি চ্যানেল ছিল, যার তুলনায় বর্তমানে চ্যানেলের সংখ্যা 900 বেশি। সেই সময় টিভি চ্যানেল সম্প্রচারের প্রধান মাধ্যম কেবল টেলিভিশন ছাড়া গ্রাহকদের কাছে খুব কম বিকল্প ছিল। কেবল টেলিভিশন খাত সম্পূর্ণ ডিজিটালাইজড হওয়ার পরে ডিটিএইচ কেবল টিভি, এইচআইটিএস এবং আইপিটিভি সহ সমস্ত টেলিভিশন প্ল্যাটফর্ম এখন ডিজিটাল। এই প্ল্যাটফর্মগুলি বর্তমানে 300 থেকে 500 বা তারও বেশি চ্যানেল সম্প্রচার করছে, যা গ্রাহকদের নানাবিধ চাহিদা পূরণ করছে এবং আরও বেশি বৈচিত্র্যময় বিকল্পের সুযোগ করে দিচ্ছে।
1: 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনিরামিন ম্যালেট ও ফিনাইল এফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সকল ফিক্সড ডোজ কম্বিনেশন বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রয় এবং বিতরণের ওপর সরকার বিধিনিষেধ আরোপ করেছে। শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ দিয়েছে। স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ওষুধের লেবেল, প্যাকেটের ভেতরের নির্দেশিকা এবং প্রচারণামূলক নথিপত্রে স্পষ্টভাবে সতর্কবার্তা উল্লেখ করে, যাতে বলা থাকবে যে 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা যাবে না। সরকার জানিয়েছে, এ ধরনের ওষুধের মিশ্রণ 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর নিরাপদ বিকল্প রয়েছে। উল্লেখ্য, একটি বিশেষজ্ঞ কমিটি এবং ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইজারি বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
0: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ বিশাখাপত্তনমে শেষ হয়েছে। এই দেশগুলির মধ্যে শিক্ষা, দক্ষতা, উদ্যোগ, উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নের সুবিধা যুব সমাজের কাছে পৌঁছে দিতে বৈঠকে আলোচনা হয়েছে। এ ব্যাপারে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এই বৈঠকের পৌরোহিত্য করেন কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া। তিনি বলেন, ভবিষ্যৎ গঠনে যুব সমাজকে অংশীদার হতে হবে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে পৌঁছতে 1 লক্ষ অরাজনৈতিক যুবনেতাকে এগিয়ে আসার যে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সে কথা শ্রী মান্ডাভিয়া মনে করিয়ে দেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে, দেশ সেবা এবং জনগণকে উৎসাহ দানে তাঁর ভূমিকাকে সামনে রেখে বিজেপি 1 মাসব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের আয়োজন করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে জানান, এই অভিযান গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণের 25 বছর পূর্তিকেও পালন করবে। উল্লেখ্য, 2001-এর 7ই অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। এদিকে বিজেপি আজ জাতীয় গান বন্দে মাতারামের ঐতিহাসিক গরিমাকে সুরক্ষিত রাখতে একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিজেপি সভাপতি নীতিন নবীন জানিয়েছেন, বন্দে মাতারামের প্রথম 2টি স্তবক গাওয়ার কংগ্রেস কার্যকরী কমিটির সিদ্ধান্তকে দল ঐক্যবদ্ধভাবে বিরোধিতা করছে এবং ওই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানাচ্ছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওইদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800-11-7800 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
1: মার্কিন ডলার এবং ভারতীয় টাকার বিনিময়যোগ্যতার সুবিধার ফলে দেশে গতকাল পর্যন্ত 7,285 কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার ভান্ডারে জমা পড়েছে বলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে। এর মধ্যে রয়েছে অনাবাসী ভারতীয়দের জমা করা 6,540 কোটি, বিদেশে বৈদেশিক মুদ্রা ধার বাবদ 486 কোটি এবং বাণিজ্যিক ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা ধার বাবদ 259 কোটি মার্কিন ডলার। উল্লেখ্য, চলতি বছরের 8ই জুন রিজার্ভ ব্যাংক ভারতীয় টাকা এবং মার্কিন ডলারের বিনিময়যোগ্যতা সংক্রান্ত সুবিধা চালুর কথা ঘোষণা করে। ডলারের বিনিময়ে টাকার ক্রমাগত অবমূল্যায়ন ঠেকাতে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এই সুবিধা চলার কথা থাকলেও অত্যধিক মাত্রায় সাড়া মেলায় তা এ মাসের শেষ পর্যন্ত চলবে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।
0: সুপ্রিম কোর্ট সমাধান সমারোহ উদ্যোগের আওতায় আয়োজিত 3 দিনের বিশেষ লোক

0: আদালতের প্রথম দিনে 400-এরও বেশি মামলার নিষ্পত্তি করেছে। এই মামলাগুলোর মধ্যে রয়েছে বৈবাহিক এবং সম্পত্তিজনিত বিবাদ, মোটর দুর্ঘটনাজনিত দাবি দেওয়া, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর সংক্রান্ত এবং পরিষেবা ও শ্রমিক সংক্রান্ত বিবাদ। গতকাল থেকে শুরু হওয়া এই উদ্যোগে শীর্ষ আদালত 16টি বিশেষ লোক আদালত বেঞ্চ বসিয়েছে। প্রতিটি বেঞ্চে দুজন শীর্ষ আদালতের বিচারপতি ছাড়াও বরিষ্ঠ আইনজীবীদের মধ্যস্থতায় প্রায় 600-এরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে।
1: ওড়িশায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর ও উপকূলবর্তী ওড়িশার বিস্তীর্ণ এলাকা এখনও জলমগ্ন রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় 14 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত দুদিন ধরে রাজ্যের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিন দেশের উত্তর, উত্তর পূর্ব, পূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এবার বিদেশের খবর।
0: পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে 70 জনেরও বেশি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য চিঠি লিখেছেন। তারা মহাসচিবের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর এই নৃশংসতা বন্ধ এবং সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতায় 100 সাধারণ মানুষ নিহত এবং আহত হয়েছেন। অন্যদিকে অঞ্চলটি অবরোধ, কারফিউ এবং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে। আইন প্রণেতারা রাষ্ট্রসংঘের কাছে অনুরোধ জানিয়েছেন, পাকিস্তানি সেনাবাহিনীর এই অকারণ দমনপীড়ন যেন বন্ধ হয়, সাধারণ মানুষের যথাযথ আইনি সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় এবং ওই অঞ্চলে মানবাধিকার কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হয়। এদিকে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার অন্যতম প্রবক্তা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ক্যাথলিক বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টির হত্যাকাণ্ডের 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমেদি সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় দেশজুড়ে বৈষম্য এবং হামলার শিকার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পিজে মিডিয়ার একটি প্রতিবেদনে এই কথা বলা হয়েছে। এর সঙ্গে উল্লেখ করা হয়েছে, এই নির্যাতনের মধ্যে রয়েছে অপহরণ, বলপূর্বক ধর্মান্তকরণ ও বাল্যবিবাহের পাশাপাশি দেশটির ধর্মবিদ্বেষ আইনের অপব্যবহার। পাকিস্তানের ধর্মবিদ্বেষ আইনের অপব্যবহারের সমালোচনা করায় 2011 সালের 2রা মার্চ ইসলামাবাদের শাহবাজ ভাট্টিকে হত্যা করা হয়। অন্যদিকে একই কারণে পাঞ্জাবের গভর্নর সালমান তাশিরকে হত্যা করা হয়। জাতীয় সংখ্যালঘু দিবস উপলক্ষে পাকিস্তানের কয়েকটি শহরে গত সপ্তাহে সংখ্যালঘু সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বার্ষিক সংখ্যালঘু অধিকার পদযাত্রায় অংশ নেন। করাচিতে জিন্নার সমাধিস্থলে 2 সহস্রাধিক বিক্ষোভকারী সমবেত হন এবং গণপিটুনি, বলপূর্বক ধর্মান্তকরণ, ধর্মবিদ্বেষ সংক্রান্ত হিংসার ছবি প্রদর্শন করা হয়। ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী পাকিস্তানি আধিকারিক ও সরকারি সংস্থাগুলির ওপর যেন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
1: 22 জন ভারতীয় নাবিক সহ বিদেশি পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের বিষয়ে ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। চলতি মাসের 20 তারিখে ইয়েমেন উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার MT Shibu 1 ছিনতাই করা হয়। জাহাজটিতে 16 জন ভারতীয় সহ 20 জন নাবিক ছিলেন। অন্যদিকে ক্যামেরুনের পতাকাবাহী দ্বিতীয় জাহাজ MV Lutuf 17 আগস্ট সোমালিয়ার পুন্টল্যান্ড উপকূলের কাছে ছিনতাই হয়। জাহাজটিতে 6 জন ভারতীয় সহ 10 জন নাবিক ছিলেন। কেনিয়ার ভারতীয় হাইকমিশন এক সমাজ মাধ্যম বার্তায় জানিয়েছে, সব ভারতীয় নাবিক নিরাপদে রয়েছেন। হাইকমিশন আরও জানিয়েছে, ভারত তার নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে এই উদ্বেগজনক পরিস্থিতিতে জলসীমায় কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেন। এ সময় তিনি ভারতীয় নাবিকদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
0: প্যারিসের কাছে বাসি সেন্ট জর্জে আগামী সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্রথম বড় হিন্দু মন্দির BAPS স্বামীনারায়ণ মন্দিরের উদ্বোধন হবে বলে জানা গেছে। এই ঐতিহাসিক উদ্বোধনী উপলক্ষে 2রা থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত ও শুভানুধায়ীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। BAPS জানিয়েছে, গত মার্চ ও এপ্রিল মাসে সারা বিশ্বে আয়োজিত সৎসঙ্গ সভাগুলির মাধ্যমে এই সাংস্কৃতিক উৎসবের সূচনা ঘোষণা করা হয়েছিল। এই উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণার সময় ব্রিটেন ও ইউরোপে BAPS এর প্রধান যোগী বিবেক দাস স্বামীর ব্যক্তিগত বার্তা সহ কিছু ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়। এই উপস্থাপনাগুলিতে নতুন মন্দিরটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। ফ্রান্সে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত ভক্তরা অত্যন্ত গর্বের সঙ্গে

0: ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধার বিষয়টি প্রতিফলিত হয়েছে। এবার খেলার খবর।
1: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে প্রথম ফিফা এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে 4 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম জানিয়েছেন, কার্যনির্বাহী সভায় বাংলাদেশের এশিয়ান কাপে খেলার বিষয়টি অনুমোদন পেয়েছে। এর আগে চীন তাদের নাম সরিয়ে নেওয়া পাকিস্তানকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার জন্য ভারত নাম সরিয়ে নেওয়ায় বাংলাদেশের সামনে এই টুর্নামেন্টে খেলার সুযোগ আসে। এই প্রতিযোগিতায় মোট 14 দল অংশ নিচ্ছে। 8 দল নিয়ে প্রিমিয়ার ডিভিশনের খেলা হবে ইন্দোনেশিয়ায়। অন্যদিকে 6 দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে। প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিতে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। গ্রুপ বিতে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স ও পাকিস্তান। 2 গ্রুপের শীর্ষ দল ফাইনালে পরস্পরের
0: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ট কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সেমিফাইনালে ইস্টবেঙ্গল এসসি দিল্লিকে টাইব্রেকারে 5-3 গোলে হারিয়ে ও মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডকে টাইব্রেকারে 4-3 গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। এখনও পর্যন্ত মোহনবাগান 17 ও ইস্টবেঙ্গল 16 ডুরান্ট কাপ চ্যাম্পিয়ন হয়েছে।
1: বারাসাত স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ম্যাচটি 1-1 গোলে শেষ হয়েছে। অমরেন্দু চক্রবর্তীর দেওয়া গোলে ইউনাইটেড স্পোর্টস এগিয়ে যায়। মোহামেডান স্পোর্টিং এর মহিতোষ রায় পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান। মোহামেডান স্পোর্টিং এর 7 ম্যাচে পয়েন্ট 15। কল্যাণীতে খিদিরপুর ক্লাব ও পথচক্রের খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে।
0: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ আগামীকাল কলম্বোয় শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। গলে প্রথম টেস্টে 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে আছে।
1: অস্ট্রেলিয়ার সাউথ মাকাওয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায় দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে 101 রানে এগিয়ে গেছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 64 রানে অল আউট হয়ে যায়। শরীফুল ইসলাম সর্বোচ্চ 14 রান করেন। তাইজুল ইসলাম 11 রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 12 রান দিয়ে 6 নিয়ে এদিন তার টেস্ট ক্যারিয়ারের সেরা পারফরমেন্স দিয়েছেন। অধিনায়ক প্যাট কামিন্স 3, জর্জ হ্যাজেলউড 1 উইকেট নিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 8 165 রান করেছে। ক্যামেরুন গ্রিন 51 রানে অপরাজিত আছেন। স্টিভ স্মিথ 42 রান করেছেন। বাংলাদেশের শরীফুল ইসলাম 6 নিয়েছেন। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ 1 করে উইকেট নিয়েছেন।
0: দলীপ ট্রফি প্রতিযোগিতা দিয়ে আগামীকাল ঘরোয়া ক্রিকেটের মরশুম শুরু হচ্ছে। বেঙ্গালুরুর সেন্টার এক্সেলেন্সে 5 কোয়ার্টার ফাইনাল ম্যাচে পূর্বাঞ্চল উত্তর পূর্বাঞ্চলের বিরুদ্ধে খেলবে। অপর কোয়ার্টার ফাইনালে উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চলের মুখোমুখি হবে। 2 খেলায় শুরু হবে সকাল 9:30। 2 সেমিফাইনালে 30 আগস্ট এবং ফাইনাল 6 সেপ্টেম্বর থেকে শুরু হবে।
1: ভারতের 2 অলিম্পিক পদজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া লাওসেন ডায়মন্ড লীগ প্রতিযোগিতায় রুপো জিতেছেন। সুইজারল্যান্ডের লাওসেনে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 88.05 মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নীরজ। মাত্র 9 সেন্টিমিটারের জন্য সোনা হাত ছাড়া হয় তাঁর। শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা পাথিরাগে 88.14 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে সোনা জয় করেন। 86.69 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ব্রোঞ্জ জেতেন গ্রানাডার অ্যান্ডারসন পিটার্স। ত্রিনিদাদ ও টোবাগোর কেশম ওয়ালকার চতুর্থ স্থান অর্জন করেন।
0: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আজ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের ট্যান নিং ও লিউ সেংশুর কাছে 21-18, 13-21, 8-21 গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
1: এখন দৃষ্টিকোণ। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্রের জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ।
2: শোনো, শুনতে পাচ্ছো?
3: কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না।
2: দূর থেকে গান শুনতে পাচ্ছো?
3: গান? কিসের গান?
2: পুরুষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তাই ডাক।

শম্ভ মিত্র, তাঁর প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবে নাট্যপ্রেমীদের কাছে এক যুগান্তকারী অভিজ্ঞতা। তাঁর অভিনীত চাঁদ বণিকের পালা নাট্যমোদীদের মন্ত্রমুগ্ধ করে রাখে। সব রচনায় যেন তার অভিনয় অন্য মাত্রা পায়। নাট্যাভিনয় ছাড়াও রূপলী পর্দায় তার প্রতিভার স্বাক্ষর পড়ে ধরতি কে লাল, জগতে রহর মতো বেশ কিছু ছবিতে।

0: 1948-এ কলকাতায় নাট্যগোষ্ঠী বহুরূপী প্রতিষ্ঠার আগে বেশ কয়েক বছর তিনি যুক্ত ছিলেন আইপিটি এর সঙ্গে। সিনেমা মঞ্চ নির্দেশনায় তার নাট্য ব্যক্তিত্বের যে পরিচয় আমরা পাই, তার সঙ্গেই যেন পাল্লা দিয়েছে আবৃত্তিকার হিসেবে তার জনপ্রিয়তা।
1: কোনদিন গেছ কি হারিয়ে, হাট বাট নগর ছাড়িয়ে, দিশেহারা মাঠে একটি শিমুল গাছ নিয়ে আকাশের বেলা যেটা কাটে, সেখানে অনেক পথ খুঁজে পৃথিবী শুয়েছে চোখ বুঝে, এলিয়ে হৃদয় শিয়রে শিমুল শুধু একা চুপ করে রয়। পথ খুঁজে যারা হয়রান, কোনদিন সেই ময়দান তারা পেয়ে যায়, হঠাৎ অবাক হয়ে আসে পাশে ওপরে তাকায়। কোন পথ যেখানেতে নেই, সেখানে মিলে এক খেই আর এক আশার। সব পথ হারাবার পর বুঝি খোঁজ মেলে আপনার। একদিন যেও না হারিয়ে, চেনা মুখ শহর ছাড়িয়ে, অজানা প্রান্তরে একটি শিমুল আর আকাশ, যেখানে মুখোমুখি চায় পরস্পরে, একদিন যেও না হারিয়ে।
0: আসলে বাংলা সংস্কৃতি শিল্পে শম্ভু মিত্র এক আইকন, তার স্মৃতিতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ।
2: তোমারই প্রেরণা পেয়েছি, বারে বারে আনন্দে গেয়েছি, নিরঙ্কুশ এ জীবনের কলনাদে ভরেছে অম্বর। হে 25 নম্বর মধুবংশীর গলি, তোমাকে আমি বলি, রৌদ্রস্নাত খাটুনির পর সমস্ত দিন মেরুদণ্ডহীন মানুষগুলিকে সম্মান করে, ঘৃণা করে আর হিংসা করে, নগ্ন নগণ্য সন্ধ্যাকে পাই তোড়া বাঁধা শ্মশানে পাঠাবার ফুল। একটা অন্যায় শৌখিনতায় মন হারায় কুল, ঘ্রাণনি প্রাণ ভরে, হলদে আকাশ থেকে কার আশীর্বাদ যেন পড়ে ঝরে। ছারপোকার দৈনিক খাদ্য হিসেবে তাই খাটিয়ার ওপর বসি, বিড়ি ধরাই আর মনে মনে প্রতিজ্ঞা রোজ করি, দোহাই পতিত পবন হরি আর নয়।
3: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণে বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে ব্যবহার করে প্রতিবেশী দেশের উপর হামলায় পাকিস্তানের জুড়ি মেলা ভার।
4: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি আজ গোর্খা নেতাদের সঙ্গেও এক বৈঠকে মিলিত হন।
3: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত 12 মিনিটের বিধিনিষেধ তুলে দিয়েছে।
4: 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনিরামিন ম্যালেট ও ফিনাইল এফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত ওষুধের উৎপাদন, বিক্রয় ও বিতরণের উপর সরকার বিধিনিষেধ আরোপ করেছে।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে বিজেপি একমাস ব্যাপী

0: দেশ জুড়ে সেবা সংকল্প অভিযানের আয়োজন করেছে।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে 70 জনেরও বেশি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রাষ্ট্রসংঘকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
0: 22 জন ভারতীয় নাবিক সহ বিদেশি পতাকাবাহী 2টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের ব্যাপারে ভারত সোমালিয়ার সঙ্গে কথা বলেছে।
1: ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা এশিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত।
0: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
1: নমস্কার।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়।

0: ফুটবল নিয়ে আমাদের সবসময় একটা আলাদা উত্তেজনা, কিন্তু ব্লাইন্ড ফুটবল নিয়ে আশ্চর্যের বিষয়, আমরা অনেকেই হয়তো জানি না ভারতের বুকে ব্লাইন্ড ফুটবল খেলা হয়, খেলে আমাদের দেশের ছেলেমেয়েরাই। কত বাধাকে উপেক্ষা করে তারা খেলে। আর চলুন আলোর সন্ধানে অনুষ্ঠানে এমনই এক ব্লাইন্ড ফুটবলারের সঙ্গে কথা বলবো, যে একসময় ছিল অধিনায়ক অভিমন্যু নস্কর। কি বলছেন আমাদের, চলুন শুনি।
1: নমস্কার, আমার নাম অভিমন্যু নস্কর, আমি একজন দৃষ্টিবাদী ফুটবল খেলোয়াড়। আমাদের এই ফুটবলটি ভারতবর্ষে প্রথম 2005 সালে আমাদের ন্যাশনাল হয় এবং তখন থেকেই আমাদের ফুটবল খেলাটা শুরু হয়। আমাদের এই খেলাটি বোর্ড আসে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল ফেডারেশন। তো কারণ অ্যাকচুয়ালি PCI এবং IBSA, ইন্ডিয়ান ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, এটা একটি মানে স্পোর্টস অ্যাসোসিয়েশন, যেমন আমাদের ইন্টারন্যাশনাল লেভেল আছে ইন্টারন্যাশনাল ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন, সেই রকমই ইন্ডিয়ান ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। এই যে অ্যাসোসিয়েশনটি ব্লাইন্ডদের নিয়ে যত রকমের গেম হয়, অ্যাথলেটিক্স থেকে শুরু করে আপনার ওয়েট লিফটিং, অ্যাকচুয়ালি ব্লাইন্ডদের তো ওয়েট লিফটিং হয় না, সেটাকে পাওয়ার লিফটিং বলা হয়, অ্যাথলেটিক্স এবং নানান রকমের খেলা, ফুটবল থেকে শুরু করে A to Z সবই IBSA এর আন্ডারেই হতো। তো আমরা পরবর্তীকালে এই IBSA থেকে আলাদা হয়ে IBFF আমরা শুরু করি। তো আপাতত আমাদের আন্ডারে প্রায় 24টি মতন রাজ্য অ্যাফিলিয়েটেড আছে এবং তারা সবাই পার্টিসিপেট করছে, এবং আমি খেলার সাথে সাথে আরো দৃষ্টিহীন ভাই বোনদের কাছে যেন পৌঁছে যেতে পারে, তার জন্য আমি বিভিন্ন রাজ্যতে এবং বিভিন্ন স্কুলে গিয়ে তাদের যে স্পোর্টস এর টিচাররা আছেন কিংবা স্পোর্টস ইনস্ট্রাক্টর আছেন তাদেরকে ট্রেন করা এবং সেসব প্লেয়ারদেরকেও ট্রেন করা। প্রত্যেকটা স্কুলে গিয়ে তো সমস্ত প্লেয়ারদেরকে তো ট্রেন করা আমার পক্ষে তো সম্ভব নয়। এখন মেন্স ব্লাইন্ড ফুটবলের সাথে সাথে এখন আমাদের উমেন্স ব্লাইন্ড ফুটবল টিমও বেশ ভালো প্রোগ্রেসিভ হয়েছে, ওয়ার্ল্ডে এখন আমরা দ্বিতীয় নম্বর স্থানে আছি উমেন্স ব্লাইন্ড ফুটবলে। আর ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের একজন প্লেয়ার আছেন, ভারতীয় টিমকে রিপ্রেজেন্ট করেন, সঙ্গীতা মেটিয়া। তো প্রথমে আমি যেটা বললাম যে 2005 সাল থেকে আমাদের ফুটবল খেলা আয়োজিত হচ্ছে এবং তারপরে 2013 সালে অ্যাকচুয়ালি প্রথমবার আমাদের ভারতীয় টিম কোয়ালিফাই করে ওয়ার্ল্ড লেভেলে খেলার জন্য, এবং তখন দিয়ে 2013-তে প্রথম ভারতীয় টিম খেলে থাইল্যান্ড ওপেন। তো যখন আমি ভারতীয় টিমের হয়ে চান্স পাই, প্রথম আমি স্কুল লেভেলে খেলি এবং তারপরে আমি অ্যাকচুয়ালি দিল্লি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, তো আমি দিল্লি ইউনিভার্সিটির হয়েও খেলেছি। এবং আমরা সেই বছরে, যে বছরে প্রথমবার 2013-তে প্রথমবার ভারতীয় টিম যাই, সেই বছরে আমরা চ্যাম্পিয়ন হই। তো প্রথমবারে যখন থাইল্যান্ডে যাই তখন আমার নাম এসেছিল, কিন্তু কোনো কারণবশত আমার পাসপোর্টে সমস্যা হয়, তো তখন আমি মানে যেতে পারিনি। তো পরবর্তীকালে আমি মালয়েশিয়া ওপেন এবং হংকং ওপেন এবং সাউথ কোরিয়াতেও খেলেছি। তারপরে 2015 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়া কাপ, সেটা জাপানে হয়েছিল, সেটাও আমি পার্টিসিপেট করেছি, এবং ভারতীয় দলের অধিনায়ক হিসাবে ভারতের প্রথম অধিনায়ক আমি ছিলাম দৃষ্টিহীন ফুটবলের। আমি যখন খেলা যখন শুরু করি তখন ইন্টারন্যাশনাল লেভেলে তখন আমাদের র্যাঙ্কিং ছিল 120-এর উপর ছিল। তারপরে ভারতের র্যাঙ্ক আমি 29-এ এনেছিলাম, 29তম, আর এখন প্রেজেন্ট টাইমে ভারতের এখন র্যাঙ্ক প্রায় 15-এর কাছাকাছি।
2: এই যে ব্লাইন্ডের যে ফুটবল খেলা, এই খেলার যে একটা প্রশিক্ষণ থাকে, তার কোচ লাগে, সেইটা কারা তৈরি করেন এবং কিভাবে সেটা বাছা হয় যে কারা খেলবেন, মানে এর কি কোনো প্রসেস আছে?
1: তো আমরা প্রথমে স্কুল লেভেল হয়ে খেলেছি, মানে স্কুল লেভেল থেকে খেলেছিলাম।

0: এবং স্কুলে তখন আমাদের এই টুর্নামেন্টটা করাতো ইপসা, মানে ইন্ডিয়ান ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। তখন আমাদের IBFF এই বোর্ডটা ছিল না, তো আমরা যখন খেলেছিলাম তখন ইপসার আন্ডারেই খেলতাম, ইন্ডিয়ান ব্লাইন্ড স্পোর্টস অ্যাসোসিয়েশন। স্কুল লেভেল থেকে ন্যাশনাল খেলি, তারপরে কলেজ লেভেল থেকে, তারপরে আবার ইন্ডিয়া টিমে সিলেকশন হয়, তারপর আমরা ইন্ডিয়া টিম রিপ্রেজেন্ট করি। আমাদের ফুটবলটা অ্যাকচুয়ালি মানে সাউন্ডের উপরে ডিপেন্ড। তো আমাদের সব থেকে প্রথম হচ্ছে ওরিয়েন্টেশন, আপনার ওরিয়েন্টেশনটা সব থেকে বেশি আমাদের কাছে মানে মূল্যবান জিনিস। সাউন্ড ক্লাসিফাই করা, মানে সাউন্ডটাকে মানে আইডেন্টিফাই করা, আমরা যে আওয়াজটা শুনছি সেই আওয়াজটা অ্যাকচুয়ালি কোন ডাইরেকশন থেকে আসছে, এবং আওয়াজটা কত জোরে হচ্ছে এবং কত আসতে হচ্ছে, কিন্তু কিংবা এই আওয়াজটা কত জোর হতে পারে, কাছে আসলে সেই আওয়াজটা কত জোর হতে পারে। তো এই ধরনের ওরিয়েন্টেশন আমরা মানে খেলার সময় আমরা দিয়ে থাকি। এবং সাধারণত মানে ব্লাইন্ড স্কুলে কি হয় যে ব্লাইন্ডের চলাফেরার জন্য একটা সাবজেক্ট পড়ানো হয় যেটা নাম হলো মোবিলিটি। মানে বাচ্চাদেরকে এটাই শেখানো হয় যে তুমি কিভাবে রাস্তায় হাঁটবে, তুমি কিভাবে বাড়ির বাইরে যাবে, কিভাবে বেরোবে, তোমার সাথে তুমি যখন স্টিক চালাবে, স্টিক আমাদের যে কবজি আছে রিস্ট, রিস্ট এবং স্টিকের মধ্যে যে একটা রিদম, যে আমরা মানে প্রথমে বাঁ দিকে পায়ের সামনে স্টিকটা রাখলে তখন আমাদের বাঁ পাটা আগে যাবে, আবার আমরা ডান পায়ের দিকে যখন স্টিক রাখবো তখন ডান পাটা আগে যাবে, তখন এটা হলো একটা মানে রিদম। আর একটা মানে ছন্দের মতন মিলিয়ে আমরা যখন আমি বাঁ দিকে স্টিক রাখলাম, দিয়ে তারপর আমি যখন বাঁ পাটা যখন ফেললাম, তাতে কি হলো যে আমি তখন বুঝে গেলাম আমার বাঁ পায়ের সামনে কিছু নেই। তারপরে ওই রকমই আমি যখন ডান দিকে যখন স্টিকটা যখন বাড়ালাম, তখন আমি দেখলাম যে আমাদের ডান পায়ের দিকে কিছু নেই। তো এই জিনিসটাকে আমরা মানে তখন ক্লিয়ার পেয়ে গেলাম। আমরা আরো মানে পার্মানেন্ট কিংবা টেম্পোরারি কিছু কিছু চিহ্ন, ল্যান্ডমার্ক আমাদেরকে মানে চিহ্নিত করতে হয়। তো এই মোবিলিটি যে সাবজেক্টটা আছে, তো এর মধ্যে আমাদের মানে ওরিয়েন্টেশন, যে আমরা যে বাতাবরণে থাকছি, আমরা যে জায়গাটা থাকছি, সেই আবহাওয়াতে কিভাবে আমরা নিজেদেরকে মানে মানিয়ে আমরা চলতে পারবো। তো এই যে ফুটবলের আওয়াজটা, প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা খুব আস্তে আস্তে বাজাই। এই আওয়াজটা যতক্ষণ না আমাদের কানে মানে সেট হতে পারবে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো না। আর আমাদের ফুটবল খেলার নিয়মটা হচ্ছে যে যেই প্লেয়ার বলটাকে হোল্ড করবে, মানে বল ড্রিবলিং করে কন্ট্রোলিং করে যে সামনের দিকে নিয়ে যাবে গোল করার জন্য, সে তখন কোনো আওয়াজ করবে না। কিন্তু অপোনেন্ট যেই টিম আছে যার কাছে বল নেই, তাকে প্রত্যেক 3 সেকেন্ডে একবার ইয়েস এর শর্টকাটটাকে মানে ওয়াই বলতে হয়, ওয়াই কিংবা বয় এই শব্দ দুটি মানে ব্যবহার করতে হয়। তাতে কি হয় যে স্কোরার কিংবা যে স্ট্রাইকার যে বল নিয়ে যাচ্ছে, সে বুঝতে পারে যে আমার ডিফেন্স কোন দিকে দাঁড়িয়ে আছে কিংবা কোন জায়গাটাতে আছে। এইভাবে আমরা প্রথমে মানে ফিজিক্যাল ফিটনেস, তারপরে তার ওরিয়েন্টেশন অ্যান্ড মোবিলিটি, তারপরে এই গেমে আমরা তাদেরকে নিয়ে যাই। আচ্ছা, এর জন্য আমাদের মানে স্পেশাল একটা ট্রেনিং হয়। আমরা প্রত্যেক বছরে একটা করে মানে ক্যাম্প আমরা অ্যারেঞ্জ করে থাকি। সেই ক্যাম্পে যারা আসেন তাদেরকে আমরা নানান ধরনের প্রশিক্ষণ দিই, এবং দেওয়ার পরে তারপরে আমরা তাদেরকে
1: প্রশিক্ষণ
0: দিতে হয়। কারণ আমরা কোচ যদি না তৈরি করতে পারলাম, তাহলে ছেলেমেয়েদেরকে তাহলে শেখাবে কে? তো প্রথমত ওই কোচদেরকে আমরা মানে শেখালাম, তারপরে কোচ যখন রেডি হয়ে গেল, সে যখন নিয়ম সবকিছু জেনে গেল, তখন সে তখন তার স্কুলে গিয়ে মানে ছেলেমেয়েদেরকে সেইভাবে সে প্রশিক্ষণ দেবে। তারপরে আমাদের ন্যাশনাল লেভেলে কম্পিটিশন আছে, তারপরে আপনার জোনাল লেভেলে কম্পিটিশন আছে, এবারে জোনালে যে টিম ভালো করবে সেই টিম ন্যাশনালে যাবে, এবার ন্যাশনালে মানে টপ 8টা টিম যায়, টপ 8 মানে পুরো অল ওভার ইন্ডিয়াতে টপ 8 টিম যায়। কারণ প্রত্যেকটা জোন মানে প্রত্যেকটা জোনাল টিম মানে জোনাল টিম খেলা হয়, এবারে প্রত্যেকটা জোন থেকে যারা ফাইনালে উঠবে, এবারে ফাইনালে যারা হারলো কিংবা জিতলো, উইনার্স অ্যান্ড রানার্স দুটো টিম, এবার 4টে জোন আছে, 4টে জোন থেকে মানে 8টা টিম গেল। তারপরে ওখানে ন্যাশনালে ন্যাশনাল খেলাবে, এবার সেখানে জোনালে যাদের পারফরমেন্স ভালো হয়েছে কিংবা ন্যাশনালে যাদের পারফরমেন্স ভালো হয়েছে তাদেরকে আবার শর্ট লিস্টেড করে, তারপরে আবার যখন আমাদের মানে ইন্ডিয়া টিমে যারা খেলবে তাদেরকে আবার মানে ইন্ডিয়ান টিমে খেলার জন্য আবার সেখানে আবার ক্যাম্প করা হবে। আবার ক্যাম্পেও সেই টোটাল মানে টপ 20 প্লেয়ার্স কে ডাকা হয়, ইন্ডিয়ার টপ 20 প্লেয়ার্স কে ডেকে সেখানে ক্যাম্প করানো হয়, তো সেখান থেকে আবার মানে টপ 8 প্লেয়ার্স কে আমরা চুজ করি।
2: এবার ইন্ডিয়ান ব্লাইন্ড ফুটবল লীগের অন্যতম খেলোয়াড় সঙ্গীতা মেকটা খেলে রানার আপ হয়েছে, তার মুখে শুনবো তার এই খেলার অভিজ্ঞতা।
3: এটা হচ্ছে সেকেন্ড বার আমাদের IPL হলো। ফার্স্ট বার IPL এ আমি অন্য স্টেট থেকে চান্স পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাইম আমার এক্সাম ছিল, সেজন্য আমার যাওয়া হয়নি। আর এটা হচ্ছে সেকেন্ড বার, সেকেন্ড বার আমরা কোন ক্লাবের সাথে যুক্ত হইনি। সেকেন্ড বার আমাদের বেঙ্গলের যে বোর্ড FABB অর্থাৎ ফুটবল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড অফ বেঙ্গল, এটা নিজেরাই একটা টিম দেয়। তো আমরা খেলতে গেছিলাম, আমাদের প্রথম ম্যাচ ছিল মেঘালয়ের সাথে, মেঘালয়ের সাথে আমরা ড্র করি, এবং নেক্সট ম্যাচ ছিল গুজরাটের সাথে, গুজরাটের সাথে অবশ্যই গুজরাট আমাদের মানে সাথে জিতেছিল। এইবারে মানে তিনটে দলই এসেছিল, তো গুজরাট আমাদের সাথে জিতলেও খুব কম গোলে জিতেছিল, সেজন্য আমরা ফাইনাল খেলার সুযোগ পেয়েছিলাম। আমরা গুজরাটের সাথে ফাইনাল খেলেছিলাম, ফাইনাল খেলে গুজরাট ফিল্ড গোল একটা দিয়ে গুজরাট জয়ী হয় এবং আমরা রানার্স আপ হই। আইপিএল খেলাটা একটা স্বপ্ন ছিল, ফার্স্ট চান্স পেয়েছিলাম, যেতে পারিনি, তো সেকেন্ড আইপিএল এর জন্য কোনো না কোনো ভাবে একটা অপেক্ষা করছিলাম। কিন্তু তারই মধ্যে আমার হেলথ কন্ডিশন একটু খারাপই ছিল, কারণ চোখে চোখের আমার একটু চিকিৎসা চলছে, তো সে কারণে তার মধ্যে আমি আইপিএল এর খবর পাই। প্রথমে ভেবেছিলাম হয়তো বা আমি এবারে খেলতে পারবো না, কিন্তু না, আইপিএল হচ্ছে প্রথমবার মানে আমরা চান্স পেয়েছি, তো আইপিএল তো খেলবো, তো উত্তেজনা আমাদের মনের মধ্যে অনেকটাই ছিল, আমরা সেইভাবে মানে পার্টিসিপেট করি। তো আমরা এই গেমটাতে আমরা রানার্স আপ হয়েছি, এটা গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত হয়েছিল।
1: বাহ, খুবই ভালো, পরের বার যখন খেলা হবে তখন কি পার্টিসিপেট করার ইচ্ছে আছে?
3: একদম একদম, এর পরে যদি কোনো আইপিএল হয় তো আমাদের ইচ্ছে আমাদের বেঙ্গলের টিমই নিয়ে গিয়ে আমরা আইপিএল এ অংশগ্রহণ করবো এবং সেখানে জয়ী হয়ে আসারই চেষ্টা করবো।
1: আচ্ছা, এখন এই মুহূর্তে কি বেঙ্গলের অনেকে রয়েছে যারা খেলছে ভালো?
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেঙ্গলে আমাদের সাথে এইবারেই খেলেছিল, যেমন মারুফা খাতুন, গীতা বিশ্বাস, আরো অনেক, নন্দিতা সর্দার, অনেকেই ছিল। ব্লাইন্ড ছেলেমেয়েদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার যারা ভাই বোন দিদি এখনো পর্যন্ত ঘরে বসে রয়েছে, যারা এখনো খেলাধুলার জগতে ভাবছে আসবো কি আসবো না ভাবছে, আমি বলবো ভাবনা চিন্তাকে বাইরে রেখে বা তার প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে সে যদি, যে শুধু ফুটবল নয়, সে যে কোনো খেলা, তার যে খেলা ভালো লাগে ওই খেলায় যদি এগিয়ে আসে, তার তার শারীরিক এ তো ঘটবেই, তার পাশাপাশি একটাই যে পরিচিত লেভেল হবে এবং খেলা দিয়েও হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, সে কারণে বলবো দূরে থেকে না থেকে খেলাতে আসুক এবং সবাই অংশগ্রহণ করুক।
2: বিশ্বের দরবারে ব্লাইন্ড ফুটবলকে আরো বেশি করে প্রতিষ্ঠিত করার দায়িত্ব বর্তায় আমাদের, বিভিন্ন সংবাদ মাধ্যম হোক বা টেলিভিশনের সম্প্রচার, যাতে খেলোয়াড়রা আরো উৎসাহ পায় এবং তাদের দেখে আরো অনেক প্রতিভাবান ছেলে মেয়েরা এগিয়ে আসে।

শুনলেন আলোর সন্ধানে, সাক্ষাৎকার গ্রহণে সোমা রায়, সম্পাদনা অরিজিৎ ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টজে শুনুন, শোনান।
1: কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় সংবাদ। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আজ দলের নবনিযুক্ত জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন। বিশাখাপত্তনমে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠকে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন উদ্যোগ এবং সামাজিক বিকাশে যৌথ বিবৃতি গৃহীত হয়েছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ির কাছে সুকনায় আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মধ্যস্থতাকারী পঙ্কজ কুমার সিং এর নেতৃত্বে এই কমিটি কাজ করবে। ওই নতুন কমিটি পাহাড় তরাই এবং ডুয়ার্স ঘুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট দেবে। পাহাড়ে রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান সূত্র খোঁজার পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা বাগান, পরিবহন ব্যবস্থা, জিটিএ সমস্যা প্রভৃতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংরা বৈঠকে যোগ দেন। ছিলেন জিটিএ প্রধান সচিব শ্রুতিরঞ্জন মোহান্তি এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং, জিএনএলএফ এর মতো রাজনৈতিক দলগুলি। বৈঠক শেষে দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা বলেন, সাংবিধানিক উপায়ে পাহাড়ের সমস্যা সমাধানে উপযুক্ত পদক্ষেপ করা হবে। গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি আজকের বৈঠকে সন্তোষ ব্যক্ত করেছেন। রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, পঙ্কজ সিং এর নেতৃত্বে যে দল গঠিত হয়েছে তারাই সমস্ত বিষয়টা দেখবে। শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক এর নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সীমান্তে মোতায়েন বিএসএফ ও সশস্ত্র সীমাবলের উচ্চপদস্থ আধিকারিকরাও বৈঠকে যোগ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামীকাল কলকাতায় গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ও যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের এক অনুষ্ঠানে পাঁচটি নতুন প্রকল্পের শিলান্যাস করবেন। অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে আজ ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে অংশ নিয়ে তিনি বলেন, পারস্পরিক স্বার্থপূরণ সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেই সম্পর্কের ভিত মজবুত হয়। ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতেই আগ্রহী। পাকিস্তানকে একটি অনন্য রাষ্ট্র হিসেবে অভিহিত করে তিনি বলেন, বিশ্বের অন্য কোনো দেশ এভাবে ধারাবাহিক পদ্ধতিতে জঙ্গিদের হাতিয়ার করে প্রতিবেশী দেশের ওপর হামলা চালায় না।
1: Pakistan is unique not because, you know, it's a neighbor of India. We have other neighbors. There are other countries who have problems between. It is unique because in this day and age, there is no other country which uses terrorism so systematically and so in such a sustained manner to attack and pressurize another neighbor. And that has an impact on public opinion in this country.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে বিজেপি এক মাসব্যাপী জাতীয় সেবা সংকল্প অভিযান চালাবে। এর মূল লক্ষ্য হবে জনসেবার প্রতি প্রধানমন্ত্রীর অঙ্গীকারকে তুলে ধরা এবং জনসাধারণকে বিশেষ করে যুবাদের সেবামূলক কার্যকলাপে অংশ নিতে উৎসাহিত করা। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেছেন, 2001 সালের 7ই অক্টোবর শ্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর উদযাপনের অঙ্গ হিসেবেও এই অভিযানের আয়োজন করা হচ্ছে। আওতায় বিজেপি কর্মীরা দেশের 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছে শিশুদের সঠিক পুষ্টি প্রদান ও তাদের সহায়তার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান

0: मोहन जानाबेन।
1: सेवा सेतु अभियान के तहत 15 दिन के लिए ब्लॉक लेवल पर हर योजना के संबंधित डिपार्टमेंट के आवश्यक कागजात को लेकर वहां लोग उपस्थित रहे, तो आप वहां आइए, फॉर्म भरिए, आपका नाम आयुष्मान में ऐड हो जाएगा। ऐसे सरकार के अलग अलग भिन्न भिन्न जो योजनाएं हैं जिसका लाभ सभी लोगों तक पहुंचना है, तो उनको ये मौका होगा कि उनके ब्लॉक स्तर पर सेवा सेतु अभियान का एक अपना अलग कार्यक्रम उस दरमियान होगा, उसमें वो इस मौके का लाभ लेते हुए अपने आप को इस योजना में जोड़ सकते हैं।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বিজেপি সদর দপ্তরে দলের নবনিযুক্ত জাতীয় স্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ছাড়াও দলের সহসভাপতি ও সচিবরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, এই ধরনের সাংগঠনিক বৈঠকগুলিতে নতুন নতুন ভাবনার প্রতিফলন ও বিভিন্ন দৃষ্টিকোণের প্রকাশের মাধ্যমে দলের শক্তিবৃদ্ধি ঘটে এবং এর ফলে সাধারণ মানুষের সঙ্গে দলের সম্পর্ক আরও মজবুত হয়। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের ঐতিহ্য সম্মান রক্ষায় বিজেপি একটি প্রস্তাব পাশ করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন কংগ্রেসের কর্মসমিতির বৈঠকে সম্প্রতি দলীয় অনুষ্ঠানে বন্দে মাতরমের প্রথম দুটি স্তবক পরিবেশনে যে সিদ্ধান্ত হয়েছে তার সমালোচনা করেন। রাজনৈতিক তোষণ এবং ভোট ব্যাংকের কারণে জাতীয় স্তোত্রের অবমাননা রুখতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি কোণে বন্দে মাতরমের ইতিহাস, অর্থ, জাতীয় গুরুত্ব এবং গৌরবময় গাথা পৌঁছে দিতে প্রচার চালাবেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে বেলা 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক দপ্তরের মন্ত্রীদের বৈঠক বিশাখাপত্তনমে শেষ হয়েছে। যুব সমাজকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার পাশাপাশি দক্ষতা উদ্ভাবন, উদ্যোগ এবং সামাজিক বিকাশের প্রসারে যৌথ বার্তা গৃহীত হয়েছে এই বৈঠকে। সম্মেলনের সভাপতি ভারতের যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেন, উন্নত ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। বিকশিত ভারত 2047 লক্ষ্য অর্জনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, রাজনীতির বাইরেও 1 লক্ষ নতুন যুব নেতা তৈরি করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দ্রুত শহরায়নের সঙ্গে সঙ্গে সমহারে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ উত্তরপ্রদেশের নয়ডাতে একটি ল্যাব পরিষেবার উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, যেভাবে শহর এলাকা দ্রুত সম্প্রসারণ ঘটছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বাস্থ্য পরিকাঠামোরও উন্নয়ন প্রয়োজন।
2: जैसे जैसे हमारे शहर बढ़ रहे हैं वैसे वैसे हमारी हेल्थ केयर इंफ्रास्ट्रक्चर को भी बढ़ाना ही होगा। हमारा लक्ष्य केवल बीमारी के सामने आने के बाद ट्रीटमेंट तक ही सीमित नहीं रहना चाहिए। फ्यूचर के हेल्थ केयर सिस्टम को प्रिवेंशन, अर्ली डिटेक्शन, रिस्क असेसमेंट और पर्सनलाइज्ड हेल्थ केयर पर अधिक ध्यान देना होगा।
0: শ্রী সিং বলেন, বিগত 12 বছরে দেশের স্বাস্থ্যক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। তিনি বলেন, একটি সুস্থ ও সক্ষম ভারত গড়ে তোলা উন্নত ভারত গঠনের সংকল্পকে আরও শক্তিশালী করবে। তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবার লক্ষ্য কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ঝুঁকি নিরূপণ এবং ব্যক্তিগত স্বাস্থ্য পরিষেবার উপর অধিক গুরুত্ব দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার $2,000 কোটি মূল্যের রপ্তানি করা পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে। আজ থেকে এই শুল্ক হার কার্যকর হয়েছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। জুলাই মাস থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই। হকি স্টিক সহ বেশ কিছু পণ্যের, নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে এই শুল্ক হার প্রযোজ্য হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, স্টিল, অ্যালুমিনিয়ামের মতো পণ্যে শুল্কের পরিমাণ কমানোর দাবি জানিয়েছিল আমেরিকা, কিন্তু ওয়াশিংটন তাতে সম্মতি দেয়নি। ইউক্রেনের রাশিয়া রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। মধ্য ইউক্রেনের আগে একটি শপিং মলে রাশিয়ার আক্রমণে 16 জন প্রাণ হারান, আহত হন 130 জন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, রেলের যন্ত্রাংশ তৈরির কারখানায় তারা হামলা চালিয়েছে। কিভে রাশিয়ার বাহিনী সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়িয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের 70-এর বেশি সদস্য পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের হস্তক্ষেপ চেয়ে তাকে চিঠি দিয়েছেন। পাক বাহিনীর আক্রমণ বন্ধ এবং সাধারণ নাগরিকদের জীবন রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। ওই অঞ্চলে হিংসা ক্রমশ বাড়ছে। পাকিস্তানি

0: বাহিনীর আক্রমণে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন। পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘু বিষয়ক দপ্তরের প্রথমমন্ত্রী তথা ধর্মীয় স্বাধীনতার প্রবক্তা শাহবাজ ভাট্টির হত্যা 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠীর ওপর দেশজুড়ে বৈষম্য অব্যাহত রয়েছে এবং তাদের প্রার্থনা গৃহগুলি হামলার শিকার হচ্ছে। ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডো স্টেডিয়ামে সেমিফাইনালে আজ ভারতীয় জুটি চীনের ট্যানডিং ও লিউ শেংশুর কাছে 21-18, 13-21, 8-21 গেমে হেরে যান। শেষ করার আগে বিশেষ বিশেষ কিছু অংশ। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গোর্খা নেতৃত্বের সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতেই ভারত বাংলাদেশ সম্পর্ক গড়ে উঠেছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রুদ্রবীণা, পরিবেশনে ওস্তাদ আসাদ আলী খান, রাগ যোগিয়া ও মীরাকি টুরি। 6:30 শাশ্বত ভারত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনকথা। 6:40 থাকবে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়। 6:55 শুনবেন কৃষক বন্ধুদের জন্য, কুমড়ো জাতীয় ফসলে মাছি নিয়ন্ত্রণ, এ বিষয়ে বলবেন সৌরেন্দ্রনাথ দাস। 7:05 থাকবে সুফি গানের আসর। 7:15 শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় থাকবেন সৃজিতা রায় ও বিশাখা চক্রবর্তী। 8:30 শুনবেন অনুষ্ঠান কবিকণ্ঠে, কবি মান্দাক্রান্তা সেনের সঙ্গে আলাপচারিতায় সুতপা চট্টোপাধ্যায়। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সকাল 9:00 শুনবেন ষোলো আনা বাঙালি, শিল্পী কার্লিটা মারিয়া মোহিনীর সঙ্গে আলাপচারিতায় দেবাশিস বসু। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। 9:30 শুনবেন মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন সুদীপ্ত মিত্র ও সৃজিতা রায়। 10:30 ভক্তিগীতি, পরিবেশনে পান্নালাল ভট্টাচার্য। ভারতীয় সময় বেলা 11:00 শুনবেন অনুষ্ঠান অতিথি, শক্তি সাধন মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। 11:30 থাকবে রম্যগীতি। 12:00 শুনবেন অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী। 12:30 থাকবে যাত্রাপালা লালবাই, রচনা নিমাই চাঁদ বন্দ্যোপাধ্যায়, পরিবেশনায় লোকসংস্থা। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনে 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 শুনবেন মহিলাদের আসর রসময়ী। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় উমা মৈত্র ও অঙ্কিতা পাল। 4:35 শুনবেন ষোলো আনা বাঙালি, 5:05 থাকবে আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুথিকা নাজির। 5:50 শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় রোহিত গোস্বামী। সন্ধ্যে 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বেগুনের রোগ পোকার সুসংহত ব্যবহার, এই বিষয়ে ডক্টর অভিজিৎ ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, স্তন ক্যান্সারের শনাক্তকরণ ও তার চিকিৎসা বিষয়ে বলবেন ডাক্তার পৌলমী বসু। 7:00 বেতার নাটক জনদিনমণি বিশ্বাস, রচনা শঙ্কর, বেতার নাট্যরূপ শিবদাস বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা বিশ্বনাথ দাস। সন্ধ্যে 7:45 শুনবেন নান্দনিক, সীমা ঘোষের সঙ্গে আলাপচারিতায় বৃষ্টিদেব। শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। রাত 8:15 বাংলা ব্যান্ডের গান। রাত 9:00 থাকবে অনুষ্ঠান কথায় গানে, উপস্থাপনায় সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 থাকবে আকাশবাণী মৈত্রীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, উপস্থাপনায় সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনে পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য। 10:45 উপমহাদেশের খবর এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সাধনা রায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্য। জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন তিন তালে তবলা। শিল্পী পণ্ডিত উজ্জ্বল ভারতী। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন তিন তালে তবলা, শিল্পী ছিলেন পণ্ডিত উজ্জ্বল ভারতী, শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করেছেন হিরণময় মিত্র। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি শুভব্রত মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকে শিরোনামে রয়েছে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণে বিদেশমন্ত্রী বলেন সন্ত্রাসবাদকে ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর হামলায় পাকিস্তানের জুড়ি মেলা ভার।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। গোর্খা সমস্যার সমাধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন তিনি।
0: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত 12 মিনিটের বিধিনিষেধ তুলে দিয়েছে।
1: পাক অধিকৃত জম্মু কাশ্মীরে উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে 70 জনেরও বেশি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য রাষ্ট্রসংঘকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
0: ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত।
1: আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে তুলতে হবে। নতুন দিল্লিতে আজ ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য রাখার সময় তিনি বলেন যে কোনো সম্পর্ক সফল হওয়ার জন্য তাকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।
2: For any relationship to work, it has to meet the test of mutual interest. It has to work for them, it has to work for us. There has to be fair degree of my recognizing and respecting what is their interest, just as I expect them also to do so. It is when you get that landing point, that common ground, that relationships work smoothly.
1: অন্যদিকে বিদেশমন্ত্রী পাকিস্তানের প্রসঙ্গে বলেন সন্ত্রাসবাদকে ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর চাপ সৃষ্টি করতে সারা বিশ্বে পাকিস্তানের কোনো তুলনা হয় না।
2: Pakistan is unique not because, you know, it's a neighbor of India. We have other neighbors. There are other countries who have problems between. It is unique because in this day and age, there is no other country which uses terrorism so systematically and so in such a sustained manner to attack and pressurize another neighbor. And that has an impact on public opinion in this country.
1: অন্যদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন নিজস্ব শিল্প ও অর্থনৈতিক সক্ষমতা মজবুত করার পাশাপাশি ভারত বিশ্বের প্রধান দেশগুলির সঙ্গে বিশেষভাবে যোগাযোগ রেখে চলবে। নতুন দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরাম 2026 বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর বলেন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বিভিন্ন দেশের রাজনৈতিক ক্ষেত্রে কেবল স্থিতিশীলতার পক্ষপাতী না হয়ে বিকল্প খাতে পরিসর বাড়ানো এবং সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি নেওয়া দরকার। তিনি আরও উল্লেখ করেন ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন দেশ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে নতুন প্রতিকূলতা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তিনি ঝুঁকি কমানো, অংশীদারিত্ব ও উৎসের বৈচিত্র্য আনা, বাজারের ক্ষেত্রে অসামঞ্জস্যতা দূর করা এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় বাড়তি সতর্কতা বা মার্জিন অফ সেফটি বজায় রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন। ভারত চীন সম্পর্কের বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার মতো অভ্যন্তরীণ সক্ষমতা গড়ে তোলার পাশাপাশি দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গ সফরের তৃতীয় তথা শেষ দিনে শিলিগুড়ির উপকণ্ঠে সুকনায় এক বৈঠকে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। এই বৈঠকে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক অঞ্চলের সুরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ জোর দেওয়া হয়। এই বৈঠকে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর বরিষ্ঠ আধিকারিকরা উপস্থিত ছিলেন। সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সশস্ত্র সীমাবলের আধিকারিকরাও এই বৈঠকে যোগ দেন। সীমান্তে নজরদারি, কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজ্য পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রস্তাবিত ত্রিভুজাকৃতি সুরক্ষা বলয়ের কাঠামো প্রস্তুতের ব্যাপারে বৈঠকে আলোচনা হয়। প্রতিবেশী দেশ নেপাল, ভুটান এবং বাংলাদেশের সীমান্তবর্তী শহর শিলিগুড়িতে এই বৈঠকের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাছাড়া শিলিগুড়ি করিডোরের মাধ্যমেই দেশের উত্তর পূর্ব অংশের সঙ্গে বাকি অংশের যোগাযোগ হয়ে থাকে। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুকনায় গোর্খা নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। মুখ্য সচিব মনোজ আগরওয়াল, মধ্যস্থতাকারী পঙ্কজ সিং, গোয়েন্দা ব্যুরো নির্দেশক মহেশ দীক্ষিত, পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, লোকসভার সাংসদ রাজু বিস্তা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সভাপতি মান

0: জগজিৎ সিং এবং পাঁচ গোর্খা বিধায়ক। বৈঠকের পর দার্জিলিং লোকসভা আসনের সাংসদ রাজু বিস্তার সাংবাদিকদের জানান, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং প্রত্যেক গোর্খা নেতারাই তাদের ইস্যুগুলিকে গঠনমূলকভাবে তুলে ধরেছেন।
1: আজ গোর্খা সমাজ কে লিয়ে, দার্জিলিং কে লিয়ে বহুত হি ঐতিহাসিক দিন হ্যায়, ক্যুকি আজ হি কে দিন মে 88 কে অন্দর মে গোর্খা একর্ড সাইন হুয়া থা, অর সৌভাগ্য সে আজ হি কে দিন দার্জিলিং কে ইসি পবিত্র ধরতি মে ভারত কে যশস্বী গৃহমন্ত্রী জি কে সাথ গোর্খা সমাজ কে প্রতিনিধিও কা বৈঠক সম্পন্ন হুয়া। প্রতিনিধি মন্ডল নে আপনে পক্ষ রাখে और उसके बाद स्वयं पश्चिम बंगाल के मुख्यमंत्री जी ने अपना पक्ष रखा। इंटरलोकेटर आदरणीय पंकज कुमार सिंह जी के नेतृत्व में गृह मंत्रालय की टीम का एक कमेटी का गठन हुआ है जो आज के इस एग्रीमेंट को ड्राफ्टिंग को फाइनल करने का काम करेगी। हमें पूरी उम्मीद है हमारे साथ न्याय होगा, जो भी समाधान होगा वो भारत के संविधान के अंतर्गत उस चीज का समाधान होगा।
0: বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রাক্তন নির্দেশক তথা উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পঙ্কজ সিং এর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। গোর্খা জনমুক্তি মোর্চার সচিব রোশনগিরি সাংবাদিকদের এই বৈঠক অত্যন্ত ফলপ্রসূ এবং সন্তোষজনক হয়েছে বলে জানান। পাশাপাশি হর্ষবর্ধন শ্রিংলা বলেন, দার্জিলিং পাহাড়, তড়াই এবং ডুয়ার্স অঞ্চলের সমস্যা সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে থেকেই সমাধানের প্রয়াস চালানো হবে, এ ব্যাপারে সব পক্ষই ঐকমত্যে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
2: There will be 100% security and security corridor. That is a very important issue, and every step will be taken to ensure development, meeting the aspirations, etc. jisse hamara security corridor ka suraksha puri tarah.
3: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্বাস্থ্যক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দিয়েছেন। উত্তরপ্রদেশের নয়ডায় একটি পরীক্ষাগার উদ্বোধনের সময় তিনি বলেন, শহরের সংখ্যা বৃদ্ধির সঙ্গে দেশের স্বাস্থ্য পরিকাঠামো সেই অনুপাতে সম্প্রসারিত হওয়া প্রয়োজন। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির লক্ষ্য কেবল রোগের চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ না থেকে রোগ প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগের শনাক্তকরণ, ঝুঁকি নিরূপণ এবং সুনির্দিষ্ট প্রয়োজনভিত্তিক স্বাস্থ্যসেবার উপর অধিক গুরুত্ব দিতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত মেডিকেল ইমেজিং, মলিকুলার ডায়াগনস্টিক্স, জিনোমিক্স, ডিজিটাল প্যাথোলজি এবং ডেটা ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা এখন রোগ নির্ময় ও চিকিৎসার পদ্ধতিকে আমূল বদলে দিয়েছে বলেও তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, সরকার এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও নতুন প্রযুক্তির সাহায্য নিচ্ছে।
0: কেন্দ্রীয় সরকার টেলিভিশন চ্যানেলগুলির জন্য বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত 12 মিনিটের বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়টি ঘোষণা করেছে। কেবল টেলিভিশন নেটওয়ার্কস রুলস 1994-এর সংশোধনী গেজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক বিবৃতিতে জানায়, টিভি সম্প্রচার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তার প্রেক্ষিতে বিজ্ঞাপনের সময়সীমা সংক্রান্ত বিভিন্ন নিয়ম পুনর্বিবেচনা করার প্রয়োজনীয়তা রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতে টেলিভিশন চ্যানেলগুলি অর্থের বিনিময় বা বিনামূল্যে এই দুটি বিজ্ঞাপনের উপর অতি নির্ভরশীল। তথ্য সম্প্রচার মন্ত্রকের মতে, টেলিভিশন শিল্প ও ডিজিটাল মিডিয়ার মধ্যে বাজারে পর্যাপ্ত প্রতিযোগিতা রয়েছে। 2006 থেকে টিভি সম্প্রচার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। 2006 সালে যেখানে 62টি টিভি চ্যানেল ছিল, বর্তমানে তার সংখ্যা 900-এরও বেশি।
3: 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ক্লোরোফেনিরামিন ম্যালেট ও ফিনাইল এফ্রিন হাইড্রোক্লোরাইড যুক্ত সকল ফিক্সড ডোজ কম্বিনেশন বা মিশ্র ওষুধের উৎপাদন, বিক্রয় ও বিতরণের ওপর সরকার বিধিনিষেধ আরোপ করেছে। স্বাস্থ্যমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওষুধ প্রস্তুতকারকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা ওষুধের লেভেল, প্যাকেটের ভেতরের নির্দেশিকা এবং প্রচারণামূলক নথিপত্রে স্পষ্টভাবে সতর্কবার্তা উল্লেখ করে, যাতে বলা থাকবে 4 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এগুলি ব্যবহার করা যাবে না। সরকার জানিয়েছে, এ ধরনের ওষুধের মিশ্রণ 4 বছরের কম বয়সী শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এর নিরাপদ বিকল্পও রয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: পাক অধিকৃত জম্মু কাশ্মীরের উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তনিও গুতারেসের কাছে হস্তক্ষেপের অনুরোধ জানিয়ে 70 জনেরও বেশি ব্রিটিশ পার্লামেন্ট সদস্য চিঠি লিখেছেন। তারা মহাসচিবের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর এই নৃশংসতা বন্ধ এবং সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতায় 100 সাধারণ মানুষ নিহত এবং আহত হয়েছেন। অন্যদিকে অঞ্চলটি অবরোধ, কারফিউ এবং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে রয়েছে।
1: এদিকে পাকিস্তানের ধর্মীয় স্বাধীনতার অন্যতম প্রবক্তা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ক্যাথলিক বিষয়ক মন্ত্রী শাহবাজ ভাট্টির হত্যাকাণ্ডের 15 বছর পরও খ্রিস্টান, হিন্দু ও আহমেদি সহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় দেশজুড়ে বৈষম্য এবং হামলার শিকার হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম পিজে মিডিয়ার একটি প্রতিবেদনে এই

0: বলা হচ্ছে। এর সঙ্গে উল্লেখ করা হয়েছে, এই নির্যাতনের মধ্যে রয়েছে অপহরণ, বলপূর্বক ধর্মান্তকরণ ও বাল্যবিবাহের পাশাপাশি দেশটির ধর্মবিদ্বেষ আইনের অপব্যবহার। জাতীয় সংখ্যালঘু দিবস উপলক্ষে পাকিস্তানের কয়েকটি শহরে গত সপ্তাহে সংখ্যালঘু সম্প্রদায় ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বার্ষিক সংখ্যালঘু অধিকার পদযাত্রায় অংশ নেন। অন্যদিকে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম মার্কিন সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য দায়ী পাকিস্তানি আধিকারিক ও সরকারি সংস্থাগুলির ওপর যেন সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
1: ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির যুব বিষয়ক মন্ত্রীদের বৈঠক আজ বিশাখাপত্তনমে শেষ হয়েছে। এই দেশগুলির মধ্যে শিক্ষা, দক্ষতা, উদ্যোগ, উদ্ভাবন এবং সামাজিক উন্নয়নের সুবিধা যুব সমাজের কাছে পৌঁছে দিতে বৈঠকে আলোচনা হয়েছে। এ ব্যাপারে একটি যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। এই বৈঠকের পৌরোহিত্য করেন কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া। তিনি বলেন, ভবিষ্যৎ গঠনে যুব সমাজকে অংশীদার হতে হবে। বিকশিত ভারত 2047 লক্ষ্যে পৌঁছতে 100,000 অরাজনৈতিক যুবনেতাকে এগিয়ে আসার যে আহ্বান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সে কথা শ্রী মান্ডভিয়া মনে করিয়ে দেন।
0: 22 জন ভারতীয় নাবিক সহ বিদেশি পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের বিষয়ে ভারত সোমালিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। চলতি মাসের 20 তারিখে ইয়েমেন উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে এডেন উপসাগরে ইরিত্রিয়ার পতাকাবাহী তেলবাহী ট্যাঙ্কার এমটি শিবু 1 ছিনতাই করা হয়। জাহাজটিতে 16 জন ভারতীয় সহ 20 জন নাবিক ছিলেন। অন্যদিকে ক্যামেরুনের পতাকাবাহী দ্বিতীয় জাহাজ এমভি লুতুফ 17 আগস্ট সোমালিয়ার পুটল্যান্ড উপকূল কাছে ছিনতাই হয়। জাহাজটিতে 6 জন ভারতীয় সহ 10 জন নাবিক ছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিক সম্মেলনে এই উদ্বেগজনক পরিস্থিতিতে জলসীমায় কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তার বিষয়ে জোর দেন। এ সময় তিনি ভারতীয় নাবিকদের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নতুন দিল্লির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে দেশ সেবা এবং জনগণকে উৎসাহ দানে তার ভূমিকাকে সামনে রেখে বিজেপি 1 মাস ব্যাপী দেশজুড়ে সেবা সংকল্প অভিযানের আয়োজন করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে জানান, এই অভিযান গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে মোদীর শপথ গ্রহণের 25 বছর পূর্তিকেও পালন করবে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। ওইদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদী অ্যাপে লিখিত বার্তা পাঠানোর পাশাপাশি টোল ফ্রি নম্বর 1800-1178-00 মারফত বার্তা পাঠানো যাবে। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 28 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
1: ওড়িশায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উত্তর উপকূলবর্তী ওড়িশার বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন রয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় প্রায় 14 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে মধ্যপ্রদেশের বেশ কয়েকটি জেলায় মৌসুমী অক্ষরেখা, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 2 দিন ধরে রাজ্যের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিতে বেশ কয়েকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিন দেশের উত্তর, উত্তরপূর্ব, পূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
0: দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে নিয়ে প্রথম ফিফা আসিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ অংশগ্রহণ করবে। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে 4 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো জানিয়েছে, ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা এই টুর্নামেন্টে খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। এই প্রতিযোগিতায় মোট 14টি দল অংশ নিচ্ছে। 8টি দল নিয়ে প্রিমিয়ার ডিভিশনাল খেলা হবে ইন্দোনেশিয়ায়। অন্যদিকে 6টি দল নিয়ে চ্যালেঞ্জ ডিভিশন হবে হংকংয়ে।
1: সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল ডুরান্ড কাপ ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ন্টের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 5টায়।
0: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় ক্রিকেট টেস্ট ম্যাচ আগামীকাল কলম্বোয় শুরু হচ্ছে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10টায়। গলে প্রথম টেস্টে 165 রানে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত 2 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে রয়েছে।
1: ভারতের দুবারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া লাউসেন ডায়মন্ড লীগ প্রতিযোগিতায় রূপ জিতেছেন। সুইজারল্যান্ডের লাউসেনে আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে 88.05 মিটার দূরত্বে জ্যাভলিন নিক্ষেপ করেন নীরজ। মাত্র 9 সেন্টিমিটারের জন্য সোনা হাতছাড়া হয় তার।
0: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ পেয়েছেন। আজ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের ট্যাংলিং ও নিউ সেংশুর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। নতুন দিল্লিতে আজ ওয়ার্ল্ড লিডার্স ফোরামে ভাষণে বিদেশমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে ব্যবহার করে প্রতিবেশী দেশের ওপর হামলায় পাকিস্তানের জুড়ি মেলা ভার।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দেশের পূর্ব সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন।
0: ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় ফিফা আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের অংশগ্রহণ চূড়ান্ত। আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

হারানো দিনের গান মানেই প্রত্যেকটা রাতে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় বিষয়বস্তু। আর শ্রোতা বন্ধুরা যেমন রেডিওর ওপার থেকে একদম ঠিক ঘড়ি ধরে বসে পড়েন আজকের রাতের বিষয়ে কি গান শুনব সেই আগ্রহ নিয়ে, আমরাও তেমন রেডিওর এপার থেকে অধীর আগ্রহে অপেক্ষা করি হারানো দিনের গানে শ্রোতা বন্ধুদের গান শোনানোর জন্য। আজকের শ্রোতা বন্ধুদের জন্য রেখেছি এমন একটা বিষয় যেখানে চলে যাব এক পলকে পুরনো দিনে, আবার চলে আসব এখনকার সময়। একটু মজার তাই না? পুরনো দিন বলতে বলি গ্রামোফোনের যুগ, যে সময়টায় এক পিঠে তিন মিনিটের বেশি গান নাকি ধরত না, কবি লিখতেন মেপে, সুরকার সুর করতেন কেটে কেটে। সেই কারণেই হয়তো হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীও বলতে বাধ্য হয়েছিলেন, গ্রামোফোন আমাকে গান ছোট করতে শিখিয়েছে, আর আকাশবাণী শিখিয়েছে গান বাঁচিয়ে রাখতে। সত্যি তাই, গ্রামোফোনে কাজ করেছেন, আবার পরবর্তীতে অ্যালবামেও কাজ করেছেন, যুগটা তো নেহাত কম নয়। কিন্তু এই দুটো যুগকে এক সুতোয় যারা গেঁথে রেখেছেন, ঠিক কথা, সে কিন্তু আকাশবাণী। আর আকাশবাণীতে যে সমস্ত শিল্পীরা সেই গ্রামোফোনে, অ্যালবামে এবং আকাশবাণীতে একই সঙ্গে গান করেছেন, এক কণ্ঠ কিন্তু দুটো যুগের সেই যে সমন্বয়, আজকের রাতের অনুষ্ঠান তাদেরকে নিয়েই। কিছু গল্প আর অনেক গান নিয়ে আজ রাতের হারানো দিনের গান অনুষ্ঠান শুরু করব হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়ে।

গ্রামোফোনের 78 আরপিএমের রেকর্ড ছিল ভারী, এক পিঠে 3 মিনিট। আর সেটাই যখন 1960-এ HMV-র প্রথম 45 আরপিএমের ছোট রেকর্ড এলো ইপি, সেটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। শ্যামল মিত্র যখন প্রথম ইপি রেকর্ড করতে গেলেন, ইঞ্জিনিয়াররা বলেছিলেন, দাদা এবার 4টে গান একসাথে দিতে হবে। শ্যামল মিত্র অবাক, 4টে? আগে তো একটা দিতাম। তখনই প্রথম অ্যালবাম আইডিয়াটা এলো, 4টে গান নিয়ে যেন একটা গল্প। শ্যামল মিত্রের 4টি আধুনিক, এটাই কিন্তু বাংলার প্রথম মিনি অ্যালবাম। একটা কথা ভাবলে সত্যি আজকের দিনে অবাক লাগে, যখন কিনা শুধুমাত্র কণ্ঠের প্রাচুর্য, একটা রেকর্ড চলছে, তার থেকে বেরিয়ে আসছে সুর, সেই সময় যখন শিল্পীর ছবি থাকত না গ্রামোফোনে। 1975 সালে প্রথম আরতি মুখোপাধ্যায়ের এলপিতে ছবি ছাপা হলো। কলকাতার গড়িয়াহাটের দোকানে সেই রেকর্ড দেখে একজন বৃদ্ধা বলেছিলেন, ওমা, এতদিন গলা শুনছি, আজ মুখও দেখলাম। সেদিন থেকে শুরু হয়েছিল অ্যালবাম আর্ট। শিল্পীরা সাজগোজ করে ফটো তুলতে স্টুডিওতে যেতে শুরু করলেন, গ্রামোফোনে ছিলেন অদৃশ্য, অ্যালবামে এসে হলেন তারা দৃশ্যমান। এরকম আরও কত গল্প, সব কথাই হবে অল্প অল্প করে, কিন্তু তার আগে শুনুন শ্যামল মিত্রের কণ্ঠে এই গানটি।

সময় কাটাই তাই তো আকাশ দেখে, মেয়ে করবে বাজ করবে কখন আকাশ দেখে, হায় মেয়ে করে না বাজ করে না, হায় মেয়ে করে না বাজ করে না।

গ্রামাফোনের রেকর্ডিং হতো দমদমের HMV-র ফ্যাক্টরিতে, একটা বিশাল হলে সবাই একসাথে। একটু যদি হাঁচি কাশি পেয়েছে, ব্যাস রেকর্ড বাতিল। ১৯৮২ সালে প্রথম এই ট্র্যাক স্টুডিও হলো সল্টলেকে। সেখানে মান্না দে প্রথম গান করার পর বলেছিলেন, এখানে তো ভুল করলেও মুছে ফেলা যায়, গ্রামোফোনে তো জীবনের মতো ছিল, একবার ভুল করলে আর তা ফেরা যায় না। ঠিক কথা, এটাই ছিল বিপ্লব। আগে গান ছিল লাইভ পারফরমেন্স, আর অ্যালবামে এসে তা হল কনস্ট্রাকশন, মানে একটু একটু করে বানানো। ক্যাসেটের যুগ যখন, তখন কিন্তু অ্যালবাম একদম চলে এলো পকেটে। ১৯৮৬ থেকে ১৯৮৭ সাল এই সময়টায় HMV থেকে প্রথম ক্যাসেট অ্যালবাম হেমন্ত মুখোপাধ্যায়ের রবীন্দ্রসঙ্গীত। এখানে মজার ঘটনা হল, গ্রামাফোনের দোকানিরা ক্যাসেট রাখতে চাইত না, তারা বলতো ওর ফিতে যদি ছিঁড়ে যায়। তখন HMV-র সেলসম্যানেরা তারা বাসে ট্রামে করে ক্যাসেট বাজিয়ে শোনাতো। কলেজ স্ট্রিটে ছাত্ররা প্রথম ক্যাসেট কিনল, কারণ কিনা ক্যাসেট পকেটে নিয়ে হোস্টেলে যাওয়া যায়, গ্রামোফোন তো বাড়িতে বড় বাক্স। সেই থেকে গান আর ড্রয়িং রুমে রইল না, চলে এলো পকেটে। সত্যিকার কথা, কত স্মৃতি, কত গল্প, সব কিছু নিয়েই আজকের হারানো দিনের গান এক কণ্ঠ আর যুগ দুটো, যেখানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আরও জীবনকে সহজতর করে তোলার লক্ষ্যে এগিয়ে চলেছিল বাংলা গানের জয়যাত্রা। পরবর্তীতে শ্রোতাবন্ধুদের জন্য রাখি সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

অনেকেই হয়তো জানেন না যে যারা গ্রামোফোনে হিট পরে আকাশবাণীতে এসেছিলেন তাদের জয়যাত্রা একরকম, কিন্তু আকাশবাণীর শিল্পী গ্রামোফোন কোম্পানি তারপরে গেছেন সেখানে কিন্তু শুধুমাত্র রেডিওর গলা বলে গ্রামোফোনে তাদেরকে অনেক দেরি করে নেওয়া হয়েছিল, কিছু কিছু ক্ষেত্রে তো নিতেই চাওয়া হয়নি। এর সত্যি ঘটনার একটা উদাহরণ দিই। হেমন্ত মুখোপাধ্যায় প্রথমবার যখন HMV-তে গান গাইতে যান তখন ইঞ্জিনিয়াররা যারা সাউন্ড চেক করছিলেন তাদেরকে তিনি বলেন আস্তে বাজান, রেডিওতে যেমন বাজে। তারা শুনে বললেন এটা গ্রামোফোন, এখানে জোরে বাজাতে হয়। কিন্তু উনি ওনার স্বকীয়তা ধরে রেখেছিলেন। তেমনিতেই মনে পড়ল সন্ধ্যা মুখোপাধ্যায়ের কথা। মধুমালতি ডাকে আয় এই গানটি যখন রেকর্ডিং হচ্ছে তখন কোনো একটি জায়গায় সুরের ছন্দপতন ঘটে, পুরো রেকর্ড বাতিল, আবার শিল্পী গাইলেন প্রথম থেকে। একবার নয়, দুবার নয়, সাত সাত বার, তারপরে গিয়ে গান পুরো নিখুঁত হল। তিনি বলতেন গ্রামোফোন শিখিয়েছে ধৈর্য কিভাবে ধরতে হয়। সত্যিকার কথা, জীবনের প্রত্যেকটা ভুল শুধুমাত্র হাহুতাশের জন্য হয়তো নয়, শিক্ষা, কারণ এই শিক্ষা জীবনের এগিয়ে চলার এক অনন্ত অধ্যায়, যে জন্য হয়তো প্রত্যেক শিল্পী মনে করেন তার জীবনে যা কিছু ভালো, যা কিছু সুন্দর, তার পেছনে হাত কিন্তু শুধুমাত্র তার জীবনের অভিজ্ঞতার থেকে। এইভাবেই এগিয়ে যায় জীবন, আর এগিয়ে চলি আমরা মৈত্রীতে, পায়ে পায়ে আরও কিছুটা সময়। সঙ্গে থাকুন শ্যামল মিত্র শ্রোতা বন্ধুদের সঙ্গে।

দূরে কাছে সব কিছুতেই রয়েছে আকাশবাণী, কারণ আকাশবাণী এমন একটি মাধ্যম যেখানে দূরের মানুষ কাছে হয় সব থেকে আগে। সেই জন্যই হয়তো শ্রোতা বন্ধুদের সঙ্গে আমাদের এতটাই মৈত্রী। ছিলাম গল্পে, যে গল্প গ্রামাফোন থেকে অ্যালবামে চলার, এবং সেখানেই মনে পড়ে গেল সেদিনের কথা, যখন গ্রামাফোনের নিয়ম ছিল 78 আরপিএম এর রেকর্ড, এক পিঠে 3 মিনিট, এর বেশি গাইলে রেকর্ডে ধরে না, সবাই 3 মিনিটে গান শেষ করতে বাধ্য, 2 মিনিট 50 সেকেন্ডে তবলা যেত থেমে। 1955 সাল, সলিল চৌধুরী এলেন, তিনি বললেন 3 মিনিটে প্রেম হয়, বিপ্লব হয়। তিনি এইচএমভির কর্তাদের বললেন আমাকে 6 মিনিট দিন, কর্তারা বললেন অসম্ভব, রেকর্ডের সাইজ বাড়াতে হবে, দাম বাড়াতে হবে, কেউ কিনবে না। সলিলদাও জেদ ধরলেন, তিনি একটা গান বানালেন এবং শিল্পীকে দিয়ে গাওয়ালেন। গানটার সময়সীমা 6 মিনিট 15 সেকেন্ড, কিন্তু গান রেকর্ড হবে কি করে? তিনি রেকর্ডের 2টো পিঠ ব্যবহার করলেন, গল্পটা মাঝপথে থামিয়ে দিয়ে বললেন রেকর্ড উল্টে দিন। লোকে রেকর্ড উল্টে দিল, গান গল্প চলতে থাকল। সেই প্রথম বাঙালি শিখল শুধু গান মানে 3 মিনিটের কবিতায় সুর নয়, একটা গান মানে একটা সিনেমা হয়ে যেতে পারে, একটা গল্প হয়ে যেতে পারে, একটা দৃশ্যপট তৈরি হতে পারে সুরে সুরে। এই গল্পের বাঁধন শিখিয়েছিলেন সলিলবাবু। তিনি যখন দমদমে রেকর্ড করছেন, তখন সবাই বলেছিলেন এতগুলো যন্ত্র একসঙ্গে বাজলে রেকর্ড তো ফেটে যাবে। তিনি বললেন ফাটলে ফাটুক, আমার অর্কেস্ট্রা চাই। সেই প্রথম বাংলা রেকর্ডে 100 জনের অর্কেস্ট্রা। তাহলেই ভাবুন মানুষ চাইলে কি না পারে। চাইলে আমরা অনেক কিছুই পারি, তার প্রথম নিদর্শন দিই। পরপর 2টো গান শুনব, প্রথম গানের শিল্পী আশা ভোসলে, এবং পরবর্তীতে যার কথা বলছিলাম, গল্প শোনাচ্ছিলাম, ঠিক ধরেছেন, সুরে সুরে সলিলবাবু থাকবেন আর কণ্ঠে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায়, শ্রোতা বন্ধুদের সঙ্গে মৈত্রী প্রচার তরঙ্গে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা।

এ হল আকাশবাণী মৈত্রী। মিডিয়ার ভিড় আর কোলাহলে তার দিকে নজর দেওয়ার সময় নেই সমাজের, তবুও সে বেড়ে উঠল, চলতে শিখল, স্বাক্ষর রাখল নিজের স্বকীয়তার। এভাবেই পেরোল নয় নয় করে দশটি বছর, একটা দশক পূর্ণ করে তার ঘোষণা শব্দে সুরে, আমি মৈত্রী। দশ বছরের পূর্তি আর জন্মদিনের উচ্ছ্বাস একজোট করে 23 আগস্টের রাতে হারানো দিনের গান, সঙ্গে প্রিয়াঙ্কা ভট্টাচার্য আর সাধনা রায়, ঠিক রাত 11টায় মৈত্রী প্রচার তরঙ্গে। আমরা রয়েছি আজ রাতের হারানো দিনের গানে। এবারে গানে গানে শ্রোতা বন্ধুদের সঙ্গে থাকুন আরতি মুখোপাধ্যায়।

গ্রামাফোন যখন চলছে তখনও কিন্তু কেউ কেউ গানের ভবিষ্যতের কথা চিন্তা করেছিলেন, কারণ তারা বুঝেছিলেন যে সময়ের সঙ্গে এগিয়ে যেতে গেলে হয়তো শুধুমাত্র গ্রামাফোনে ভরসা করে থাকলে বা তার রেকর্ডিং ব্যবস্থায় ভরসা করে থাকলে ভবিষ্যতে চলা সম্ভব নয়। তার অনেক বাধ্যবাধকতা আছে যেটা পেরোনো অতিক্রম করা গ্রামাফোনের পক্ষে সম্ভব ছিল না, সেই জন্যেই হয়তো ধীরে ধীরে এলো অ্যালবাম, ক্যাসেট, আর তারপর যুগ পেরিয়ে এখন তো আরও সব কিছু হাতের মুঠোর মধ্যে, চাইলেই গান শোনা যায়। কিন্তু এই চাইলেই গান শোনার যে আগ্রহ সেটারও কিন্তু একটা শুরুর ইতিহাস আছে। আগে একটা সময় ছিল যখন কিনা পুজো মানেই শুধু সাজুগুজু আর ঘুরতে যাওয়া তা কিন্তু নয়। 1930 সালের আগে পুজো মানে ঢাক ঢোল কীর্তন, আর গ্রামাফোন কোম্পানির যত রেকর্ড তা কিন্তু বিক্রি হতো ইংরেজি এবং হিন্দি ভাষার ক্ষেত্রে। পরবর্তীতে HMV-র বাঙালি কর্তা অমিয় চট্টোপাধ্যায় তিনি ফোন দিয়ে আটলেন। তিনি কি বললেন যে বাঙালি দুর্গাপুজোর আগে যেমন

নতুন জামা কাপড় কেনে তেমন গান কেন কিনবে না? সত্যি তো একজন বাঙালি হয়ে কতটা দূরদর্শী তিনি। 1932 প্রথম HMV পুজোর 2 মাস আগে ঘোষণা করল পুজোয় নতুন গান। কে গাইবেন? কৃষ্ণচন্দ্র দে আর আঙুরবালা, প্রেমের গান। পুজোয় প্রেমের গান, এটাও সম্ভব? সম্ভব হল, রেকর্ড হিট, কলকাতার দোকানে লাইন পড়ে গেল। তারপর যাত্রা শুরু। এই পুজোর গান পরবর্তীতে একটা সময় পর্যন্ত অ্যালবাম এবং ক্যাসেটের যুগে, সবাই জানেন পুজোর সংখ্যা যেভাবে বেরোত সেইভাবেই হিড়িক ছিল পুজোর গান শোনার। তেমনই পুজোয় প্রকাশিত একটি গান লতা মঙ্গেশকরের কণ্ঠে শ্রোতা বন্ধুদের জন্য মৈত্রী প্রচার তরঙ্গে।

0: দুরাশা।
1: দুরাশা ঠিক নয়, অনেক আশা নিয়ে আমাদের বেঁচে থাকা, কারণ আশা ছাড়া একটা জীবন হয়তো একদম মৃত। এই আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যে জন্যই হয়তো যেমন গ্রামোফোন শিখিয়েছিল গানকে কিনতে, ক্যাসেট শিখিয়ে দিয়েছিল গান বানাতে, আর পরবর্তীতে সেই ক্যাসেটেই গান চলে এলো ড্রয়িং রুমের বাইরে লোকজন সবার হাতের মুঠোর মধ্যে। এভাবেই হয়তো আমরা রোজ কিছু না কিছু শিখি, কিছু না কিছু জানি এবং এগিয়ে চলতে থাকি। আর এই এগিয়ে চলা

0: এটাই জীবনের অপর নাম। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, তাই চেষ্টা থাকবে আরও একটা দুটো গান শ্রোতাবন্ধুদের শোনানোর। সেই উদ্দেশ্যেই পরবর্তীতে রাখি কিশোর কুমারের কণ্ঠে এই গানটি।
1: সরস্বতীর সেবা করি অন্য যে তাই জুটল না, লক্ষ্মী গেল অন্য পথে দুঃখ যে তাই ঘুচল না।

নিজের ভাষায় গান শোনার আনন্দই হয়তো একদম আলাদা। সে কারণেই তখন জানতে ইচ্ছে করে প্রথম কোন গান কলকাতার বুকে রেকর্ড হয়েছিল। এর গল্প কিন্তু যারা HMV সম্বন্ধে জানেন তারা কিন্তু কম বেশি জানেন, তবুও ছোট্ট করে একটু ছুঁয়ে যাই। সালটা 1902, যখন দমদমে HMV-র ফ্যাক্টরি হয়েছে, কিন্তু বাঙালিরা কেউ রেকর্ড কিনছে না, সাহেবদের ইংরেজি গান কে শুনবে? কিছু বেছাক মানুষ রয়েছেন যারাই শুধু ইংরেজি গানের ভক্ত বা সমজদার, তারা ছাড়া কতিপয় সাধারণ মানুষ, তাদের সেদিকে উৎসাহই নেই। সেমতো অবস্থায় HMV-র একজন এজেন্ট এগিয়ে এলেন পরিস্থিতি সামাল দিতে, ফ্রেড গেইসবার্গ। তিনি পেলেন কলকাতায় একজন গায়িকার খোঁজ, যার নাম গহরজান। তিনি চলে গেলেন চিতপুরের বাড়িতে, সেখানে রাজি করালেন গায়িকাকে। 1902 সালে নভেম্বরে কলকাতার একটি হোটেলে প্রথম রেকর্ডিং হল, গহরজান গাইলেন। মজার কাণ্ড, রেকর্ডিং শেষে শিল্পী বললেন, আমার নামটা রেকর্ডে থাকবে তো? সেই থেকে রেওয়াজ হল গানের শেষে শিল্পী নিজের নাম বলবেন। আজও যাদের কাছে সেই গ্রামাফোনের পুরনো রেকর্ড রয়েছে, তারা কিন্তু শুনতে পান, মাই নেম ইজ গহরজান। বাঙালি প্রথমবার নিজের ভাষায় নিজের মানুষের গলা শুনল গ্রামাফোনে, এবং সেই রেকর্ড কত যে বিক্রি হয়েছিল তার আদি অন্ত নেই। ইতিহাসের পাতা ছুঁয়ে ছুঁয়ে

0: মৈত্রী প্রচার তরঙ্গে বন্ধুরা রয়েছেন হারানো দিনের গানের একদম শেষ পর্বে। কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে সেটাও তো জানতে হবে, তাই দেরি না করে ইমেল করে ফেলুন maitribondhu23@gmail.com maitribondhu23@gmail.com। এই হলো আমাদের ঠিকানা, জানিয়ে দিলাম। আর অবশ্যই আশায় থাকলাম শ্রোতা বন্ধুদের ইমেলের, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু চলে আসুক আমাদের মেল আইডিতে। আর যেতে যেতে আজকের অনুষ্ঠান শেষ করব আশা ভোসলের কণ্ঠে এই গানটি দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আজকের হারানো দিনের গান থেকে বিদায় নিচ্ছি আমি বিশাখা চক্রবর্তী।
1: আচ্ছা।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:58, বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:58 হয়ে 36 সেকেন্ড, বাংলাদেশ সময় 12:29 হয়ে 27 সেকেন্ড। ডিটিএইচ থেকে সরাসরি সম্প্রচার কিছুক্ষণের মধ্যেই।

আকাশ বাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন আধুনিক গানের অনুষ্ঠান। আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, শুনবেন পরপর কয়েকটি বাংলা আধুনিক গান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। এরপর পরপর কয়েকটি গান শুনবেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

আধুনিক গানের অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরবর্তী শিল্পী আশা ভোসলে, শিল্পীর কণ্ঠে শুনবেন পরপর কয়েকটি বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। এখন পরপর কয়েকটি গান শুনবেন শিল্পী অঞ্জন দত্তের কণ্ঠে। শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠান, শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে কয়েকটি বাংলা ছবি থেকে পরপর গান শুনবেন। প্রথম ছবি বিয়ে বিভ্রাট, শিল্পী অরিজিৎ সিং।

শিল্পী অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনবেন পরবর্তী গানটি, ছবির নাম দশম অবতার।

একই দুজন শিল্পীর কণ্ঠে পরবর্তী গানটি শুনবেন এই আমি রেণু ছবি থেকে। অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শিল্পী নচিকেতা চক্রবর্তী কণ্ঠে শুনবেন বাংলা ছায়াছবির কয়েকটি গান। প্রথম গানটি প্রেম আমার ছবি থেকে।

বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে, সহশিল্পী শ্রেয়া ঘোষাল, ছবির নাম টনিক।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গানে অনুষ্ঠান, প্রথম শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এবারে পরপর কয়েকটি লোকগীতি শুনবেন শিল্পী স্বাগত দের কণ্ঠে।

পরবর্তী গানটি শুনবেন শিল্পী মোহাম্মদ রফি, ভূপিন্দর সিং, আরতি মুখোপাধ্যায় এবং অমিত কুমারের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

প্রভাতী অনুষ্ঠানে শুনছিলেন খেয়াল শিল্পী অম্বরীশ দাস, রাগ দেশি টোড়ি। শিল্পীর সঙ্গে তবলা সঙ্গতে ছিলেন পণ্ডিত দেবাশিস সরকার, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য। এবার শুনবেন সন্তুর বাদন, শিল্পী অখিল রায়, রাগ

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সন্তুর বাদন, শিল্পী অখিল রায়, রাগ আহির ভৈরব। শিল্পীর সাথে তবলা সঙ্গতে ছিলেন প্রশান্ত দে রায়। ঘড়িতে টিকটিক করে সময় এগিয়ে চলেছে 4:57 হয়ে 48 সেকেন্ড। এখনো কিছুটা সময় বাকি আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী আসবে সে সময়টুকুর পরে, আর আমরা এই মুহূর্তটুকু ভরে তুলি শুধু মূর্ছনায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 23 আগস্ট, রবিবারে চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। আর আজকের চিরন্তনীতে আসলে আগামীকালের একজনের জন্য আজকে চিরন্তনী নিবেদন করব। কেন বলবো তো সে কথা একটু একটু করে পুরোটাই বলবো।

তাই তো মাতৃভূমি আহ্বান জানিয়েছিল, আর তাই জন্য একের পর এক প্রাণ তারা আত্মবলিদান দিয়েছিলেন। আজ সেই মানুষগুলোর অবদানেই আমরা আজ স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তাঁদের জন্য উৎসর্গীকৃত আজকের প্রজন্ম, তাই তো হওয়া উচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক বিরাট ইতিহাস। সেখানে বহু মানুষ তাদের সাহস, আত্মত্যাগ আর দেশপ্রেমের মাধ্যমে নিজ নিজ স্থান অধিকার করেছেন। তাদের মধ্যে অন্যতমা বীণা দাস, বাংলার এক সাহসী বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ, তাঁর কারাবরণ এবং পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড আর সমাজ সেবামূলক জীবন তাকে এক স্মরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। আর 24 আগস্ট অর্থাৎ আগামীকাল, যদিও বছর বদলে যায়, দিন ফিরে ফিরে আসে, তারিখ ফিরে ফিরে আসে, শুধু সালটাই যায় পাল্টে। 24 আগস্ট 1911

এই দিনে এসেছিলেন বীণা দাস এই পৃথিবীতে। নদিয়ার কৃষ্ণনগরে বেণী মাধব দাস একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক এবং ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তিত্ব। তার কোলে এলেন 24 আগস্ট বীণা দাস। আজকে চিরন্তনী তাকে স্মরণ করে আর এভাবেই তার জন্মদিন পালন করে আমরা নিবেদন করছি আজকে চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় এই গানটি, তাই তো মা মানেই তো দেশমাতৃকা, আর তার কোল, তার আশ্রয়, তার সমস্ত দেশবাসীর কাছে এক পরম আশ্রয়। আর সেখানেই সে দেশমাতৃকা যখন পরাধীন থাকে, তখন বাকি সমস্ত কিছু তুচ্ছ হয়ে যায়। আর সেই জন্যেই নিজের নিজের প্রাণ তুচ্ছ করে এগিয়ে এসেছিলেন তার সন্তানেরা। আজ তাই দেশমাতৃ

আমেরিকা স্বাধীন, তার আজকের প্রজন্ম স্বাধীন, তাদের সেই আত্মবলিদান আমরা ভুলি কি করে? আজ বীণা দাসের কথা বলছি। আসলে আগামীকাল তো সোমবার, চিরন্তনী তো নয়, তাই আজই বরং তার স্মৃতিকথায়, ছোটবেলার কথায়, তার কর্মকাণ্ডে আজ তাকে আমরা স্মরণ করি এবং তার জন্মদিন পালন করি। এইভাবে কেমন? বাবা বেণী মাধব দাস, তার কথা তো বললাম, আর বীণা দাসের দিদি কল্যাণী দাস, ও স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ও একজন বিপ্লবী। ছোট্ট থেকেই বীণা দেখছে তার বাড়িতে একটা দেশের রাজনৈতিক সচেতনতার পরিবেশ, ব্রিটিশ শাসনের নানান অত্যাচার সম্পর্কে ওই ছোট থেকেই সে নানান কথা শুনেছে। এবং শুধু তাই নয়, বীণা দাসের মা, তিনিও ছিলেন যথেষ্ট সচেতন একজন মানুষ। তিনি নানান রকমের সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে যুক্ত রাখতেন, আরও অনেককে যুক্ত করেছেন। অনেক ছোট ছোট গল্প, ছোট ছোট ঘটনা আছে, একটু বলার চেষ্টা করি। কিছুই বলা হবে না, সবটা তো নয়ই, এত বড় একটা জীবন, তাকে কখনো এইটুকুনি সময় ধরা যায়? যাই হোক, কলকাতায় যখন পড়াশোনা করছেন বীণা, তখন ছাত্রছাত্রীদের সঙ্গে নানান রকম দেশপ্রেমমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যান, ছাত্রী সংঘের সঙ্গে যুক্ত হন। এই সংগঠনটি নারী শিক্ষার্থী আর তরুণীদের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1928-এর ওই সাইমন কমিশন বিরোধী আন্দোলন তার রাজনৈতিক চেতনার বিকাশে বিশেষ প্রভাব ফেলে। তার আত্মজীবনী শৃঙ্খল ঝঙ্কার, যার কথা একটু পরে বলছি। তিনি ছাত্রজীবনে বিভিন্ন অভিজ্ঞতা এবং কি করে, মানে কিভাবে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েন, নিজেই তার বিবরণ দিয়েছেন। বীণা দাসের জীবনের সব থেকে আলোচিত ঘটনা ঘটল ফেব্রুয়ারির 1932 সালে। 6 ফেব্রুয়ারি 1932-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন চলাকালীন বীণা দাস একটা সাংঘাতিক কাণ্ড করে ফেললেন। আসলে সেদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, তো বাংলা তৎকালীন গভর্নর স্যার স্ট্যানলি জ্যাকসন তিনি উপস্থিত। বীণাও সেই অনুষ্ঠানে তার ডিগ্রি গ্রহণ করার অনুষ্ঠানে উপস্থিত। এই অনুষ্ঠানে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের একটা দুঃসাহসিক পদক্ষেপ নিয়ে ফেললেন। সমাবর্তন চলাকালীন বীণা দাস মঞ্চের খুব কাছে চলে গেলেন এবং গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালালেন। গভর্নর অল্পের জন্য বেঁচে যান, মানে তিনি কিছু আন্দাজ করেই মাথা নিচু করে বসে পড়েছিলেন স্টেজের উপর, যার ফলে তিনি বেঁচে যান। কিন্তু তিনি সঙ্গে সঙ্গেই তার সমস্ত নিরাপত্তার দায়িত্বে যারা ছিল তারা ওকে ধরে ফেলে বীণাকে, এবং বীণা গ্রেপ্তার হলেন। গভর্নর তো বেঁচে গেলেন, কিন্তু এই ঘটনার জন্য বীণা শুধু গ্রেপ্তার হলেন না, বিচারের মুখোমুখি হলেন। তাকে 9 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হল। এই ঘটনাটি সেই সময়কার ভারত এবং বিদেশের সংবাদ মাধ্যমেও একেবারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বীণা দাসের নিজের বক্তব্যে, মানে ও যখন পরে বলেন যে কাজের পিছনে ব্যক্তিগত বিদ্বেষে চেয়েছিল দেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটাই ছিল প্রধান। বীণা দাসের বিচার পর্ব এবং কারাজীবনের অভিজ্ঞতা পরবর্তীকালে তার আত্মজীবনীতে আমরা পাই। দীর্ঘ কঠিন অধ্যায় ছিল এই জীবন, বিভিন্ন কারাগারে তাকে থাকতে হয়েছিল, আর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের দমননীতি সেই সময় তিনি প্রত্যক্ষ করেন। কারাগারে জীবন, সহবন্দীদের সঙ্গে সম্পর্ক, স্বাধীনতার জন্য সংগ্রামরত নারীদের মানসিক দৃঢ়তা, এই সমস্ত কথা উঠে এসেছে সেখানে। 1939 সালে কারাগার থেকে তিনি মুক্তি পেলেন। না, মুক্তির পরও কিন্তু তার সংগ্রাম থেমে যায়নি। কারামুক্তির পরে বীণা
জাতীয় রাজনীতিতে আরও সক্রিয় হয়ে উঠলেন এবং ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনেও অংশগ্রহণ করলেন।

এর ফলে আবারও তাকে গ্রেপ্তার করা হল। 1942 থেকে 45 এই সময় পর্যন্ত তিনি কারাবন্দী ছিলেন। এরপরে তিনি বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় 1946 থেকে 47 সাল পর্যন্ত আর 47 থেকে 51 সাল পর্যন্ত বিধানসভার সদস্য ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। স্বাধীনতার পরও তিনি সমাজ ও মানুষের কল্যাণে যুক্ত হন। তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বাধীনতাকে কেবল রাজনৈতিক স্বাধীনতা হিসেবে না দেখে সাধারণ মানুষের জীবন আর সমাজের উন্নতির সঙ্গে যুক্ত করে দেখা। এবং জানেন, এই কথাগুলো বলতে গিয়ে মনে হচ্ছে একজন মানুষ যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি পরাধীন দেশ থেকে স্বাধীন দেশ হতে দেখেছেন, তিনি একজন স্বাধীন মানুষ, স্বাধীন নাগরিক হিসেবে বাঁচবার সুযোগ পাচ্ছেন। কত বড় প্রাপ্তি, তাই না? আমরা হয়তো ইতিহাসের পাতায় এই মানুষগুলোকে দেখি, তাদের জীবনী পড়ি, কিন্তু তার সেই অনুভব, তার সেই প্রচণ্ড, যাকে আমরা বলি রিয়েলাইজেশন, তা কি সত্যি সম্ভব আমাদের পক্ষে অনুমান করা? আর তাই সেই ভাবনা থেকেই আজকের দিনটি, বীণা দাসের জন্মদিন পালন উপলক্ষে আজকে চিরন্তনীকে নিবেদন করলাম।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম কল্যাণী কাজীর কণ্ঠে নমো নমো বাংলাদেশ মম গানটি। একটু আগে বলছিলাম আজ বিপ্লব

বীণা দাসকে নিয়ে তো কথা বলছে, ওর লেখা যে আত্মজীবনী শৃঙ্খল ঝংকার, সেখান থেকে ওই ছোটবেলার কথা একটু জানব। আসলে জানেন, সবসময় মনে হয় আমরা তো বড় হয়ে প্রচুর মানুষের কর্মকাণ্ড নিয়ে কথা বলি, তিনি যখন বিশেষ কিছু কাজ করেন তাই নিয়ে ইতিহাস হয়ে যায়, সেসব আমরা আলোচনা করি, কিন্তু এই মানুষটি এইরকম সাহসী হয়ে ওঠার পিছনে মূল বিষয় থাকে তার শৈশব, তার পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবন। এটাই কিন্তু তাকে একজন সাহসী মানুষ, একজন বিশেষ মানুষ করে তোলে। আজ বীণা দাসের সেই ছোট্টবেলার কথাগুলো একটু শুনব, জানব। অনেকেই জানেন নিশ্চয়ই, আরেকবার স্মরণ করব। বলছেন বীণা দাস, আমার ছেলেবেলাটা ছিল একান্তই গৃহগত, বাবা মার কোলে অতিরিক্ত আদর দিয়ে ঘেরা। ভাই বোনদের মধ্যে আমি সকলেরই ছোট, খালি একটিমাত্র ভাই আমার 8 বছর পরে জন্মায়, সেজন্য ছোটর আদর আমি অনেক দিন ভোগ করে নিয়েছি, আর তার ফলেই খুব আবদারে আর জেদি ছিলাম। রাগ হলে দিদিদের চুল নাকি এমনই টেনে ধরতাম যে কিছুতেই হাত থেকে ছাড়ানো যেত না। বলছেন এসব অবশ্য আমার মনে নেই, তবে আবদার করে পা ছড়িয়ে কেবলই যে কাঁপতে বসতাম সেইটা মনে পড়ে। মা ভোলাতে না পেরে হাল ছেড়ে দিতেন, মা শ্রীমতী সরলা দাস, তার কথাও মাঝে মাঝেই আসবে, একটু পরে বলছি। তো তিনি যখন হাল ছেড়ে দিতেন, তখন বাবা বাড়ি ফিরে এসে, মানে বেণী মানব দাস, তিনি বাড়ি ফিরে এসে কোলে তুলে নিয়ে বীণাকে, ছোট্ট বীণাকে তুলে ধরে উঁচু করে ধরে বলতেন, দেখি দেখি ম্যাজিক, এই তো কত বড় হয়ে গেলি তুই, আমার চেয়েও বড়। ব্যাস সঙ্গে সঙ্গে আমি হেসে উঠতাম। শেষে এটা যেন অনেকটা অভ্যাসের মতো দাঁড়িয়ে গিয়েছিল। কান্না আরম্ভ হলেই মনে হতো, না বাবা না আসা পর্যন্ত কিছুতেই থামব না। এই হচ্ছে একজন বড় মানুষের ছোট্টবেলার স্মৃতি। বলছেন ছোটবেলায় বন্ধু বান্ধব বা সমবয়সীদের সঙ্গে খুব বেশি খেলাধুলো করতাম না, তার চেয়ে ভালোবাসতাম মার কোলে বসে গল্প শুনতে আর নিজে গল্প করতে। এই গল্প করাটা আমার এমনই অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল যে যেখানে যা কিছু হতো বাড়ি ফিরে এসে মার কাছে বলা চাই চাই। হ্যাঁ, মায়ের মতো অমন ভালো শ্রোতা আমি আর কোনোদিন পাইনি। তিনি বলছেন, ছোট্টবেলায় দিদির, একটু আগে বলছিলাম কল্যাণী দাস, তার কাছে কবিতা শোনা আর কবিতা শেখা। রবীন্দ্রনাথের শিশুর অনেকগুলো কবিতা খুব ছোট্টবেলায় দিদি আমায় মুখস্থ করিয়েছিল, অনেক জায়গায় সেগুলি আমাকে দিয়ে বলানো হতো। দিদিদের স্কুল কলেজের কোনো কোনো অনুষ্ঠানে আমাকে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাওয়া হতো কবিতা বলার জন্য। যখন সেসব কবিতা নাকি খুব মানে বুঝতাম না কিছুই না, কিন্তু কবিতাগুলো নাকি খুব ভালো বলতাম, সেই কারণে সবসময় আমার একটা ডাক পড়ত। কবিতার রস যেদিন প্রথম পাই সেদিনের কথাটা খুব মনে আছে। একদিন বর্ষার দিনে বাইরে বৃষ্টি পড়ছে, ঘরে জানলার ধারে একটা টেবিলের উপর বসে দিদি আমাকে শিশু থেকে নদী কবিতাটা আবৃত্তি করে শোনাচ্ছে। দিদির মুখের দিকে তাকিয়ে তন্ময় হয়ে কবিতাটা শুনছি, অদ্ভুত, সম্পূর্ণ নতুন ধরনের একটা অনুভূতি হচ্ছে, কেমন যেন অন্যরকম অন্যরকম লাগছে। সেদিন বৃষ্টির দিন, দিদির গলার স্বর, কবিতার ছন্দ, সবকিছু মিলে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হলো। এই তো ছেলেবেলা, এই তো আস্তে আস্তে জ্ঞান লাভ করা। বীণা বলছেন, ছোট্টবেলায় আমার লেখাপড়া শুরু বাবা মার কাছে, অনেকদিন পর্যন্ত স্কুলে না দিয়ে বাড়িতে নিজেরাই পড়াশুনো শেখাতে তারা ভালোবাসতেন দুজনেই। ছোট্টবেলায় লেখাপড়া শেখাটা কেমন যেন হাসি খেলা এর মধ্যে দিয়েই হয়ে যেত, মা কুটনো করতেন আর আমি পাশে ফার্স্ট বুক নিয়ে পড়তে বসতাম। বাংলা ইংরেজি শিখতে কিছুই কষ্ট হয়নি, কিন্তু বাবা যখন রাতে মুখে মুখে নামতা শেখাতে শুরু করলেন আদর করে,
তখনই যেন চোখে একরাশ ঘুম।

আর কান্না ভিড় করে আসত। বুঝে গেল অঙ্ক ওনার মোটেই প্রিয় সাবজেক্ট ছিল না। তারপরে বাবা সব ভাই বোনদের একসঙ্গে বসিয়ে, মানে বাবা মা সব ভাই বোনের একসঙ্গে বসে, বাবা তখন ডিএল রায়ের নাটক শাহজাহান, বিশ্ব এই নাটকগুলো পড়ে পড়ে শোনাতেন। সেখান থেকে উনি বলছেন বীর রস করুণ রস, এই দুয়ের সঙ্গে আমার তখনই প্রথম পরিচয়। তখন বিভিন্ন নাটকেও তিনি অংশগ্রহণ করেছেন এবং সেই সব নাটকগুলোতে নাকি তিনি বেশ ভালো অভিনয় করেছেন, তাঁর অবশ্য মনে হতো না, বাকি সবাই বলতেন। আর বেসিক্যালি ছিলেন উনি ইন্ট্রোভার্ট এবং যত বড় হতে শুরু করলেন তখনই কিন্তু তিনি আস্তে আস্তে আস্তে আস্তে অনেকের সঙ্গে, বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা চাইতো, বইপত্র নিয়ে থাকতে বেশি ভালোবাসতেন। মায়ের কথা বলছেন মা সরলা দেবী, নানান রকম সামাজিক কাজে মার দারুণ আগ্রহ, মেয়েদের মধ্যে সমিতি তৈরি করা, তার মারফত গরিব মেয়েরা লেখাপড়া শেখানো বা সেলাই শেখানো, এইসব নানান কাজ তিনি করতেন। সংসারের সব কাজের উপরেও এই সমস্ত কাজ মায়ের সব সময় থাকত, এই জন্য তার কোনোদিন সময়ের অভাব হয়নি। দুস্থ মেয়েদের জন্য একটা আশ্রমে তিনি গড়ে যান, এই আশ্রমের জন্য কত প্রতিকূলতা, কত বাধা আর কত যে অভাব তাকে সইতে হয়েছে তার কোনো ইয়ত্তা ছিল না। কিন্তু না, কোনোদিন তার জন্য তিনি মাকে কখনো বিচলিত বা সংকল্প ভ্রষ্ট হতে দেখেননি। এই তো হচ্ছে সেই শৈশব, যে শৈশবের মধ্যে দিয়ে তৈরি হয় একজন সাহসী মানুষ, একজন সাহসী বিপ্লবী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এক যে ছিল দেশ, শুনছিলাম গানটি অনুপ ঘোষালের কণ্ঠে। আর আজ বীণা দাসের আরো কিছু ছোটবেলার মুহূর্ত, ঘড়ি তো দেখছি দ্রুত ছুটছে, দেখছি কতটুকুনি গল্প বলা যায়। বীণা দাস বলছেন যে 1911 সালের আন্দোলন, 1921-এর উনি বলছেন যে আমাদের বাড়িতে স্বাদেশিকতার প্রথম ঢেউ এসে লাগে যখন আমি খুব ছোট্ট। 1921-এর আন্দোলনে আমাদের বাড়িতে বেশ একটু সাড়া পড়ে গিয়েছিল, আর আমাদের মেজ ভাই পড়া ছেড়ে দিয়ে সত্যাগ্রহ করে জেলে গেলেন। আমাদের বাড়িতে চরকা ঢুকল, বাবার কিনে দেওয়া চটের চেয়েও মোটা একটা লাল খদ্দরের শাড়ি দিয়ে আমার প্রথম পদোন্নতি হল ফ্রক থেকে শাড়িতে। তখন থেকে

বাড়িতে প্রায়ই সুভাষবাবুর নাম নিয়ে নানান কথা আলোচনা হতো। আমরা জানি বেণীমাধব দাস তিনি সুভাষবাবুর মানে নেতাজির, আমাদের সকলের প্রিয় নেতাজির শিক্ষক ছিলেন সুভাষবাবু। উনি বলছেন, মানে উনি সুভাষবাবু করেই বলেছেন, বীণা দাস বলছেন সুভাষবাবু ICS হয়ে ছেড়ে দিলেন, ছাড়বার আগে বাবাকে একটা চিঠি লিখে নাকি তার মত চেয়েছিলেন। বাবা উত্তর দিলেন, দিদিদের মুখে প্রায় এসব কথা শুনতাম, তিনি বাবার সবচেয়ে প্রিয় ছাত্র ছিলেন। সুভাষবাবু ছাত্র অবস্থায় বাবাকে অত্যন্ত ভালোবাসতেন। মার বাক্সে দেখতাম তার কাঁচা হাতের লেখা বাবার কাছে উচ্ছ্বাস ভরা চিঠি, আপনার সঙ্গে আমার যা সম্বন্ধ তা এই জীবনে কখনো যাবে না, নইলে নিদ্রায় আপনাকে বা স্বপ্ন দেখি কেন, জাগ্রতে আপনার মূর্তি ধ্যান করি কেন, একথা লিখেছিলেন নেতাজি বীণা দাসের বাবা বেণীমাধব দাস সম্পর্কে, তার শিক্ষক সম্পর্কে। তো 1921 সালের আন্দোলনের আজ কিছুটা যখন কমে আসে, একদিন রাতে বাবা এসে মাকে বললেন, সুভাষের সঙ্গে মিটিংয়ে দেখা হলো, খেতে বলে এসেছি, সে কিরে রান্না তৈরি করো। এর আগে সুভাষবাবুকে দেখেছি কিনা মনে পড়ে না, কাজেই প্রথম দেখার আশার উত্তেজনায় একেবারে অধীর হয়ে উঠলাম। কিন্তু কি অদ্ভুত, উনি যখন বাড়িতে এলেন, খেতে বসলেন, তখন আমাকে ঘর থেকে কেউ টেনে বার করতেই আর পারছে না। আসলে ওই যে উত্তেজনা, ওই যে উচ্ছ্বাস, পরে যখন অনেক ডাকাডাকিতে বেরিয়ে এলাম, মা হাত ধরে সুভাষবাবুর কাছে টেনে নিয়ে গিয়ে বললেন, সুভাষ আমার এই ছোট মেয়েটি তোমার বড় ভক্ত, মস্ত ভক্ত তোমার। আর এর কিছুদিন বাদেই বেঙ্গালা অর্ডিন্যান্সে সুভাষবাবুদের ধরে নিয়ে গেল। তখন স্কুলে পড়ি, বন্ধুদের সঙ্গে প্রায় এসব আলোচনা হচ্ছে, আমারই ছিল তাতে সব থেকে বেশি প্রাধান্য। বাবার কাছে শোনা গল্প শতখানা করে বন্ধুদের কাছে বলতাম, বলতাম আমরাও এরকম হব। হ্যাঁ, এই সময়কার একটা খুব সুন্দর গল্প, মানে অসংখ্য গল্প যদিও আছে, কিন্তু এই সময়কার একটা গল্প বীণা দাস জানিয়েছেন, যে সময়কার একটা ঘটনা খুব মনে পড়ে। একদিন শুনলাম যে আমাদের স্কুলে বড়লাট পত্নী আসবেন, তার আগের দিন আমাদের ক্লাস থেকে ডেকে নিয়ে গিয়ে তাকে কিভাবে সংবর্ধনা করা হবে তার একেবারে রিহার্সাল দেওয়া হলো। তিনি যখন আসবেন তখন ডালিতে করে ফুল নিয়ে গিয়ে তার পায়ে ছড়াতে হবে, এরকম সমস্তভাবে তাদেরকে রেডি হতে বলা হলো। সমস্ত মনটা যেন বিদ্রোহ করে উঠল, কাউকে কিছু না বলে সেখান থেকে চলে এলাম, চুপ করে ক্লাসে গিয়ে বসে রইলাম, অপমানে চোখে জল আসছিল, গভীর উত্তেজনায় চুপচাপ বসে আছি। খানিক্ষণ পরে দেখি আরো দুটো বন্ধু ওখান থেকে চলে এসেছে, তারাও ক্লাসে এসে গম্ভীর হয়ে বসে আছে। দারুণ উত্তেজনায় তিনজনে মিলে প্রতিজ্ঞা করলাম, দেশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন উৎসর্গ করব। ছেলেবেলা সেই প্রতিজ্ঞা, বড় হই কতবার যে মনে হয়েছে, আমার দুর্বলতার মুহূর্তে কতবার যে মনে বল দিয়েছে, ওই ঘটনা আমার হৃদয়কে ক্রমশ দৃঢ় করেছে। আর এই সময় শরৎচন্দ্রের পথের দাবি বইটিও হাতে এলো, সে বছর ম্যাট্রিক দেব, পরীক্ষা সামনে, তবু বইখানা বাজেয়াপ্ত হয়ে গেছে জেনেও না পড়ে থাকতে পারছি না, একবার দুবার তিনবার বার বার পড়ছি, শেষে যেন বইটা আগাগোড়া মুখস্থ হয়ে গেল। স্কুলে বন্ধুদের সঙ্গেও বইটা নিয়ে কেবলই আলোচনা তর্ক, বাড়িতেও একদিন বাবাকে দেখলাম রাত 3টে অবধি জেগে পথের দাবি বইটি শেষ করলেন। তারপরে আমাকে বললেন, না বাপু, মেয়েদের সহজ বুদ্ধিতে যা হয় তাই ঠিক, ভারতের মতোই ডাক্তারের, ভারতের মতই ডাক্তারের মতের চেয়ে অনেক ভালো। বাবার সঙ্গে ডাক্তারের পক্ষ নিয়ে তর্ক করছি, স্কুলে গিয়ে বাবার কাছে শোনা কথা নিয়ে বন্ধুদের সঙ্গে উল্টো তর্ক করছি, কি কাণ্ড, তারপরে যা করে ফেললেন বীণা সেটাও একটা অদ্ভুত ঘটনা, বিশেষ ঘটনা। ম্যাট্রিক পরীক্ষায় ইংরেজি ফার্স্ট পেপারে প্রশ্ন ছিল, তোমার অতি প্রিয় উপন্যাসের উপর একটা রচনা লেখো, লিখে এলাম পথের দাবির উপর চার পাতা ধরে কাঁচা ইংরেজিতে এক প্রবন্ধ। প্রধান শিক্ষয়িত্রী শুনে মাথায় হাত দিয়ে বললেন, কি কাণ্ড করলে বীণা, বইটা তো বাজেয়াপ্ত করা হয়েছে, তোমার ফার্স্ট পেপার একেবারে বাতিল করে না দেয় ওরা। না,
তার আশঙ্কা সম্পূর্ণ ঠিক।